0: তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা নাহলের 25-27 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এর পরিণামে কিয়ামতের দিন তারা নিজেদের গুনাহের সম্পূর্ণ বোঝা বহন করবে এবং অজ্ঞতার কারণে যাদেরকে তারা পথভ্রষ্ট করেছিল তাদের গুনাহেরও একটি অংশ বহন করবে, অর্থাৎ অন্যকে গোমরাহ করার কারণে তাদের উপর অতিরিক্ত পাপ বর্তাবে। জেনে রেখো, তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট বোঝা। তাদের পূর্ববর্তীরাও নবীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছিল, অতঃপর আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন, অর্থাৎ তাদের শক্তি ও ক্ষমতার মূল ভিত্তি ধ্বংস করে দিয়েছিলেন। এরপর এমন দিক থেকে তাদের উপর আজাব এসে পৌঁছেছিল যা তারা কল্পনাও করতে পারেনি। অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, আমার সেই অংশীদাররা কোথায় যাদের তোমরা আমার অংশীদার বলে দাবি করতে, যাদের ব্যাপারে তোমরা মুমিনদের সঙ্গে তর্কে লিপ্ত হতে? দুনিয়ায় যাদেরকে প্রকৃত জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবে, নিশ্চয়ই আজকের দিনে অপমান আর দুর্ভাগ্য কেবল কাফেরদের জন্য। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে পূর্ববর্তী আসমানী কিতাব ও নবীদের বর্ণনা। এ সম্পর্কে বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের।
2: আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বা'দ। হযরত ইব্রাহিম ও তার সুযোগ্য পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে পবিত্র কাবা ঘর নির্মাণের কাজ শেষ করার পর হারাম শরীফ ও সে স্থানের বাসিন্দাদের জন্য দোয়া করেন। দোয়ায় তারা যা বলেন তা পবিত্র কোরআনে সূরা বাকারার 128-129 নম্বর আয়াতে বিধৃত হয়েছে এবং সেখানে তারা বলেছেন, রব্বানা বাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কীহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য থেকেই তাদের জন্য একজন নবী প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আয়াত থেকে বোঝা যায় যে এই দোয়াতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে তার প্রিয় পুত্র হযরত ইসমাঈলও শরীক ছিলেন, আর যে নবীর জন্য দোয়া করা হয়েছিল তিনি উভয়েরই বংশোদ্ভূত ছিলেন এবং মক্কায় প্রেরিত হয়েছেন। সূরা নিসার 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আগে তোমাকে বলেছি কিছু নবীদের কথা, কিছু রাসূলদের কথা, বাকিদের কথা বলিনি। তার মানে পবিত্র কোরআনে সব নবী রাসূলের কথা উল্লেখ করা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রায় 124,000 পয়গম্বর পাঠিয়েছেন, মিসকাত হাদিস 5737। নবী ও রাসূল যারা এসেছেন, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, আর তারা যে কথাগুলো প্রচার করেছেন সে কথাগুলো মেনে চলা দরকার ছিল একটি নির্দিষ্ট সময়ের জন্য। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। তাওরাত হচ্ছে মুসা আলাইহিসসালামের উপর নাযিলকৃত আল্লাহর কিতাব। পরবর্তীকালে এটিকে নানা বিষয়ে পরিবর্তন করে বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট নামে সংকলন করা হয়েছে। সেই তাওরাতে উল্লেখ আছে, আল্লাহ বলেন, আমি তাদের ভাইদের মধ্য থেকে তোমার মতোই একজন পয়গম্বর উত্থিত করব এবং তার মুখে আমার বাণী প্রকাশ করব, তিনি তোমাদেরকে তাই শোনাবেন যা আমি আদেশ করব। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা তাওরাতে লিখিত পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আমার সম্মানিত সেবক, তিনি কর্কশভাষী নন, কঠোর হৃদয়ী নন, বাজারে কলহ সৃষ্টিকারী নন, মন্দের বদলে মন্দ করেন না কিন্তু মার্জনা করেন ও ক্ষমা করেন। তার জন্মস্থান মক্কা, তার হিজরতস্থান ইয়াসরিব বা মদিনা এবং তার রাজ্য সিরিয়া দেশ মিশকাত দারিমি থেকে। ওল্ড টেস্টামেন্টে বুক অব ডেউটোনোমি অধ্যায় ১৮ ভার্স নম্বর ১৮তে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, আমি তোমার ভ্রাতাদিগকের মধ্য থেকে আরেকজন নবী আনব যে হবে তোমারই মতন, আর সে নিজে কিছু বলবে না, আমি যা তাকে বলতে বলব সে শুধু তাই বলবে। বাইবেলে যাহন অধ্যায় ১৪ ও এই উল্লেখ আছে, তোমাদেরকে বলার আমার আরো অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সে সকল সহ্য করতে পারবে না।

0: এগুলো পেয়ে থাকি এবং প্রত্যেকটার বার্তাই কিন্তু ছিল রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা। ইঞ্জিলগুলো তো বর্তমানে খ্রিস্টানদের বাইবেল নিউ টেস্টামেন্ট সংকলন, সেই কিতাবের 72 অধ্যায়ে বলা হয়েছে যিশু বলেছেন তিনি তোমাদের যুগে আসবেন না, তোমাদের কয়েক বছর পর তিনি আগমন করবেন, যখন আমার উপর নাজিলকৃত ইঞ্জিল এমন অরক্ষিত হয়ে পড়বে যে মাত্র 30 জন মুমিন টিকে থাকবে, তখন আল্লাহ দুনিয়াবাসীদের উপর রহম করবেন এবং তার রাসুলকে পাঠাবেন যার উপর মেঘমালা ছায়া বিস্তার করবে, যাকে আল্লাহ মনোনীত করবেন তার মাধ্যমে আল্লাহ পরিচিত হবেন, তিনি আল্লাহ বিমুখ লোকদের উপর বিরাট ক্ষমতার অধিকারী হবেন এবং প্রতিমা পূজার মূলোৎপাটন করবেন, তিনি এমন সত্যতা নিয়ে আসবেন যে সকল নবীর সত্যতা থেকে অধিকতর সুস্পষ্ট হবে, যখন এই সত্য আত্মা আসবেন তখন তিনি তোমাদেরকে সর্বপ্রকার সত্য পথে চালিত করবেন, কারণ তিনি নিজের কথা কিছু বলবেন না কিন্তু যা তিনি আল্লাহর পক্ষ থেকে শুনবেন তাই বলবেন এবং তিনি ভবিষ্যতে কি ঘটবেন তা দেখাবেন। সত্য আত্মা দ্বারা যিশু বুঝাতে চান যে সেই সময়ে হবেন সকল নবীর সর্দার সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়েছিলেন পবিত্র কোরআনে সূরা সফের সনবর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদদিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতী মিন বা'দি ইসমিহি আহমাদ। অর্থাৎ এবং স্মরণ করো যখন মরিয়ম পুত্র ঈসা বলেছিলেন, হে বনী ইসরাঈল, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত পুরুষ, আমার সামনে যে তাওরাত কিতাব আছে আমি তার সত্যতার প্রমাণকারী এবং এরূপ একজন প্রেরিত পুরুষের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন যার নাম হবে আহমদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, সেই কথাগুলো প্রত্যেকটি নবী তার উম্মতকে বলেছেন, প্রত্যেকটি আসমানী গ্রন্থে তা সুন্দরভাবে বিধৃত ছিল। আল্লাহ তাআলা আমাদের নবীর প্রতি ঈমান আনা এবং তদনুযায়ী তার জীবন দর্শন গ্রহণ করে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে জান্নাত লাভ করার তৌফিকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে পূর্ববর্তী আসমানি কিতাব ও নবীদের বর্ণনা। এ সম্পর্কে বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: মালিকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন কমল বড়ুয়া।
2: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছি। নম তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। ভগবান অরহক সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি সব্ব পাপস্য অকরণং কুশলস্য উপসম্পদা সচিত্য পারিপাদনং এত্তং বুদ্ধানুশাসনং খান্তি পরমং তপোতিতিক্ষা নিব্বানং পরমং ওদন্তি বুদ্ধ নাহি পব্বজিত পরুপঘাতি সমনুহতি পরং বিহেঠায়ন্ত। সকল পাপ কাজ থেকে বিরত থাকা, কুশল কর্মের অনুষ্ঠান এবং আপন চিত্তশুদ্ধি বুদ্ধের অনুশাসন। বুদ্ধগণ বলেন, ক্ষমা ও সহিষ্ণুতা পরম তপস্যা আর নির্বাণ সর্বশ্রেষ্ঠ। অপরকে আঘাত দিয়ে কেউই ভিক্ষু হতে পারেন না। বুদ্ধ যেমন পরম সত্য জ্ঞান লাভ করেছিলেন, তা বৌদ্ধ পরিভাষায় চতুরার্য সত্যানি অর্থাৎ চতুরার্য সত্য নামে অভিভাষিত। অতঃপর জগতের হিতের জন্য তার লব্ধ ধর্ম প্রচার করার মানসে তিনি কৌন্ডন্য, বপ্প, ভদ্দীয়, মহানাম এবং অশ্বজিৎ প্রমুখ পঞ্চবর্গীয় শিষ্যকে সম্বোধন করে বলেছিলেন, হে ভিক্ষুগণ, তোমরা বহুজনের সুখের জন্য, বহুজনের মঙ্গলের জন্য চতুর্দিকে বেরিয়ে পড়ো। তোমরা সকলের জন্য এমন ধর্ম প্রচার করো যা আদিতে, মধ্যে এবং অন্তে কল্যাণ বয়ে আনবে। মহামতি বুদ্ধের এই বাণী থেকে আমরা সহজেই বুঝতে পারি তাঁর ধর্ম প্রচারের প্রধান উদ্দেশ্য ছিল তাপিত পৃথিবীর সকল প্রাণীকে দুঃখ থেকে মুক্ত করা এবং সকলের সুখ শান্তি প্রতিষ্ঠা করা। অহিংসা পরম ধর্ম, জীবহিংসা মহাপাপ, এই অমূল্য বাণী তিনি উচ্চারণ করেছিলেন। তিনি আরো বলেছিলেন, নিজের জীবনের মতো আপন আর কিছুই নেই, সুতরাং তোমরা সকল প্রাণীকে আপন মনে করো, সকল প্রাণীর জীবন তোমরা রক্ষা করো। সুতরাং বলা যায়, তাপিত পৃথিবীর যে করুণ আরতিতে মহামানব বুদ্ধের কোমল হৃদয় একদিন ব্যথিত হয়েছিল, মহামতি বুদ্ধের শিক্ষাও ছিল সেরকম, যেখানে মানুষ হিসেবে মনিবের হাসি কান্না দুঃখ বেদনায় ব্যথিত হতে হবে, নিজের সুখ দুঃখকে অনুভব করতে হবে। এই তো মহাপ্রেম, মহামৈত্রী। এই প্রেম ভালোবাসা জাতি ধর্ম বর্ণ বিচারের ঊর্ধ্বে। এটা বৌদ্ধ মহামানবতাবাদের সংজ্ঞা, যা বিশ্বের সকল মানুষের জন্য মানবতাবাদ শিক্ষা দেয়। মা যেমন নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করতে চান, ঠিক তেমনি আসুন আমরা সকল প্রাণীর জীবন রক্ষায় সংকল্পবদ্ধ হই। মহামতি বুদ্ধের শিক্ষার আলোকে আমাদের হৃদয়কে মৈত্রী, করুণা ও ভালোবাসায় প্লাবিত করি। বিশ্বের বুভুক্ষু ও আত্মপীড়িতদের জন্য আমাদের হাত প্রসারিত করি। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন কমল বড়ুয়া।
0: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:35 এবং অস্ত যাবে সন্ধে 6:28। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। বেলা দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 ও এফএম 106 মেগাহার্টজে প্রচার হবে।
1: গণতান্ত্রিক বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তাঁর প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী শুনবেন সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মশির সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই বেলা 2:20। নাটক মানুষ শুনতে পাবেন বেলা 3:05। মূল গল্প সৈয়দ ওয়ালিউল্লাহ, বেতার নাট্যরূপ মোস্তাফিজুর রহমান, প্রযোজনা শামসুজ্জোহা বাবলু।
0: তারুণ্য শক্তির সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবের ছোট পরিবার বিকেল 4:05। প্রাণের সুর শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তোলন রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00।
1: এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভোরের গান। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গানের কথা সাজিয়েছেন জয়নাল আবেদিন, সুর করেছেন কাজী দিলওয়ার হোসেন।

এরকম শুনলেন ভোরের গান, শিল্পী ছিলেন শাহনাজ রহমান স্বীকৃতি। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুরু নজরুল সঙ্গীত, আমারে ভুলেছ বলে করিনি তো অভিমান, প্রথম গান। এমি মান্নান, শুনব নজরুল সঙ্গীত।

0: শুনলেন দোকানে নজরুল সঙ্গীত, শিল্পী ছিলেন এম এ মান্নান।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এদেশ আমার আপনার আমাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নে, দেশের উন্নয়ন আমাদের সকলের উন্নয়ন। তাই আমাদের উপর অর্পিত প্রতিদিনের দায়িত্বগুলো আসুন যথাযথভাবে পালন করি এবং দেশের সেবায় আত্মনিয়োগ করি।
0: এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, আর আয়োজনে এখন শোনাব রবীন্দ্রসঙ্গীত, ভেঙ্গে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রথম গানটি পাপিয়া সরার গেয়েছেন, রবীন্দ্রসঙ্গীত শুনবো।

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শোধাই এলো না কেউ। এবারের গানটি শুনব পাপিয়া সরোয়ার কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন পাপিয়া সরোয়ারের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আজ 20 আগস্ট বৃহস্পতিবার বেলা 2:20 শুনবেন SBC ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যায়। এবারের বিষয় শিশুশ্রম। আলোচক ব্যারিস্টার নিশাত মাহমুদ, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। শাহনেওয়াজ পাটোয়ারি, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সঞ্চালনে থাকবেন অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ডক্টর শায়লা আক্তার। শ্রোতাবন্ধুর অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ফোন করুন 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278, 02-44-81-3279। এছাড়াও এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ঘোষণাটি শুনলেন।
1: এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: আকাশে রোদের হাসি, মাঠে সবুজের দোলা, কৃষকের ঘামে রচিত হয় আমাদের জীবনের সাফল্যের ভেলা। কৃষি আমাদের প্রাণ, কৃষি আমাদের সম্ভাবনার অনন্ত দুয়ার। আধুনিক প্রযুক্তি, নতুন উদ্ভাবন এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। কৃষির অগ্রগতি, সফলতার কথা, নতুন নতুন তথ্য ও সম্ভাবনার খবর নিয়ে শুরু করছি নিয়মিত আয়োজন কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি আমাদের অর্থনীতির প্রাণশক্তি, যার ভিত্তি গড়ে ওঠে একটি মানসম্মত নার্সারি থেকে। বাণিজ্যিকভাবে নার্সারি স্থাপন আজ শুধু একটি সম্ভাবনা নয়, উদ্যোগও নয়, বরং কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নেরও একটি কার্যকর মাধ্যম। অনুষ্ঠানের শুরুতেই আমার কৃষি পর্বে শুনবেন বাণিজ্যিক পরিসরে নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা সম্পর্কে একটি কথিকা, বলছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, উপপরিচালক, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার, ঢাকা।
1: নার্সারি হলো এমন একটি বিশেষ স্থান বা কেন্দ্র যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফলজ, বনজ, ঔষধি, ফুল ও সবজি সহ সব ধরনের গাছের উন্নত চারা উৎপাদন, কলম তৈরি এবং নির্দিষ্ট জমিতে রোপণের পূর্ব পর্যন্ত যত্ন সহকারে পরিচর্যা করা হয়। বাংলাদেশে নার্সারি শিল্পের অবস্থান অত্যন্ত সম্ভাবনাময় ও বিস্তৃত। বর্তমানে সারা দেশে হাজার হাজার বাণিজ্যিক ও সরকারি নার্সারি গড়ে উঠেছে, যা বনায়ন, কৃষি ও ছাদবাগানের চাহিদা পূরণ করছে। বাণিজ্যিক পরিসরের লাভজনক নার্সারি স্থাপন ও সফল ব্যবস্থাপনার জন্য প্রধান তিনটি ধাপ হল সঠিক স্থান নির্বাচন করা, বৈজ্ঞানিক পদ্ধতিতে চারাকলম উৎপাদন এবং দক্ষ পরিচর্যা ও বিপণন ব্যবস্থা। নার্সারি স্থাপনের প্রথম শর্ত হল উঁচু, সমতল এবং বৃষ্টির পানি জমে না এই ধরনের জমি নিতে হবে। পর্যাপ্ত সূর্যালোক থাকতে হবে, তবে প্রয়োজনে ছায়া প্রদানের ব্যবস্থা রাখতে হবে। সারা বছর বিশুদ্ধ পানি দিয়ে সেচ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে চারা পরিবহন এবং বাজারজাতকরণ সহজ হয়। বাণিজ্যিক নার্সারি স্থাপনের আগে একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। চারার চাহিদার উপর ভিত্তি করে চারা উৎপাদন, সম্ভাব্য ক্রেতা, জমি ব্যবহার এবং কি পরিমাণ বিনিয়োগ প্রয়োজন, এসব বিষয় বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নত মানের চারা উৎপাদনের জন্য অবশ্যই রোগমুক্ত, উচ্চ ফলনশীল এবং বিশুদ্ধ জাতের মাতৃগাছ নির্বাচন করতে হবে। দুর্বল বা রোগাক্রান্ত গাছ থেকে কখনোই কলম বা বীজ সংগ্রহ করা যাবে না। চারা উৎপাদনের জন্য ঝুরঝুরে উর্বর ও জীবাণুমুক্ত মাটি ব্যবহার করতে হবে। সাধারণভাবে দোআঁশ মাটি, পচা গোবর বা কম্পোস্ট সার এবং পরিষ্কার বালু উপযুক্ত অনুপাতে মিশিয়ে পলিব্যাগ ব্যবহার করা হয় এবং চারার বৃদ্ধি ভালো হয়। বীজ থেকে চারা উৎপাদনের পাশাপাশি মস্তক কলম, গুটি কলম, জোর কলম, কাটিং পদ্ধতিতে উন্নত মানের ফলজ গাছের কলম উৎপাদন করা যায়। এসব পদ্ধতিতে উৎপাদিত কলম কম সময়ে ফল দেয় এবং মাতৃগাছের বৈশিষ্ট্য বজায় থাকে। চারা উৎপাদনের পর নিয়মিত পরিচর্যা করতে হবে, সময়মতো সেচ দিতে হবে, তবে অতিরিক্ত পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আগাছা পরিষ্কার রাখতে হবে এবং প্রয়োজনে ছায়া জাল ব্যবহার করতে হবে। নিয়মিত দুর্বল ও রোগাক্রান্ত চারা অপসারণ করলে অন্যান্য চারা সুস্থ হয়ে থাকে। জৈব সার ব্যবহারে গুরুত্ব দিতে হবে। প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে সুষম রাসায়নিক সার ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত সার ব্যবহার করলে চারার শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। নার্সারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আক্রান্ত গাছ দ্রুত সরিয়ে ফেলতে হবে। সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে হবে। বর্তমানে সিডলিং ট্রে, কোকোপিট, শেডনেট, ড্রিপ সেচ ব্যবস্থা, মিস্টিং ব্যবস্থা এবং পলিহাউস ব্যবহারের মাধ্যমে উন্নত মানের চারা উৎপাদন করা হচ্ছে। এসব প্রযুক্তি ব্যবহার করলে চারার গুণগত মান বৃদ্ধি পায় এবং উৎপাদন খরচও দীর্ঘমেয়াদে কমে আসে। চারা বিক্রির আগে প্রতিটি চারার লেবেল সংযুক্ত করা উচিত। লেবেলে গাছের নাম, জাত, উৎপাদনের সময় এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখ থাকলে ক্রেতার আস্থা বৃদ্ধি পায়। বর্তমানে স্থানীয় হাটবাজার, কৃষি মেলা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে চারা বিক্রি করা যায়। মানসম্পন্ন চারা এবং বিক্রয় পরবর্তী পরামর্শ প্রদান করলে স্থায়ী ক্রেতা তৈরি হয়। অল্প পুঁজিতে শুরু করা গেলেও সঠিক পরিকল্পনা, উন্নত প্রযুক্তি এবং মানসম্পন্ন চারা উৎপাদনের মাধ্যমে নার্সারি একটি অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে। একই সঙ্গে এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের বৃক্ষরোপণ ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সুস্থ ও মানসম্পন্ন চারা উৎপাদনের মাধ্যমে কৃষকের উৎপাদন বাড়ানো, পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব। তাই পরিকল্পিতভাবে নার্সারি স্থাপন করুন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন এবং নিরাপদ ও মানসম্পন্ন চারা উৎপাদনের মাধ্যমে নিজের পাশাপাশি দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখুন।
0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, বাংলার মাটি, বাংলার মানুষ আর কৃষির সঙ্গে আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। কৃষকের শ্রম, ঘাম আর ভালোবাসায় সমৃদ্ধ হয় আমাদের এই দেশ। সেই কৃষি নির্ভর বাংলাদেশের কথা তুলে ধরে শুনুন সুন্দর একটি গান, কৃষি নির্ভর এই দেশ। গানটির শিল্পী সেজুতি আশরাফি নদী, সুরকার এস এম আব্দুল আওয়াল আর গানটির কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, মাটির টানে মানুষের প্রাণে, কৃষির সামগ্রিক অবদান চিরকাল অমলিন হয়ে থাকুক সবার প্রাণে, এই শুভকামনায় আজকে কৃষি সমাচার এখানেই শেষ করছি। আবারও কথা হবে অন্য কোনো আয়োজনে।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা সানজিদা হোসেন, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, পাঁচই ভাদ্র, ছয় রবিউল আওয়াল, বিশে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ। 9,333 কোটি টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। বর্তমান সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু হচ্ছে আজ। ইরানের উপর এ যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। এবং ইসরায়েলি হামলায় গাজা ও নুসাইরাতে 10 ফিলিস্তিনি নিহত। শুনছিলেন শিরোনাম।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: এখন শুনুন বিস্তারিত। আজ দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর উলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন দায়িত্ব পালন করবেন। 349 জন সংসদ সদস্য নির্বাচনে ভোট দিবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসিরুদ্দিন বলেছেন, নির্বাচন অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন। সিসি বলেন, দেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে দেশবাসী সহ বিশ্ববাসী তাকিয়ে আছে, সুতরাং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটকে সামনে রেখে বৈঠক করেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যগণ। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে বলেন, নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা 7:30 বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সংসদ উভয় মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরুর 5 মিনিট আগে লাইভ টেলিকাস্ট শুরু হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 9,333 কোটি 58 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি 4,963 কোটি 67 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল রাজধানীতে পরিকল্পনা কমিশনের এনএসএ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে 8,488 কোটি 71 লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে 936 কোটি 38 লাখ টাকা অর্থায়ন করা হবে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সবচেয়ে বড় প্রকল্প গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালী করা বাস্তবায়ন করবে। দেশের 8 বিভাগের 64 জেলা ও সব উপজেলায় প্রকল্পটির আওতায় 5,223 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং 7,000 মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাগুলো প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, 10টি মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্পন্ন 19টি হোস্টেল ভবন নির্মাণ, দ্বিতীয় সংশোধিত বাংলাদেশের সড়ক ও জনপদ অধিদপ্তরের অধীন সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা উন্নয়ন, ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলার রক্ষা প্রকল্প এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালী করা প্রকল্প। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। তিনি গতকাল রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন। এই স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতার সংস্কৃতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
2: এবং ক্ষমতাকে এই প্রশ্ন করার ক্ষমতা আছে সাংবাদিকদের, কিন্তু সেই ক্ষমতা যদি কেউ কাজে না লাগিয়ে দুর্বৃত্ত এবং স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট ক্ষমতার পক্ষে সাংবাদিকতাকে ব্যবহার করে, তাহলে তার পরিণাম কি হয়, সেই সমস্ত দালাল সাংবাদিকরা এখন কিন্তু ফ্যাসিস্টের দালাল হিসেবে কারাগারে আছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি যে আমাদের সরকারের আমলে সাংবাদিকতা করার ক্ষেত্রে ন্যূনতম কোনো বিধিনিষেধ আজ পর্যন্ত আরোপ করা হয় নাই। স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতা গণমাধ্যম এর আগে আর কখনো।
0: সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্ম সহ সব ক্ষেত্রে একটি আধুনিক, স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। এই লক্ষ্যে মন্ত্রণালয় ইতিমধ্যে সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী গতকাল রাজধানীতে মালয়েশিয়ান হাই কমিশন আয়োজিত থিঙ্ক হালাল গ্রো গ্লোবাল শীর্ষক সেমিনারে বলেন, হালাল খাদ্য সংস্কৃতি ও মূল্যবোধ শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানব সভ্যতার জন্য একটি বড় সম্পদ ও শক্তিতে পরিণত হতে পারে। তিনি বলেন, বিশ্ববাজারে হালাল খাদ্যের একটি বিশাল বাজার রয়েছে এবং ভোক্তা ও বিনিয়োগকারী উভয়ে এই খাদ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তুত। ধর্মীয় সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের মালয়েশিয়ার অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, দুই দেশ যৌথভাবে তাদের অভিন্ন মূল্যবোধ সংস্কৃতি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হালাল শিল্পের বিকাশ ও বিশ্ববাজারে এর পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিগত সরকার ভোট কারচুপির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা পোষণ করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল রংপুরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এই মন্তব্য করেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের জন্য কাজ করা এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা। এ সময় কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে। তিনি গতকাল তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়ন, শহীদ পরিবারগুলোর উপযুক্ত পুনর্বাসন এবং আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তিনি বলেন, তার মন্ত্রণালয় এবং নবগঠিত জুলাই অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি শহীদ পরিবার ও আহত যোদ্ধার কল্যাণে কাজ করা হবে এবং এই প্রক্রিয়ায় কোন ধরনের গাফলতির সুযোগ থাকবে না। ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে, এছাড়া এতে আরও 6 জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। কলকাতা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গতকাল ভোরে আগুন লাগার পর হোটেলটি ঘন ধোঁয়ায় ঢেকে যায়। কয়েকজনের মরদেহ বাথরুমে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাশ্রয়ী মূল্যের ওই হোটেলের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: এক রাতেই আগুনে পুড়ল কলকাতার একটি আবাসিক হোটেল, প্রাণ গেল বেশ কয়েকজন বাংলাদেশের। কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে মধ্যরাতের ভয়াবহ আগুনে ঘুমন্ত অবস্থায় যেসব বাংলাদেশি নাগরিকের প্রাণ গেল, তাদের কেউ এসেছিলেন চিকিৎসা করাতে, কেউ হয়তো ঘুরতে। হোটেলের তিনতলায় প্রথমে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত 4টি কক্ষে। কালো ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনী। হোটেলটির প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ হওয়ায় অনেকেই ভেতরে আটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে অনেক ধোঁয়া ছিল যার ফলে তারা নিঃশ্বাস নিতে পারছিলেন না এবং পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তারা বেরিয়ে আসেন। গুরুতর দগ্ধদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এ বিষয়ে সহায়তা ও তথ্য দেওয়ার জন্য উপ হাই কমিশন ইতোমধ্যে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশন সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামীম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, ভারতের কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ শনাক্তকরণের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবার যদি মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ বহন করতে না পারে, তবে সরকার অবশ্যই বিষয়টি দেখবে।

0: ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। গতকাল সচিবালয় মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা প্রদান, নারী শিক্ষা, লিঙ্গ সমতা অর্জন, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত বিদ্যালয় স্থাপন এবং ডিএনএ ল্যাব কার্যক্রম শক্তিশালীকরণ সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এক অনুষ্ঠানে কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিবন্ধী মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনার প্রান্তিক অংশীজন হিসেবে নয়, বরং সমান অধিকার সম্পন্ন অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। তাদের প্রয়োজন ও সক্ষমতাকে সামনে রেখে দেশের অবকাঠামো, পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন নৌযানের ডেটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী নৌযান সুমারি তথ্য সংগ্রহ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান সুমারি 2026 পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ এবং একটি সমন্বিত ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে এই নৌযান সুমারি পরিচালনা করবে। আজ থেকে 29শে আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৌযান সুমারি পরিচালিত হবে। 2028 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এর অংশ হিসেবে আগামী বছর থেকেই চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন বিষয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: মুখস্থ নির্ভর পড়াশোনার চিরাচরিত বৃত্ত থেকে বেরিয়ে শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় 2028 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সম্পূর্ণ নতুন এক শিক্ষাক্রম চালুর চূড়ান্ত লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। চূড়ান্ত পরিবর্তনের প্রস্তুতি হিসেবে আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন কিছু বিষয়, যার মধ্যে চতুর্থ শ্রেণীতে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণীতে লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষণ শীর্ষক বই অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা, বলছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন।
2: আমরা একটা জায়গায় এইবার তৈরি করে শুরু করেছি, কিন্তু আগামীতে 1 থেকে শুরু হবে। একটি বাচ্চা যখন ক্লাসে এসে টিচারের সাথে খেলবে, তখন ওই বাচ্চাটি ঘরে চলে আসবে, খেলার নাম্বার পাবে, 2 বাচ্চারা পাবে, 3 পাবে, 4 পাবে, 5 পাবে, সকলেই পাবে। আমরা কারিকুলাম এগুলি ইনক্লুড করব 2028 থেকে। এইবার পরিমার্জন 4 নতুন বই, আর আমরা নির্মহ ইতিহাস যতটুকু পেয়েছি এই স্বল্প সময়ে।
1: বারবার মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলামের পরিবর্তনে মাঠ পর্যায়ে কিছুটা জটিলতা তৈরি হলেও শিক্ষা মন্ত্রণালয় বলছে এবারের পরিবর্তন হবে টেকসই। 2028 সালের পূর্ণাঙ্গ শিক্ষাক্রমের রূপরেখা তৈরির জন্য আগামী সপ্তাহেই গঠন করা হচ্ছে একটি বিশেষ জাতীয় কমিটি, যেখানে কারিগরি শিক্ষা, তথ্য প্রযুক্তি এবং খেলাধুলাকে প্রথম শ্রেণী থেকেই বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
2: আমাদের সময়টা পাইনি, কিন্তু আমরা এখনই এই আগামী সপ্তাহের ভিতরে নতুন কারিকুলাম কমিটি করব, যে কারিকুলাম কমিটি 2028 এর বই লিখবে।
1: শিক্ষাবিদদের মতে, শিক্ষকদের সঠিক প্রশিক্ষণ আর অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে এই উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থায় আনবে এক বৈপ্লবিক পরিবর্তন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ইরানের উপর এ যাবৎকালে সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি হবে অর্থনৈতিক লড়াই ও ব্যাপক পরিসরে ইরানকে একঘরে করে ফেলার কৌশল।

ট্রাম্প আজ তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ছাড়া আর কেউ ইরানকে চুক্তি সম্পাদনের জন্য বড় ধরনের সুযোগ দেবে না। তিনি যোগ করে বলেন, তবে দুঃখজনকভাবে তারা সুযোগটি নিতে ব্যর্থ হচ্ছে। এ সময় ট্রাম্প আরও বলেন, কোন দেশ ইরানের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ ও বাণিজ্য করলে এবং তাদের বিমানবন্দর ব্যবহার করতে দিলে অথবা দেশটির কোন সরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দিলে সেসব দেশও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। এদিকে গতকাল গাজা নগরী ও নুসেইরাত এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কানাডা ও যুক্তরাষ্ট্র একটি বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এটিকে বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প বলেন, প্রস্তাবিত এই চুক্তিকে মার্কিন কৃষক ও উৎপাদকরা স্বাগত জানাবে। অন্যদিকে কার্নি বলেন, এটি কানাডার কৌশলগত খাতগুলোর জন্য সর্বোত্তম শর্ত নিশ্চিত করবে এবং যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্যের ভবিষ্যৎ সম্পর্ক নিশ্চয়তা দেবে। কানাডার বিভিন্ন পণ্যের উপর রাতারাতি শুল্ক আরোপের হুমকি দেয়া ট্রাম্পের নতুন পদক্ষেপ স্থগিত করার পর গতকাল উভয় দেশের বাণিজ্য আলোচকরা টানা তৃতীয়বারের মতো বৈঠকে বসেন। তবে চুক্তিটির বিস্তারিত বিবরণ এখনও অস্পষ্ট। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, তার দেশ আত্মবিশ্বাসী যে তারা এমন একটি চুক্তিতে পৌঁছেছে যা কেবল আমেরিকান শ্রমিক, চাকরি ও সরবরাহ শৃঙ্খলাকেই রক্ষা করবে না, বরং উত্তর আমেরিকার অর্থনীতিকে সত্যি শক্তিশালী করবে। ওয়াশিংটনের অনুরোধে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের চলমান সামরিক মহড়া সংক্ষিপ্ত করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, মহড়া ও প্রশিক্ষণের অনেকটা কাটছাঁট করে ফেলা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন প্রধানকে তাদের মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক মহড়া সংক্ষিপ্ত করার নির্দেশ দেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ ইমরান খানকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সুপ্রিম কোর্টের রায় চ্যালেঞ্জ করেছে দেশটির সরকার। রাজধানী ইসলামাবাদে প্রধান কমিশনার কার্যালয় গতকালই সংক্রান্ত একটি পুনর্বিবেচনার আবেদন দাখিল করেছে। খেলার খবর ক্রিকেট। গলে প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে 165 রানে পরাজিত করে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেছে ভারত। গতকাল পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 372 রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে 206 রান করে। চূড়ান্ত রান সংখ্যা ভারত 462 ও 193, শ্রীলঙ্কা 284 ও 206। আগামী রবিবার কলম্বো দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ সময় সকাল 10:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:35 এবং সূর্য অস্ত যাবে 6:28। শেষ করার আগে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ। 9,333 কোটি টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বর্তমান সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু হচ্ছে আজ। ইরানের উপরে যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। এবং ইসরায়েলি হামলায় গাজা ও নুসেইরাতে 10 ফিলিস্তিনি নিহত। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা কথা বলব নবজাতকের সংক্রমণ প্রতিরোধে করণীয় নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার মুইদুর রহমান, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক IEDCR ঢাকা। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে নবজাতক বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে?
2: ধন্যবাদ। নবজাতক বলতে আমরা মূলত বুঝি যে জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত যেসব শিশু, তাদের কেন নবজাতক বলে অভিহিত করে থাকি।
1: এবং নবজাতকের সংক্রমণ বলতে আমরা কি বুঝি?
2: নবজাতকের সংক্রমণ বলতে আমরা মূলত বুঝি যে নিওনেটাল সেপসিস, যেটাকে আমরা বলি, সেটা হলো যে আপনার যদি জন্মের পরে 28 দিন পর্যন্ত কোনো নবজাতকের রক্ত প্রবাহের মধ্যে রোগ জীবাণু ঢুকে যদি তার সংক্রমণ বা ইনফেকশন ঘটায় এবং তার ফলে যদি শিশুটি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেই অবস্থাটাকে আমরা নবজাতক সংক্রমণ বা নিওনেটাল সেপসিস বলে অভিহিত করে থাকি।
1: সেক্ষেত্রে আসলে নবজাতকরা কি ধরনের সংক্রমণ দিয়ে আক্রান্ত হতে পারে?
2: নবজাতকের সংক্রমণকে আমরা মূলত দুভাগে ভাগ করে থাকি, একটা হলো EOS, একটা হলো LOS। EOS হলো আর্লি অনসেট সেপসিস, যেটা হলো জন্মের 1-3 দিনের মধ্যে বা 24-72 ঘন্টার মধ্যে যদি হয় সেটা হলো EOS। আর 3 দিন বা 72 ঘন্টা থেকে 28 দিনের মধ্যে যদি আপনার কোনো সংক্রমণ দেখা দেয় সেটা হলো লেট অনসেট সেপসিস বা LOS।
1: কি কি কারণে এই সংক্রমণ হয়ে থাকে?
2: সংক্রমণের কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, যেমন প্রথমে যেটা উল্লেখযোগ্য সেটা হলো যে নবজাতকের শারীরিক অবস্থা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে লো বার্থ ওয়েট বেবি যদি হয়, যে জন্মের সময় যদি শিশুটির ওজন 2.5 কেজির কম থাকে, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে এবং সে সংক্রমিত হতে পারে। দ্বিতীয় কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি জন্মগতভাবেই শিশুটির দুর্বল বা কম থাকে, যেমন যেটা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং USCDC যেটা গবেষণায় যেটা পাওয়া গেছে যে জন্মের পরে যদি কোনো শিশুর রক্তে ইমিউনোগ্লোবুলিন জি বা IgG পরিমাণ কম থাকে এবং তার পাশাপাশি যদি সাইটোকাইন এবং আরও অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতার যে আমাদের ইমিউন সিস্টেম যদি কোনো দুর্বলতা থাকে বা কোনো জন্মগত ত্রুটি থাকে, তাহলে শিশুটি সংক্রমণের ঝুঁকিতে পড়ে যায়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অপুষ্টি বা যেটা ওজন কম ওজন, যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, যে শিশুটি যদি মা ঠিকমতো গর্ভাবস্থায় ঠিকমতো খাওয়া দাওয়া না করেন বা যদি মায়ের কোনো শারীরিক সমস্যা দেখা
1: অপুষ্টিতে ভোগে
2: সেক্ষেত্রে শিশুর রক্ত প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাটা দুর্বল থাকে জন্ম থেকেই এবং তার ওজন কম হয় এবং দেখা যায় যে কোনো শারীরিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যার জন্য জন্মের পরে অস্ত্রোপচার বা অন্য কোনো ডিভাইস বা আপনার কোনো শারীরিক সাহায্যের যদি কোনো প্রয়োজন হয়, যেমন যেটা আমরা বল দেখি যে পিপিএটেন ডাক্টাস আর্টেরিওসিস বা PDA যদি থাকে, যে হার্টে, যেটাকে আমরা বলি হার্টে ছিদ্র, বা অনেকের দেখা যায় জন্মগতভাবে চোখে সমস্যা দেখা দেয়, যে আবার অনেকের দেখা যায় যে হাত পা ছোট থাকে বা হাত পা কম, অনেক সময় দেখা যায় যে ডিফেক্টিভ থাকে, যে আঙুলের সংখ্যা কম বা বেশি, এরকম যদি সমস্যা দেখা দেয় বা অনেকে জন্মগতভাবে কিডনি বা লিভারের গঠন ঠিক মতো সম্পূর্ণ হয় না এবং অনেকের দেখা দেয় যে আপনার জেনিটালিয়া বা জননাঙ্গের তো সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে দেখা দেয় যে আপনার এই এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলেও শিশুটি সংক্রমণের ঝুঁকিতে পড়ে যায়।
1: এবং এই ধরনের সংক্রমণ থেকে কি ধরনের জটিলতা হতে পারে?
2: জটিলতার যদি কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা সিস্টেম অনুযায়ী যদি চিন্তা করি, যে প্রথমে যেটা সমস্যা হয় যে যদি ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে তাহলে আপনার নিউরাল টিউব ডিফেক্ট দেখা দেয়, যার ফলে যেটা হয় যে শিশুটির যে মেরুদণ্ড বা শিরদাঁড়ায় বা ভার্টিভার কলাম যেটাকে আমরা বলি সেটা ঠিকমতো গঠিত হয় না, এর ফলে শিশুটি হয়তো বাঁকা হয়ে জন্মগ্রহণ করতে পারে বা তার জন্মের পরে তার সঠিক বৃদ্ধি নাও হতে পারে এবং দেখা যায় যে তার হাত চলাচলের ক্ষমতাও না থাকতে পারে, শিশুটি অনেকটা দেখা যায় যে জড় বস্তুর মতো হয়ে যায়, গর্ভবতী মা গনোরিয়াতে আক্রান্ত হন, সেক্ষেত্রে তার আপনার সেই গনোরিয়ার জীবাণু কিন্তু বা ব্যাকটেরিয়াটা শিশুর চোখে জন্মের পরে কনজাংটিভাইটিস করতে পারে, যেটাকে আমরা বলি যে নিওনেটাল কনজাংটিভাইটিস। আবার দেখা যায় যে অনেকে যদি অন্য কোনো যৌনরোগে আক্রান্ত হন, যে HIV, হেপাটাইটিস বি বা সিফিলিস, সেটিও আপনার শিশু গর্ভস্থ শিশুকে আক্রান্ত করে তাকে সংক্রমিত করতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে টর্চ ইনফেকশন একটা গ্রুপ আছে, যেটা যদি আপনার কোনো কারণে টর্চ ইনফেকশন হয় গর্ভাবস্থায় মায়ের, সেটিও কিন্তু শিশুকে সরাসরি আক্রান্ত করে সংক্রমণ ঘটাতে পারে। আর জন্মের পরে যদি শিশুকে আপনার ঠিকমতো দেখাশোনা দেখভাল করা না হয় এবং ঠিকমতো বুকের দুধ খাওয়ানো না হয়, তাহলে তার রোগ প্রতিরোধ ব্যবস্থাটা ক্রমাগত দুর্বল হয়ে পড়ে এবং এর ফলে কিন্তু শিশুর সংক্রমণ সহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়, শিশুর বৃদ্ধি ঠিকমতো হবে না, মানসিক বিকাশে সমস্যা দেখা দিতে পারে, এমনকি দেখা গেছে যে আপনার ঠিকমতো বুকের দুধ এবং শাল দুধ না খাওয়ানোর কারণে শিশুটির বুদ্ধিগত বিকাশ বা বুদ্ধিবৃত্তিক বিকাশ ঠিকমতো না হওয়ার ফলে শিশুটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারেও আক্রান্ত হতে পারে বা ভুগতে পারে বা শিশুটি অটিস্টিক হয়ে যেতে পারে।
1: এবারে জানতে চাইবো যে প্রতিরোধে কি করণীয় রয়েছে?
2: প্রতিরোধের কথা যদি আমরা চিন্তা করি, প্রথমে মার দিক থেকে কি কি করণীয় এবং পরে শিশুটি হওয়ার পরে কি করণীয়, দুই ভাগে আমরা ভাগ করে থাকি। মায়ের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যে গর্ভাবস্থার একদম শুরু থেকে, যেটা আমার 9 মাস 10 দিন যেটা আমরা হিসাব করি যে আপনি একদম প্রথম মাস থেকে তাকে সঠিক এবং পুষ্টিকর খাবার দিতে হবে, বিশেষ করে এই সময় একটু বেশি খেতে হবে, দেড় গুণ নিজে স্বাভাবিক খাবার খান তার চেয়ে দেড় গুণ বেশি খেতে হবে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ হলো যে মাকে এই সময় কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না, কারণ ভারী কাজ করলে কিন্তু তার জরায়ুতে কিন্তু চাপ পড়তে পারে এবং এর ফলে গর্ভস্থ শিশু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং তাকে দিনে কমপক্ষে 2 ঘন্টা এবং রাতে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা বিশ্রামে রাখতে হবে এবং তাকে মানসিকভাবে প্রফুল্ল রাখতে হবে। এতে করে তার রক্ত সরবরাহ বাড়বে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়বে, গর্ভস্থ শিশুও ঠিক মতো পুষ্টি পাবে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হলো যে আমি কিছু রোগের কথা উল্লেখ করেছি, সেটা যৌন রোগ সহ আরো কিছু রোগ বা ইনফেকশন যেটা গর্ভস্থ শিশুকে আক্রান্ত করতে পারে বা ক্ষতিগ্রস্ত করতে পারে। আমাদের সাধারণত আমরা গর্ভাবস্থায় 4 বার চেক আপ করতে বলি, যেটাকে আমরা বলি অ্যান্টিনেটাল ভিজিট। এই অ্যান্টিনেটাল ভিজিটে কিন্তু আমরা এই রোগগুলির জন্য প্রয়োজনীয় পরীক্ষাগুলো করি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একই সাথে রক্ত পরীক্ষা করতে হবে। মা যদি অ্যানিমিক হন বা রক্ত স্বল্পতায় ভোগেন তাহলেও কিন্তু শিশুটি সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, কারণ তখন শিশুটিও রক্ত স্বল্পতায় ভোগে। রক্ত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ উপাদান। রক্ত স্বল্পতা দেখা দিলে যে কেউই সংক্রমণের ঝুঁকিতে পড়ে যান। এর পাশাপাশি যেগুলো আমি রোগের কথা উল্লেখ করলাম, হেপাটাইটিস বি, এইচআইভি এবং অন্যান্য যেগুলি টর্চ ইনফেকশন সহ যে গনোরিয়া, সিফিলিস সহ অন্যান্য যেগুলো যৌন রোগ, সেটা মা আক্রান্ত কিনা বা কোনো কারণে সংক্রমিত হয়েছে কিনা সেটা আমাদের গর্ভাবস্থায় পরীক্ষার মাধ্যমে এবং গর্ভাবস্থায় গর্ভধারণের আগেও পরীক্ষা করে নিশ্চিতভাবে নিতে হবে। আর যদি শিশুটি এবং এর সাথে কিছু কিছু খাদ্য উপাদান গুরুত্বপূর্ণ যেমন ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, আয়রন, এগুলি নিয়মিত গ্রহণ করতে হবে, ওমেগা 3 এবং ভিটামিন এ, ডি, ই, কে সহ অন্যান্য ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি সহ অন্যান্য সকল প্রয়োজনীয় ভিটামিন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান। অনেকে গর্ভাবস্থায় পানি কম খান, মনে করেন যে আমার ঘন ঘন প্রস্রাবের বেগ আসবে আমি পানি খাবো না, কিন্তু এটা আসলে সঠিক নয়, কারণ এর ফলে কিন্তু মার সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এবং মার সংক্রমণ থেকে শিশুর সংক্রমণেরও ঝুঁকি বেড়ে যায়। এর পাশাপাশি শিশুটি জন্মগ্রহণ করার পরে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন যেটাকে আমরা বলি যে ক্লট ক্ল্যাম্পের সময় বা নাভিটা কাটার সময় আমরা 0.7% ক্লোডেক্সিডিন সলিউশন দিয়ে দিই, এটা শিশুর সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পাশাপাশি শিশুকে 3 দিন গোসল করানো যাবে না, জন্মের 6 ঘন্টার মধ্যে তাকে শাল দুধ দিতে হবে এবং প্রথম 6 মাস তাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে, অন্য কিছু খাওয়ানো যাবে না, এমনকি মধু, পানি, চিনির পানি কিছুই দেওয়া যাবে না। এতে করে দিলে কিন্তু শিশুর সংক্রমণের ঝুঁকি বাড়ে। শিশুর ওজনটি যাতে 2.5 কেজি, কমপক্ষে 2.5 কেজি হয় এটাও খেয়াল রাখতে হবে, এ কারণে মার পুষ্টির কথা আমি আগে উল্লেখ করেছি। এবং এর পাশাপাশি শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গরম এবং শীতকালে সঠিক যত্ন নিতে হবে এবং শিশুটি যাতে নিউমোনিয়া আক্রান্ত না হন এবং কোনোভাবে জন্মের পরে আঘাতপ্রাপ্ত না হন এটা খেয়াল রাখতে হবে। এবং শিশুকে কমপক্ষে 2 বছর মা বাবার সান্নিধ্যে নিয়মিত রাখতে হবে, কারণ এই সময় কিন্তু আপনার ব্রেন ডেভেলপমেন্টটা এবং তার যে শারীরিক বৃদ্ধি সেটাও একই সাথে হয় এবং এটা যদি ঠিক মতো হয় তাহলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ে, শিশুটি সুস্থ থাকবে। এই কাজগুলো আমাদেরকে নিয়মিত করতে হবে।
1: ধন্যবাদ আপনাকে ডাক্তার মহিদুর রহমান। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা কথা বললাম নবজাতকের সংক্রমণ প্রতিরোধে করণীয় নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আজম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখী ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা।

বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জে। শুরু হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী। সাক্ষাৎকার প্রদানে ঢাকা 18 আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।

0: বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। কারণ দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা সংকট, আন্দোলন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের রাজনৈতিক অবস্থানে সুদৃঢ় হচ্ছিলেন। সংগ্রাম, সাহস ও নেতৃত্বের আরেক নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান ধরে রেখেছিলেন। গণতন্ত্র ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে তার ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয়। একজন নেত্রীর চেয়েও তিনি অনেকের কাছে একটি রাজনৈতিক অধ্যায়ের নাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপোষহীন নেত্রী আজকের আলোচনা অনুষ্ঠানে। আমি সজীব দত্ত। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা 18। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনে শুরুতেই শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান?
1: ধন্যবাদ আপনাকে। আমার শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য একটাই, যে আজকে আমরা যে মহিষী নারীকে নিয়ে কথা বলতে যাচ্ছি বা কথা বলবো, তার সম্বন্ধে আপনার কাছে শুনেছে এবং তার সম্বন্ধে বাংলাদেশের মানুষ জানে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার কথা বলতে গেলে হয়তো অনেক সময় লাগবে, হয়তো আমরা অনেক সময় পাবো না, কিন্তু এই নেত্রীকে নিয়ে আলোচনা করা, এই নেত্রী সম্বন্ধে দেশের মানুষ জানা অত্যন্ত জরুরি। এই কারণে যে তাহলে মানুষ উৎসাহিত হবে এবং মানুষ পথ প্রদর্শক হিসাবে তাকে দেখবে।
0: আপনি যথার্থই বলেছেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন প্রধানমন্ত্রী হন বাংলাদেশে নারী নেতৃত্বে অভ্যস্ত ছিল না। সেই সময় একজন গৃহিণী থেকে দেশের সর্বোচ্চ পদে যাওয়ার যাত্রাটা, এ বিষয়ে আপনার মূল্যায়ন?
1: দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নেতৃত্ব দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভাবে সৃষ্টি করে। আপনি দেখেন, উনি যে 91 সনে প্রধানমন্ত্রী হয়েছে শুধু সেটাই কিন্তু না, 71 সনে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, তিনি স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন, সশস্ত্র যুদ্ধ করেছেন। তখন কিন্তু আমরা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই যুদ্ধের একটা পার্ট, তিনি নিজেও তো মুক্তিযোদ্ধা ছিলেন এবং তখন যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তার এই ধারাবাহিকতায় যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিলেন, তার পরবর্তীতে যখন তিনি মৃত্যুবরণ শহীদ হলেন, শহীদের পরে কিন্তু তিনি এই যে বিএনপি রাজনীতিটা, রাজনীতি ধারাবাহিক ভাবে তিনি কিন্তু পরিচালনা করেছেন এবং প্রচার বিরুদ্ধে আন্দোলন করেছেন। সেই আন্দোলনে বিজয়ী হয়ে কিন্তু আমাদের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিজয়ী হয়েছেন। কাজে এই ধারাবাহিক যে তার ত্যাগ, তিতিক্ষা, দেশের মমত্ব, দেশের প্রতি মমত্ববোধ এবং দেশের মানুষের প্রতি মমত্ববোধ এবং দেশ গড়ার যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু একদিনে আসেনি এবং সেই পরিকল্পনা সে 71 সনের থেকেই চলে এসেছে। এবং মানুষ চায় ভালো করুক, সে নেতৃত্ব নারী হোক পুরুষ হোক, এবং যে যোগ্য সেই তো নেতা হবে। যেহেতু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যোগ্যতার মাপকাঠিকে এগিয়েছিলেন এবং যার কারণে দেশের জনগণ ওনাকে ভোট দিয়েছেন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং প্রধানমন্ত্রী হয়ে 91 সনে বাংলাদেশে অমূলক পরিবর্তন এনেছেন, একটি রাষ্ট্রপতি সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার গঠেছেন। কাজেই আমি মনে করি এখানে নারী আর পুরুষ হিসাবে দেশের মানুষ দেখেছে একটি যোগ্য পরিবারের একজন যোগ্য নেতৃত্বকে তখন অপদায়ন করেছেন।
0: কঠিন সময়ে নেতৃত্ব ধরে রাখার কৌশল, রাজনৈতিক চাপ, আন্দোলন, কারাবাস, এত প্রতিকূলতার মাঝেও তিনি কিভাবে দল আর কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছিলেন?
1: দল এবং কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার মূল কারণ ছিল আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার টার্গেটটা কি ছিল, যে টার্গেটটা ছিল এই দেশের কল্যাণে কাজ করতে হবে এবং দেশের কল্যাণে কাজ করতে হলে যে দল তিনি সৃষ্টি করেছেন, যে দল তার স্বামী অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃষ্টি করেছেন, সেই দলের কর্মীদের দ্বারাই এই দল পরিচালিত হবে এবং আমাদের সর্বক্ষেত্রে এই কর্মীদের সহযোগিতা লাগবে, যার কারণে তিনি এই কর্মীদেরকে নিজের পরিবার মনে করেছেন এবং নিজের পরিবারের যে দায় দায়িত্ব, যে দায় দায়িত্ব বোধ থেকে নিজের পরিবারের যেটুকু সার্ভিস দিয়েছেন, নিজের পরিবারের জন্য যত কষ্ট করেছেন, এই বিএনপি পরিবারটা তার নিজের পরিবার, যার কারণে এই পরিবারের প্রতিটি নেতাকর্মীর প্রতি তার মমত্ববোধ আছে, ভালোবাসা আছে, সেই শ্রদ্ধাবোধ থেকে, সেই সম্মানবোধ থেকে, সেই দায়িত্ববোধ থেকে তিনি কর্মীদেরকে সবসময় আগলিয়ে রেখেছেন এবং কর্মীরও একজন নেত্রী পাশে থেকে দেশের কল্যাণে সর্বোচ্চ কাজ করেছেন, এটাই ছিল তার মানসিক শক্তি।
0: বেগম খালেদা জিয়ার রাজনীতির কোন দিকটা তরুণ প্রজন্মের কাছে বেশি রিলেটেবল মনে হয়, দেশপ্রেম, সাহস নাকি গণমানুষের সাথে যোগাযোগ?
1: প্রথম কথা হলো, একজন মানুষ, একজন নেতা, একজন কর্মী, যার যত দেশপ্রেম বেশি থাকবে সে তত রাজনীতিতে এগিয়ে যাবে, দেশের জন্য কল্যাণে কাজ করবে। আর মানুষ যখন দেখে দেশের কল্যাণে কেউ কাজ করে যাচ্ছে, তখন মানুষ তার উপর হুমড়ি খেয়ে পড়বে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়া পরিবার বিএনপি তারই একটি পার্ট, এবং সেভাবেই দেশের মানুষের কাছে বিএনপি এত জনপ্রিয় হয়েছে। এবং যখন আপনি জনপ্রিয় হবেন, যখন আপনি দেশপ্রেমিক হবেন, তখন আপনার সাহস এবং হিম্মত আসবে, এবং একটা জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে হিম্মত দরকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সে হিম্মত ছিল, হিম্মত জিয়া পরিবারে আছে এবং এখনো সে একই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। অর্থাৎ জিয়া পরিবার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের কল্যাণের জন্য, দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে কাজ করেছেন সে ধারাবাহিকতাই বেগম খালেদা জিয়া রক্ষা করেছেন।
0: প্রধানমন্ত্রী হিসেবে থাকাকালে সবচেয়ে গর্বের কাজ তার শাসনামলে নারী শিক্ষা, স্থানীয় সরকার এবং পররাষ্ট্রনীতি সহ আরো অনেক উদ্যোগ ছিল, কিভাবে দেখছেন বিষয়গুলোকে?
1: একটা দেশের, আমরা তো একটি ভৌগোলিক একটি রাষ্ট্রে আসছি, এই রাষ্ট্র তো একা চলতে পারে না, সেখানে পররাষ্ট্রনীতি থাকে, সেই পররাষ্ট্রনীতি যাতে দুর্বল না হয়। আমাদের নেত্রী কিন্তু একটি কথা বলেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভুত্ব আমরা মানবো না, প্রভু আমাদের নেই। তো এইভাবে একটা দেশ পরিচালনা করার ক্ষেত্রে আমাদের যদি বহির্বিশ্বের উপর নির্ভরশীল হতে হয়, কাজেই আমরা যদি সমতার ভিত্তিতে সে সম্পর্কটা রক্ষা করতে পারি, সেরকম পররাষ্ট্রনীতি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রণয়ন করেছেন। এবং নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশের 50% মতো নারী, এই নারীকে যদি আমরা পিছিয়ে রাখি, অর্থাৎ নারীদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে আধুনিকতার সাথে যদি আমরা সংযোগ করতে না পারি, তাহলে আমরা 50% মানুষ থেকে সেই কার্যকরী ভূমিকাটা দেশের জন্য তারা রাখতে পারবে না। যার কারণে নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেটা স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে, দেশের কল্যাণের জন্য যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো করার জন্য আমাদের যা যা করণীয় সেই কাজগুলো কিন্তু আমরা করেছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছে।
0: আপনার মতে তার সবচেয়ে দূরদর্শী সিদ্ধান্ত কোনটা ছিল যার প্রভাব এখনো দেখা যায়?
1: দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির শুরুটা দেখেন, আকস্মিকভাবে রাজনীতিতে এসে তিনি সারা বাংলাদেশের মানুষের মন জয় করেছেন। আকস্মিকভাবে বলে এই কারণে, কারণ একটি দুর্ঘটনা, অর্থাৎ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শহীদ হলেন, তারপরে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডিরেক্টলি আসে। এই যে আসার পরে মৃত্যুর আগ পর্যন্ত, 30 ডিসেম্বর পর্যন্ত যা ঘটেছে, যা হয়েছে, সবকিছু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্যারিশমেটিক লিডারশিপের কারণে। সেই জন্য আমি বলি বেগম খালেদা জিয়াকে আইডেন্টিফাই করা মুশকিল, কোনটা সবচেয়ে তার গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, কোনটা কম গুরুত্ব, কোনটাই ম্যাডাম বেগম খালেদা জিয়ার কম গুরুত্বপূর্ণ কাজ ছিল না। প্রতিটা জায়গায় তিনি ষষ্ঠ স্থানে সক্রিয়তার সাথে কাজ করেছেন এবং প্রতিটা জায়গায় তিনি সফল হয়েছেন। এবং সর্বশেষ তার দেখেন আপনি বাংলাদেশের মানুষের কাছে পৃথিবীর ইতিহাসে উনি যে কতটা জনপ্রিয় ছিলেন, একজন মানুষ এতটা জনপ্রিয় কিভাবে হয়? আমরা রাজনীতি করি, আমরা কিন্তু সবার কাছে সমানভাবে ভালোবাসে না, আমাদেরকে আমরা সবাইকে সমানভাবে ভালোবাসি না, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটা ব্যর্থ দেখা গেছে। সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়াকে ভালোবেসেছে, জিয়া পরিবার ভালোবাসে, কারণ একটাই যে তারা দেশের কল্যাণে কাজ করে, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এবং জীবন দিয়ে সেটা প্রমাণ করে গেছে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ অনুষ্ঠান আপোষহীন নেত্রী। আপনার কোন স্মৃতি রয়েছে বেগম খালেদা জিয়ার সঙ্গে যা আপনাকে প্রতি মুহূর্তে খুব আলোড়িত করে?
1: আমার অনেক স্মৃতি রয়েছে বেগম খালেদা জিয়ার সাথে, উনি আমাদেরকে সন্তানের মতো ভালোবাসতেন। আমি 88 থেকে রাজনীতি করি, 88 থেকে 2026 পর্যন্ত আমাদের যে ঘটনাগুলো ঘটেছে, প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফিল করেছি এবং উনি আমাদের সন্তানের মতো বুকে আগলিয়ে রেখেছেন। যে ম্যাডাম নামে একটা অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছিল, সরকার ম্যাডামকে জোর করে সাজা দিয়েছে, এই মামলা যখন আমরা আলিয়া মাদ্রাসায় যেতাম, তখন আমরা দেখতাম বেগম খালেদা জিয়া, যখন আমরা কর্মীরা হাইকোর্টে আটকে থাকতাম, পুলিশ আমাদেরকে আমাদের বের হতে দিত না, ম্যাডাম ওখানে গিয়ে গাড়িটা স্লো করতো, গাড়ি থামাই দিত, ম্যাডাম গ্লাস খুলে বলতো পুলিশকে, যদি তুমি আমাদের কর্মীদেরকে আসতে না দাও তাহলে আমি এখান থেকে কোর্টে যাব না। এইভাবে শুধু এখন না, দেখেন সরাসরি আন্দোলন দৃঢ়পত্রের কারণে আমরা তখন সফল হয়েছি। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আমরা ম্যাডামকে অনুসরণ করি, অনুকরণ করি এবং ম্যাডামকে আমরা খেয়াল করি। এবং দেখেন আমি ব্যক্তিগতভাবে যেমন একজন রাজনীতি কর্মী, পাশাপাশি ম্যাডামের নিরাপত্তা টিমে আমি কাজ করেছি, সেই নিরাপত্তা টিমে কাজ করতে গিয়ে দেখেছি আমাদেরকে কর্মী হিসেবে কতটা ভালোবাসেন। আমি যখন ম্যাডামের বাসায় রাত্রে ডিউটিতে থাকতাম, তখন দেখা গেল ম্যাডাম যখন নামাজ পড়তে উঠতেন, ফজরের নামাজ পড়তে উঠতেন, তখন জিজ্ঞেস করতো এখানে দায়িত্ব কারা, আজকে কে কে ডিউটিতে আছে। হয়তো সবার বেলা একই কথা, যখন আমি শুনতাম, শুনতো উনি যে জাহাঙ্গীর ডিউটিতে আছে, তখন কিন্তু ম্যাডাম বলতো ওকে নাস্তা নাস্তা দিয়েছো, নাস্তা নাস্তা খেয়েছে, এই যে একজন মা হিসাবে আমাদেরকে যেভাবে দেখতেন, শুধু আমাকে একা না সারা বাংলাদেশের মানুষকে তিনি এভাবে দেখেছেন। এই মহর্ষি নারীকে ভোলার মতো কিছু নেই এবং মহর্ষি নারীর পক্ষে কথা বলার অনেক কিছু আছে। এবং ওনাকে কোনটা নামে রেফারেন্স করবো, রেফারেন্স ওনার জীবনটা একটা রেফারেন্স বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশিদের জন্য। কাজে আমি মনে করি বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সফল করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ জায়গা তিনি রাখবেন ইনশাআল্লাহ।
0: আমরা অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি। আমাদের তরুণ প্রজন্ম যারা রয়েছে আপনাকে শুনছে, আমাদের বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন থেকে আজকের তরুণ প্রজন্ম কি শিক্ষা নিয়ে রাজনীতিতে তারা অবদান রাখতে পারে, কি বলবেন?
1: আমরা যেন রাজনীতি করি আমাদের খেয়াল রাখতে হবে দেশটির বেগম খালেদা জিয়া এই দেশের প্রতি মমত্ববোধ, জাতীয়তাবাদের প্রতি মমত্ববোধ এবং দেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে দেশপ্রেম, সেই দেশপ্রেম থেকে একটা মানুষ একজন গৃহী থেকে সর্বোচ্চ জায়গায় আসা, এটা হল আমাদের পথ প্রদর্শক। এবং আমরা যদি সেটা খেয়াল করি তাহলে হয়তো আমরা অনেক কিছু করতে পারি। আমাদের দেখতে হবে যে বেগম খালেদা জিয়া দেশকে যেভাবে ভালোবেসেছেন, যে দেশের মানুষের কল্যাণে যেভাবে কাজ করেছেন এবং দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন, এই জায়গাটা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু মানুষ বেগম খালেদা জিয়াকে অনুকরণ করবে এবং অনুকরণ করেই কিন্তু আমরা রাজনীতিতে আসবো। আমরা হয়তো বেগম খালেদা জিয়া হতে পারবো না বা কোনো কর্মী হয়তো বেগম খালেদা জিয়া হতে পারবে না, কিন্তু ওনার দিকে তাকালে, ওনার দেশপ্রেমের দিকে তাকালে, ওনার মানুষের কল্যাণে যে কাজ করে সে কল্যাণের দিকে তাকালে হয়তো আমরা মানুষকে কল্যাণমুখী আমরা হব এবং মানুষের কল্যাণের কাজ করার চেষ্টা করবো যতটুকু পারি। তো সেই জন্য আমি আমাদের তরুণ প্রজন্মকে বলবো যে আপনারা দেশকে ভালোবাসেন, নিজকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের কল্যাণে কাজ করেন, তাহলেই আমরা এক একজন খালেদা জিয়ার মতো চরিত্রের দিকে এগিয়ে যেতে পারবো।
0: আমাদের শ্রোতা বন্ধুরা যারা বাংলাদেশ বেতারে আপনাকে শুনছে এই মুহূর্তে, আমাদের অগণিত শ্রোতাদের উদ্দেশ্যে কি আহ্বান রাখবেন, কেমন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের প্রতি আপনি আহ্বান রাখতে চান আজকের আয়োজন থেকে?
1: আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ বেতারকে এবং বেতারের মাধ্যমে আমি জাতিকে আহ্বান জানাচ্ছি যে আমরা সবাই দেশপ্রেমিক হব, দেশের কল্যাণে কাজ করব এবং একটি সুন্দর মানবিক রাষ্ট্র গঠন করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা সবাই ওনাকে সহযোগিতা করব এবং ওনাকে যদি আমরা সহযোগিতা করে যাই এবং উনি যদি সফল হন তাহলেই বাংলাদেশ সফল হবে, আর উনি যদি সফল না হতে পারেন বাংলাদেশে অনেক দায় নিতে হবে। কাজেই আমি মনে করি আমরা যে যেখানে আছি দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে 12 ফেব্রুয়ারি ভোট আপনারা নির্বাচিত করেছেন, সেই নির্বাচিত সরকারকে সহযোগিতা করে আমাদের মৌলিক এখন দায়িত্ব। কাজে আমি মনে করি দেশ ফেসিবাদীরা অনেক পিছিয়ে নিয়ে গেছে, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে থেকে আমাদের কাজ করতে হবে দেশের কল্যাণে এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ যদি আমরা গঠন করতে পারি, একটি নিরপেক্ষ অর্থাৎ আমরা যদি এই সমাজটাকে বর্তমান যে সমাজ ব্যবস্থা, অতীতে যে সমাজটা ছিল সেই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে, অর্থাৎ একটা নিরাপদ সমাজ ব্যবস্থা যদি আমরা গঠন করতে পারি তাহলে আমরা সার্থক হবো, তা না হলে কিন্তু আমরা কেউ সফল হতে পারবো না। আর নিরাপদ সমাজ ব্যবস্থা বলতে যা বোঝায় সেটা হলো একটি মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী সমস্ত জায়গায় আমাদের ঐক্যের একটা প্ল্যাটফর্ম থাকতে হবে, যেখানে অন্যায় দেখতে হবে সকলকে একযোগে সেখানে প্রতিবাদ করতে হবে এবং যেখানে ন্যায় থাকবে ন্যায়ের পক্ষে সকল থাকবে, অর্থাৎ ন্যায়প্রয়াণের পক্ষে যে আমরা থাকি ইনশাল্লাহ আমরা সফল হবো এবং সকলকে সেই ন্যায়প্রয়াণের পক্ষে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনে কথা বলছিলেন মাননীয় সংসদ সদস্য ঢাকা 18 জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। সজীব দত্ত বিদায় নেব আমাদের আজকের আয়োজন থেকে, সবার প্রতি আহ্বান রাখতে চাই আসুন আমরা সবাই মিলে একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলি।

0: গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তাঁর প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠান সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
1: শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির।
2: শ্রোতা বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত চিঠি নিয়ে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান চির উন্নত মমশিরে স্বাগত জানাচ্ছি আমি টিটো মুন্সি। এবার আমি 1334 সালের ভাদ্র সংখ্যা নওরোজ পত্রিকায় নজরুল ইসলামের নিকট লিখিত অধ্যক্ষ ইব্রাহিম খার একখানি পত্র প্রকাশিত হয়েছিল সেই চিঠির উত্তরে 1334 সালের পৌষ সংখ্যা সওগাতে নজরুলের এই পত্রখানি প্রকাশিত হয়। এই পত্রটি পাঠ করছি। আমি আপনার মতো অসংকোচে তুমি বলতে পারলাম না বলে ক্ষুণ্ণ হবেন না যেন। আমি একে পাড়া গেয়ে স্কুল পালানো ছেলে, তার উপর পেটে ডুবুরি নামিয়ে দিলেও ক অক্ষর খুঁজে পাওয়া যাবে না। পেটে বোমা মারার উপমাটা দিলাম না স্পেশাল ট্রিবিউনালের ভয়ে। যদি বা খাজা বা ইব্রাহিম খানকে তুমি বলতে পারতাম, কিন্তু কলেজের প্রিন্সিপাল সাহেবের নাম শুনেই আমার হাত পা একেবারে প্যাটের ভেতর সেঁদিয়ে গেছে। আরে বাপ, স্কুলের হেডমাস্টারের চেহারা মনে করতেই আমার আজও জলতেষ্টা পেয়ে যায়। আর কলেজের প্রিন্সিপাল সে না জানি আরো কত ভীষণ। আমার স্কুল জীবনে আমি কখনো ক্লাসে বসে পড়েছি? এত বড় অপবাদ আমার চেয়ে এক নম্বর কম পেয়ে যে লাস্ট বয় হয়ে যেত সেও দিতে পারবে না। হাই বেঞ্চের উচ্চাসন হতে আমার চরণ কোনো দিনই টলেনি। ওর সাথে আমার চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছিল, তাই হয়তো আজও বক্তৃতা মঞ্চে দাঁড় করিয়ে দিলে মনে হয় মাস্টার মশাই হাই বেঞ্চে দাঁড় করিয়ে দিয়েছেন। যার রক্তে রক্তে এত শিক্ষক ভীতি, তাকে আপনি সাধ্য সাধনা করেও তুমি বলাতে পারবেন না স্থির নিশ্চিত এইবার পালা শুরু। বাংলার মুসলমান সমাজ ধনে কাঙাল কিনা জানি নে, কিন্তু মনে যে কাঙাল এবং অতিমাত্রায় কাঙাল তা আমি বেদনার সঙ্গে অনুভব করে আসছি বহুদিন হতে। আমায় মুসলমান সমাজ কাফের খেতাবের যে শিরোপা দিয়েছে তা আমি মাথা পেতে গ্রহণ করেছি। একে আমি অবিচার বলে কোনোদিন অভিযোগ করেছি বলে তো মনে পড়ে না, তবে আমার লজ্জা হয়েছে এই ভেবে কাফের আখ্যায় বিভূষিত হবার মতো বড় তো আমি হইনি। অথচ হাফেজ, খৈয়াম, মনসুর প্রভৃতি মহাপুরুষের সাথে কাফেরের পঙ্ক্তিতে উঠে গেলাম। হিন্দু লেখক জনসাধারণ মিলে যে স্নেহ, যে নিবিড় প্রীতি ভালোবাসা দিয়ে আমায় এত বড় করে তুলেছেন, তাদের সে ঋণকে অস্বীকার যদি আজ করি তাহলে আমার শরীরে মানুষের রক্ত আছে বলে কেউ বিশ্বাস করবে না। অবশ্য কয়েকজন নোংরা হিন্দু ও ব্রাহ্ম লেখক ঈর্ষাপরায়ণ হয়ে আমায় কিছুদিন হতে ইতর ভাষায় গালাগালি করছেন, এবং কয়েকজন গোড়া হিন্দু সভাওয়ালা আমার নামে মিথ্যা কুৎসা রটনাও করে বেড়াচ্ছেন, কিন্তু এদের আঙুল দিয়ে গোনা যায়। এদের আক্রোশ সম্পূর্ণ সাম্প্রদায়িক বা ব্যক্তিগত। এদের অবিচারের জন্য সমস্ত হিন্দু সমাজকে দোষ দিই নাই এবং দিব না। তাছাড়া আজকাল সাম্প্রদায়িক মাতলামির দিনে আমি যে মুসলমান এইটাই হয়ে পড়েছে অনেক হিন্দুর কাছে অপরাধ, আমি যত বেশি অসাম্প্রদায়িক হই না কেন। প্রথম গালাগালির ঝড়টা আমার ঘরের দিক অর্থাৎ মুসলমানের দিক থেকেই এসেছিল, এটা অস্বীকার করিনে। কিন্তু তাই বলে মুসলমানেরা যে আমায় কদর করেনি এটাও ঠিক নয়। যারা দেশের সত্যিকার প্রাণ সেই তরুণ মুসলিম বন্ধুরা আমায় যে ভালোবাসে, যে প্রীতি দিয়ে অভিনন্দিত করেছেন, তাতে নিন্দার কাঁটা বহু নিচে ঢাকা পড়ে গেছে। প্রবীণদের আশীর্বাদ মাথার মণি হয়তো পাইনি, কিন্তু তরুণদের ভালোবাসা বুকের মালা আমি পেয়েছি। আমার ক্ষতির ক্ষেতে ফুলের ফসল ফলেছে। এই তরুণদেরই নেতা ইব্রাহিম খা, কাজী আব্দুল ওয়াদুদ, আবুল কালাম শামসুদ্দিন, আবুল মনসুর, ওয়াজেদ আলী, আবুল হোসেন, আর এই বন্ধুরাই তো আমায় বড় করেছেন। এই তরুণদের বুকে আমার জন্য আসন পেতে দিয়েছেন প্রীতির আসন। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুরে যারা তাদের গলার মালা দিয়ে আমায় বরণ করল, তারা এই তরুণদেরই দল। অবশ্য এই তরুণের জাত ছিল না, এরা ছিল সকল জাতির। সকলকে জাগাবার কাজে আমায় আহ্বান করেছেন। আমার মনে হয় আপনাদের আহ্বানের আগেই আমার ক্ষুদ্র শক্তির সবটুকু দিয়ে এদের জাগাবার চেষ্টা করেছি, সে শুধু লিখে তা নয়, আমার জীবনী ও কর্মশক্তি দিয়েও। আমার শক্তি স্বল্প, তবু এই 8 বছর ধরে আমি দেশে দেশে গ্রামে গ্রামে ঘুরে কৃষক, শ্রমিক, তরুণদের সংঘবদ্ধ করার চেষ্টা করেছি, লিখেছি, বলেছি, চারণের মতো পথে পথে গান গেয়ে ফিরেছি। অর্থ আমার নাই, কিন্তু সামর্থ্য যেটুকু আছে তা ব্যয় করতে কুণ্ঠিত কোনো দিন হয়েছি এ বদনাম আর যেই দিক আপনি দেবেন না বোধ হয়। আমার এই দেশ সেবার, সমাজ সেবার অপরাধের জন্য শ্রীমৎ সরকার বাবাজির আমার উপর দৃষ্টি অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। আমার সবচেয়ে চলতি বইগুলোই গেল বাজে আফত হয়ে। এই সেদিনও পুলিশ আবার জানিয়ে দিয়েছে আমার নবপ্রকাশিত রুদ্র মঙ্গল আর বিক্রি করলে আমাকে রাজদ্রোহ অপরাধে ধৃত করা হবে। আমি যদি পাশ্চাত্য ঋষি হুইটম্যানের সুরে সুর মিলিয়ে বলি, বিহল্ড আই ডু নট গিভ এ লিটিল চ্যারিটি হোয়েন আই গিভ মাইসেলফ, তাহলে সেটাকে অহংকার বলে ভুল করবেন না। আপনি সমাজকে পতিত দয়ার পাত্র বলেছেন, আমিও সমাজকে পতিত ডিমোরালাইজড মনে করি, কিন্তু দয়ার পাত্র মনে করতে পারিনি। আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি আমার সমাজকে মনে করি ভয়ের পাত্র। এ সমাজ সর্বদাই আছে লাঠি উঁচিয়ে, এর দোষ ত্রুটির আলোচনা করতে গেলে নিজের মাথা নিয়ে বিব্রত হয়ে পড়তে হয়। আপনি হয়তো হাসছেন, কিন্তু আমি তো জানি আমার শির লক্ষ্য করে কত ইট পাটকেলি না নিক্ষিপ্ত হয়েছে। আমার কি মনে হয় জানেন, স্নেহের হাত বুলিয়ে এ পচা সমাজের কিছু ভালো করা যাবে না। যদি সেরকম সাইকিক কিওর এর শক্তি কারোর থাকে, তিনি হাত বুলিয়ে দেখতে পারেন। ফোড়া যখন পেকে পচে ওঠে, তখন রুগী সবচেয়ে ভয় করে অস্ত্রচিকিৎসককে। হাতুড়ে ডাক্তার হয়তো কখন আশ্বাস দিতে পারে যে সে হাত বুলিয়ে ওই গলিত ঘা সারিয়ে দেবে, এবং তা শুনে রুগীরও খুশি হয়ে উঠবার কথা। কিন্তু বেচারী অবিশ্বাসী অস্ত্রচিকিৎসক তা বিশ্বাস করে না। সে বেশ করে তার ধারালো ছুরি চালায় সে ঘায়ে। রোগী চেঁচায়, হাত পা ছড়ে, গালি দেয়। সার্জন তার কর্তব্য করে যায়, কারণ সে জানে আজ রোগী গালি দিচ্ছে, দুদিন পরে ঘা সেরে গেলে সে নিজে গিয়ে তার বন্দনা করে আসবে। আপনি কি বলেন? আমি কিন্তু অস্ত্রচিকিৎসার পক্ষপাতী। সমস্ত হাত পা ছুড়বেই, গালিও দেবে, তা শৈবার মতো শক্ত চামড়া যাদের নেই তাদের দিয়ে সমাজ সেবা হয়তো চলবে না। এই জন্যই আমি বারে বারে ডাক দিয়ে ফিরছি নির্ভীক তরুণ ব্রতী দলকে। এই সংস্কার সম্ভব হবে শুধু তাদের দিয়েই। এরা যশের কাঙাল নয়, মানের ভিখারি নয়। দারিদ্র সইবার মতো পেট আর মার সইবার মতো পিঠ যদি কারুর থাকে, তো এই তরুণদেরই আছে। এরাই সৃষ্টি করবে নতুন সাহিত্য, এরাই আনবে নতুন ভাবধারা, এরাই গাইবে তাজা বতাজার গান। আপনি হয়তো আমায় এদেরই অগ্রনায়ক হতে ইঙ্গিত করেছেন, কিন্তু আপনার মতো আমিও ভাবি, আজও ভাবি যে কে সে ভাগ্যবান এদের অগ্রনায়ক। আমার মনে হয় সে ভাগ্যবান আজও আসেনি। আমি অনেকবার বলেছি, আজ বলছি, সে ভাগ্যবানকে আমি দেখিনি, কিন্তু দেখলে চিনতে পারবো। আমার বাণী তাঁরই আগমনী গান, আমি তাঁরই অগ্রপথিক দুর্যবাদক। আমার মনে হয় সেই ভাগ্যবান পুরুষেরই ইঙ্গিতে আমি শুধু গান গেয়ে চলছি, জাগরণী গান। আঘাত, নিন্দা, বিদ্রুপ, লাঞ্ছনা দশ দিক হতে বর্ষিত হচ্ছে আমার উপর, তবু আমি তাঁর দেওয়া তুর্য বাজিয়ে চলছি। এ বিশ্বাস কোথা হতে, কি করে যে আমার মাঝে এলো তা আমি নিজেই জানি নে। আমার শুধু মনে হয় কার যেন আদেশ, কার যেন ইঙ্গিত আমার বেদনার রন্ধ্রপথে নিরন্তর ধ্বনিত হয়ে চলেছে। তার আশার পদধ্বনি আমি নিরন্তর শুনছি, আমার হৃৎপিণ্ডের তালে তালে, আমার শ্বাস প্রশ্বাসের প্রতি আক্ষেপে। তবে এও আমি বিশ্বাস করি, সেই অনাগত পুরুষের আমাদের যে কারুর মধ্যে মূর্তি পরিগ্রহ করা বিচিত্র নয়। আমি এতদিন তাকে খুঁজেছি, আমার ঊর্ধ্বে তাকে আমারই মাঝে খুঁজতেও হয়তো চেয়েছি, দেখা তার পেয়েছি এমন কথা বলবো না। তবে কথা বলতেও আমার আজ দ্বিধা নেই যে আমি ক্রমেই তার সান্নিধ্য অনুভব করছি। এমনও মনে হয়েছে কতদিন যেন আর একটু হাত বাড়ালেই তাকে ধরতে পারি। আপনার হাত বাড়াবে কি, কথাটা আমায় সত্যি ভাবিয়ে তুলেছে। তাই আমি খুঁজে ফিরছি নিরাশ হতাশ্বাসে সেই নিশ্চিত শান্তি, যার ধ্যান লোকে বসে আমি তপস্যা প্রজ্জ্বল নেত্রে আমার অবহেলিত আমাকে খুঁজে দেখবার অবকাশ পাব। এ শান্তি আমার এ জীবনে পাব কিনা জানি না, যদি পাই আপনার জিজ্ঞাসার শেষ উত্তর দিয়ে যাব সেদিন।

এতক্ষণ প্রচারিত হল নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। আজ শুনলেন চিঠিটির দ্বিতীয় অংশ। চিঠির তৃতীয় অংশটি প্রচারিত হবে আগামী পর্বে। অনুষ্ঠানটি সম্পাদনে ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং প্রযোজনা করলেন ডক্টর শায়লা আখতার।

0: কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
0: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে বাবা।
1: হ্যাঁ।
3: এই আয়োজন আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আর এবারে শোনাব নজরুল সঙ্গীত, প্রথম শিল্পী মোহাম্মদ মাহমুদুল হাসান।

এতক্ষণ শুনলেন নজরুল সঙ্গীত, বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 20 আগস্ট বৃহস্পতিবার বেলা দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা কো 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: অসীম নীলে মাতাল অনিলে মেঘের তুলু ভাসে, সবুজ দিগন্ত বন বনান্ত প্রাণ খুলে হাসে, সাদা নীলে দারুণ মিলে দূর আকাশের গায়, নীলে সবুজে দারুণ সাজে দিকু চক্রবাল রেখায়, রঙের ছোঁয়ায় মন হারায় অনন্দ সুন্দর ধরা, ছন্দ ছুঁড়ে প্রাণ ভরে আলোয় ভুবন ভরা।
1: প্রতি বছর পালাবদলের গান নিয়ে বিদায় শ্রাবণের মেঘ ভাঙা জল থই থই বিষণ্নতা পেরিয়ে শরৎকাল আসে দেশের বৈচিত্র্যময় প্রকৃতিতে। শরৎকালের এমন রূপটি কবি খুঁজে পেয়েছেন তার কবিতায়। বর্ষার ভেজা আবহ পেরিয়ে প্রকৃতিতে এখন ধীরে ধীরে বদলের আভাস। আকাশে সাদা মেঘের আনাগোনা বাড়ছে, কোথাও কোথাও কাশফুলের মাথা তুলেছে, ভোরে শিউলির গন্ধ পাওয়া যাচ্ছে। রাজধানী শহরের ব্যস্ততার মধ্যেও প্রকৃতি যেন জানান দিচ্ছে ঋতু বদলাচ্ছে। বর্ষার টানা বৃষ্টির পর প্রকৃতিতে কিছুটা স্বস্তি আসে। বিল ঝিলের পানিতে শালুক শাপলা, নদীর পাড়ে কাশবন, আর খোলা আকাশের নিচে উড়ে বেড়ায় বকসহ নানা পাখি। গ্রামের দিগন্ত বিস্তৃত মাঠে কচি ধানের হেলে দুলে কাটানো ছবি বাঙালির মানুষই প্রকৃতির হারিয়ে যাওয়ার মধ্যে একটা স্বাদ জাগায়। সময় হচ্ছে এই শরৎকাল, কি তাই না বন্ধুরা?
0: হ্যাঁ বন্ধুরা, তবে শরৎকালের শুরুতেই যে সবসময় মেঘমুক্ত আকাশ আর কোমল আবহাওয়া তা নয়। ভাদ্রের গরম অনেক সময় বেশ কষ্টদর হয়েছে, হঠাৎ বৃষ্টি নামে আবার কিছুক্ষণ পরেই দেখা দেয় ভ্যাপসা গরম। আর এই নরম গরম বৈচিত্র্যময় শরৎ ঋতুতেই সুষমা মণ্ডিত বাংলাদেশ। ঋতু বৈচিত্র্যের জন্যই আমাদের দেশের বৃক্ষলতা পত্রপুষ্প মাঠ ঘাট জলাভূমি আবহাওয়ায় যেন বহুমাত্রিক, ভিন্ন ভিন্ন ঋতুর বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন রূপ। আর সেই কারণে তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন,

0: চলুন বন্ধুরা, গানের মধুর সুরে ভেসে আমরা এখন চলে যাই আমাদের আজকের সকালের মহানগর অনুষ্ঠানের অঙ্গনে। আর সেখানে আপনাদের সাথে আছি আমি লিয়াকত খান
1: এবং আমি রফিকা বিনতে জাহিদ। ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে। আজ বৃহস্পতিবার, পাঁচই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 20 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 6 রবিউল আউয়াল 1448 হিজরি, শরৎকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে তা যাদের জানাই তাদেরকে বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।
0: একটি ক্ষুদ্র প্রাণী, এতটাই ক্ষুদ্র যে হাতের তালুতে বসলে মুহূর্তেই চোখের আড়ালে হারিয়ে যেতে পারে, অথচ ছোট্ট পতঙ্গটির কারণে পৃথিবীর অসংখ্য মানুষের জীবন বিপন্ন হচ্ছে। পরিবার হারাচ্ছে প্রিয়জনকে, হাসপাতালের শয্যা বাড়ছে, জনপদে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, আর সেই পতঙ্গের নাম হচ্ছে মশা। রক্তপায়ী এ পতঙ্গে বিরক্ত হননি এমন মানুষ আছেন বলে মনে হয় না, কি তাই না বন্ধুরা?
1: পৃথিবীতে মশার হাজার হাজার প্রজাতি রয়েছে, কিন্তু সব মশা মানুষের জন্য সমান ক্ষতিকর নয়। মশা নিজে রোগ সৃষ্টি করে না, বরং বিভিন্ন রোগ জীবাণু বাহক হিসেবে কাজ করে। সাধারণত স্ত্রী মশা রক্ত পান করে, কারণ ডিম তৈরির জন্য তার অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। অন্যদিকে পুরুষ মশা মূলত ভেজিটেরিয়ান, তারা উদ্ভিদের রস এবং অন্যান্য তরল খাবার গ্রহণ করে থাকে।
0: হ্যাঁ বন্ধুরা, আজ 20 আগস্ট বিশ্ব মশা দিবস। প্রতি বছর 20 আগস্ট পৃথিবীর বিভিন্ন দেশে মশা দিবস হিসেবে এই দিনটি পালিত হয়। দিবসটির পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক স্মৃতি। 1897 সালের 20 আগস্ট এই উপমহাদেশের এক ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস আবিষ্কার করেন যে স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা ম্যালেরিয়া জীবাণু মানুষের শরীরে সংক্রমিত করতে পারে। তার এই আবিষ্কার ম্যালেরিয়া প্রতিরোধ ও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন আনে। পরবর্তীকালে 1902 সালে রোনাল্ড রস চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
1: বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মশা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। উষ্ণ আর্দ্রীয় দেশ হিসেবে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু মশা প্রজননের জন্য অত্যন্ত উপযোগী। মশার ঘনত্ব এবং প্রজাতির বৈচিত্র্য বেশি থাকার কারণে মশাবাহিত রোগের ঝুঁকিও বাংলাদেশে অনেক বেশি।
0: বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বাংলাদেশে পর্যন্ত 126 প্রজাতির মশা শনাক্ত করা হয়েছে। তার মধ্যে বর্তমানে ঢাকায় আমরা পাচ্ছি 14-16 প্রজাতির মশা। আর বাংলাদেশে মশাবাহী রোগগুলোর মধ্যে অন্যতম হল ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া ও জাপানিজ এনকেফালাইটিস এর মতো প্রাণঘাতী অসুখ।
1: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মশাবাহিত রোগ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যার সৃষ্টি করেছে। বিশেষ করে ম্যালেরিয়া এখনও বিশ্বের বহু দেশে মানুষের জীবন ও অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলে। ডেঙ্গু সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বের বহু উষ্ণ ও অপ উষ্ণ অঞ্চলে দ্রুত বিস্তার লাভ করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ।
0: হ্যাঁ বন্ধুরা, একটি মশা হয়তো আমাদের চোখে তুচ্ছ, কিন্তু সেই তুচ্ছ প্রাণীর পেছনে লুকিয়ে থাকতে পারে একটি পরিবারের দীর্ঘ দুশ্চিন্তা, একটি শিশুর অসুস্থতা, কিংবা প্রিয়জনকে হারানোর গভীর শোক। তাই একটি পরিচ্ছন্ন উঠান, একটি পরিষ্কার ছাদ, একটি খালি করে দেওয়া পানির পাত্র হয়তো এভাবেই রক্ষা পেতে পারে একটি জীবন। বিশ্ব মশা দিবসে তাই আমাদের অঙ্গীকার হোক, নিজে সচেতন হব, অন্যকেও সচেতন করব, মশাবাহিত রোগের বিরুদ্ধে গড়ে তুলব সম্মিলিত প্রতিরোধ। এই দিনে সকলকে এই বার্তা স্মরণ করি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে, দেখি কি আছে সেখানে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকে ঢাকা, আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরী বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা। এবং এসবের ফাঁকেই আমরা ঘুরে আসব গানের ভুবন থেকে, শুনব গান। চলুন শোনা যাক এক এক করে।
0: বন্ধুরা, চলুন শুরুতেই শুনি আজকের ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কিছু অনুষ্ঠান ও এর সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি, আর এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমতারা পল্লী, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহর শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচি। নাট্যাচার্য সেলিম আলদিনের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে আজ নাট্যপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ এক আয়োজন। ঢাকা থিয়েটারের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে একসাথে চলি একসাথে বাঁচি। নাটকটি যৌথভাবে রচনা করেছেন এ এইচ রাজন ও রফিকুল ইসলাম। এই নাটকের নির্দেশনা দিয়েছেন নাসিরুদ্দিন ইউসুফ। নাটকটি পরিবেশন করবে সুন্দরম। নাট্যপ্রেমীদের জন্য আরও একটি বিশেষ আয়োজন থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। আজ বৃহস্পতিবার ও শুক্রবার মঞ্চস্থ হবে দৃষ্টিপাত নাট্যদলের প্রযোজনা সে এক স্বপ্নের রাত, রচনা ও নির্দেশনা ডক্টর খন্দকার তাজমিনুর। নাটকটি উপভোগ করতে হলে পৌঁছে যেতে হবে ঠিক সন্ধ্যা ৭টায়। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আজ ও আগামীকাল থাকছে স্বপ্নদলের বিশেষ নাট্য আয়োজন। নাট্যাচার্য সেলিম আলদিন স্মরণে হরগজ আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে, আর আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে চিত্রাঙ্গদা। নাট্যপ্রেমীদের জন্য সেলিম আলদিনের সৃষ্টির সঙ্গে আবারও মিশে যাওয়ার এক চমৎকার সুযোগ। এদিকে ধানমন্ডির বাড়ি ৪২ সড়ক ২৭ বেঙ্গল শিল্পালয়ে আজ থেকে শুরু হচ্ছে চিত্রগ্রাহক ও শিল্পী রাশেদ জামানের বিশেষ শিল্প প্রদর্শনী দ্য কোয়াইট উইদিন। সমসাময়িক জীবনের কোলাহল ও ব্যস্ততার মাঝেও আলো, প্রশান্ত রং এবং নীরব ধ্যানের এক নিজস্ব জগৎ তৈরি করেছেন শিল্পী তাঁর শিল্পকর্মের মাধ্যমে। শিল্পপ্রেমীদের জন্য প্রদর্শনীটি চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ওদিকে ২৩ জন শিল্পীর অংশগ্রহণে নারী সত্তাকে ঘিরে দেহ, স্মৃতি, পরিচয়, ভূদৃশ্য ও জীবন অভিজ্ঞতার বহুমাত্রিক এক শিল্প প্রদর্শনী চলছে এজ গ্যালারি ১২ নর্থ এভিনিউ গুলশান ২। প্রদর্শনী চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। শিল্পের ক্যানভাসে নারীর নিজস্ব মানচিত্র, অনুভব ও জীবনের নানা গল্প দেখতে চলে আসুন। অন্যদিকে শিল্পপ্রেমীদের জন্য লালমাটিয়ার ৯/৩ ব্লক ডি এর কলাকেন্দ্রে চলছে ভাস্কর সুমন বর্মনের একক প্রদর্শনী ইনফ্লো। ভাস্কর্য ও ইনস্টলেশনের এক বিশেষ আয়োজনে শিল্পীর সৃষ্টির ভেতর দিয়ে দর্শক অনুভব করতে পারবেন আকার, প্রকৃতি ও অনুভবের এক ভিন্ন জগৎ। প্রদর্শনী চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত, প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া গুলশান ২-এর প্ল্যাটফর্মস লেভেল ৫ বাড়ি বিয়ার ১২/২ রোড ৫৫-এর গ্যালারি হালখাতায় চলছে শিল্পী কুন্তল বড়াইয়ের একক শিল্প প্রদর্শনী অ্যানাটমি অব ট্রানজিট। সমকালীন শিল্পের এই বিশেষ আয়োজনে শিল্পীর ভাবনা, অনুভব ও সৃষ্টির নিজস্ব ভাষার সঙ্গে দর্শকের পরিচিত হওয়ার সুযোগ থাকছে। প্রদর্শনী চলবে ৫ই সেপ্টেম্বর অবধি, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে, বাড়ি ৪২ রোড ১৬ ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ। আজকের ঢাকা এ পর্যন্তই।
1: শুনলাম আজকে ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: পথিক নবী বাংলাদেশের জনপ্রিয় সুরকার, গীতিকার ও সঙ্গীত শিল্পী হিসেবে তিনি বিশেষ পরিচিত। ২০০৩ সালের ইত্যাদি অনুষ্ঠানে আমার একটি নদী ছিল জানল না তো কেউ, এই গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। একলা পথিক, কষ্টের গায়ে লাল জামা, বাঁকা চাঁদ সহ মিশ্র অনেক অ্যালবামে তিনি গান গেয়েছেন। তার সহজ দর্শন আর গভীরতায় ভরা কথা, সুর, গায়কি মাটিময়তায় সমৃদ্ধ হয়েছে। তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী।
1: বন্ধুরা, এখনকার পর্ব প্রিয়মুখ। আজকে শুনব আমাদের প্রিয় মুখে প্রিয়জন সঙ্গীত শিল্পী পথিক নবীর সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সজীব দত্ত।
3: আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পথিক নবী। নবী ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে, কেমন আছেন?
4: অসংখ্য ধন্যবাদ।
3: কেমন লাগছে, কেমন অনুভব করছেন বাংলাদেশ বেতারকে?
4: শৈশবকালে বাংলাদেশ বেতার শুনে শুনে বড় হয়েছি, তারপরে গান বাজনায় যখন নিজে প্রবেশ করলাম তখনও বেতারের সামনে দিয়ে যেতে আমার চিন্তা করতাম কবে বেতারে একটা গান গাওয়ার সুযোগ হবে। আলহামদুলিল্লাহ হয়েছে, আল্লাহ পাক দিয়েছেন তৌফিক, লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পাকের দরবারে।
3: সম্প্রতি বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হয়েছেন, এটার অনুভূতি নিশ্চয়ই অনেক বেশি আনন্দের। একটু শুনি।
4: যেটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ বেতারের বিশাল ঐতিহ্য, বেতারের ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ আমাদের সংস্কৃতির ক্ষেত্রে, বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে, এবং সেখানকার একজন তালিকাভুক্ত শিল্পী হতে পেরে আমি সত্যি আনন্দিত এবং খুবই কৃতজ্ঞতা বোধ করছি বাংলাদেশ বেতারের প্রতি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি।
3: আমরা একটু পেছনে যেতে চাই নই ভাই, আপনার সঙ্গীত জীবন শুরুটার গল্প একটু যদি ছোট করে শোনান।
4: আসলে সঙ্গীত জীবনের শুরুটা আমার এত মসৃণ ছিল না, অনেক বিপদ সংকুল এবং অনেক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আমাকে এগোতে হয়। এবং আমি শুরুতে যেভাবেই বাংলা গানের জন্য নিজেকে নিয়োজিত রেখেছিলাম এখন একইভাবে আছি, এবং আমার যুদ্ধ বাংলা গান নিয়ে। আমি যা কিছু করি আমার মাথায় বাংলা গানই ঘোরে, নতুন নতুন গান লেখা শুরু করা এটা হচ্ছে আমার প্যাশন, আমার অন্তর থেকে আসে, আমি বাংলা গান নিয়ে কাজ করতে চাই, আমি বাংলা গানের সৈনিক।
3: নবী ভাই, আপনার শৈশব কৈশোর একটু শুনতে চাই।
4: আমার জন্মস্থান নওগাঁ জেলার ধামরাহাট থানার মল্লিকপুর স্কুলের পাশে দুর্গাপুর গ্রামে আমার জন্ম, কারণ দুর্গাপুর মল্লিক ধামরাহাটে দুইটি আছে, একটি হচ্ছে মল্লিকপুর স্কুলের পাশে ধামরাহাট আর একটি হচ্ছে ধামরাহাটের পাশে দুর্গাপুর। আমি দুর্গাপুর গ্রামে বড় হয়েছি, তারপরে নজিপুর যেটাকে পত্নীতলা থানা বলা হয় সেখানকার উপজেলা শহরে আমি ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছি, তারপর ঢাকায় চলে আসি।
3: ছোটবেলায় বাংলাদেশ বেতার নিয়ে উল্লেখযোগ্য স্মৃতি আছে?
4: হ্যাঁ, ছোটবেলা বহুত মার খেয়েছি বাবার হাতে রেডিও শুনতে গিয়ে।
3: পড়াশোনা ফাঁকি দিয়ে রেডিও শোনার জন্য এরকম কিছু?
4: শুধু পড়াশোনা ফাঁকি না, সবকিছু ফাঁকি দিয়ে আমার মন পড়ে থাকতো গানের দিকে। মানে বাসায় রেডিও ছিল একটা, আমার রেডিওর প্রতি ছোটবেলা থেকে আগ্রহ দেখে বাবা আসার দিয়ে রেডিওটা ভেঙে ফেলে, ফেলার পর থেকে আমার তো আরো রেডিওর প্রতি তৃষ্ণা বেড়ে যায়। তখন আমি পাশের বাড়িতে যেখানে যাই সেখানে হাটে বাজারে যদি রেডিও গান বাজনার কার্যক্রম শুরু হয় তখন মন দিয়ে শুনি আর দাঁড়িয়ে থাকি, আর যদি অন্য কোনো কার্যক্রম চলতে থাকে তখন দাঁড়িয়ে থাকি কখন গানের প্রোগ্রামটি আসবে।
3: বাহ, চমৎকার। এভাবেই বাংলাদেশ বেতার সবার জন্য সব সময় সবখানে, বাংলাদেশ বেতারে রয়েছে ঐতিহ্য এবং দীর্ঘ পথ চলার ইতিহাস যে আমাদেরকে আন্দোলিত করে, আমাদেরকে প্রাণিত করে, এভাবেই প্রাণে প্রাণে পৌঁছে যায় ইথার তরঙ্গের মাধ্যমে আমাদের বাংলাদেশ বেতারের অনুষ্ঠান। নই ভাই, আপনার ব্যক্তি জীবন একটু জানতে চাই, পরিবারে কে কে আছেন?
4: আমার দুই সন্তান, এক মেয়ে এক ছেলে, আমার ওয়াইফ, আমরা ঢাকায় একটি ছোট্ট সংসারে থাকি। শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা ভূতের মতো আমাকে চেপে থাকে সবসময়, সংসারের দিকে সেরকম খেয়াল করতে পারি না।
3: এই যে আপনার দুই সন্তান আপনার সঙ্গীতের সঙ্গে মিশে থাকা, তাদের কাছে পথিক নবী, তাদের বাবা, তারা কেমন এনজয় করেন?
4: করে, ছোটবেলায় বেশি করতো মনে হয়, এখন তাদের নিজের ব্যস্ততা বেড়েছে, লেখাপড়ার ব্যাপার স্যাপার বেড়েছে।
3: তারা কি কি এসে পড়ে?
4: একজন এলেভেল করছে, একজন ক্লাস এইটে।
3: বাহ, চমৎকার। আর এই যে সঙ্গীতের সঙ্গে পথ চলা, দেশে বিদেশে অসংখ্য জায়গায় আপনি যান গেছেন এখনো, আমি মজার ঘটনা একটু আমাদের আজকে প্রিয় মুখের শ্রোতাদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে শোনাতে চাই।
4: লন্ডনে আমি একবার হারিয়ে গিয়েছিলাম, তখন তো এত ফোনের ব্যবহারও ছিল না, বা তবে আমার কাছে একটা ক্যামেরা ছিল, যে ক্যামেরায় ছবি তুললে পরে দেখা যেত কি তুলেছি।

0: দিয়ে আমি সেই বরফের দেশে, ঠান্ডার দেশেও আমি রীতিমতো ঘেমে গেলাম ভয়ে। তারপর বঙ্গালী এক ভাই আমাকে চিনতে পেরেছে, আরে নই ভাই, প্রদীপ ভাই, আপনি এখন কি করেন? ভাই আমি তো হোটেল খুঁজে পাইতেছি না, কি হোটেল, কোন নাম কি? তো আমি তো তখন বলছি যে আমার কার্ড ছিল, হোটেলের কার্ডটা দেখালাম, বুঝতে পারলাম আপনি তো একদম হোটেলের পিছনে দাঁড়িয়ে আছেন।
1: শিল্পীদের
0: তৃপ্তি খুব সহজে আসা উচিত না আমি মনে করি, আমারও আসা না। আমি যতই চেষ্টা করি, যা কিছুই করি, মানুষ যতই হাততালি দিক বাহাবা করুক, তারপর আমার মনে হয় যে গানটি বোধহয় আমি আরেকটু ভালো করে গাইতে পারতাম।
1: বাহ, চমৎকার। আপনার মিউজিক নিয়ে বিশেষ কোনো স্বপ্ন বা প্রত্যাশা?
0: যদি আমি সীমারেখা চিন্তা করে ফেলি বা নির্ধারণ করে ফেলি যে আমি এটি হব বা এটি করব, তাহলে সেটি সেখানে আটকে যাবে। আমি চিন্তা করি, আমার কোনো ডেস্টিনেশন নেই, আমি কাজ করে যাব, যতদিন বেঁচে থাকবো বাংলা গান করে যাব, মানুষের জন্য গান গেয়ে যাব, এটি আমার আশা এবং এটি আমার চাওয়া।
1: রেডিওতে, টিভিতে, মঞ্চে সকল জায়গায় পারফর্ম করেন, এনজয় তো সব জায়গায় করেন, বিশেষ আনন্দটা কোথায় কাজ করে? সরাসরি অডিয়েন্স যেখানে সেখানে কি?
0: জি, মঞ্চ বেশি ইয়ে করি, মঞ্চটা খুব আমাকে অনুপ্রাণিত করে, আন্দোলিত করে এবং প্রভাবিত করে মানুষের আগ্রহ এবং আচরণ।
1: আসলেই মঞ্চে উপভোগটা এতটা আনন্দময় হয় কারণ এটি সরাসরি সঙ্গে সঙ্গে আপনি ফিডব্যাক পাচ্ছেন এবং এটা নিয়ে অনেক মজার ঘটনা ঘটে যায় দর্শকদের সঙ্গে। আপনার আরো একটা গানের দু লাইনে যেতে চাই, কোনটা যাবো?

0: ছিল, জানল না তো কে আয়া।
1: এই গানটা আপনার নামের সঙ্গে যে যেভাবে মিলেমিশে গেছে আপনি নিজেও জানেন, এবং আপনার একই কথাই সব জায়গায় গিয়ে বলতেও হয়, তারপরেও বলতে হয় কারণ নতুন নতুন দর্শক শ্রোতা যুক্ত হন, এই গান নিয়ে আপনার একদম ছোট্ট করে একটু অনুভূতি জানতে চাই যে এই গানটা এমন জায়গায় পৌঁছে গেল, আপনি এই গানটার মালিক হিসেবে, লেখাও তো আপনার নিজের, শিল্পী হিসেবে কি বলবেন?
0: আসলে এখন তো বিচিত্র ব্যাপার স্যাপার, মিডিয়া অন্যরকম হয়ে গেছে, ভার্চুয়াল ব্যাপার স্যাপার আছে, সোশ্যাল মিডিয়া টিডিয়া সব মিলিয়ে এখন মানুষের মুঠোই মুঠোই প্রত্যেকটা মানুষ একটা করে মানে চ্যানেলের অংশীদার বা দাবিদার বা মালিক হওয়ার ক্ষমতা রাখেন, তার চ্যানেল থেকে সে যে কোনো কিছু প্রমোট করতে পারে। কিন্তু এই গানটি এমন এক সময়ের মানুষের গ্রহণযোগ্যতা পায় যে সময় এসব কিছুই ছিল না মানুষের, যে এই গানটির গ্রহণ করার ব্যাপারটা, এই গানটি আমার জীবনে যতটা কান্নার ভিতর দিয়ে জন্ম নিয়েছে আমি অনুমান করতে পারি, সেই মানুষগুলোই এই গানটির ভক্ত হয়, এই গানটি শুনতে চায়, যার ভিতরে আমার মতোই এক অন্যরকম বেদনার জগৎ বলি, স্বপ্নের জগৎ বলি, আশার জগৎ বলি, কষ্টের জগৎ বলি আছে। শ্রোতাদের দুঃখ বেদনাকে অনুভব করি এই গানটি করেছিলাম।
1: আমরা আয়োজনে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
0: সকলে ভালো থাকুন, পাশের মানুষটিকে ভালোবাসুন, মানুষ ভালোবাসা চাই, মানুষ ভালোবাসা পেলেই বদলে যায়, মানুষকে বদলাতে গেলে মানুষকে ভালোবাসতে হবে।
1: আমরা বিদায়ের কথা বলে নেব আগে, কারণ বাড়ির পথ ধরব আবারও তারই একটা জনপ্রিয় গানের হাত ধরে। নবী ভাই আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
0: জি অসংখ্য ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আজকে প্রিয় মুখ পর্বে আমাদের মাঝে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পথিক নবী। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী অনুষ্ঠানে আবারও অন্য কোন তারকা অতিথি নিয়ে আপনাদের মুখোমুখি হবে ইথারে ইথারে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, যেতে যেতে এই গানটি আপনাদের জন্য।
0: কষ্টের গায়ে লাল জামা, বেদনার গায়ে নীল, কষ্টের গায়ে লাল জামা, বেদনার গায়ে নীল, সুখের গায়ে নেই জামা, সে উলঙ্গ রণবীর, কষ্টের গায়ে লাল জামা, বেদনার গায়ে নীল, কষ্টের গায়ে লাল জামা, বেদনার গায়ে নীল।
2: শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো। এই ঢাকা এক বিশাল মহানগরী, বাংলাদেশের রাজধানী। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক জনপদটি শত শত বছর ধরে ঢাকা।

0: সংস্কৃতি আর আভিজাত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ঢাকা মহানগরীর ইতিহাস জুড়ে আছে উজ্জ্বল ঐতিহ্যের সমাহার। অনেক কথা, অনেক ইতিহাস লুকিয়ে আছে রাজধানীর ইট পাথরে ঢাকা এই ঢাকা মহানগরের অন্তরে।
1: বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন আজকের পর্বে ঢাকায় প্রথম এই নিয়ে শুনে কিছু কথা। পর্বটি লিখেছেন মারুফ রাইহান আর তারপরে শোনাচ্ছেন বনশ্রী অধিকারী।
2: ঢাকার ঐতিহ্য প্রথম মানে নবযাত্রা, নতুনত্ব, নতুন দিনের সূচনা। ঢাকা শহরে প্রথম প্রতিষ্ঠিত ও প্রবর্তিত কিছু বিষয় ইতিহাসে চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমনই কিছু বিষয় নিয়ে এবারের নিবেদন ঢাকায় প্রথম। ঢাকার সবচেয়ে প্রাচীনতম মহল্লা নারিন্দা, যার পূর্ব নাম ছিল নারায়ণদিয়া। মুঘল আমলে বর্তমান বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বিস্তৃত এলাকাটি দয়াগঞ্জ ও ওয়ারির মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। ঢাকার প্রথম কেন্দ্রস্থল ছিল নাজিমুদ্দিন রোডে অবস্থিত ও সদ্য পরিত্যক্ত সেন্ট্রাল জেল এলাকা। এখানে ছিল 1638 সালে নবাব ইব্রাহিম খাঁ ফতেহ জঙ্গ নির্মিত প্রাসাদ, আদালত ও কেল্লা। 1897 সালের ভূমিকম্পে এখানকার পুরনো মুঘল কেল্লাটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়। ঢাকার প্রথম ও পুরাতন বাণিজ্য কেন্দ্র ছিল বাংলা বাজার। রোমান নাবিক ভার্টোমারাস 1506 সালে যে বেঙ্গল নগরের কথা উল্লেখ করেছেন, বাংলা বাজার ছিল সেই নগরেরই কেন্দ্রস্থল। রাজধানী হিসেবে ঢাকার প্রথম বাণিজ্য কেন্দ্র ছিল চকবাজার। ঢাকার প্রথম বস্ত্র বা মসলিন কারখানা ছিল বর্তমান নাজিমুদ্দিন রোড সংলগ্ন তাঁতখানা লেনে। মুঘল আমলে ঢাকার প্রথম বস্ত্র ও তাঁত কারখানা স্থাপিত হয়। ঢাকার প্রথম ধান ও শস্য বীজের হাট ছিল ধান মন্ডিতে। তবে যে মন্ডি বা হাটের নামে এলাকাটির নাম ধানমন্ডি হয়েছিল, সে হাটটি ছিল বর্তমান মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদের নিকটে। মজার ব্যাপার হল, ধানমন্ডি নামকরণই শুধু নয়, ধানমন্ডির মূল সড়কটির নামকরণও হয়েছে এই সাত গম্বুজ মসজিদের নামে, যা এখন সাত মসজিদ রোড নামে পরিচিত। ঢাকার প্রথম ব্যাংক ছিল লালবাগের আমলিগোলায়। জগৎ শেঠের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকার প্রথম ব্যাংক। যে স্থানে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল সে স্থানটিকে বর্তমানে বুদ্ধপাড়া বলে স্থানীয়দের কাছে পরিচিত। ঢাকার প্রথম কলেজ ঢাকা কলেজ 1841 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকার প্রথম নির্মিত চলচ্চিত্র 1927-28 সালে নির্মিত নির্বাক। ঢাকা প্রথমবার রাজধানীর মর্যাদা পায় 1610 খ্রিস্টাব্দে। মোট রাজধানীর মর্যাদা লাভ করে 5 বার।
0: শুনলাম এই ঢাকা। সময় হলো গান শোনাবার। শুনবো সিনেমার গান, শিল্পী এন্টু কিশোরের কণ্ঠে।

0: ইন্দ্র কিশোরের কণ্ঠে শুনলাম ছায়াছবির গান। ছায়াছবির নাম ছিল অনুতপ্ত।
1: বন্ধুরা, চলুন এবারে যাওয়া যাক যাত্রাপথের খবর খবর নিয়ে পর্ব, শুভযাত্রা পর্বে। আজ ঢাকার অভ্যন্তরীণ রুটে যারা বাসে করে মোহাম্মদপুর, শঙ্কর ধানমন্ডি 15, জিকাতলা সিটি কলেজ, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল, শাহবাগ, মৎস্যভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব, পল্টন, জিপিও, গুলিস্তান হয়ে মতিঝিল রুটে যাতায়াত করতে চান, তারা বিআরটিসি বাসে করে যেতে পারেন। আপনাদের যাত্রা শুভ হোক।
0: বন্ধুরা, আমরা সময় একেবারে শেষ প্রান্তে, সবার জন্য শুভকামনা রেখে পাঠা। ধর্ষণ এই জঘন্য মনোবৃত্তির প্রধান কারণ হচ্ছে মানসিক বিকৃতি। বর্তমানে ধর্ষণ এমনভাবে বিস্তৃতি লাভ করেছে, পারিবারিক ও সামাজিক আন্দোলন ছাড়া এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য পরিবার, সমাজ, রাষ্ট্রের কম বেশি দায়িত্ব রয়েছে। মা বাবাকে শিশু চলাফেরার প্রতি সযত্ন নজর রাখতে হবে।
1: বন্ধুরা, শেষ হইল আজকের অনুষ্ঠানের সময়টুকু। যাবার আগে শেষ কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শারমিন ইশরাত শারমিন। ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। আজ দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে কমিশনার এ এম এম নাসিরউদ্দিন দায়িত্ব পালন করবেন। 349 জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন। সিইসি বলেন, দেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে দেশবাসী সহ বিশ্ববাসী তাকিয়ে আছে, সুতরাং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যগণ। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতির পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে বলেন, নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যে 7:30টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সংসদ উভয় মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরুর 5 মিনিট আগে লাইভ টেলিকাস্ট শুরু হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এটনেক 9,333,58,00,000 টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি 4,963,47,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল রাজধানীতে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও এটনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এটনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্পের ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে 8,488,71,00,000 টাকা এবং প্রকল্প ঋণ থেকে 9,936,38,00,000 টাকা অর্থায়ন করা হবে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সবচেয়ে বড় গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালী করা প্রকল্প বাস্তবায়ন করবে। দেশের 8টি বিভাগের 64টি জেলা ও সব উপজেলায় প্রকল্পটির আওতায় 5,223 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং 7,000 মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। তিনি গতকাল রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন। এই স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতার সংস্কৃতি তৈরি না হয়

0: সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্ম সহ সব ক্ষেত্রে একটি আধুনিক, স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। এই লক্ষ্যে মন্ত্রণালয় ইতোমধ্যেই সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌ পরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন নৌযানের ডেটাবেজ তৈরি এবং নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী নৌযান শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। নৌ পরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান শুমারি 2026 পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে 29 আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৌযান শুমারি পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ইরানের উপরে যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি হবে অর্থনৈতিক লড়াই ও ব্যাপক পরিসরে ইরানকে একঘরে করে ফেলার কৌশল। ট্রাম্প আজ তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয় এক পোস্টে এই হুঁশিয়ারি দেন। এ সময় ট্রাম্প আরও বলেন, কোন দেশ ইরানের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করলে অথবা বাণিজ্য করলে এবং তাদের বিমানবন্দর ব্যবহার করতে দিলে অথবা দেশটির কোন সরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দিলে সেসব দেশও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, পরিবেশনায় এখন রয়েছে লালন গীতি, শিল্পী তপন কুমার মজুমদার।

0: দুখানি লালন গীতি শুনলেন। শিল্পী ছিলেন তপন কুমার মজুমদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী মিতা হক।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মিতা হকের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলকাতার নিউ মার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশী নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনা আহত ও নিহতদের বাংলাদেশ অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করুন। মোহাম্মদ ওমর ফারুক আকন্দ, দ্বিতীয় সচিব রাজনৈতিক। মোবাইল নম্বর 9182-7482-1352। আবারও বলছি, 9182-7482-1352। হোয়াটসঅ্যাপ নম্বর 8801-7172-9266। আরেকটি নম্বর 9199-034-2619। বিজ্ঞপ্তিটি শুনলেন।
2: প্রিয় শ্রোতা, এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। যেসব জায়গায় এডিস মশা ডিম পাড়ে, সে সকল পানি জমার স্থান ধ্বংস করতে হবে। বাড়িঘরের আশপাশ ও আঙিনা সবসময় পরিষ্কার রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন, থাকুন নিরাপদ।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্নার কণ্ঠে। প্রথম গানটি রচনা করেছেন কাসেদুজ্জামান সেলিম, সুর করেছেন সুমন রেজা খান।

আধুনিক গান শুনছেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্নার কণ্ঠে। এবারের গানটি রচনা করেছেন মুকাদ্দেম বাবু, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্নার কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন, শিল্পী রওশন আরা মুস্তাফিজ।

0: নজরুল সঙ্গীত শুনলেন রওশন আরা মুস্তাফিজের কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনে এখন রয়েছে পল্লীগীতি। শিল্পী বারী সিদ্দিকী প্রথমে গিয়েছেন নিজের সুরে শহীদুল্লাহ ফয়েজির কথায়।

0: বারি সিদ্দিকের কণ্ঠে দুখানি পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ফ্যামিলি কার্ড বিষয়ক গান। গানের কথা লিখে সুর করেছেন শিল্পী নিজেই আর শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

এতক্ষণ শুনলেন ফ্যামিলি কার্ড বিষয়ক গান। শিল্পী ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারমিন মোস্তাফি কনি। আজ দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন দায়িত্ব পালন করবেন। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার সিএসি এ এম এম নাসিরুদ্দিন বলেছেন, নির্বাচন অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি গতকাল রাজধানীর আঙ্গারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন। সিএসি বলেন, দেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে দেশবাসী সহ বিশ্ববাসী তাকিয়ে আছে, সুতরাং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যগণ। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে বলেন, নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সংসদ উভয় মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরুর ৫ মিনিট আগে লাইভ টেলিকাস্ট শুরু হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৯৩৩৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। গতকাল রাজধানীতে পরিকল্পনা কমিশনের এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৮৪৮১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৯৩৬৮৩ লাখ টাকা অর্থায়ন করা হবে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকির সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সবচেয়ে বড় প্রকল্প গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালী করা বাস্তবায়ন করবে। দেশের ৮ বিভাগের ৬৪টি জেলা ও সব উপজেলায় প্রকল্পটির আওতায় ৫২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৭০০০ মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। তিনি গতকাল রাজধানীর তথ্য ভবনের সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে একথা বলেন। এ স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতার সংস্কৃতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্ম সহ সব ক্ষেত্রে একটি আধুনিক স্বচ্ছ সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন নৌযানের ডাটাবেস তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী নৌযান সুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান সুমারি ২০২৬ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে ২৯শে আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৌযান সুমারি পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ইরানের উপর এ যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি হবে অর্থনৈতিক লড়াই ও ব্যাপক পরিসরে ইরানকে একঘরে করে ফেলার কৌশল। ট্রাম্প আজ তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয় এক পোস্টে এই হুঁশিয়ারি দেন। এ সময় ট্রাম্প আরও বলেন, কোন দেশ ইরানের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ ও বাণিজ্য করলে এবং তাদের বিমানবন্দর ব্যবহার করতে দিলে অথবা দেশটির কোন সরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দিলে সেসব দেশও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমি কান পেতে রই, রবীন্দ্রসঙ্গীত। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে শুনবেন ইখতিয়ার ওমরের কণ্ঠে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন ইখতিয়ার ওমরের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন গিটারে লঘু সুর শুনবেন, বাজিয়েছেন এ সামাদ খান।

Thank you.

0: এতক্ষণ লঘু সুরে গিটার শুনলেন, বাজিয়েছেন এস আহমদ খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আমাদের মিউজিক স্টুডিওতে। স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান গেয়ে শোনাবেন মমতাজ রহমান লাবণী। গানের কথা লিখেছেন ফখরুল করিম, সুর করেছেন উজ্জ্বল সিনহা। এই অনুষ্ঠান আপনারা আরও দেখতে ও শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। প্রস্তুত আমাদের শিল্পী, যন্ত্রশিল্পী এবং কলাকুশলীরা। তো চলুন স্টুডিও থেকে সরাসরি শুনে আসি আধুনিক গান।

এবার আমি যে গানটি শোনাব সেই গানটির কথা লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল এবং সুর করেছেন মোহাম্মদ ইসাহাক।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি দুখানি আধুনিক গান গেয়ে শোনালেন মমতাজ রহমান লাবণী।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শোনাব নজরুল সঙ্গীত, শিল্পী শারমিন সাথী ইসলাম।

দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শারমিন সাথী ইসলাম। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন স্টুডিও থেকে সরাসরি পল্লী গীতি গেয়ে শোনাবেন সনৎ কুমার বিশ্বাস।

0: এতক্ষণ মিউজিক স্টুডিও থেকে সরাসরি পল্লীগীতি গেয়ে শোনালেন সনত কুমার বিশ্বাস।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন খাল খননের গান শুনবেন শিল্পী মনির খান ও রিজিয়া পারভীন এবং সহশিল্পীবৃন্দ, গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিকী।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাসিমুন নাহার। আজ দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন দায়িত্ব পালন করবেন। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সিসিএএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের একথা বলেন। সিসি বলেন, দেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে দেশবাসী সহ বিশ্ববাসী তাকিয়ে আছে, সুতরাং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যগণ। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের সংসদ নেতা প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে বলেন, নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা ৭:৩০ বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সংসদ উভয়ে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরুর ৫ মিনিট আগে লাইভ টেলিকাস্ট শুরু হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৯৩৩৮৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। গতকাল রাজধানীতে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৮৪৮১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৯৩৬৮৩ লাখ টাকা অর্থায়ন করা হবে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সবচেয়ে বড় প্রকল্প গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালী করা বাস্তবায়ন করবে। দেশের ৮ বিভাগের ৬৪ জেলা ও সব উপজেলায় প্রকল্পটির আওতায় ৫২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৭০০০ মিটার সেতু ও কালভার পুনর্বাসন করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। তিনি গতকাল রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন। এই স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতার সংস্কৃতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্ম সহ সব ক্ষেত্রে একটি আধুনিক স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন নৌযানের ডাটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী নৌযান সুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান সুমারি ২০২৬ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৌযান সুমারি পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ইরানের উপর এ যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি হবে অর্থনৈতিক লড়াই ও ব্যাপক পরিসরে ইরানকে একঘরে করে ফেলার কৌশল। ট্রাম্প আজ তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন। এ সময় ট্রাম্প আরও বলেন, কোন দেশ ইরানের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ ও বাণিজ্য করলে এবং তাদের বিমানবন্দর ব্যবহার করতে দিলে অথবা দেশটির কোন সরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দিলে সেসব দেশও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া, সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কতা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নিশা তঞ্জুম সাকিব।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন নিশাত আঞ্জুম সাকি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এই জন্য এখন শোনাব আধুনিক গান তপন চৌধুরী।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শোনাব আধুনিক গান তপন চৌধুরীর কণ্ঠে। প্রথম গানের কথা লিখে শুরু করেছেন কবির বকুল।

0: প্রিয় শ্রোতা, আপনারা দুখানি আধুনিক গান শুনলেন তপন চৌধুরীর কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
2: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আরে
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন,
2: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: যারা শুনছেন এই মুহূর্তে কান পেতে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজন, সবাইকে শরতে ফোটা শুভ্র কাশফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমরা গজনা। হ্যাঁ বন্ধুরা, চমচমে দেওয়ান উম্মে কুলসুম ও কামরুন্নাহার শহীদ, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার, এলিজা আক্তার ও মোহাম্মদ আরিফ বিল্লা, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
3: বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: প্রিয় বন্ধু শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই নিবেদন করছি সাক্ষাৎকারমূলক আলোচনা অনুষ্ঠান। আজকের বিষয়, বয়স্কদের ক্ষেত্রে নিরাপদ ও উপযোগী ব্যায়াম। সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার রেজাউল আলম খান।
1: প্রিয় শ্রোতা, বয়স বাড়বে এটা প্রকৃতির নিয়ম, এবং বয়স বাড়লে কিছু অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো লক্ষণীয়, তা হল নানা জলাব্যাধি, খাদ্যে অনীহা, শরীর চর্চা অভাব, সব মিলিয়ে মনটা ধীর গতি হয়ে যায়। আমরা এগুলো এড়াতে চাই, সুস্থ থাকতে চাই, আর এই আলোকে আজকে আমরা কথা বলতে চাই বয়স্কদের ক্ষেত্রে নিরাপদ ও উপযোগী ব্যায়াম। আমরা আমন্ত্রণ জানাচ্ছি শারীরিক শিক্ষা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আরাফে জাওয়াত। আমরা একটি কথা বলেছি যে বয়স্কদের ক্ষেত্রে নিরাপদ এবং উপযোগী, অর্থাৎ বয়স্করা যেমন তেমন ভাবে অন্যদের দেখা বা শিখে নেওয়া ব্যায়াম বা প্রশিক্ষিত একটা ব্যায়াম আগে মনে ছিল সেটা আমি করব, সবসময় উপযোগী নাও হতে পারে। শুরুতে আমরা আসি তাদের ক্ষেত্রে উপযোগী ব্যায়াম বলতে কি বোঝাতে চাইছি আমরা, ডক্টর মোহাম্মদ আরাফে জাওয়াত।
2: আমরা প্রায়ই দেখি বাড়ি বয়স বৃদ্ধ বা যাদের ক্রমান্বয়ে বয়স বাড়ছে তাদের কাছ থেকে প্রশ্নটা শুনে থাকি, শরীর চর্চা নিয়ে, ব্যায়াম নিয়ে, খেলাধুলো নিয়ে কখনোই কোনো অবস্থাতেই আমার সাধ্যের অতিরিক্ত করব না, মানে চেষ্টাই করব না আমার সাধ্যের অতিরিক্ত। সাধারণত বলা হয় 45 মিনিট থেকে 1 ঘন্টা 15 মিনিট। আপনি এই সময়টুকু শরীরচর্চা করার পরে, সেটা আপনার সক্ষমতার উপর নির্ভর করবে সময়টা, এই সময়টা আপনার শরীরচর্চা করার পরে আপনি জাস্ট 3 থেকে 5 মিনিট মাটিতে, বিছানা বা যে কোনো অবস্থায় শুয়ে থাকবেন, যেটাকে আমরা সাধারণত বলে থাকি শবাসন। সেই শবাসনে 3 থেকে 5 মিনিট শুয়ে থাকার পরে আপনি উঠে যদি দেখেন আপনার সমস্ত অবস্থাগুলো আগের পর্যায়ে ফিরে এসেছে, তাহলেই আপনি ধরে নেবেন এই ব্যায়ামটা আপনার জন্য উপযোগী। আর যদি দেখেন 5 মিনিট শবাসন করার পরেও সমস্ত কিছু স্বাভাবিক অবস্থানে ফিরে আসে নাই, তখনই বুঝে নিতে হবে এইটা আপনার জন্য বেশি হয়েছে। তার মানে যখনই বয়স একটু একটু করে বাড়তে থাকবে তখন আর বেশি চাপ দেওয়া যাবে না।
1: প্রবীণরা বা বয়স্করা ঘরে যারা আছেন, আমরা অনেকে মনে করি তারা শুধু বিশ্রাম নেবেন, তাদের জন্য খুব প্রয়োজনীয় একটা অধ্যায়, দুপুরে খেয়ে ঘুমাবেন, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন, অর্থাৎ বিশ্রাম। এই বিশ্রাম থেকেই আমরা শরীরচর্চা বিষয়টাকে আনতে চাই। কিভাবে তিনি শুরু করবেন তা একটা মনে মনে নিশ্চিত গতি তৈরি হতে হবে, যে এই ব্যায়ামের মাধ্যমে সুন্দর একটা জীবন খুঁজে পাওয়া যায়। তার জন্য নিরাপদ এবং উপযোগী ব্যায়াম কোনটি তিনি শুরু করতে চান বিশ্রাম থেকে?
2: চমৎকার, আমরা এটাকে সাধারণত বলে থাকি আপনি যখনই যে অবস্থায় শুরু করবেন আপনার সবচেয়ে প্রথম প্রয়োজন হলো স্ট্রেচিং। এই স্ট্রেচিং এর মাত্রাটা, প্রকারভেদটা হয়তো বিভিন্ন রকম হতে পারে, বাট স্ট্রেচিং এর আমরা খুব সহজভাবে বলে থাকি যে আপনি একটা মুভমেন্ট করবেন, সেই মুভমেন্টটাকে 10 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে একটা মুভমেন্ট করবেন, এবং এই মুভমেন্টটা হলো যে শরীরের বিভিন্ন মাংসপেশিকে চাপ দিয়ে প্রসারিত করা, সম্প্রসারিত করা, সেটাকেই সাধারণত আমরা স্ট্রেচিং বলে থাকি। অর্থাৎ মুভমেন্টটা খুবই ধীরে ধীরে হবে, 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত সময় নিয়ে এক একটা মুভমেন্ট করতে হবে। আপনি ধরুন সকালবেলা হাতটা উঁচু করবেন, সেটাই আস্তে আস্তে আস্তে আস্তে আপনি উঁচু করবেন, এবং দুই দিকে হাতটা প্রসারিত করবেন, ঠিক একইভাবে আস্তে আস্তে প্রসারিত করবেন, এবং আপনি, আমরা দেখি সাধারণত একটা হাত দিয়ে আর একটা হাত দিয়ে চেপে আমরা একটু স্ট্রেচ করতে চেষ্টা করি, সেটাও আমরা বলেছি 10 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে করবেন। অর্থাৎ আপনি স্ট্রেচিং দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে ক্রমান্বয়ে একটু একটু করে গতি বাড়াবেন, তারপরে আমরা সাধারণত বলে থাকি যে প্রথমে স্লো ওয়াক, দেন গ্রাজুয়ালি ফাস্ট ওয়াক। আর সাধারণত হাঁটার ক্ষেত্রে আমরা একটা কথা বলে থাকি যেটাকে আমরা বলি ব্রিস্ক ওয়াকিং, BRISK, ব্রিস্ক ওয়াকিং। এটা হলো আমরা যেটাকে বলি একটা কমপ্লিট ব্রেথ, মানে একটা শ্বাস নিব এবং ছাড়ব, এটা হলো একটা কমপ্লিট ব্রেথ। একটা কমপ্লিট ব্রেদে নট লেস দেন 4 স্টেপ, 4 কদমের যদি কম হয় সেটা শরীর চর্চার জন্য কোনো কাজে আসবে না। তাছাড়া যদি আমরা বয়স বাড়তে থাকে তাহলে সেটার আর খুব বেশি প্রয়োজন নাই। একটু বয়স যখন বাড়তে থাকে আমাদের যে জড়তা, যে গতিহীনতা বা গতির স্লথতা বা গতি কমে যাওয়ার যে বিষয়গুলো আমাদেরকে ধীরে ধীরে গ্রাস করে বা পেয়ে বসে, সেগুলি হওয়ার কোনো সুযোগ থাকবে না।
1: একটি প্রসঙ্গে আসতে চাই ডক্টর আরফে জাওয়াদ, সেটা হলো নারী পুরুষ, নারীরা একটু পিছিয়ে থাকতে চান, তারা ভাবেন ব্যায়াম শুধু পুরুষের জন্য, নারীর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, আপনার মন্তব্য কি?
2: খুবই প্রয়োজনীয় এবং একটা যৌক্তিক প্রশ্ন আপনি তুলেছেন। এটাকে আমরা নারী পুরুষ না দেখে যদি আমরা এটা ফিজিওলজিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোর দিক থেকে যদি দেখি, শুধু পুরুষেরই যে ফিজিওলজিক্যাল সিস্টেম আছে আর নারীদের ফিজিওলজিক্যাল সিস্টেম নাই, এটা কি ঠিক না? অর্থাৎ পুরুষ বলি, নারী বলি, আমরা বলি হিউম্যান বিং, তাদেরই শরীর চর্চা প্রয়োজন, উনি পুরুষ নারী এটা কোনো বিষয় না।
1: হাড় আমাদের তার স্বাস্থ্যের কথা মনে রেখেই তার ক্ষয়িষ্ণু দিকটা বা হাড় ক্ষয় হচ্ছে এটা ভাবতে হবে বয়স্কদের ক্ষেত্রে, যার জন্যে সবার জন্য যে ব্যায়াম বয়স্কদের ক্ষেত্রে একটু সুনির্বাচন করতে হবে। আর এই জন্যই আজকে আমরা আলোচনা করছি বয়স্কদের ক্ষেত্রে নিরাপদ এবং উপযোগী ব্যায়াম। অর্থাৎ যেমন তেমন ব্যায়াম তারা করতে পারবেন না, তাদের কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশল তারা শিখবেন কোথায় ডক্টর আরফে জাওয়াদ?
2: চমৎকার, সহজ বিষয় এবং খুবই সহজ। আমরা সাধারণত বয়স যখন বাড়তে থাকে তখন আমরা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, যেটাকে আমরা বলি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, মানে সাধারণত যেটাকে আমরা বলি মুক্ত হস্তে ব্যায়াম, মানে কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো কিছু ছাড়া। আর আপনি যদি হ্যাবিচুয়েটেড থাকেন আপনি করবেন, কিন্তু আবারও বলা হচ্ছে যে ওয়েটটা রেজিস্ট্যান্সটা কমিয়ে দিতে হবে। আপনি অভ্যস্ত, আপনি চালিয়ে যাবেন, অবশ্যই করে যাবেন এবং শেষ দিন পর্যন্ত ভালো থাকবেন, করে যেতেই হবে, তাছাড়া কোনো বিকল্প নাই। কারণ শরীরের বিভিন্ন প্রক্রিয়াগুলো যে আছে সেই প্রক্রিয়া, এবং একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো রক্ত সঞ্চালন, গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো ডাইজেস্টিভ সিস্টেম, গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো রেচন প্রক্রিয়া। এগুলোকে যদি আপনি গতিশীল রাখতে চান, আপনি যদি সুস্থ থাকতে চান, শরীর চর্চার কোনো বিকল্প নাই।
1: আর এই জন্যেই জীবনব্যাপী একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। যারা পঞ্চাশ ঊর্ধ্ব বয়স তখন থেকে পরিকল্পনা শুরু করা উচিত যে আগামী দিনগুলো কেমন করে কাটবে, পাশাপাশি শরীরচর্চা বিষয়গুলো আর নিরাপদ যেন হয় বা উপযোগী ব্যায়াম যেন হয় সেটা জানতে চেষ্টা করতে হবে। খুঁজলেই পথ পাওয়া যায় এবং তাতে করে সুন্দর সুস্থ জীবনযাপন করার একটা সুযোগ জীবনে চলে আসে। বয়স্ক মানেই রোগে ব্যাধিতে
2: আক্রান্ত, এমন কোন শরীর চর্চা করব না যেটাতে আমার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমার যদি যে কোনো অবস্থায় ইঞ্জুরি হয়, বয়স বাড়ার সাথে সাথে রিকভারি রেট কমে যায় এবং সারতে অনেক সময় লাগবে। ইতিমধ্যে যে ক্ষতিটা হবে, ড্যামেজটা হবে, সেটা পুষিয়ে নিতে অনেক দীর্ঘ সময় লাগবে। সুতরাং এমন কোনো ব্যায়াম করব না যেটা আমার ক্ষতিগ্রস্ত হয় অথবা ইঞ্জুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই দিকে আমরা যথাযথ খেয়াল রাখবো।
1: নিঃসন্দেহে বয়স্কদের ক্ষেত্রে নানা ঝুঁকি রয়েছে, সেটা ভেবেই তাদের ব্যায়ামের চর্চা করতে হবে, নিরাপদ এবং উপযোগী ব্যায়াম খুঁজে বার করতে হবে। এই জন্য ব্যক্তি পর্যায়ে সচেতনতা খুবই জরুরি। আজকে আমরা কথা বলছিলাম বয়স্কদের ক্ষেত্রে নিরাপদ এবং উপযোগী ব্যায়াম, এ নিয়ে ডক্টর আরাফে জাওয়াদ, আপনি অনেক তথ্য জানিয়েছেন, আপনি একজন শারীরিক শিক্ষা বিশেষজ্ঞ, আজকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ।
0: আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। গান শুনতে কার না ভালো লাগে, শোনাব জনসংখ্যা বিষয়ক গান। গানের শিল্পী আঞ্জুমান আরা শিমুল, গানে কথা সাজিয়েছেন আব্দুল লতিফ ইমদাদুল, সুর করেছেন মোহাম্মদ রিজওয়ান পারভেজ।

0: ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম ও হেমোরাজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পারে। কাজেই এগুলোর বর্জ্য পরিষ্কারে ব্যবস্থা নেয়া। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সেবা নিন, সুস্থ থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। আয়োজন মানে এবারে রয়েছে শ্রোতাদের পাঠানো স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাব। আপনি কেমন আছেন? সঞ্চালনায় নাসিমা রাজ্জাক জ্যোতি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করছি শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব আপনি কেমন আছেন। আমাদের আজকের বিষয় অনিয়মিত মাসিকের কারণ ও চিকিৎসা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ইশরাত জাহান, অধ্যাপক গাইনি ও প্রসূতি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জ্যোতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে অনিয়মিত মাসিক বলতে আমরা কি বুঝি।
2: অনিয়মিত মাসিক হচ্ছে যে মাসিক জিনিসটা কি, মাসিক হচ্ছে যে 11-13 বছর বয়সে শুরু হবে এবং মানে 49-52 বছর বয়সে শেষ হবে, যেটি কিনা প্রতি মাসে একবার করে হয়, সেজন্য এটির নাম মাসিক। তো প্রতি মাসে হওয়াটা হচ্ছে নিয়মিত, প্রতি মাসে হবে, অর্থাৎ 28 দিন থেকে 30 দিন পর্যন্ত একটা সাইকেল থাকে এবং সেখানে 5-7 দিন জন্য থাকে এবং প্রতি মাসেই হবে। যখন এটি যেটি হয় অনেক সময় যে 2-3 মাস পরে পরে হচ্ছে অথবা কম সময় হচ্ছে, 28 দিন না হয়ে হয়তো 20 দিন বা 22 দিন পর পরে আসছে, তাহলে সেটি অনিয়মিত। এবং যেটি হয় যে 5-7 দিন থাকার কথা, সেখানে যদি এমন হয় যে 10-15 দিন আছে, আবার অনেকে আছে কম অল্প দিন আছে, 2 দিন বা 1 দিন থাকে, সেটিও অনিয়মিত মাসিক। তো এই অনিয়মিত মাসিকটা একটু অন্যরকম, কারণ এটা তো হওয়ার কথা না। প্রতি মাসে মাসিক হয়, প্রতি মাসে ওভুলেশন হয় এবং মাসিক হয়, সেটি স্বাভাবিক। তো এটি বিভিন্ন বয়সে হয়ে থাকে। হ্যাঁ, যে যারা প্রথম মাসিক হয়, যাদের ছোট পিউবার্টি, যাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যাদের 11-13 বছর বয়সে শুরু হয়, অনেকের আরেকটু আগেও শুরু হয়, অনেকের দেখা যায় যে প্রথম মাসিক আরেকটু আগে শুরু হয়ে গেছে, তাদেরকে আমরা প্রিকশিয়াস পিউবার্টি বলি। যে এখন তো অনেকেই দেখা যাচ্ছে হয়তো আবহাওয়ার কারণে হতে পারে যে মাসিক শুরু হওয়ার সময়টা এগিয়ে আসছে, তারপরে যেটি হয় যে এটি হচ্ছে। তো প্রথম 2 বছর ওভুলেশন এর যে ক্যাসকেডটা আছে সেটি আসলে মানে রেগুলেশন হতে সময় লাগে, তো সেই জন্য এই সময়টা অনিয়মিত মাসিক হয়ে থাকে এবং অনিয়মিত মাসিক হতে পারে 3-4 মাস পর পর হচ্ছে, হলে আবার অনেক দিন থাকে, দেখা যায় হলে আবার 1 মাস পর্যন্ত থাকছে। আবার এটা আসলে ওভুলেশনের সমস্যার জন্য হয়ে থাকে, এটি সাধারণত 2 বছর থাকে, 2 বছর পর নিজে নিজে আপনি ঠিক হয়ে যায়। এটি হচ্ছে বাচ্চাদের বেলায়। আর যখন একটু যারা একটু বড়, যারা তরুণী, যাদের প্রেগনেন্সি হচ্ছে, প্রেগনেন্সিতে তো মাসিক বন্ধই থাকছে, অনেক সময় দেখা যায় যে তাদেরও অনিয়মিত মাসিক হচ্ছে, বিভিন্ন কারণে হয়ে থাকে তাদের অনিয়মিত মাসিক। তার মধ্যে যেটি হয় যে পিসিও, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, সে এটি একটি অত্যন্ত কমন এবং এখনকার আমরা খুবই পাচ্ছি পিসিওটা, পিসিওর কারণে অনিয়মিত মাসিক হচ্ছে। এছাড়া হরমোনের কারণে যেটা হচ্ছে যে থাইরয়েড হরমোন, হাইপোথাইরয়েডিজমে অনিয়মিত মাসিক হয়ে থাকে, তারপরে তার মেটাবলিজমের কিছু সমস্যা হয়, তখন তার অনিয়মিত মাসিক হয়ে থাকে এবং তার হরমোন তৈরি না হয়। মাসিকের যে সাইকেলটা চলার জন্য আমাদের যে হরমোনাল ক্যাসকেডটা হচ্ছে, সেখানে যে কোনো একটি হরমোন তৈরি না হলে বা কম হলে বা বেশি হলে তখন অনিয়মিত মাসিক হতে পারে। আরেকটি অনিয়মিত মাসিক হয় হচ্ছে জাস্ট মাসিক বন্ধ হবে যখন মেনোপজ, মেনোপজের আগ দিয়ে, তখন তারও এরকম মেনোপজের 2 বছর আগ থেকে শুরু হয়ে যায় যে একটু দেরি করে মাসিক হচ্ছে, 2-3-4 মাস দেরি হচ্ছে এবং একসময় দেখা গেল যে 1 বছর মাসিক হচ্ছে না। যখন 1 বছর মাসিক হয় না তখন আমরা তাকে মেনোপজ বলে থাকি।
1: আপনার কাছে জানতে চাই যে অনিয়মিত মাসিককে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম যে আমরা বলে থাকি এর অন্যতম কারণ হিসেবে ধরা হয়, এই সম্বন্ধে যদি কিছু বলতেন।
2: একদম ঠিক কথা, যে আমাদের যে তরুণীরা রয়েছে যাদের বয়স হচ্ছে 20-22 থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত, এদের অনিয়মিত মাসিকের প্রধান কারণ এখন আমরা পাচ্ছি পিসিও, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আরো কিছু থাকে, যেমন তাদের অনিয়মিত মাসিক থাকে, তাদের ওভুলেশন হয় না, তারপরে তাদের যেটি হয় যে তাদের ওজন বেড়ে যায় এবং যখন আমরা আল্ট্রাসোনোগ্রাম করি তখন দেখি যে ওভারিতে অনেক ছোট ছোট ছোট ছোট সিস্ট তৈরি হয়েছে, সাধারণত 15-20টা সিস্ট থাকে, 2-9 মিলিমিটার করে, একদম মুক্তার মালার মতো দেখতে, ছোট ছোট তো দেখলে মনে হয় যেন মুক্তার মালা, ওভারিতে এরকম ছোট ছোট সিস্ট থাকে এবং তাদের কিছু মেটাবলিজমের সমস্যা হয়ে থাকে, গ্লুকোজ মেটাবলিজম, এবং তাদের ওজন বেড়ে যায়, শরীরে কিছু লোম বেশি হয়, যেমন মুখে বা এসব জায়গায় লোম থাকার কথা, সেগুলো একটু ছেলেদের প্যাটার্ন হয়ে থাকে, মেল প্যাটার্নের আমরা পাই, সেই জন্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে। আর যেটি হয় যে তার যাদের ম্যারিড থাকে তাহলে তাদের বন্ধাত্ব একটি উপসর্গ থাকে, যে বন্ধাত্ব হচ্ছে, বাচ্চা হচ্ছে না, তখন আমরা টেস্ট করতে গিয়ে দেখি যে তার পলিসিস্টিক ওভারি রয়েছে। তো এই জন্য আমরা প্রচুর পলিসিস্টিক ওভারি পাই। এই জন্য আসলে আমাদের খাওয়া দাওয়া, জীবনযাপন, হ্যাঁ, আমাদের এখনকার যে জীবনযাপনটি রয়েছে সেটি আসলে স্বাস্থ্যসম্মত না। আমাদের বাচ্চারা সারাক্ষণ ঘরে বসে থাকে, তারা খেলাধুলা করতে পারে না, এখন না করতে তাদের অভ্যাসই নাই, তারা জানেও না যে খেলাধুলা করতে হয়। আমরা ছোটবেলায় যেরকম স্কুল থেকে এসে আবার বাড়িতে পাড়ার বন্ধুদের সাথে খেলতাম, যেতাম, গল্প করতাম, এইগুলো ওরা আসলে ভুলেই গেছে, জানেও না। ওরা জানে যে স্কুলে গিয়ে একটু হাঁটাহাঁটি করে, বাকি সময় তারা একদম বাড়িতে বসে কম্পিউটারে বসে থাকে, তো যার জন্য কায়িক পরিশ্রম একদমই নাই। তারপরে তারা ফাস্টফুড খায়, খাবার হ্যাবিটটা খুবই খারাপ। আসলে আমরা বাড়িতে রান্না করে দিলেও ওরা ওই ফাস্টফুডটা খেতে পছন্দ করে, ফাস্টফুড খায়, খাওয়ার হ্যাবিটটা ভালো হয়নি। তার মধ্যে ওরা একটু ওই যে খায় বেশি, মাংস খায় বেশি, শাকসবজি বা মাছ, হয়তো আগের মতো ভালো লাগে না খেতে। আগে যখন ফ্রেশ মাছ পাওয়া যেত, শাকসবজি পাওয়া যেত, এখন হয়তো পাওয়া যায় না বলে ওদের পছন্দ হয় না খেতে, তাই খাওয়া হয় না। তার মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাপনটা খুবই দায়ী এই পিসিও হওয়ার জন্য। আমরা আসলে প্রায়ই পাই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে পেশেন্ট আসছে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে অনিয়মিত মাসিক কি বন্ধত্বের কারণ কিনা। অনেক সময় শুনে থাকি যে অনিয়মিত মাসিক হলে বন্ধত্বের অন্যতম কারণ হচ্ছে এটা।
2: অবশ্যই বন্ধাত্বের কারণ, কারণ অনিয়মিত মাসিক যেটা হয় যে অনিয়মিত মাসিকে মাসিক মানেই হচ্ছে তার অনিয়মিত ডিম্ব পরিস্ফুটন, ওভুলেশন হয় না নিয়ম মতো। যেটি হয় যে নিয়মের নিয়মটা কি হয় যে প্রতি মাসে একটা করে ডিম ফুটবে, এবং সেটি একবার আমরা ধরে নেই যে একবার ডান দিকের ওভারি থেকে আসে, একবার বাম দিকের ওভারি থেকে আসে। তো সুতরাং ডান দিকের ওভারি থেকে যদি ডিম আসে, ডিম ফোটে, ডান দিকের ফ্যালোপিয়ান টিউব যদি ঠিক থাকে এবং স্বামীর যদি বীর্য পরীক্ষায় কোনো অসুবিধা না থাকে, তাহলে তো প্রেগনেন্সি আসার কথা। তো প্রেগনেন্সি আসছে না কেন, তখন দেখা গেল যে ওর আল্ট্রাসোনোগ্রাম করে দেখা গেল যে পলিসিস্টিক ওভারিতে যেরকম ফিচার পাই আমরা, যেটা বলছিলাম একটু আগে, যে ছোট ছোট সিস্ট, অনেকগুলি ছোট ছোট সিস্ট, 2-9 মিলিমিটার সাইজের, এবং 15-20টা পাওয়া যায়, দেখতে মনে হয় মুক্তার মালা। তো আসলে এই ডিমগুলো সবাই বড় হতে চায়, একটি ডিম দরকার আমাদের প্রেগনেন্সি মানে ইয়ের জন্য, ওভুলেশন, একটি ওভুলেশন হলেই চলে, একটি ডিম, একটি ওভাম, একটা স্পার্ম দরকার। তো একটি ওভাম আসলে হয় না, যে অনেকগুলি ছোট ছোট মানে অনেকগুলি ডিমই বড় হতে চায়, কিন্তু একটি ম্যাচিওর যে ওভামটা, একটি ম্যাচিওর ওভাম পাই না আমরা, যার জন্য ওভুলেশন হয় না, আলটিমেটলি ওটা সিস্টিক হয়ে যায়। এদিকে আমরা যেহেতু এদিকে ওভাম পাচ্ছি না, সেহেতু স্পার্ম এসেও লাভ হচ্ছে না, অর্থাৎ ওভুলেশন হচ্ছে না, ফার্টিলাইজেশন হচ্ছে না, অর্থাৎ সন্তান উৎপাদন হচ্ছে না। সেইভাবেই আসলে পলিসিস্টিক ওভারি অবশ্যই খুব মানে বড় রকমের কারণ ইনফার্টিলিটির, এবং সেই জন্য আমরা এই সব পেশেন্টদেরকে, ইনফার্টিলিটির পেশেন্টদেরকে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে থাকি। যে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিলে ওই আমরা যেটুকু চাই, যে আমাদের কাঙ্ক্ষিত একটি বা দুটো এগ, সেটি বড় হবে, ম্যাচিওর এগ হবে, সেটির সাইজ হবে 18-20 মিলিমিটার, এবং সেটি মানে পরিস্ফুটন হবে, ওভুলেশন হবে ওভারি থেকে, এবং সেটি তখন হবে ফার্টিলাইজেশন হয়ে এমব্রায়োজেনেসিস হবে।
1: সন্তান প্রসবের পরে অনেক সময় অনিয়মিত মাসিক দেখা দেয়, এটা কতটুকু উপকারী বা অপকারী?
2: আচ্ছা, সন্তান প্রসবের পরে তো আসলে হওয়ার কথা, বিকজ এই যে 9 মাস, আমরা আসলে 9 মাস এবং 1 সপ্তাহ, হ্যাঁ, 9 মাস 7 দিন আমরা একটা কাউন্ট করি, যে 40 উইকস, এই 40 উইকস সময়টা কিন্তু অ্যামিনোরিয়া থাকে, অর্থাৎ মাসিক বন্ধ থাকে। হ্যাঁ, এতদিন মাসিক বন্ধ থাকার পর যখন তার পিরিয়ড হয় তখন স্বভাবত একটু বেশি হয়। সেটি তো আপনারা জানেন যে সন্তান জন্মানোর পরে 40 দিন পর্যন্ত পিরিয়ড হতে পারে, তারপরে গিয়ে পিরিয়ড হয়। তো যেটি হয় যে ওই সময় তো 40 দিন পর্যন্ত পিরিয়ড হলো, এরপরে বাচ্চারা সাধারণত মায়ের বুকের দুধ খায়, এবং আমরাও সেটাকে উৎসাহিত করি মায়ের বুকের দুধ খেতে। শুধুমাত্র বুকের দুধ খাবে 6 মাস বয়স পর্যন্ত বাচ্চারা, তো শুধুমাত্র বুকের দুধ খেলে, এবং যেটি কিনা সাফিসিয়েন্ট হয়, বাচ্চা সাফিসিয়েন্ট হয়, বাচ্চা দিনে রাতে 6 বার পেশাব করে, অর্থাৎ আমরা বুঝতে পারি যে সে তার এবং সে কান্নাকাটি করছে না, পেট ভরা থাকছে, সুতরাং তার দুধ খাওয়াটা সাফিসিয়েন্ট হচ্ছে। যদি সাফিসিয়েন্ট সে দুধ খায় দিনে রাতে ভালোভাবে, তাহলে কিন্তু মায়ের ওভুলেশনটা বন্ধ থাকে। তো মায়ের ওভুলেশন বন্ধ থাকলেও তো মাসিকটাও অনিয়মিত হয়। অনেক সময় অনেকেরই দেখা যায় যে 3 মাস 4 মাস 6 মাস, অনেকের 1 বছর পর্যন্ত অ্যামিনোরিয়া থাকে, অর্থাৎ মাসিক বন্ধ থাকে। তখন আমরা মানে চিন্তা করতে না করি, কিন্তু অনেক সময় হয় যে এই অবস্থা অনেকের সে প্রেগনেন্সি চলে আসে, হঠাৎ করে ওভুলেশন হলো, হঠাৎ করে তার প্রেগনেন্সি চলে আসতে পারে। তো সেই জন্য যদি মায়ের বুকের দুধ খাবে পাশাপাশি সেই সময় আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিতে বলি, যাতে কিনা তাদের যেটি হয় যে তাদের জন্ম মানে তাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও নিতে হয়, নাহলে পট করে প্রেগনেন্সি চলে আসবে, এই ব্যাপারগুলি হয়। তো সেই সময় অনিয়মিত মাসিক হচ্ছে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রথমে লিখেছেন মিজানুর রহমান মিজান মনিরামপুর যশোর থেকে, অনিয়মিত মাসিক হলে নারীর কোন কোন ধরনের রোগ দেখা দিতে পারে?
2: অনিয়মিত মাসিক হলে আসলে রোগ দেখা দেয় না, বিভিন্ন কারণে অনিয়মিত মাসিক হয়। আমরা বলছিলাম বন্ধাত্ব হতে পারে, যে বন্ধাত্বটা অনিয়মিত মাসিক থেকে হয়। একটি হচ্ছে পলিসিস্টিক ওভারির একটি উপসর্গ হলো অনিয়মিত মাসিক। তার আরো উপসর্গ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে অনিয়মিত মাসিক, তারপরে একটি উপসর্গ রয়েছে ওজন বেড়ে যাওয়া, আরেকটি উপসর্গ রয়েছে যে তার বিভিন্ন রকম মেটাবলিক সমস্যাগুলি হয়ে থাকে। আর অনিয়মিত মাসিকের জন্য যেটি আমরা সাধারণত পেয়ে থাকি সেটা হচ্ছে বন্ধাত্ব।
1: এরপরে আমাদেরকে আফিয়া চেবা মনিরামপুর পলাশি থেকে তিনি আমাদেরকে কমেন্ট পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন যে মাসিক চলাকালীন সময়ে ঠান্ডা জাতীয় কোনো খাবার বা ঠান্ডা পানীয় ব্যবহার করা যাবে কিনা, আর অনিয়মিত মাসিক আসলে কেন হয়, এই সময়টাতে ভিটামিন বা আয়রন জাতীয় কোনো ঔষধ খাওয়া যাবে কিনা?
2: আচ্ছা, ঠান্ডা পানি খাওয়া যাবে, ঠান্ডা পানি বা যে কোনো খাবার সাথে আসলে মাসিকের সম্পর্ক নাই। তো এই সময়টাতে ভিটামিন বা আয়রন অনেকে আমরা দিয়ে থাকি, অনেক সময় যে আয়রন, তার যদি আয়রন কম থাকে, তার যদি অ্যানিমিয়া থাকে, রক্ত শূন্যতা থাকে, তখন আমরা তাকে বা তার ভিটামিনের ঘাটতি থাকে তখন তাকে আমরা ভিটামিন দিই, আয়রন দিই। এটা আসলে মাসিকের সাথে সম্পর্ক নাই, এটা যখন আমরা পেশেন্ট পাই যে তার রক্ত শূন্যতা আছে তখনই তাকে আমরা আয়রন দিতে পারি। তবে যেটি হয় যে আমাদের জন্ম নিয়ন্ত্রণ বড়িগুলি যেটি 28টি, সেটি কিন্তু 21টা হরমোন পিলের পরে 7টি আয়রন পিল আছে, এবং সেই আয়রন পিলটা বলা হয় যে এই সময়টায় কাজে লাগে, একটু তো কন্টিনিউয়েশন অফ পিলের কন্টিনিউয়েশন, কারণ 28টি খাওয়ার পরে 29 নম্বর দিনে নতুন পাতা শুরু করবে। আর এই শেষে 7টি আয়রন পিল এই জন্য দেওয়া হয় যে ওই সময় যেহেতু পিরিয়ড চলে ওর একটু ঘাটতি তো হয়ই, তো সেই সময়টা কাজে লাগার জন্য।
1: এরপরে আমাদেরকে দীপক চক্রবর্তী, দীপক তিনি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন যে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিতে অনিয়মিত মাসিক হতে পারে কিনা, আর যদি হয়ে থাকে তাহলে সেটা আসলে?
2: দীপকের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা, ধন্যবাদ আপনাকে দীপক। যেটি হলো যে জন্ম নিয়ন্ত্রণের কিছু পদ্ধতি আছে, যেমন হলো ইনজেক্টেবলস, আমরা যেটা দিই 3 মাস পর পর ইনজেকশন দিই DMPA, তারপরে মানে এটা আমরা শুধুমাত্র প্রজেস্টেরন দিত, তারপরে DMPA দেয়া হয়, তারপরে ইমপ্ল্যান্ট দেয়া হয়, তারপরে ইনজেকশনেই বেশি আমরা পেয়ে থাকি। যে অনেক সময় ফোটায় ফোটায় রক্ত যায়, স্পটিং হতে পারে, অনেক সময় হচ্ছে মাসিক বন্ধ থাকতে পারে, যতদিন 3 মাস বা 6 মাস বা 1 বছর হলো যত ইনজেকশন নিচ্ছে 1 বছরই মাসিক বন্ধ। অনেক সময় এমন হয় যে তারা ইনজেকশন বন্ধ করে দিয়েছে কিন্তু তাও হয়তো মাসিক হচ্ছে না, বা এরকম ফোটায় ফোটায় রক্ত যাচ্ছে, সেরকম হতে পারে। এটা হচ্ছে গিয়ে হিসেবে মানে উপসর্গ হিসেবে আগে আসলে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ আর ইমপ্ল্যান্টে এরকম হতে পারে।
1: এরপরে আমাদেরকে লিখেছেন ইসমাইল হোসেন, তিনি শিবগঞ্জ বগুড়া থেকে, তিনি জানতে চেয়েছেন যে থাইরয়েড সমস্যার সাথে অনিয়মিত মাসিকের কোনো সম্পর্ক রয়েছে কিনা?
2: হ্যাঁ, ঠিকই বলেছেন ইসমাইল সাহেব, যে থাইরয়েড কিন্তু হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড দুটোই কিন্তু মাসিকের সাথে সম্পর্কযুক্ত। তবে আমরা যেটি পাই পেশেন্টদের বেশিরভাগ হাইপোথাইরয়েডিজম পাই, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম পাই, আমরা থাইরয়েডের টেস্ট করাই, সেরাম TSH এবং সেরাম T3-T4 লেভেল। সেরাম TSH হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যার জন্য যাদের বেশি পাই সেরাম TSH তাদেরকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। সুতরাং তাদেরকে বাইরে থেকে থাইরক্সিন হরমোন দিয়ে থাকি আমরা, এবং থাইরয়েড হরমোন থাইরক্সিন হরমোন আমরা রেগুলার 1টি বা 2টি বা 3 যতটুকু প্রয়োজন সিঙ্গেল ডোজে দিয়ে থাকি, যে সকালবেলা সিঙ্গেল ডোজে খাবে। এবং দেখা যায় যে তার অনেক যার শুধুমাত্র এটি কারণ ছিল, এই কারণেই অনিয়মিত মাসিক হচ্ছিল, তার কিন্তু ঠিক হয়ে যায়। থাইরয়েড ঠিক করলে কিন্তু তার যদি ব্লাডের থাইরয়েড লেভেল ঠিক থাকে তখন দেখা যায় তার মাসিকটাও ঠিক হয়ে গেছে।
1: এরপরে আমাদেরকে শ্রী গোপীনাথ পাল, তিনি জানতে চেয়েছেন রাজবাড়ী থেকে যে বয়ঃসন্ধিকালে যে অনিয়মিত মাসিক হয় এর কারণ কি এবং এর চিকিৎসা যদি আমাদের জানাতেন।
2: বয়ঃসন্ধিকালে অর্থাৎ ছোট যারা বাচ্চা মেয়েদের হয়, যে 11-13 বছর বয়সে বা 14-15 বছর বয়সে যারা হয়, তাদের যখন মাসিক শুরু হয় তাদের ওভুলেশনটা একটু ইরেগুলার হয়ে থাকে, ওভুলেশনটা মাসে মাসে হয় না, যেহেতু পিরিয়ডটাও মাসে মাসে হয় না, তাদের এরকম হতে পারে প্রথম 2 বছর তাদের ওভুলেশন ক্যাসকেডটা রেডি হতে সময় লাগে, এবং এই সময় হরমোনের কারণে তাদের যেটি হয় যে 2-3 মাস পর পরে হয় বা 4-5 মাস 6 মাসও চলে যাওয়ার সময়, এইসব কারণে তার মাসিক দেরি হয়, এবং দেরি হলে আবার হলে তখন আবার 1 মাস থাকে, বা অনেকে নর্মাল থাকে 5-7 দিন থাকে, কিন্তু টাইমটা অনেক পরে পরে হয়, এটি হয়। আবার এখন কিন্তু অ্যাডোলেসেন্ট আমরা ইয়েও পাচ্ছি, কি বলে, পিসিও পাচ্ছি, পলিসিস্টিক ওভারিও পাচ্ছি, ছোট বয়সেই তাদের পিসিও শুরু হচ্ছে, আবার ছোট বয়সে এন্ডোমেট্রিওসিস শুরু হচ্ছে। এন্ডোমেট্রিওসিস একটি অসুখ, এর জন্য কিনা অনিয়মিত মাসিক হতে পারে, পেইনফুল পিরিয়ড হতে পারে, পেইন হয়, ব্যথা হয়, তো সেই জন্য এই ছোট বাচ্চাদের এই কারণে অনিয়মিত মাসিক হয়ে থাকে।
1: এরপরে আমাদেরকে সুমাইয়া সুলতানা, তিনি হরিরামপুর মানিকগঞ্জ থেকে কমেন্ট করেছেন যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিওসি বলা হয় যে রোগটাকে, এর সাথে আমাদের জীবনযাত্রার মানের সাথে কোন সম্পর্ক রয়েছে কিনা, বা কিভাবে আমরা জীবনযাত্রার মানকে উন্নত করলে এর থেকে।
2: হ্যাঁ, আমরা একটু আগে বলছিলাম না যে আমাদের ডেইলি লাইফের সাথে পলিসিস্টিক ওভারিটা ইয়ে করে, কারণ পলিসিস্টিক ওভারি হলে আমরা প্রথমেই কিন্তু চিকিৎসা দিতে চাই না, আমরা চিকিৎসা দিই শুধু তাদের লাইফস্টাইলটা মডিফিকেশন করতে। তাদের লাইফস্টাইল মডিফিকেশন কি, তারা নিয়মিত খেলাধুলা করবে, হাঁটাচলা করবে, শারীরিক কায়িক পরিশ্রম করবে, তারপরে যেটি হচ্ছে তাদের খাওয়া দাওয়া খাবে, সুস্থ স্বাভাবিক খাবার দাবার খাবে, তারা অস্বাস্থ্যকর খাবার যেমন আমরা যে ফাস্টফুড জাতীয় খাবার সেটি খাবে না, ভাজা পোড়া কম খাবে, শাকসবজি খাবে, মাছ খাবে, এই ধরনের জীবনযাত্রার পরিবর্তন করে কিন্তু আমরা তাহলে ওজন কমাতে বলি, ওজন কমিয়ে আমরা কিন্তু অনেকাংশেই পিসিওটা চেঞ্জ করে আনতে পারি, চিকিৎসা করতে পারি। কিন্তু যেটি হয় যে এটি তো এইভাবে হলো, যদি না হয় সেই ক্ষেত্রে তখন আমরা অন্যরকম হয়তো মেটফরমিন মানে ড্রাগ দিয়ে থাকি। আর যেই সব এমন যদি হয় যে কোনো পিসিও পেশেন্ট তারা যদি প্রেগনেন্সি চায়, তখন তারা আমরা তাকে ওভুলেশন, ম্যারিড হলে প্রেগনেন্সি চাইলে আমরা তাকে ওভুলেশন ইন্ডাকশন দিই, আর যদি তারা প্রেগনেন্সি না চায় তাহলে আমরা তাকে জন্ম নিয়ন্ত্রণ বড়ি দিয়ে থাকি। জন্ম নিয়ন্ত্রণ বড়িও কিন্তু পিসিও কমিয়ে দেয়, মাসে মাসে মাসিক হয়, মাসিকটা নিয়মিত করে এবং পলিসিস্টিক ওভারির ইয়েটা কমে যায়, হ্যাঁ, উপসর্গটা কমে যায়। আর যদি তারা বাচ্চা চায় তাহলে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে থাকি।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য এবং সেই সাথে তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য।
2: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে, সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য শ্রোতাদেরকে ধন্যবাদ।
0: চলতে চলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। বলবো এবারে আপনাদের সুচিন্তিত মতামত জানাবার ঠিকানা, ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেল ঠিকানা বেতার phnc1207@gmail.com। এবার উচ্চারণ করছি শেষের কথাগুলো। অনুষ্ঠান গ্রন্থন উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তাসমি চৌধুরী। দেশে আজ 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দায়িত্ব পালন করবেন। 349 জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সিইসি বলেন, দেশে রাষ্ট্রপতি নির্বাচনের দিকে দেশবাসী সহ বিশ্ববাসী তাকিয়ে আছে, সুতরাং এটি একটা ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতার ভোটদান কার্যক্রম টেলিভিশনে সরাসরি দেখানো হবে। ভোট গণনা ও ফলাফল প্রকাশ করার সময়ও লাইভ টেলিকাস্ট করা হবে বলে সিইসি উল্লেখ করেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটকে সামনে রেখে বৈঠক করেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যগণ। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে বলেন, নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সংসদ উভয় মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরুর 5 মিনিট আগে লাইভ টেলিকাস্ট শুরু হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বলেছেন, প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আজ রাজধানীর তেজগাঁয়ে দেশব্যাপী ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে একথা বলেন। অনুষ্ঠানে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনের পাশাপাশি একজন প্রতিবন্ধীকে টিকা খাইয়ে দিয়ে দেশব্যাপী সবার মধ্যে এটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে জোর দিলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উপর বাড়তি রোগীর চাপ কমে আসবে। তিনি জানান, শুধু টিকা নয়, কলেরা ও ডায়রিয়ার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে পান করা, রান্না এবং দৈনন্দিন গৃহস্থালির প্রতিটি কাজে শতভাগ বিশুদ্ধ নিরাপদ পানির ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন নৌযানের ডাটাবেস তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী নৌযান সুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান সুমারি 2026 পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে 29 আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৌযান সুমারি পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ইরানের ওপর এ যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি হবে অর্থনৈতিক লড়াই ও ইরানকে বস্তুত একঘরে করে ফেলার কৌশল। ট্রাম্প আজ তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন। এ সময় ট্রাম্প আরও বলেন, কোন দেশ ইরানের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ ও বাণিজ্য করলে এবং তাদের বিমানবন্দর ব্যবহার করতে দিলে অথবা দেশটির কোন সরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দিলে সেসব দেশও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাত তাদের তেলবাহী জাহাজে ইরান হামলা করেছে এমন অভিযোগ এনে তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে। কেনিয়ার উত্তরাঞ্চলে এক দুর্গম এলাকায় একটি সাফারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 মার্কিন নাগরিক সহ 7 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দা প্রধান ও তার স্ত্রী নিহত হয়েছেন। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মতে, গতকাল লয়সাবা কনজারভেন্সি থেকে সাম্বোরো কাউন্টির ইওয়াসো নাইরো এলাকায় যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ থেকে একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীর বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 20 আগস্ট বৃহস্পতিবার বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার ঢাকা একটি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলকাতার নিউ মার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনার বাংলাদেশী নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করুন মোহাম্মদ ওমর ফারুক আকন্দ, দ্বিতীয় সচিব রাজনৈতিক, মোবাইল 9182748213152, হোয়াটসঅ্যাপ 8801717291266, এছাড়াও 9199034261119। বিজ্ঞপ্তিটি শুনলেন।
0: বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য করে।
2: বাংলাদেশ বেতার ঢাকা একটি ঘোষণা। আজ 20 আগস্ট বৃহস্পতিবার বেলা 2টা 20 মিনিটে শুনবেন SBC ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যায়। এবারে বিষয় শিশুশ্রম। আলোচক ব্যারিস্টার নিশাত মাহমুদ, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। শামেহস পাটোয়ারি, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সঞ্চালনে থাকবেন অ্যাডভোকেট খায়রুল হাসান সোহাগ, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ডক্টর শায়লা আক্তার। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ফোন করুন 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278, 02-44-81-3279। এই নম্বরগুলোয়। এছাড়াও এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ঘোষণাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার ঢাকা সুপ্রস্তুতি বন্ধুরা, এখন থেকে বেলা একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 ও FM 106 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা একটা পঞ্চাশ মিনিট থেকে আপনারা অনুষ্ঠান শুনতে পাবেন। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।
4: এছাড়াও গজল এবং অন্যান্য মৃদু সঙ্গীতেও তার খ্যাতি রয়েছে। তিনি বলিউডের জনপ্রিয়

0: ভাবছেন আমাদের সাথে আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন সেই বন্ধুদের একটু বলে দিতে চাই যে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা কিন্তু প্রযোজক বিশ্ববিনা বৃহস্পতিবার, পরিচালক বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ফেসবুক ঠিকানা কমার্শিয়াল সার্ভিস 1967। ইমেল অ্যাড্রেস কমার্শিয়াল সার্ভিস 1967@yahoo.com।
1: চলে যাচ্ছি আপনাদের পাঠানো কমেন্টে। ইয়াসিনুল্লাহ শিশির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মধুর, শুভ দুপুর, শুভকামনা প্রিয় সতীর্দাদার ইয়াপু। আপনাদের দুজনের প্রতি আপনাদের সাথে আছি শেয়ারিং বন্ধু ইয়াসিনুল শিশির, দরিদ্র হন্যা কুমিল্লা থেকে। মেহেদী হাসান মামুন সভাপতি আপন বেতার শ্রোতার সঙ্গে, জীবনপুর চরিডাঙ্গা দৌলতী মানিকগঞ্জ। শত আঘাতের পরও মানুষ প্রকৃত প্রেমের কাছে ফিরতে চায়, পেতে চায় সান্নিধ্য, পেছনের সব ভুল ফুল হয়ে ঝরে পড়ে। বাহ চমৎকার, প্রকৃত প্রেম হলো বিশ্ববিনা। তিনি লিখেছেন সোনিয়া শিকদার, শানু শিকদার, শিকদার হাসান, বাসু শিকদার বাড়ি বাবুখালী মোহাম্মদ মাগুরা থেকে, মিষ্টি ভাই আপু লিপিকার শুরু করে বলি ফেলে শুভেচ্ছা। অনেক অনেক কথা লিখেছেন বন্ধু, আসলে সময় কম থাকার কারণে আমরা ডিটেলসে যাচ্ছি না, আপনাদের উল্লেখযোগ্য কথাগুলো পড়ে দিচ্ছি এবং আপনাদের নামগুলো বলে দিচ্ছি। আলো আহমেদ বাড্ডা ঢাকা থেকে জার্মানি ভাষায় গান শুনতে চেয়েছেন। মোহাম্মদ শরীফুদ্দিন রয়েছেন, মিসেস সুমা শরীফ সাথে আছে গফরগাঁও ময়মনসিংহ থেকে। এরপরে জুবায়েল ফাহাদ ধামাই বেতার শ্রোতা ক্লাব গফরগাঁও ময়মনসিংহ থেকে। অপূর্ব কুমার বাগচি রয়েছেন দেবীপাড়া কুষ্টিয়া থেকে। তাবারাকা তাব রয়েছে সোনাগাঁ খুলনা থেকে। শাহিন আলী পশ্চিম ভবদিয়া রাজবাড়ি সদর থেকে। জাকির হোসেন জীবন, অনেক বছর পর বাংলাদেশ বেতারে রংপুর রাজশাহী ঠাকুরগাঁও বন্দরবান কেন্দ্রে 11টি চিঠি প্রেরণ করলো, অনেক ধন্যবাদ। ওমর ফারুক পুলক রয়েছেন,
0: পুরনো বন্ধু আবার ফিরে এসেছেন, ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ। ওমর ফারুক পুলক মাদারগঞ্জ জামালপুর থেকে যুক্ত হলেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা।
0: আর এবারে যে গানে যাব, গানে যাওয়ার আগে বন্ধুদের বলতে চাই যে শিল্পী মিনামি জাপানের সাইতামা শহরে জন্মগ্রহণ করেন। কলেজে পড়ার সময় ইউতাকা ওজাকির লাইভ পারফরমেন্স দেখে প্রভাবিত হন। এরপরে মিনামি গিটার বাজানো শুরু করেন এবং গান গাইতে শুরু করেন বিভিন্ন মঞ্চে। এরপর 2017 সালে প্রথম মিনি অ্যালবাম ইমোশনাল ওয়াটার এবং প্রথম একক প্রধান অভিনেতা প্রকাশিত হয়, এবং এই অ্যালবামগুলো শিবুয়া, সাপ্পোরো, সেন্দাই, নাগোয়া, ওসাকা, হিরোশিমা, ফুকুওকার টাওয়ার রেকর্ডসের বিভিন্ন কোম্পানিতে ভালোভাবেই খুব ভালো সাড়া পায় এবং ভালো বিক্রি হয়। শ্রোতা বন্ধুরা, পরিবেশনা এবারে রয়েছে কি ভাষার গান সেটা তো বুঝতেই পারছেন, যেহেতু মিনামির কথা বলেছি জাপানিজ শিল্পী, তো জাপানিজ ভাষার গান ক্রাইং ফর রেইন এই গানটি শুনবেন। আর মিনিম শিল্পী মিনামির কথা এবং সুরে এই গানটি। আর জাপানিজ ভাষার গানের জন্য অনুরোধ করেছিলেন কে কে, অনুরোধ করেছিল সজীব?
1: অনুরোধ করেছিলেন জুবায়েল ফাহাদ, মিলন কুমার মণ্ডল, হানিফা, নাসিম রেজা, সুরাইয়া আক্তার, তৃষা, আয়ুব আলী, সৌরভ

0: জাকির হোসেন জীবন রয়েছেন, দারুণ লাগছে আজকে, সাথে আছে অনলাইনে মেহেদী হাসান মামুন, লিখেছেন যে মাত্রই আপনাদেরকে শুনছি, মানে লাইভ শুনছেন, তার নাম বলে
1: ধন্যবাদ।
0: একটা অন্যরকম মজা আছে তাই না?
1: খুবই মজা, কারণ বন্ধুরা যখন সাথে থাকা জানান দেন তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে।
0: মোহাম্মদ হেলাল খান রয়েছেন আলীনগর সাপাহ নওগাঁ থেকে, সুপ্রিয় ভাইবে একটা কবিতা লিখেছেন, দু লাইন পড়বো কি?
1: হ্যাঁ দু লাইন কেন, তুমি সবই পড়ো।
0: রাতে জ্যোৎস্না দিনে আলো কেন তোমাদের লাগে ভালো, গোলাপ লাল কোকিল কালো সবার চাইতে সজীব ভালো, আর একটু বেশি আকাশ নীল মেঘ সাদা সবার চাইতে লিজা আলাদা। দারুণ বন্ধু, সাথে আছি চিরচেনা পেরিয়া নাঙ্গলকোট কুমিল্লা থেকে আলমগীর হোসেন শিশির, শুনছেন এই মুহূর্তে শুনছেন,
1: অনেক ধন্যবাদ বন্ধু, অনেক।
0: মোহাম্মদ মোফাজ্জল হোসেন রয়েছেন সদস্য বৈশাখী বেতার শ্রোতা সংঘ ঘিওর মানিকগঞ্জ, লিখেছেন বহু ভেজা দুপুর চলে গেছে, হয়নি আমাদের কোনো কথোপকথন, মধ্য দুপুরের মর্মর পাতার শব্দে তুমি আছো জেনে কত যে উত্তাপ শুয়েছি কখনো দেখিনি সে কখন।
1: এত সুন্দর লেখা, আমি তো মুগ্ধ হয়ে গেলাম।
0: আনোয়ার ইসলাম রয়েছেন সভাপতি মৈত্রী বেতার শ্রোতা ক্লাব বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা ভারত থেকে আমাদের সঙ্গে রয়েছেন, অনেক মধুর লাগছে বলেছেন, খুব ভালো লাগছে বলেছেন। নিফাম বাহরাইন থেকে হাসিবুল ইসলাম ফারুক, মনোমুগ্ধকর ভালোবাসার আয়োজন বিশ্ববিনা বৃহস্পতিবারের সাথেই আছে বরাবরের মতো। মোহাম্মদ সোহাগ রয়েছেন রসুলপুর মধ্যপাড়া পোস্ট বাবুখালী মোহাম্মদপুর মাগুরা থেকে, তুমি কি ভাবছো তোমার সাথে ঠিক মতো কথা হয় না বলে তোমাকে আমি ভুলে যাবো, তুমি ভাবো তাই
1: না? আমি সেটা ভাবি না।
0: হে বিশ্ববিনা বৃহস্পতিবার লিজাপুর উপস্থাপনা শুনছি আমি, শুধু লিজাপুর আমি তো আছি বন্ধু। শিরোমণি খুলনা থেকে রয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম সাদ্দাম, প্রিয় আয়োজন শোনার অপেক্ষায় বসে আছি, তিনি এক ঘন্টা আগে লিখেছিলেন অর্থাৎ শুরু আগে লিখেছেন।
1: অনেক ধন্যবাদ বন্ধু, একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি। এরপরে যে গানে যাব সেই গানে যাবার আগে বলতে চাই যে রিও ডি জেনেইরো ব্রাজিলের এক মনোরম সমুদ্র তীরবর্তী শহর, পাহাড় আর সাগরের অপূর্ব মিলনে গড়া এই শহরে বিশ্বজুড়ে তার সৌন্দর্যের জন্য কিন্তু শহরটা বিখ্যাত। আসলে ইপানেমা ও কোপা কাবানার নীল জলরাশি আর আকাশোয়া ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি রিওকে দিয়েছে আলাদা পরিচয়। এই রিও শহরেই ইপানেমা সৈকতের এক তরুণীকে ঘিরে সৃষ্টি হয়েছে বিখ্যাত গান গারোতা দে ইপানেমা। গানটির কিছু অংশ বাংলা অনুবাদ শুনলে বুঝবেন কি মিষ্টি কথামালা, যেমন দেখো কি অপূর্ব সুন্দর, কি ভরপুর তার মাধুর্য,
0: সে এক তরুণী হেঁটে যাচ্ছে সমুদ্রের পথে,
1: তার দোলানো চলন একটি কবিতার থেকেও বেশি সুন্দর।
0: ইপানেমার রোদে সোনালি সরিয়ে আমি এমন সৌন্দর্য আগে কখনো দেখিনি।
1: আসলেই তাই, এই গানটি বোসানোভা ধারার এক ক্লাসিক আর ব্রাজিলের রিও দে জেনেইরো এর ইপানেমার সৈকতকে কেন্দ্র করে লেখা, আর গানটি গেয়েছেন শিল্পী টম জোবিন।
0: চলুন শুনি ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষার গানটি, মুখলিস রহমান ছোটন, আরিফ মল্লিক, জাকির হোসেন, ইয়াসিন উল্লাহ শিশির আপনাদের সবার অনুরোধ।
1: আর কিছুক্ষণ আগে যে আমাদের বন্ধু মুখলিস

0: বিশ্ববিনা বৃহস্পতি আর লিজা কেমন লাগছে বলো তো?
1: খুবই ভালো লাগছে। বন্ধুদের সাথে থাকলে কারো কি খারাপ লাগে বলো? আমার তো লাগে না।
0: এই যে শ্রোতাদের শুনে কানেক্ট হওয়া, তাদের ভালোবাসো বা এটা কিন্তু আসলে অনেক বড় ব্যাপার, তাই না? আমাদের সঙ্গে এবারে কারা রয়েছেন একটু দেখে ফেলি বন্ধুরা। আমরা শাহিন আলী, তিনি আবার লিখেছেন। আমাদের সঙ্গে রয়েছেন তোফায়েল আহমেদ হানিফ। আমার অনুরোধের গানটি বেশ চমৎকার লাগলো, অসংখ্য ধন্যবাদ আগে কমেন্ট করেছেন
1: বন্ধু, অনেক ধন্যবাদ। আবার দেখতে পাচ্ছি মোবারক হোসেন ফোনে লিখেছে, আপা দারুণ লাগছে আজকে বিশ্ববিনা ঢাকা ক্যান্টনমেন্ট হতে শুনছি।
0: অনেক ধন্যবাদ মোবারক হোসেন ফোনে আপনাকে। আদিল হাসান খান রয়েছেন কর্মসূচি কামারখন সিয়াজগঞ্জ থেকে যুক্ত হলাম। প্রিয় সজীব ভাই কিউট বিউটি কুইন লিজা
1: বল, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
0: লিখেছেন শরতের রোদেলার উপরে কাশ ফুলে নরম সূর্য। শরৎ এসে গেছে না?
1: হ্যাঁ শরৎ এসে গিয়েছে।
0: শরৎ কিন্তু দারুণ একটা সময়, আমার খুব ভালো লাগে। হ্যাঁ ভাদ্র মাস শুরু হওয়া শরৎকাল। আব্দুল হান্নান দক্ষিণ লালপুর নাটক থেকে, প্রিয় ভাই আপু বিশ্ববিনা বৃহস্পতি অনুষ্ঠানে আমার পছন্দের হিন্দি অ্যালবামের গানটি শোনানোর জন্য।
1: হ্যাঁ আমিও দেখতে পাচ্ছিলাম আব্দুল হান্নানের লেখাটাই আমি বের করে রেখেছিলাম যে সালাম জানিয়েছেন, আবার লিখেছেন আমাদের কথোপকথন বেশ ভালো লাগছে, শেষ পর্যন্ত আমাদের শুনবেন বলেছেন। আর একটি ওই যে হিন্দি গানের কথা বললেন সেটা শুনবেন। হিন্দি গান শোনাবো বন্ধু, থাকুন সাথে।
0: মোহাম্মদ সামিরুদ্দিন টনিক, মোহাম্মদ মাহিম ইসলাম এবং মোহাম্মদ ফিরোজ আলম কাবিলে মোড় হরিপুর কুষ্টিয়া থেকে, প্রিয় ভাই আপু রজনীগন্ধা রজনীগন্ধা ফুলের সৌরভ মাই হিমেল শুরু সুরভিত শুভেচ্ছা নিয়ে।
1: আচ্ছা আব্দুল হান্নানের একটু বলে রাখি, আমরা কিন্তু শুরুটা করেছি আজকে হিন্দি ভাষার গান দিয়ে, শুরুটা করলাম না তো হয়তো আপনি শুরুতে আমাদের সাথে যুক্ত হলে হিন্দি ভাষার গান কিন্তু শুনিয়ে ফেলেছি।
0: আমাদের সঙ্গে মোহাম্মদ ইমরান জোদ্দার রয়েছেন কোমরাইল ডুমুরিয়া খুলনা, বর্তমানে মালয়েশিয়াতে। আরিফ মাহমুদ পরশ রয়েছেন আমাদের সঙ্গে গাজীপুর থেকে, সভাপতি দীপশিখা বেতার শ্রোতা ক্লাব ডুমদিয়া কাপাসিয়া গাজীপুর। ভাদ্রের এই মিষ্টি দুপুরে তোমাদের জানাই শুভ শুভেচ্ছা
1: বন্ধু, আপনাকেও শুভ শুভেচ্ছা, শুভ সুন্দর শব্দ।
0: টেকনিশিয়ান প্রবীর কুমার পান্টি বাজার কুমারখালী কুষ্টিয়া থেকে মিষ্টি দুপুরে অনেক শুভেচ্ছা। চলো এবারে

0: শ্রোতা, বাংলাদেশ বেতার এখন রেডিও সেট ও ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশ বেতারের অ্যাপস এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শোনা যাচ্ছে।
1: তথ্য, শিক্ষা, বিনোদন, খেলা সহ সর্বশেষ সংবাদ জানতে বাংলাদেশ বেতারে যুক্ত থাকুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: প্রচার এই প্রসার বাংলাদেশ বেতারে আপনার পণ্য ও সেবার বিজ্ঞাপন দিন।
1: বাংলাদেশ বেতার, সবার জন্য, সব সময়, সবখানে।
2: বন্ধুরা শুনছেন বিশ্বমিলে বৃহস্পতিবার আয়োজন, গানে যাবো, তবে তার আগে একটু কমেন্টে যেতে চাই।
3: নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ বন্ধুদের কমেন্ট আমাদের অনুপ্রেরণা এবং বন্ধুরা কথা শুনতেই বেশি খুশি হন। আমি এটা বুঝেছি, আমি খেয়াল করে দেখেছি, তাদের কমেন্ট পড়লেই বেশি খুশি হন যে দাদা বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি কথা বলবেন। আবার অনেকে অভিযোগ করেন বেশি কথা না বললে, গান বেশি শোনালে, তাই সব দিকেই থাকতে চাই, কি বলো?
2: সব দিকেই থাকতে চাই, সবার কথাই রাখতে চাই।
3: শ্রী গোপীনাথ পাল, চন্দনী আফরা রাজবাড়ি, নমস্কার দাদা দিদি, বড় বাড়ি থেকে যুক্ত আছে। হ্যাঁ বন্ধু, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকবেন। জিসান ইসলাম, তিনি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে মোহাম্মদ সোহাগ রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন একটু নতুন কমিটি ভাই। হ্যাঁ, আমাদের সঙ্গে কারা রয়েছেন একটু দেখি, আরিফ মাহমুদ পরশ পড়েছি, টেকনিশিয়ান প্রবীর কুমার রয়েছেন, আবারও গোপালপুর বচাগঞ্জ দিনাজপুর থেকে মেহেদি হাসান রয়েছেন, কলমাকান্দা উপজেলা নেত্রকোনা থেকে আছেন মোহাম্মদ সুমন আহমেদ, ইমন আহমেদ দুলাল রয়েছেন মাকারপুর ছনকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে। আব্দুল রৌফ সাহেব রয়েছেন, প্রচার সম্পাদক রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, রশিদপুর, বালুয়াহাট, সোনাতলা, বগুড়া।
2: অনেক ধন্যবাদ বন্ধু, বগুড়ার বন্ধু সমস্ত জায়গা থেকে কিন্তু বন্ধুরা যুক্ত হয়েছেন, সাথে থাকা জানান দিচ্ছেন, পছন্দের গান শুনে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।
3: অসিত চক্রবর্তী অনেক রয়েছেন হরিরামপুর মানিকগঞ্জ থেকে, অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন, অনেক কথা লিখেছেন, আমরা কেমন আছি জানতে চেয়েছেন এবং তেরে নাম মুভি থেকে গান শুনতে চেয়েছেন।
2: ধন্যবাদ বন্ধু, আপনার পছন্দের গান সামনের কোন আয়োজনে শুনিয়ে দেওয়ার চেষ্টা করবো।
3: বেল্লা পোস্ট পম্বাই জোড়া নাগরপুর টাঙ্গাইল থেকে এমনি আমিনুর রহমান রয়েছেন, তার সাথে আছেন যারা একটু বলে দিই, আরজিনা, আমিনুর রহমান, মুশফিকা নরিন, ফাতেমা, দিশা, মেহেদি, কামাল, ইসমাইল, আব্দুল আলিম, আশিস বোস, সুফল বিশ্বাস, সোহেল রানা, মোহামিনুর রহমান, নীরব আহমেদ এবং শুকুর খান। শুকুর খান,
2: অনেক ধন্যবাদ, শুক্রিয়া শুকুর খান সহ সবাইকে।
3: আব্দুল আলিম রয়েছেন, শুভ দুপুর বলেছেন,
2: শুভ দুপুর বন্ধু। বন্ধুরা এবার আবারও গানের কাছে যেতে চাই, এবারে শুনাবো মারাঠি ভাষার গান, আর এই গান শুনতে চেয়েছেন সোহেল রানা, মিঠু, আমির মোল্লা, লিটন ইসলাম, রাকিবুল ইসলাম। মারাঠি ভাষার গানের জন্য কিন্তু অনেক বন্ধুরা যেমন অনুরোধ করেন, তো বন্ধুদের একটু বলতে চাই যে রেশমা সোনাওয়ানি

0: শুনছেন বিশ্ববিনা বৃহস্পতিবার গাবগাছি বেলকুচি সিরাজগঞ্জ থেকে শুভদুপুর জানিয়েছেন আহমদ আলী সরকার এবং ভোজপুরি হিন্দি গান শুনতে চেয়েছেন।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ বন্ধু। আজকে বিভিন্ন রকম ভেরের গান
0: সভাপতি জননী নেতা শ্রোতা সংঘ রয়েছে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন জান্নাত আলী কাবুল, অনেক ধন্যবাদ বন্ধু আপনাকে। নুরুল ইসলাম নির্জন রয়েছেন ইমামগঞ্জ চর ফ্যাশন ভোলা থেকে, অনেক অনেক ধন্যবাদ। মোবাইল টেকনিশিয়ান আবু বক্কর রয়েছেন দুপুর জানিয়েছেন অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন পাবনা থেকে। আমাদের সঙ্গে হুগরা টাঙ্গাইল সদর থেকে রয়েছেন আমিনুল ইসলাম বাবু খান, মোহাম্মদ সমীর উপরে রয়েছেন মোহাম্মদ মুজাহিদ মানিক ও মোহাম্মদ নাইম ইসলাম কলতাডাঙ্গা আলমডাঙ্গা চোয়া থেকে চুয়াডাঙ্গা থেকে ফিরোজ মাহমুদ হৃদয় রয়েছেন আমাদের সঙ্গে, সাথে আছে ফারিয়া ইসলাম সোহাইবা ভাবনা খাতুন ও শামিমা খাতুন।
1: অনেক ধন্যবাদ বন্ধু সবাই সাথে থাকবার জন্য। আর বন্ধুদের বলতে চাই, বন্ধুরা এক এক গানের সুর কিন্তু এক এক রকম আবহ তৈরি করে। ভোজপুরি ভাষার গান

0: তাদের প্রাপ্তি স্বীকার করে দিই। আমাদের সঙ্গে ইয়াসিনুল্লাহ শিশির আবারও রয়েছেন, আমাদের সঙ্গে মেহেদী হাসান মামুন রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন তাবারাকা রয়েছে, আমাদের সঙ্গে শাহিন রয়েছে, আমাদের সঙ্গে রবীন্দ্রনাথ পাল রয়েছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও অনেকেই রয়েছেন, দেখি তাদের কথা একটু বলতে চাই। আরিফ মাহমুদ পরশ রয়েছেন, রয়েছে আমিনুর রহমান, আমাদের সঙ্গে আব্দুল আলম রয়েছেন, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু ফিরোজ মাহমুদ রিদা রয়েছে, সুরাই আক্তার রয়েছেন, বিশ্বজিৎ হাজরা রয়েছে, আব্দুল রহুফ সাহেব রয়েছেন, মাইনুদ রয়েছেন, অনাথ বন্ধু দেবনাথ রয়েছেন, মনুনুল হক রয়েছেন, আব্দুল ওহাব প্রধান সম্রাট রয়েছেন, ফিরোজ ইকবাল রয়েছেন, মেহেদী হাসান রয়েছেন, আকলিমা বেগম রয়েছেন, রয়েছেন আমাদের সঙ্গে শেখ বিলাল মাহমুদ, সমীর উদ্দিন সহ আরো অনেকে রয়েছেন।
1: আর ইমেইলেও প্রাপ্তি স্বীকারটা করে নেয়, যেহেতু শেষের দিকে আছে, আরিফ মাহমুদ, পারভিন আক্তার, মোহাম্মদ সুহাগ, হাসিবুল ইসলাম ফারুক, ইসমাইল হোসেন, আব্দুল হান্নান, বিশ্বজিৎ হাজরা, কমেন্টে যারা তারাই কিন্তু আবার ইমেইলেও আছেন, হেলাল খান, ইমন আহমেদ দুলাল, মনোয়ারুল ইসলাম, সোহাগ, মোবারক হোসেন ফণী, শরীফুল ইসলাম সাদ্দাম, সুরাইয়া আক্তার, আরও দেখতে পাচ্ছি রুবেল হোসাইন, শিকদার হাসান, মেহেদী হাসান মামুন, লিটন ইসলাম কৃষি, নুরুল ইসলাম, মোবারক হোসেন ফণী, এরকম কিন্তু অনেক বন্ধুরা ইমেইলের সাথে থাকা জানান দিয়েছেন। আবারও যেতে চাই গানের কাছে। বন্ধুরা, আরবি গানের অন্যতম উৎস মধ্যপ্রাচ্যের আরবি ভাষাভাষী দেশগুলো, ইন্টারনেটের কল্যাণে সেখানকার অনেক আরবি গানের শিল্পীও আন্তর্জাতিকভাবে এখন কিন্তু বেশ সমাদৃত। বেশ কিছু আরবি গান বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় হয়েছে। অ্যালন রাজার কণ্ঠে এবারে শুনবেন আরবি ভাষার গান। আরবি ভাষার গানের জন্য অনুরোধ করেছিলেন বাহার, মহিষ।

오늘은

0: বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ বিশালী গানের আয়োজনে।
1: বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রে মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা, জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। অনুষ্ঠানের কার্যক্রম এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
2: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বেলা দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি পদে নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হবেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। এবারও রাষ্ট্রপতি নির্বাচনে মোট দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি তথা সরকারি দলের প্রার্থী হিসেবে আছেন বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। নির্বাচনী কার্যক্রমে প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরুদ্দিন। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই, জাতীয় সংসদের এই কক্ষে অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে এবং ভোটের আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণের সামগ্রিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আজকের এই নির্বাচনের ব্যালট পেপারও ইতিমধ্যে এখানে এবং স্বচ্ছ যে ব্যালট বাক্স সেটিকেও আমরা দেখতে পাচ্ছি সেখানে স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে গতকাল নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আমাদেরকে মানে গণমাধ্যমকে জানিয়েছেন যে ব্যালট পেপারের দুটি অংশ থাকবে, একটি মুড়ি অংশ আর একটি হচ্ছে ব্যালট পেপারের অংশ। মুড়ি অংশ থাকবে তিনটি তথ্য, এগুলি হচ্ছে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম এবং তার বিভক্তি নম্বর। সংসদ সদস্য তার পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটি গ্রহণ করবেন। ডান পাশের অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম বাংলায় বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো থাকবে। নামের ডান পাশে খালি যে স্পেসটি থাকবে সে জায়গায় মাননীয় সংসদ সদস্যরা তাদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন। এরপর নির্ধারিত যে স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে সেখানে জমা দেবেন এবং এইভাবেই কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংরক্ষিত নারী সংসদ সদস্য সহ এবারের বাংলাদেশের যে জাতীয় সংসদ রয়েছেন সেখানে মোট সদস্য সংখ্যা হচ্ছে 350। তবে একটি আসন চট্টগ্রাম 4 আসনের নির্বাচনী ফলাফল আদালত বাতিল করে দেওয়ায় এবারের নির্বাচনে মোট 349 জন মাননীয় সংসদ সদস্য ভোটাধিকার প্রদান করবেন, এটি নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। এবং ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষে তা গণনা করা হবে, পরে সেখানে ফলাফল ঘোষণা করা হবে। গত 24 জুলাই অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সংবিধান অনুসারে রাষ্ট্রপতি পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই কারণে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন এই নির্বাচনের আয়োজন করেছে। এ লক্ষ্যে গত 6 আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। 16 আগস্ট যাচাই বাছাই অনুষ্ঠিত হয় এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু দুজন প্রার্থী বৈধভাবে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যোগ্যতর হওয়ায় আজ দুজন প্রার্থীর মধ্যে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যে বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দরা কিন্তু এই জাতীয় সংসদ ভবনে এসে উপস্থিত হয়েছেন। অধিবেশন কক্ষে কিন্তু তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আমরা দেখতে পাচ্ছি। তবে ভোটার যে প্রক্রিয়া, যে কার্যক্রম, সেটি শুরু হওয়া মাত্রই আমরা সম্প্রচার করে, সরাসরি সম্প্রচার করে আপনাদের শোনাব। চলুন, কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অধিবেশন কক্ষে, যেখানে স্বচ্ছ ব্যালট বাক্স বাক্স স্থাপন করা হয়েছে, সেখানে সরকারি দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপ সহ তারা দুজন, এবং নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ যিনি সচিব রয়েছেন, তিনি সকলকে ব্যালট বাক্সটি তারা পরীক্ষা করছেন, খালি কিনা ব্যালট বাক্স সেটি সবাইকে দেখাচ্ছেন। সকল সদস্যবৃন্দরা আসন গ্রহণ করেছেন তাদের নির্দিষ্ট আসনে, সবাইকে কিন্তু স্বচ্ছ ব্যালট বাক্সটি তাদেরকে দেখাচ্ছেন যে ব্যালট বাক্সটি খালি। ইতিমধ্যে কিন্তু গণ ও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা জনাব তারেক রহমান এমপি এবং একই সঙ্গে বিরোধী দলীয় নেতাকেও আমরা দেখতে পাচ্ছি, তিনিও আসন গ্রহণ করেছেন, এবং প্রায় সকল সদস্য কিন্তু মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের স্বস্ব আসনে আসন গ্রহণ করেছেন। প্রত্যেক সদস্যকে কিন্তু বিভিন্ন কর্নার থেকে স্বচ্ছ ব্যালট বাক্সগুলো দেখানো হচ্ছে এবং এই কাজে সমন্বয় করছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব, তিনি এটা কাজে সহযোগিতা করছেন, এবং তার সঙ্গে ছিলেন সরকার দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপ। আমরা কার্যক্রমের জন্য অপেক্ষা করছি, আমরা যখনই কোনো তথ্য আপনাদেরকে দেখতে পারবো তখনই কিন্তু সরাসরি তখনই জানিয়ে দিব। চলুন আবারও দেশাত্মবোধক গান শুনি।

0: ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটবে এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা বৃন্দ তাদের স্ব আসন গ্রহণ করেছেন, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তাদের আসন গ্রহণ করেছেন। আমরা অপেক্ষা
1: الرحمن الرحيم

0: صدق الله العظيم. সূরা আলী ইমরানের 26তম আয়াতে কানিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এই রূপ: হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নাও, যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো, সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ, নিশ্চয়ই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: শ্রোতা বন্ধুরা, এবারে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন প্রারম্ভিক বক্তব্য রাখছেন।
2: রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 20 আগস্ট, সরি এখন ঠিক আছে, ঠিক আছে, আমি আবার একটু শুরু করি তাহলে ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 20 আগস্ট 2026, পাঁচই ভাদ্র 1433 বঙ্গাব্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 48(1) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এ লক্ষ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর প্রাক্কালে নির্বাচনী কর্তা হিসেবে এই নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 9 অনুযায়ী আমি এখন বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, তাদের প্রস্তাবক এবং সমর্থকদের নাম ঘোষণা করছি। 1 নম্বর প্রার্থী হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম, প্রস্তাবক জনাব মোহাম্মদ শফিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য, ও সমর্থক জনাব আবদুল্লাহ আল আমিন, মাননীয় সংসদ সদস্য। এবং দ্বিতীয়জন হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তাবক ডক্টর আব্দুল মোমিন খান, মাননীয় সংসদ সদস্য, এবং সমর্থক জনাব গয়েশ চন্দ্র রায়, মাননীয় সংসদ সদস্য। এবার আমি রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। যারা আমার সাথে সহায়তা করার জন্য এসছেন, ওই সহায়ক কর্মকর্তারা আপনাদের কাছে ব্যালট নিয়ে যাবেন। ব্যালট পেপারের মুড়িতে ব্যালটের ক্রমিক নম্বর, মাননীয় সংসদ সদস্যদের নাম বিভক্তি নম্বর উল্লেখ আছে। এর নিচে নির্ধারিত ফাঁকা ভরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। দয়া করে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটা গ্রহণ করবেন। আপনারা ব্যালট পেপার গ্রহণকালে অনুগ্রহ করে ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা দয়া করে একটু দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে মুদ্রিত আছে। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন, শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল 5টায় শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গ্যাজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 10(1) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন, যদি আপনারা থাকতে চান থাকতে পারবেন। নির্বাচন পরিচালনা কাজে এখানে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: শ্রোতাবন্ধুরা, এতক্ষণ প্রারম্ভিক বক্তব্য রাখলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন এবং আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ সংসদ নেতা জনাব তারেক রহমানের কাছে ব্যালট পেপার হস্তান্তর করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের নিকটও ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। এবং আমরা প্রথমে দেখতে পাচ্ছি মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভোটাধিকার প্রয়োগ করবার জন্যে তিনি নির্দিষ্ট আসনে বসেছেন, কেননা মহামান্য রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি কিন্তু জাতীয় সংসদের স্পিকার এবং একই সঙ্গে কিন্তু তিনি সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য হিসেবে কিন্তু তিনি এখন ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রথম ভোটটি দিচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি, তিনি তাকে সহযোগিতা করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ। সেখানে আমরা জ্যেষ্ঠ নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব রয়েছেন তাকে দেখতে পাচ্ছি, তিনি তাকে সহযোগিতা করছেন এবং একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার কাছে ব্যালট পৌঁছানো দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু সকল সদস্যের কাছে, কিন্তু মাননীয় সংসদ সদস্যবৃন্দের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হচ্ছে। যেমনটি আমরা বলছিলাম প্রায় 35 বছর পর এবারই 91 সনে একবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এরপরে আসলে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি, একক প্রার্থী থাকায় নির্বাচন করার প্রয়োজন হয়নি। আমরা এবারে দেখতে পাচ্ছি আসলে একে একে যত প্রার্থী রয়েছেন সবার কাছে কিন্তু যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতিকে, মহামান্য রাষ্ট্রপতি তার প্রয়োজনীয় কাগজপত্র এবং যিনি প্রার্থী, যিনি আজকে রাষ্ট্রপতি প্রার্থী, অন্যতম প্রার্থী বলা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার কাছেও কিন্তু ব্যালট পৌঁছে দেওয়া হয়েছে। তারা কিন্তু সকলে ব্যালট পেপার গ্রহণ করছেন এবং তারা উঠে গিয়ে কিন্তু সেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন, যেখানে মহামান্য রাষ্ট্রপতি বসে ভোট। আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি স্বচ্ছ ব্যালট বাক্সে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন আজকের এই 23তম রাষ্ট্রপতি নির্বাচনে। এটি যারা অনেকেই কিন্তু দেখেননি, এটি দেখবার মতো বিষয় এবং শুনবার মতো বিষয়। বিষয় যে দীর্ঘদিন পর মহামান্য রাষ্ট্রপতির ভোটাধিকারের মধ্য দিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু হলো এবং রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম ভোটাধিকারের পরপরই কিন্তু বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য বিরোধী দলীয় সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করবার জন্য স্বচ্ছ ব্যালট বাক্সের সামনে দাঁড়িয়েছেন এবং এই মুহূর্তটি আসলে দেখবার মতো বিষয়। তিনি প্রচণ্ড হর্ষধ্বনি করতালের মধ্য দিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করলেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং একই সঙ্গে পরপরই আমরা দেখতে পারলাম অন্যতম রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তিনি ভোটাধিকার প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলীয় যে নেতৃত্ব যে বেঞ্চ রয়েছে সেখানে গিয়েছেন, সবার সঙ্গে কিন্তু কুশলাদি বিনিময় করছেন বিরোধী দলের যারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় সংসদ সদস্যবৃন্দের সঙ্গে একে একে হাত মিলাচ্ছেন। এরপর কিন্তু ডেপুটি স্পিকার মহোদয় যিনি ভারপ্রাপ্ত স্পিকার এখন কায়সার কামাল তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন, আমরা তাকেও দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর পর আসলে ধীরে ধীরে অন্যান্য সংসদ সদস্যবৃন্দরা মাননীয় সংসদ সদস্যবৃন্দ তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলীয় যে সমস্ত মাননীয় সংসদ সদস্যবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করলেন এবং সবাই কিন্তু এটি একটু দেখবার বিষয় কারণ আমরা জানি যে রাজনৈতিক অঙ্গনে শুদ্ধ এবং একেবারে সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে যেটি অর্জন করেছেন সেটি কিন্তু আজকে আমরা এই অধিবেশন কক্ষে নির্বাচনী কার্যক্রমে আমরা দেখতে পেলাম। আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু এবারে চট্টগ্রামের সাইদ নোমান মাননীয় সংসদ সদস্য সাইদ নোমানকে আমরা দেখতে পেলাম তিনি তার ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এর পরপরই আমরা দেখতে পাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আসলে সকল মাননীয় সংসদ সদস্যই বৃন্দ কিন্তু একে একেবারে মহিলা আসনের থেকে সংরক্ষিত আসন থেকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় সদস্যবৃন্দ এসে ভোটাধিকার প্রয়োগ করছেন। এই ভোটাধিকারের প্রয়োগের মধ্য দিয়ে আসলে একটি গণতান্ত্রিক চর্চার যে উত্তরণ ঘটেছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পা আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই গণতান্ত্রিক পরিবেশে জয় পরাজয় বড় কথা নয় বরং নিজের মতামতকে প্রতিফলিত করার মধ্য দিয়ে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবার যে প্রয়াস সেটি কিন্তু এবারের নির্বাচন। আপনাদের নিশ্চয় মনে আছে প্রথম যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 91 সালে আমরা দেখতে পাচ্ছি একে একে লাইন ধরে ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে কিন্তু মাননীয় সংসদ সদস্য বৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারে আমরা দেখতে পাচ্ছি বর্ষীয়ান নেত্রী সেলিমা রহমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মাননীয় সংসদ সদস্য তিনি তার ভোটাধিকার প্রয়োগ করলেন। আসলে সব আমরা মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি মহোদয়কে দেখতে পাচ্ছি তিনি অবশ্য যে সারিবদ্ধভাবে লাইনে তিনি কিন্তু পাশ কাটিয়ে সারিবদ্ধ সারিতে দাঁড়ালেন তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন সেটি আমরা দেখতে পাচ্ছি মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য মাননীয় সংসদ সদস্য গৈশ্বর চন্দ্র রায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি ভোটাধিকার প্রয়োগ করলেন আসলে স্বতঃস্ফূর্তভাবে। এবং এবারে মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি তার ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে গণমাধ্যমের সীমিত আকারে কিন্তু গণমাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন তারা এই দুর্লভ আসলে এটি মানে প্রতি বছর দেখবার বিষয় নয় প্রায় 35 বছর পর এবারে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটিকে স্মরণীয় করে রাখবার জন্য বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা কিন্তু তাদের ফটো তুলে রাখছেন তারা স্মৃতি ধারণ করার জন্য তারা কার্যক্রম চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু সরকারি দলীয় যে চিফ হুইপ তিনি কিন্তু বিরোধী দলীয় নেতাদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করছেন তিনি সবার সঙ্গে সাক্ষাৎ করছেন। আসলে সরকারি দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় যিনি চিফ হুইপ তারা কিন্তু দুজনে মিলেই কিন্তু এটি কার্যক্রমকে স্বচ্ছভাবে তরয়ে করছেন। আমরা এবারে দেখতে পাচ্ছি মাননীয় সংসদ সদস্য বৃন্দুর আসলে বিশাল লাইন হয়ে গেছে ছোট্ট জায়গা কিন্তু এই জায়গাটি অধিবেশন কক্ষের যে খোলা জায়গাটি মধ্যখানে রয়েছে সেখানে স্বচ্ছ ব্যালট বাক্স রয়েছে এবং সবার হাতে কিন্তু ইতিমধ্যেই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। এবার আমরা আমরা এবারে দেখতে পাচ্ছি মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন তিনি ভোটাধিকার প্রয়োগ করলেন। এবারে সংরক্ষিত নারী আসনের মাননীয় সদস্যবৃন্দকে দেখতে পাচ্ছি। এবারে খন্দকার মোশাররফ হোসেন বর্ষিয়ার নেতা,

সারিবদ্ধভাবে জায়গা ছোট হওয়াতে কিন্তু অনেক সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে স্বচ্ছ দুটি ব্যালট বাক্স রয়েছে এবং স্বচ্ছ ব্যালট বাক্সে কিন্তু যেগুলো আগে প্রকাশ ও এখানে উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে দেখানো হয়েছে যে ব্যালট বাক্সটি খালি এবং সে খালি বাক্সটি পরে সিল করেছেন, সিল করেই কিন্তু বন্ধ করে দিয়ে এখন একে একে এখানে ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই আজকে যে দুজন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ। তিনি 20 মার্চ 2011 সাল থেকে টানা 5 বছর দলটির অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে এবং পরবর্তীতে তিনি বিএনপির মহাসচিব হিসেবে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল ইসলামের জন্ম 1948 সালের 1 আগস্ট ঠাকুরগাঁও জেলায়। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ। তিনি ঠাকুরগাঁও অঞ্চল থেকে একজন সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতিতে নাম লেখান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ধীরে ধীরে সক্রিয় হতে থাকেন ছাত্র রাজনীতিতে। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস এম কল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 1969-এর গণ অভ্যুত্থানের সময়ে তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয় এবং তিনি কারাবরণও করেন। এ সময় ছাত্র জীবনের সক্রিয় রাজনীতির সাথে জড়িত হলেও কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতা তার মতো মহান পেশায় নিয়োজিত ছিলেন। একাধিক সরকারি কলেজে অধ্যাপনা করেছেন তিনি। 1972 সালে তিনি শিক্ষা ক্যাডারে যোগদান করে অধ্যাপনাকে পেশা হিসেবে গ্রহণ করেন। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দায়িত্বের মধ্যে বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে তিনি কাজ করেন। এছাড়াও তিনি ইউনেস্কো জাতীয় কমিশনে কাজ করেছিলেন। রাষ্ট্রপতি এছাড়াও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উপপ্রধানমন্ত্রী এস এ বারির ব্যক্তিগত সচিব হিসেবে 1982 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1986 পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন তিনি। এরপর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফল নির্বাচনী প্রচারণা চালিয়ে 1988 সালে পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন চলাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর 1982 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে মনোনীত হন তিনি 1991 এবং 1996 সালে। আর অন্য প্রার্থী যিনি রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী। তারও রয়েছে রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতা। শ্রোতা বন্ধুরা, আমরা এবারে দেখতে পাচ্ছি বিরোধী দলীয় মাননীয় নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলীয় নেতৃবৃন্দ এবারে ভোটাধিকার প্রয়োগ করছেন। আসলে এই ভোট চলতেই থাকবে বিকেল 5টা পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গে থাকুন বাংলাদেশ সর্বশেষ তথ্যটি জানবার জন্য এবং যখনই আবারও ফলাফল ঘোষণা করা হবে, আসলে এটি চলতেই থাকবে। 349 জন মাননীয় সংসদ সদস্যবৃন্দ এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন বিকেল 5টা পর্যন্ত নির্বচ্ছিন্নভাবে এবং বিকেল 5টার পরে ভোট গণনা শুরুর পর এবং তখন ফলাফল ঘোষণা করা হবে এবং এই ফলাফল ঘোষণা কার্যক্রম আমরা আবারও সরাসরি সম্প্রচার করব। চলুন আমরা ফিরে যাই আমাদের নির্ধারিত অনুষ্ঠানে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভোট গ্রহণের কার্ড
1: ব্যারিস্টার নিশাত মাহমুদ আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং শাহনামাজ পাটোয়ারি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপনা রয়েছে আমি অ্যাডভোকেট খায়রুল হাসান সোহাগ। শ্রোতা বন্ধুরা, আপনারা যে সকল নম্বরে ফোন করে আমাদের সাথে সরাসরি প্রশ্ন উত্তরে আপনারা আমাদের সাথে কথা বলবেন সেই নম্বরগুলো আমি বলে দিচ্ছি। 02448132399, 02448132340, 02448132401। আমি

0: বলছি নম্বরগুলো 02441239, 02441340 এবং 02448-3241। বন্ধুরা, এই অনুষ্ঠানটি আপনারা FM 102-106 মেগাহার্জে শুনতে পাচ্ছেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি, আর আজকে আমাদের দুজন আলোচক আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ।
0: আচ্ছা, আজকে যে আমাদের একটা অসাধারণ একটা বিষয়, কারণ এটি আমাদের আসলে জানা দরকার সবারই, শিশুশ্রম নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই যদি ব্যারিস্টার নিশাত মাহমুদ, আপনি যদি একটু বলেন যে শিশুশ্রম নিয়ে আমরা আলোচনা করব, শিশু আইনটা নিয়ে একটু যদি আপনি আলোচনা করেন তাহলে শ্রোতাদের জন্য সুবিধা হবে।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই, এবং শ্রোতাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমরা যদি শিশু নিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা আসলে আমাদের আসা উচিত আন্তর্জাতিক চুক্তি থেকে। কারণ হচ্ছে কি, বাংলাদেশে যে আইনগুলো প্রণয়ন করা হয় তা আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে প্রণয়ন করা হয়, এবং বাংলাদেশে যে চুক্তিটা করা হয়েছে আন্তর্জাতিক, সেটা হচ্ছে জাতিসংঘের UN কনভেনশন অন দি রাইটস অব দ্য চিলড্রেন। হ্যাঁ, এই কনভেনশনে যেই যেটা কভার করা হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্য, শিশুদের স্বাস্থ্য, নিরাপত্তা, নৈতিকতা বা অপরাধ নিয়ে। হ্যাঁ, তো এই কনভেনশনটা শুধুমাত্র শিশুদের মানে প্রোটেকশন বা সার্বিক মঙ্গলের জন্য করা হয়েছে, এবং এটার মাধ্যমে আমরা শিশু আইনটি পেয়েছি। শিশু আইনটি বলতে আমরা যেটা বুঝি, যে শিশুদের সার্বিক মঙ্গলের জন্য যেসব তাদেরকে যাতে কোনোভাবে শোষণ না করা হয়, তাদেরকে কোনোভাবে মানে হ্যারাসমেন্ট না করা হয়, এই ধরনের
0: শিশুর অধিকার যাকে বলে।
1: এক্স্যাক্টলি,
0: শিশু 1974 সালে আইনটা হয়েছিল না বাংলাদেশে, শিশু আইন তো
1: 1974 হয়েছিল, তারপরে এটা মানে মানে বাতিল হয়ে তারপর আরেকটা 2013 সালে আইন করা হয়, এবং ওটা মানে আমাদের যে কনভেনশনটা আছে ওখানকার অনেকগুলো বিধান এখানে যুক্ত করা হয়। তাহলে মানে শিশু আইন যেটা আমরা বলছি যে শিশুদের প্রোটেক্ট করার জন্য বা সুরক্ষা দেওয়ার জন্য যে আইনটি করেছে, এটা মূলত মানে অনেকগুলো দণ্ড আছে এখানে। এখানে অপরাধ বলা হচ্ছে বিভিন্ন কারণে, যে বিভিন্ন শিশুদেরকে যদি আমরা শোষণ করি, নিপীড়ন করি, এখানে অনেকগুলো দণ্ডের কথা বলা আছে। স্পেসিফিক্যালি এখানে বলা হয়েছে যে শিশুদের, শিশু বলতে কি বুঝাবে, শিশুদের বলা হচ্ছে যে 18 বছর বয়স্ক মানে আপ টু মানে 18 বছর পর্যন্ত যারা আছে তারা হচ্ছে শিশু, মানে 1 থেকে 18 বছর পর্যন্ত। এখানে শিশু আইনে এভাবে বলে দেওয়া হয়েছে যে শিশু,
0: কিন্তু ধরেন 18 বছর তো আমরা বলছি বিভিন্ন আইনের, যে যেমন নারী শিশু আইন এক, তো এই যে 18 বছর আমরা বলছি কিংবা ফৌজদারি অপরাধে, কিন্তু যখন আপনি শ্রম আইনে আসবেন তখন নিশ্চয়ই 14 বছরের একটা শিশু নিচে যারা তাদেরকে শিশু,
1: তাদেরকে শিশু বলছে ওরা। মানে এটা আপনাকে এটুকু ক্লারিফাই করে, যে আমাদের যে UN এর যে চুক্তিটার কথা বললাম, ওখানে কিন্তু বলা হয়েছে যে গভর্নমেন্ট যদি চায় তাহলে শিশুর ইয়েটা একটু কমিয়ে দিতে পারে। হ্যাঁ, মানে যদি তাদের মনে হয় যে মানে শিশু অধিকার রক্ষা করে, অফকোর্স, হ্যাঁ, যে তারা যাতে কোনোভাবে ডিপ্রাইভ না হয়, সেইভাবে তারা যদি চায় বিভিন্ন কারণে এটা বয়স কমিয়ে দিতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, অ্যাজ লং অ্যাজ মানে তার
0: শিশু।
1: হ্যাঁ, এটা কিন্তু শিশু, এটা কিন্তু শিশু আইন হচ্ছে শিশুদের জন্য সর্বোচ্চ আইন, শিশুদের অধিকার।
0: মানে 18 বছরের নিচে যদি কেউ হয় তাহলে তার জুভেনাইল কোর্টে কিন্তু তার বিচার হবে,
1: তার বিচার হবে।
0: আমি নিজেই ট্রাই করেছি, আমি একদম ধরেন একদম চাঞ্চল্যকর মামলা ছিল, সেই মামলা শিশু আইনে গিয়েছে, আমাদের আদালত কিন্তু আমাদেরকে রিলিফ দিয়েছে, জামিন দিয়েছে অথবা খালাস দিয়েছে, সেটা তো আছেই। এবং তাদেরকে আসামি বলা হয় না, তো এর অনেকগুলো ব্যাপার আছে যেটি আসলে খুবই দারুণ ব্যাপার। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর বলেছেন। আমরা এবার আসবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহনওয়াজ পাটোয়ারি আপনার কাছে। আপনি যদি একটু বলেন যে শিশু শ্রমটা কি আসলে বৈধ, এটা নিয়ে একটু যদি আপনি বলেন।
2: অবভিয়াসলি শিশু শ্রম বৈধ না, একদম নিষিদ্ধ। আমি নিশাত আপার সাথে যোগ করতেছি যে বাংলাদেশ যেমন আপনার UN কনভেনশন অফ চাইল্ড প্রোটেকশন যেরকম বাংলাদেশে রেটিফাই করছে, ঠিক তেমনি আইএলও দুইটা কনভেনশন আছে, একটা কনভেনশন নাম্বার 138 এবং 182। 138 বলা হচ্ছে আপনার শিশু শ্রম নিষিদ্ধকরণ নিয়ে, এবং 182 যেটা হয়েছে আপনার বলা হয়েছে হ্যাজার্ডাস যে ওয়ার্ক সেক্টর আছে সেখানে হচ্ছে যে আপনার শিশুকে কোনো ক্রমে ওখানে কোন শর্তেই হচ্ছে আপনার নিয়োগ দেওয়া যাবে না।
0: মানে কারণ বাবা মাও যদি চায় যে তার শিশুকে কোথাও দেয় সেটিও পারবে না,
2: বাবা মাও যদি চায় তারাও হচ্ছে যে শিশুর পক্ষে কোন চুক্তি করতে পারবে না বা কাউকে অনুমতি দিতে পারবে না। আমি জাস্ট আরেকটু ক্লিয়ারিফাই করি, আমাদের যে শ্রম আইন যেটা আছে সেখানে শিশুর সংজ্ঞা দেওয়া হয়েছে আপনার 14 বছর, এবং 14 বছরের নিচে যারা আছে তারা কোন সেক্টরে কোনোভাবে কোন জায়গায় কারো বাবা বা পারমিশন দিলেও হচ্ছে তারা আপনার কোন নিয়োগকর্তা তাদেরকে নিয়োগ দিতে পারবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আর 14 থেকে 18 হচ্ছে আপনার
0: কিশোর
2: যারা আছে তাদেরকে নিয়ে হচ্ছে কিছু সার্টেন কন্ডিশনে ফুলফিল করলে হচ্ছে যে আপনার কাজ করতে পারবে। যেমন আপনার যে বাংলাদেশ আন্তর্জাতিক যে কনভেনশন গুলো আছে সেখানকার বাধ্যবাধকতা অনুযায়ী বাংলাদেশে হচ্ছে একটা হ্যাজার্ডাস ওয়ার্কের একটা লিস্ট করতে হবে।
0: আমাদের শ্রোতা বন্ধুরা আপনাদের অনেক অপেক্ষা করছে, আমরা একটু প্রশ্ন নিয়ে আসি তারপর আপনার কাছে আবার আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নাম বলে প্রশ্ন করুন।
3: এখন রেকর্ড করা হচ্ছে,
0: বলুন।
3: আমি চাইছিলাম যে শিশু শ্রমটা একেবারেই বন্ধ করা খায় কিনা, সেটা হলে একবারই ভালো হয়। এত আইনটি সংশোধন না,
0: আমরা বুঝতে পেরেছি। আপনি যদি বলছেন আপনার মতামত, এটি ইতিমধ্যে এই আইনটি আছে, আপনি যে মতামতটা দিচ্ছে দিতে বলছেন সেটা কিন্তু ইতিমধ্যে আইন আছে, শিশু শ্রমের কোন রকম সুযোগ নাই। ধন্যবাদ
3: আপনাকে।
2: আমি আপনার প্রশ্নের সাথে জাস্ট একটু সকবে যেটা রেসপন্স করছেন একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের আইন আছে, খুব ভালো আইন আছে, এবং আমাদের সংবিধানও কিন্তু বলে দেওয়া আছে যে আপনার শিশু শ্রম নিষিদ্ধ, এবং আরেকটা জায়গায় বলা আছে যে শিশুদের রক্ষায় সরকার আইন করতে পারবে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই কথা বারবার বলে দেওয়া আছে বিভিন্ন আইন নীতিমালাতে। যেটা আমাদের প্রবলেম সেটা হচ্ছে আমাদের আইনের বাস্তবায়নের হচ্ছে আপনার অনেক ব্যবধান আছে, যে আইন আছে কিন্তু আইনটা প্রকৃত অর্থে বাস্তবায়ন হচ্ছে না। আচ্ছা, আমি যেটা আগে বলতেছিলাম সেটা হচ্ছে আপনার এই যে বিভিন্ন বাধ্যবাধকতা, তারপরেও কেন শিশু শ্রম বাড়তেছে, যেমন আপনার এই যে এসডিজি তে আমাদের একটা কমিটমেন্ট আছে আপনার 8.7 এ, যে 2025 সালের মধ্যে হচ্ছে আমাদের শিশুশ্রম আমরা ন্যূনতম পর্যায়ে নামে আনব। কিন্তু লাস্ট বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং আপনার ইউনিসেফের যে ক্লাস্টার সার্ভে হয়েছিল 2025 সালে, সেখানে দেখা গেছে যে 2019 সালে যেখানে শিশুশ্রম ছিল হচ্ছে 6.8%, সেটা 2025 সালে হয়ে গেছে আপনার 9.2%, বেড়ে গেছে, কমার বদলে বেড়ে গেছে। আচ্ছা, এটার কারণটা হচ্ছে আপনার এই আমরা যখন অভিঘাত ঘটে রাষ্ট্রের মধ্যে, যেমন করোনায় ওই সময়টা একটা করোনা গিয়েছিল, অনেক মানুষ দারিদ্র সীমার মধ্যে চলে আসছে, তারপর হচ্ছে আপনার খরা, ঘূর্ণিঝড়, জলচাষ, নদী ভাঙনের কারণে যখন মাইগ্রেশন হয় তখন দেখা যায় যে হচ্ছে আপনার শিশু শ্রম হচ্ছে আপনার অনেক বেড়ে যায়। যেহেতু আপনার এই টাইমটার মধ্যে হচ্ছে আপনার করোনা ছিল, অতএব বোঝা যায় হচ্ছে আপনার এইরকম ব্যাপকভাবে কমার পরিবর্তে বেড়ে গেছে, কারণ হচ্ছে অনেক মানুষ দারিদ্র হয়ে গেছে, দারিদ্রতার মধ্যে পড়ে গেছে, চক্রের মধ্যে। আর
0: আমরা সনাজ ভাই আমরা একটু শ্রোতাদের প্রশ্ন নিয়ে আসি, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধুরা আমরা আপনাদের প্রশ্ন অপেক্ষা রইলাম, তবে আমাদের একটা কুইজ আছে, আপনারা চিঠি লিখে এর জবাব দেবেন। আমি একটু বলে দিচ্ছি আপনাদের জন্য, কুইজটা হচ্ছে আজকে যে বাংলাদেশে শ্রম আইনে শিশু বলতে কাদেরকে বোঝায়, আপনারা এই প্রশ্নের উত্তর দেবেন। চল বদলে যাই প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207, এই ঠিকানায় আপনারা পাঠাবেন। বাংলাদেশে শ্রম আইনে, জি ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া।
4: সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদী পাবনা, আমার সঙ্গে আছে আমার 14 বড় ভাই হাফেজ নুরুল আমিন। আমার দুইটা প্রশ্ন স্যারদের কাছে জানার ইচ্ছা, যে আমাদের দেশে শিশু শ্রম আইন আছে, আমরা এটা মানি অবশ্যই আছে, কিন্তু দেখা যায় যে সন্তানদের ওই বাবা মাও কিন্তু দিতে চায় না কোনো কাজে 18 বছরের আগে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যাটা। তাহলে এই যে জি জি আমি আমার আরেকটা দাদা বলছে আমি বলি, তাহলে এই যে শিশুগুলা 18 বছরের আগে কোন অবস্থায় কোন জায়গাতে কাজে যাবে না, তাহলে এই শিশুদের জন্য গভর্নমেন্ট কি করবে বা গভর্নমেন্টের করণীয় কি আছে এটা একটু জানালে পর খুশি হতাম। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের শিশুদের যখন বিভিন্ন জায়গাতে কর্মস্থানের ব্যবস্থা করে যারা দেয় কর্মগুলা, বিশেষ করে বিভিন্ন ওয়ার্কশপ, বিশেষ করে শিশুরা কিন্তু কর্ম করে ওয়ার্কশপে বেশি, এটা ঝুঁকিপূর্ণ সবচেয়ে বেশি, তাহলে ঈদের জন্য কোন ব্যবস্থা নেয় না কেন, যাতে ওনারা কোনো অবস্থায় কোনো শিশুকে না নেয়, এটা একটু জানালে খুশি হতাম।
0: জি ধন্যবাদ ব্যারিস্টার নিশাত দত্ত, আপনি একটু যদি একটু।
1: আচ্ছা জি জি ধন্যবাদ সারার ভাই, জি ধন্যবাদ সারার ভাই। আপনার প্রশ্নটা অতি মানে কি বলবো আমাদের সবারই প্রশ্ন সত্যি কথা বলতে, কি এখানে গভর্নমেন্টের যে 25 সাল পর্যন্ত একটা ইয়ে ছিল, প্লেজ ছিল, হ্যাঁ ওটা তারা মানে বিভিন্ন কারণে হয়তোবা তারা রিচ করতে পারে নাই, কিন্তু গভর্নমেন্টের আমি বলবো যে অবশ্যই কিছু স্কিমস আছে, যেমন ধরেন তারা নতুন করে একটা কর্ম পরিকল্পনা করেছে 2026 থেকে 2030 পর্যন্ত, যেখানে কিনা তারা সব ধরনের শিশুশ্রম নিরসন চায়, বিশেষ করে যেগুলো কিনা হচ্ছে হ্যাজার্ডাস বা কি বলে নিকৃষ্টতম শ্রম সেগুলো। বাট এগুলো আপনি যেটা বলছেন যে হ্যাঁ কি বলে বাসার মানে বাড়ি ঘরে যখন বাবা মা বাচ্চাদের দিকে কাজগুলো ওগুলো শ্রমের মধ্যে পড়বে কিনা এটা একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে যে কি বলে আমাদের প্র্যাকটিক্যালিটি যদি আমরা দেখি যে আমাদের অনেক বাবা মাই বাধ্য হয়ে তাদের বাচ্চাদেরকে শ্রমে ইয়ে করতে চাচ্ছে, এটা বাংলাদেশের বিভিন্ন আইন আছে সত্যি কথা, সরকারের অবশ্যই এই নিরসন বা এই পুনর্বাসনটা করা খুব জরুরি, এবং আমার মনে হয় পুনর্বাসনের একটা মাঠ পর্যায়ে তদারকি তারা করছে জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বারা। বাট আরও কিছু আছে, যেমন ধরেন কি জানি দেখলাম সেদিন আপনার কি বলে যারা একদম মানে তাদের বাবা মা নাই তাদেরকে মানে একটা আলাদা হোম দেওয়ার চেষ্টা করছেন, বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শিশু শ্রম বলে একটা যে ইয়েটা আছে সেলটা আছে সেখান থেকে, তাছাড়া হচ্ছে যে কল্যাণ ইয়েটা আছে মন্ত্রণালয়টা আছে, তো এই তারা কিন্তু পুনর্বাসনের চেষ্টা করছে।
0: আপনাকে বলি আইন কিন্তু আছে, যেমন ধরুন গভর্নমেন্ট কিন্তু দায়িত্ব নেবে কোন বাচ্চাদের নেবে, যে বাচ্চারা ভবঘুরে তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট নেবে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আচ্ছা কিন্তু বাবা মার দায়িত্ব হচ্ছে ওই শিশুদের পালন করা, বাবা মা যদি কারো না থাকে ধরুন কারো বাবা নাই তখন কিন্তু তার দায়িত্বটা গভর্নমেন্ট নেবে, এরকম কিছু আইন তো আছে এবং সেটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে কিন্তু আইন আছে আমাদের, এবং আপনার বিশেষ করে এই আইনটা প্রয়োগ করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে, যদি কেউ রাস্তাঘাটে ভবঘুরে ঘুরতে থাকে তাদেরকে ধরে নিয়ে ওখানে যে নেবে তাদের জন্য নির্দিষ্ট পুনর্বাসনের জায়গা কিন্তু আছে
1: শ্রমে, হ্যাঁ পুনর্বাসন একটা হচ্ছে সমাজ কল্যাণ, আরেকটা হচ্ছে কিন্তু আপনার ওই যে কি বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ওনারাও দেখবে যে
0: তার মানে হচ্ছে যদি কোনো শিশুর বাবা মা থাকে তার দায়িত্ব হচ্ছে শিশুকে লালন পালন করা,
1: লালন পালন করে এবং তাকে যাতে মানে এমন সব কাজ না করানো যাতে তার মানসিক বা শারীরিক কোনো ক্ষতি হয়,
0: তো
1: এইভাবে এবং তার এডুকেশনাল কোনো ক্ষতি না হয়।
0: উনি শ্রোতা বন্ধু বলছিলেন যে রাষ্ট্র কি করবে গভর্নমেন্ট, গভর্নমেন্ট কিন্তু যাদের নাই তাদের জন্য এতিম যারা তাদের জন্য গভর্নমেন্ট ব্যবস্থা করবেন, সেটি আইন আছে,
1: হ্যাঁ আইন আছে এবং তারা পুনর্বাসনের কিছু ব্যবস্থা নিয়েছে,
0: এরকম কিন্তু আছে, যোগাযোগ করতে পারলে গভর্নমেন্ট কিন্তু করে, আসলে সরকার তো আমাদের সচেতন হলে তখনই না সরকার এটা করে,
1: হ্যাঁ আমরা জানার বিষয় আছে,
0: এই যে আমরা যেমন আজকে অনুষ্ঠান করছি এর মাধ্যমে সচেতন হবে, যদি কারো এরকম প্রয়োজন হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করবে, যোগাযোগ করলে নিশ্চয়ই ব্যবস্থা আছে, ঠিক আছে ধন্যবাদ। হ্যালো আচ্ছা যাই হোক আমাদের শ্রোতাদের প্রশ্নের অপেক্ষা থাকলাম, শাহনাজ ভাই আপনি যেটি বলছিলেন সেটা আবার একটু বলুন আমাদের শ্রোতাদের প্রশ্ন আসার আগে আমরা একটু কথা বলি।
2: আচ্ছা আমি জাস্ট একটু নিশাতাপা এবং শখ ভাই আপনার সাথে আপনাদের সাথে অ্যাড করি যে এই যে আমরা যখন আইনের কথা বলি শ্রম আইনের কথা বলি শ্রম আইন আসলে হচ্ছে একটা ফর্মাল সেক্টরকে অ্যাড্রেস করে, এবং মজার বিষয় হচ্ছে আপনার এই যত শিশু শ্রমিক আছে তার 90% কাজ করে হচ্ছে আপনার ইনফর্মাল সেক্টরে, যেখানে হচ্ছে আপনার হয়তো একটা
0: রেস্টুরেন্ট
2: বাড়িতে কাজ করে, আপনার রেস্টুরেন্টে যারা কাজ করে, তারপরে ধরেন আপনার বাসে যারা হেল্পার হিসেবে কাজ করে, এরকম বিভিন্ন সেক্টর আছে যেখানে হচ্ছে আপনার এই আসলে ওই আইনের প্রয়োগটা করাও হচ্ছে আপনার ওইভাবে ফিজিবল হয়ে উঠতেছে না। আর আপনি যেটা বললেন যে বাড়িতে যারা কাজ করে, এর আগে হচ্ছে আপনার আমাদের শ্রম আইন এটাকে ইয়ে করতো না, অ্যাড্রেস করতো না, মানে গৃহকর্মীরা হচ্ছে আপনার শ্রম আইনের মধ্যে পড়তো না। এবং দীর্ঘদিন আমরা দেখছি যে সাধারণত বাসায় কিন্তু এই শিশু অনেক বেশি থাকে এবং তাদের কোন ওয়ার্কিং আওয়ার থাকে না, আর বিশেষ করে নারী শিশুরা হচ্ছে যে ওখানে।
0: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
4: মানে আমি এটা বোঝাতে চাচ্ছি, আমি কিন্তু প্রতিষ্ঠানে, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমি একটা প্রতিষ্ঠানের সভাপতি। আমরা দেখা যায় সমাজে দেখা যায় কি যে আমরা কোন সন্তানকে ওই গ্যারেজ বলতে বিভিন্ন বাসের হেল্পার বা আপনার হচ্ছে দেখা যায় যে অনেক দোকানপাটে পিতামাতা কাজ শিকার জন্য দেয়। আমার প্রশ্ন হচ্ছে এটা যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলা এই যে শিশুদের নেয়, মূলত গভর্নমেন্টের ব্যবস্থা নেওয়া উচিত প্রথমত এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কারণ এই প্রতিষ্ঠানগুলা যদি এটাকে বন্ধ করে, তাহলে পর কিন্তু আমাদের দেশে কোন অবস্থায় কোন শিশু এই ধরনের আপনার ইতে কাজ করবে না, আমার বিশ্বাস হচ্ছেন, এইটা আমি একটু জানতে চাচ্ছি।
0: আপনি যেটা বললেন, আপনাকে বলি তাহলে, সেটা হচ্ছে আপনি যেটা বললেন, যদি ধরেন কোন 14 বছরের নিচে একটা শিশু কাজ করছে, সেইখানে কিন্তু অভিভাবকের দায় আছে। সেই শিশু যদি কোন রকম দুর্ঘটনার শিকার হন, ফৌজদারি কার্যবিধিতে অভিভাবকের বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে যায়। সুতরাং বাচ্চার কিন্তু কোনো পথ নাই। ধরেন বাসায় একটা বাচ্চা কাজ করছে, বাসায় কোনো দুর্ঘটনা ঘটলো, বাসার যিনি অভিভাবক থাকবেন, যদি শিশু হন, 14 বছরের নিচে হন, তাহলে কিন্তু তার জন্য উনি কিন্তু দায়ী হবেন সেখানে। সুতরাং আপনার ওই শিশু যদি শ্রম দেয়, সেখানে যদি সরকার হয়তো এত এত ভেতরে ঢুকে হয়তো সরকার ব্যবস্থা নিতে পারছে না, কিন্তু ওখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু যিনি নিয়োগ দিয়েছিলেন তার কিন্তু দায় আছে সেখানে। সুতরাং এবং তিনি কিন্তু অবহেলার কারণে দায়ে তিনি কিন্তু মামলায় আসামি হবেন এবং তার কিন্তু সাজা হবে, তাই না? হ্যাঁ। সুতরাং আপনি যেটা বলেছেন যে শিশুশ্রম সেখানে ব্যক্তিগত ভাবে আসলে অনেক কিছু করার থাকে না, তবে 14 বছরের উপরে যদি হয় তখন কিন্তু কিশোর হয়ে যায়, এবং কিশোরের কিন্তু আবার নিয়ম আছে, কিশোর কিন্তু কাজ করতে পারবে অনুমতি সাপেক্ষে। সেই ক্ষেত্রে ঘন্টা যেমন 5 ঘন্টা আছে, কে বাড়িতে করলে যেমন 7 ঘন্টার একটা ব্যাপার থাকে, তারপরে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা এই টাইমের মধ্যে কোনো শিশু বা কিশোর কাজ করতে পারবে না, এরকম একটা আইন আছে। খেয়াল করেন, সন্ধ্যা 7টা থেকে পরের দিন, মানে এই যে রাতে, এই রাতে কোনো কিশোর কাজ করবে না। তার মানে হচ্ছে আমরা শিশু কিশোর, আমরা তো কিশোর নিয়ে যদি 18 বছরের নিচে, কিন্তু 14 বছরের উপরে তারা কিন্তু কিশোর, তাদের যে আইনটা আছে সেখানে কিন্তু তারা অনুমতি সাপেক্ষে তারা কাজ করতে পারে। এবং আপনারা হয়তো এই জবাবের সাথে সাথে আমার ধারণা আপনাদের অনেক কিছু সমাধান হবে, কারণ আমরা 18 বছরের নিচে হলে তাকে আমরা শিশু বলছি, কিন্তু 14 বছরের উপরে তাকে আমরা কিশোর বলছি। এবং কিশোরের জন্য আইন আছে যে শিশু শ্রমের কিন্তু কোনো আইন নেই, মানে শ্রমের শিশু শ্রম দেবে এমন কোনো আইনে কেউ বলতে পারবে না যে উনি এই শিশুকে রাখতে হবে শ্রমিক হিসেবে, পারবে না, আইনই নেই কোনো, কিন্তু কিশোর পারবে যদি অনুমতি থাকে। নাকি
1: আরেকটু, আমি যেহেতু সানোয়ার ভাই একটা প্রতিষ্ঠানের সভাপতি, উনাকে আমি একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশে এই শিশু শ্রমটা দণ্ডনীয় অপরাধ, সেহেতু মানে কোনো ইয়ে করতে কিন্তু আপনাকে কোনো কি বলে ক্রিমিনাল মামলা করতে কিন্তু মানে আসামি মানে কি বলে ইনফরমেন্ট হলেই চলে, যে কেউ কিন্তু একটা ক্রিমিনাল মামলা দায়ের করতে পারে, এটার জন্য কিন্তু তার সাথে অ্যাসোসিয়েট হতে হয় না, অপরাধের সাথে সংযোগ থাকতে হয় না। তো আপনি যদি এক্স্যাক্টলি বাদী, মামলার বাদী যে কেউ হতে পারে, হ্যাঁ, যেহেতু সানোয়ার ভাই আপনি এটা নিয়ে মানে কাজ করছেন, আমি বলবো যে আপনি যদি সম্ভব হয় এটা তাহলে আপনি রিপোর্ট করেন,
0: যে রিপোর্ট করতে পারেন না,
1: ইটস পারেন, হ্যাঁ হ্যাঁ।
2: আমি যেটা বলতেছিলাম যে আপনার এর আগে যেটা ছিল যে বেশিরভাগ শ্রমিক কাজ করে, আমি যেটা বলতেছিলাম যে ইনফরমাল সেক্টরে কাজ করে, তার মধ্যে একটা ইনফরমাল সেক্টর ছিল হচ্ছে আপনার গৃহ শ্রমিক, এবং আমরা প্রায় দেখি যে বিভৎস রকম হচ্ছে আপনার নির্যাতনের শিকার হচ্ছে বিভিন্ন গৃহ শ্রমিকরা। এবং এটা নিয়ে আপনার বিভিন্ন মানবাধিকার সংগঠন যারা সচেতন জনগণের হচ্ছে আপনার বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে এই 2006 সালে এসে আপনার এই শ্রম আইনের আপনার 9-এর খতে হচ্ছে আপনার গৃহকর্মীকে হচ্ছে আপনার শ্রমিকের সংজ্ঞার মধ্যে নিয়ে আসা হয়েছে। তার মানে হচ্ছে আপনার যে শ্রম আইনের যে শ্রমিকের যে অধিকার সবকিছু হচ্ছে আপনার এই গৃহকর্মীরা পাবে, এবং গৃহকর্মীর মধ্যে যেহেতু শিশুরা বেশি, তারা হচ্ছে আপনার এই প্রোটেকশনটা পাবে। আর আমি জাস্ট আরেকটা জিনিস,
0: নিশার আপু আপনি নিশ্চয়ই জানেন যে আজকাল কিন্তু অনেক মামলা এরকম আছে, গৃহকর্মী নির্যাতনের প্রচুর
1: মামলা,
0: যারা যারা অনেক বড় বড় ব্যক্তি, যারা লেখাপড়া জানা বড় অফিসার, তারা কিন্তু জেলখানে আছে, এই যে মানে গৃহকর্মীকে
1: নির্যাতন, তারা অ্যাকচুয়ালি শ্রমে শ্রম দেওয়ার জন্য উপযুক্ত কিনা এটা থেকে আরো
0: আদালত তাদেরকে জামিন দিচ্ছে না কিন্তু, কেন আপনারা এই ছোট বাচ্চাদেরকে রেখে নির্যাতন অনেক মামলা আছে এটা আমরা জানি। জি হ্যালো, হ্যালো শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আবার আমরা টেলিফোন নাম্বারগুলো জানিয়ে দিচ্ছি, আপনারা যে সমস্ত নম্বরে ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, নম্বরগুলো বলে দিচ্ছি 02448132239, 02448132240 এবং 02448132241। আমাদের শ্রোতা বন্ধুরা কথা বলার জন্য অপেক্ষা আছেন। হ্যালো হ্যালো হ্যালো
3: ওয়ালাইকুম
0: আসসালাম, বলুন।
3: আমি বলতে চাইছি, একটু আগে একজন শ্রোতা বললেন যে আপনার, আমি মোহাম্মদ শফিকুল আলম সিলেট থেকে বলছি, বললেন যে প্রতিষ্ঠান যদি কোন শ্রমিক মানে শিশু শ্রমের জায়গা না করে দেয় তাহলে এই শিশু শ্রম হবে না, কিন্তু আমার প্রশ্ন হলো যদি যারা শ্রমের কাজ করে এই প্রতিষ্ঠান যদি এদেরকে বন্ধ করে দেয়, যারা চলতে পারতেছে না খেতে পারতেছে না তাদের কি হবে? কিন্তু একটা ব্যবসা করার পর তো প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, আগে তো তাদেরকে একটা ব্যবসায় নিতে হবে, তারপর তো আপনারা প্রতিষ্ঠান বন্ধ করেন, এরকম সব প্রতিষ্ঠান বন্ধ করে দিলাম আমরা নেবো না, 16 বছরের নিচে বা 14 বছরের নিচে আমরা নেবো না, কিন্তু করা কি হবে এখন? বাংলাদেশ তো বললেই হবে না, গভর্নমেন্টে কিছু হবে না, গভর্নমেন্টের ইচ্ছা করলেই সব শিশুকে শিশুদেরকে এক সাথে কর্মসংস্থা করতে পারবে না, নিশ্চয়ই ধীরে ধীরে করতে হবে। আমার আমি চাই যে গভর্নমেন্ট একটা ব্যবস্থা করুক, শিশু শ্রম একটা বাধ্যতামূলক না হোক, আমি চাই, কিন্তু সেটা যেন হয় তাড়াতাড়ি, যেন হয় আমার আবেদন, প্রতিষ্ঠান যে বন্ধ করে দিলেই শিশু শ্রম বন্ধ হয়ে যাবে সেটা নয়, ওরা হয়তো অন্য কোনো চলে যাবে, যদি কোনো প্রতিষ্ঠান না যায় তো ওরা খারাপ হয়ে যেতে পারে, সেখানে কার্যকর হবে না, যেরকম যতক্ষণ তাদের একটা কর্মসংস্থান না হবে ততক্ষণ তো মা বাবা কি করবে? নেই, একটা ছেলে আছে বা একটা মেয়ে আছে, ওদের ওদের তারাই চলতে হবে, বাবা নেই অথবা মা নেই, আমি যেরকম বিচার করি আপনারাও গভর্নমেন্টে আছেন আপনারাও জানেন, এখনো ব্যাপক আছে সেটা হয়নি, কিন্তু আমার যে চাওয়াটা, আমার যে চাওয়াটা সেটা হচ্ছে আমাদের বর্তমান সরকারের কাছে আমার আবেদন, আমার আবেদন এটাই যে বর্তমান সরকার যখন এসেছে আমার ইনশাল্লাহ এই শিশু শ্রমের প্রতি খুব তীব্রভাবে মনোযোগ দেওয়া হয় যাতে এই প্রকট আঘাতটা দারুণ না করে, কিন্তু মা বাবা এমন এক অবস্থায় তারা দাঁড়িয়েছে বাধ্য হয়ে তাদের 10 বছরে 5 বছরে শিশুকে তার সঙ্গে কাটাতে, সেটাই খুঁজতে হবে আমাদেরকে, সেটাই খুঁজতে হবে,
0: মানে আমরা নিচে বাস করছি সেই কারণে কিন্তু আমাদের এই শিশু শ্রমটা দিতে তারা
3: বাধ্য, সেটা কিন্তু সেটা এই যে একটু আগে যে প্রশ্নটা আমাদের একটা শ্রোতা বললেন, যদি প্রতিষ্ঠান না দেয়, প্রতিষ্ঠানের জায়গা না দেয় শিশু শ্রম হবে না, কিন্তু সেটা প্রতিষ্ঠান জায়গা না দিলেও শিশু শ্রম আরো ব্যবহার,
0: জি জি জি ধন্যবাদ ধন্যবাদ। মানে শ্রোতা বন্ধু যে কথাটা বলছিলেন, আসলে তো নিয়মটা হচ্ছে কোন শিশুর জন্য তার বাবা মাই প্রথম দায়ী, তাকে লালন পালন করতেই হবে, বাবা মা তার আইনগত ওই শিশুর আইনগত অধিকার, যেমন বৃদ্ধ বাবা মাকে এখন লালন পালন করার আইনগত অধিকার বৃদ্ধ বাবা মা পাবে, আবার শিশুদেরকেও আইনগত বাবা মাই তাদেরকে দেখবে, তাই না? কি
1: বলে
0: বাবা মার জন্য যেটি দা, আর যদি কোন বাচ্চার বাবা মা না থাকে ভবঘুরে হয়ে যায় রাস্তাঘাটে, আপনারা জানেন যে কোনো ভিক্ষুক যদি হয় রাস্তাঘাটে, সেগুলো কিন্তু আইন আছে, তাদের ভবঘুরে আইন আছে, বাচ্চাদেরকে নিয়ে তারা ওই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে তারা কিন্তু এই যে প্রভিশন অফিসারের কাছে যাবে, সেখানে তারা দায়িত্ব নেবে, এরকম কিন্তু আছে।
1: আচ্ছা একটা জিনিস আমি একটু শাহনাজ ভাইকেও আপনাকেও জিজ্ঞেস করছি, আমি যতদূর মনে আছে যে বাংলাদেশে একটা ওই কি বলো একটা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন যেটা ছিল, হ্যাঁ ওটার মধ্যে কিন্তু শিশুদেরকে ইনসেন্টিভ দেওয়ার ব্যাপার ছিল বাবা মা কে, হ্যাঁ এক্স্যাক্টলি
2: এটাই বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ নিশাতা পার পয়েন্টটা তোলার জন্য। সেটা হচ্ছে আপনার জিনিসটা হচ্ছে দুইটা জিনিস, যে ভাই যেটা বলতেছেন যে মানুষ যদি দারিদ্র হয় এবং বাবা মা জীবিত থাকলেও হয়তো দেখা যায় বাধ্য হয়ে তারা হচ্ছে আপনার আর্নিং করার জন্য এবং এই জিনিসটা অ্যাড্রেস করার জন্য নিশাদাভা যেটা বলতেছেন সেটা হচ্ছে এই বৃত্তির ব্যবস্থা আছে, কিন্তু এখন কিন্তু সরকার আবার পোশাক দেওয়ার ব্যবস্থা বলতেছে, তারপরে মিড ডে মিলের একটা ব্যবস্থা করতেছে। আর আরেকটা হচ্ছে আপনার আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন তাহলে দেখবেন যে বিভিন্ন সরকারের মন্ত্রণালয় এবং বিভিন্ন ডিপার্টমেন্ট হচ্ছে আপনার ট্রেনিং দেয় শিশুদের বাবা মাদেরকে, হচ্ছে যে ট্রেনিং দেয় তাতে যারা তাদের ইনকাম যাতে হচ্ছে বাড়ে, যাতে তারা হচ্ছে যে তাদের শিশু সন্তানদের ইনকামের উপর নির্ভর করতে না হয়। আর তা আপনি দারিদ্রের যে লজিক যেটা সেটা প্রবলেম হচ্ছে কি যে আপনি যদি দারিদ্রের জন্য শিশুকে পাঠায় দেন হচ্ছে আপনার এই ইনকাম করার জন্য, কিন্তু ইন দ্য লং রান হচ্ছে এই শিশুটা হচ্ছে আপনার একটা দারিদ্র সাইকেলের মধ্যে পড়ে। কারণ হচ্ছে কি সে যেহেতু কোনো ভোকেশনাল ট্রেনিং বা পড়াশোনা করতে পারছে না, তাহলে সে হচ্ছে একটা অদক্ষ শ্রমিক হিসেবে
1: সবসময় থেকে যাবে
2: এবং সে সবসময় দারিদ্র চক্রের মধ্যে পড়ে যাবে। অতএব সরকারের কিন্তু বিভিন্ন উদ্যোগ আছে, আমাদের হচ্ছে যেটা সোহাগ ভাইও বারবার বলতেছিল যে আমাদেরকে একটু খোঁজ খবর নিতে হবে, নিজেদেরও সচেতন থাকতে হবে,
1: চেষ্টা করতে হবে।
4: আমি সুদীপ আপনা থেকে সালোয়ার হোসেন, সেটা কি জানেন আমাদের দেশে বিবেক কাজ করে না আবেগ কাজ করে, বুঝছেন? ওই যে আমার বন্ধু বললেন যে একজন সন্তান হচ্ছে উনাকে যদি প্রতিষ্ঠান না নেয় তাহলে পারে উনি চলবে কিভাবে, এটা হচ্ছে আবেগ, এটা বিবেক না। এই জন্য আমাদের দেশে বাল্য বিবাহ শিশু শ্রম আমাদের এই জন্য বেড়ে গেছে, আমি এটাই জানতে চাচ্ছি। আর আমার একটা প্রশ্ন যে একজন শিশুর প্রতি পরিবারের ভূমিকা কি কি থাকা উচিত, যে কারণে এই শিশুরা কোনো অবস্থাতেই আপনার ভবঘর হবে না।
1: আচ্ছা, এটা শিশুর আইন যেটা আছে সেখানে তো মানে বলা আছে ওভাবে, আমি দায়িত্ব যেটা আছে শিশুর সার্বিক স্বাস্থ্য নিরাপত্তা নৈতিকতা এবং তারা যাতে অপরাধের বিষয়ে যুক্ত না হয় শিক্ষা, এটা তো রাষ্ট্রেরও আছে তেমন অভিভাবকেরও আছে, এই মানে এই পুরো ইয়েটা দেওয়ার জন্য তার যে যে মানে কোন ধরনের তার জন্য কোন হ্যাম্পার না হয় মানসিক বা শারীরিক বা নৈতিক, সেটা দেখার মানে দায়িত্ব হচ্ছে বা এনশিওর করার দায়িত্ব হচ্ছে পিতামাতার, এবং তারা যদি এটা এনশিওর না করতে পারে এবং তারা মানে কি বলে নিজের মানে স্বপ্রদিত হয়ে যদি তারা তার শিশুকে কোনোভাবে শ্রমের বা অন্য কোনোভাবে উল্টাপাল্টা কাজে যুক্ত করে তাহলে তারা অবশ্যই দণ্ডিত হবে, দায়িত্ব হবে এবং অপরাধে দণ্ডিত হবে।
0: যেমন শিশু ধরুন একটা বাচ্চাকে বিয়ে দিল
1: বাবা
0: শাস্তির ব্যবস্থা,
1: অবশ্যই অবশ্যই, হ্যাঁ এটা তো হ্যাঁ বাল্য বিবাহ আইন যেটা আছে মানে
0: ব্যবস্থা কিন্তু আছে, মানে অভিভাবক যদি ব্যর্থ হন তাহলে তার শাস্তির ব্যবস্থা আছে।
1: হ্যাঁ ব্যর্থ হন মানে সেটা তো তাকে নিশ্চয়তা দিতে হবে তার বাচ্চা যাতে কোন ধরনের মানে শারীরিক মানসিক ক্ষতির সম্মুখীন না হয়, এবং সেই কারণে তাকে মানে এই ধরনের আইনগুলো করা হয়েছে, কারণ অনেক সময় অনেকে বুঝতে পারে না যে কি কারণে বাল্যবিবাহ আইনটা হয়েছে। দেখা যায় যে একটা মেয়েকে যদি ছোটবেলায় বিয়ে দেওয়া হয় তার বিভিন্ন শারীরিক প্রবলেম শুরু হয়ে যায়, তার এডুকেশনাল হ্যাম্পার হয়, তো এই ধরনের মানে মানে প্রবলেমে যাতে তারা ফেস না করে।
0: এবং দেখুন দাপা, যদি কোন মেয়ের বিয়ে হয় 18 বছর নিচে কাজে কিন্তু সে রেজিস্ট্রি করতে পারবে না, সাজা হচ্ছে 2 বছর, তারপরে সে কোন আইনগত অধিকার পাচ্ছে না। ধরেন তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেল, সে সুবিধা পাবে না যদি তার বয়স কম থাকে, তার মানে হচ্ছে রাইটস এর জন্য ওই মেয়েটার অধিকারের জন্য বয়স কিন্তু 18 হতে হবে।
1: সেম গোস টু মানে চাইল্ড, মানে যেখানে ছেলে যায় ছেলে শিশু, ছেলে শিশুর ক্ষেত্রে তার মানে আগে থেকে তো তাকে যদি রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হয় একটা ম্যারেজের, তাহলে তো অবভিয়াসলি তার পড়াশোনায় মনোযোগ থাকবে না, সে তার মানসিক গঠন ঠিক মতো হবে না, অনেক অনেক সমস্যা থাকে, এইগুলো অভিভাবকদের মানে ইয়ে করা উচিত, এনশিওর করা উচিত।
0: জি জি জি, ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে একটা কুইজের কথা বলছিলাম, আবার একটু বলে দিচ্ছি কুইজের, বাংলাদেশে শ্রম আইনে শিশু বলতে কাদেরকে বোঝায়, মানে শ্রম আইনে কত বছরের শিশু হয়, এটি আমাদের কুইজ। কুইজের উত্তর পাঠানোর ঠিকানা প্রাপক চলপদ্রে যাই, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর ঢাকা 1207। আমরা আলোচনা করছিলাম শিশু আইন নিয়ে। আমরা হ্যালো, আমরা একটু দেখি ফোন আছে কিনা আমাদের শ্রোতা বন্ধুদের। হ্যালো, আমরা অপেক্ষা করছি। ঠিক আছে, আমরা আবার একটু আলোচনায় আসি। সেটি হচ্ছে আমাদের শিশু আইন নিয়ে তো আমরা কথা বলছি। যদি একটু 18 বছরের নিচে আমরা বলছিলাম, 14 বছরের উপরে কিশোর, আপনি একটু কিশোর আইনটা নিয়ে একটু বলেন না সোনাজ ভাই, যে ওনাদের কিশোরের কাজের ব্যাপারে যে আমাদের আইনটা আছে একটু বলেন।
2: আচ্ছা সোহাগ ভাই, কিন্তু আপনি কিন্তু প্রথমে কিন্তু অলরেডি কিছুটা বলছেন যে, এবং নিশা তাপাও বলছে যে শিশু শ্রম 14 নিষেধ হইলে একদম নিষেধ, আর 14 থেকে 18 হচ্ছে কিশোর। এটা সার্টেন সার্কামস্টেন্সেস, যেমন হচ্ছে আপনার কাজটা নিরাপদ হতে হবে, সরকারের 43টা সেক্টর ঘোষণা করা দেওয়া আছে যে সেক্টর হচ্ছে ঝুঁকিপূর্ণ, এইসব সেক্টর হচ্ছে আপনার কিশোরদেরকে নিয়োগ দেওয়া যাবে না। তারপরে হচ্ছে আপনার একজন ডাক্তারের কাছ থেকে আপনার একটা সার্টিফিকেট নিতে হবে যে এই কিশোর হচ্ছে এই প্রতিষ্ঠানে কাজ করার জন্য সে শারীরিকভাবে যোগ্য, এবং এই ডাক্তারের যে ফি এটাও হচ্ছে আপনার ওই প্রতিষ্ঠান দিবে, বাবা মাকে দিতে হবে না। এবং এই ধরনের সার্টিফিকেটের মেয়াদ হবে 1 বছর, 1 বছর পরপর তাদেরকে আবার নতুন করে হচ্ছে আবার ফিটনেস পরীক্ষা করতে হবে। তারপর আপনি বলতেছিলেন, আপনি বলতেছিলেন যে একটা নির্দিষ্ট টাইম আছে, যেমন সন্ধ্যা 7টা থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত হচ্ছে কাজ করা যাবে না। তারপর হচ্ছে আপনার ঘন ঘন তাদেরকে শিফট চেঞ্জ করা যাবে না। তারপরে যদি কল কারখানা হয় তাহলে হচ্ছে আপনার 5 ঘন্টা, আর অন্য জায়গায় হলে 7 ঘন্টার বেশি তাদেরকে কাজ করানো যাবে না।
0: এটি কারা, যারা 14 থেকে 18-র মধ্যে,
2: যারা 14 থেকে 18-র মধ্যে। আচ্ছা, আর যারা হচ্ছে এই আইন ভঙ্গ করবে তাহলে তাদের কি হবে? তাদের কথা বলে দেওয়া আছে যে কোন প্রতিষ্ঠান যদি শ্রম আইন লঙ্ঘন করে, শ্রম আইনের যে বিধানগুলো আছে কিশোরকে নিয়োগ করার, ওই বিধান লঙ্ঘন করে যদি কাউকে নিয়োগ দেয় তাহলে হচ্ছে তার কমপক্ষে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এটা হচ্ছে একদম জেনারেল যদি কোনো নেয় নিয়োগ দেয়। কিন্তু এই নিয়োগের জন্য যদি কোনো দুর্ঘটনার শিকার হয় বা, তাহলে তার সাজার পরিমাণ জেল থেকে আরো, জেল জরিমানা থেকে আরো অনেক বেশি সাজা হবে। আচ্ছা, এখানে জাস্ট আমি একটু এটা বাইরে একটা জিনিস অ্যাড করতে চাই যে সোশ্যাল কনটেক্সটে যে যারা শিশু শ্রমিক, এটা কেন আমরা হচ্ছে আপনার শিশু শ্রমকে সরকার বিভিন্ন আইনের মাধ্যমে নিরুৎসাহিত করার চেষ্টা করতেছে, কারণ হচ্ছে আপনার দেখা গেছে যে সার্ভে করে যে 86%
0: আমরা একটু দেখি শ্রোতাদের প্রশ্ন নিয়ে আসতে পারি কিনা। হ্যালো, হ্যালো, আমরা আসবো আপনার কাছে আবার। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন
2: যে 86% শিশু শ্রমিক হচ্ছে কোনো না কোনো সময় হচ্ছে আপনার সহিংসতার শিকার হয়, ভায়োলেন্সের শিকার হয়, অ্যাবিউজের শিকার হয়। আবার এই আপা বলতেছিলেন যে চাইল্ড ম্যারেজের সাথে এটা রিলেটেড, যে 29% শিশু শ্রমিক হচ্ছে চাইল্ড ম্যারেজের শিকার হয়।
0: জি হ্যালো,
5: মেম্বার বা উপজেলা থেকে, আর সরকার তো অনেক কাজ দিচ্ছে, একটা চিলড্রেন কার্ড বা শিশু কার্ড দেওয়া যায় কিনা একটু বলবেন।
0: খুব সুন্দর বলেছেন ব্যারিস্টার নিশাত মাহমুদ।
1: জি জি,
0: অবশ্যই
1: অবশ্যই, সুপারভিশনের দায়িত্ব তো আছে আমাদের, জাতীয় শিশু কল্যাণ বোর্ড আছে একটা, যেখানে জেলা উপজেলা ওখানে আপনার শিশু কল্যাণ বোর্ড হিসেবে পরিচিত, ওখানে ওদের দেখার দায়িত্ব যে শিশুর সার্বিক কল্যাণের ব্যাপারে। আর বাংলাদেশের শিশু কার্ড যেটা বলছেন, কারণ শিশু শ্রম তো নিষিদ্ধ, আপনার 14 বছরের নিচে যে কোনো কোনো শিশুই কোনো কাজ করতে পারবে না। আমরা যেটা মাঠের ক্ষেত্রে দেখি সেটা তারা অপরাধ করছে যারা তাদেরকে রাখছে কাজে, যে প্রতিষ্ঠান বা
0: বাধ্যতামূলক
1: বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, এবং সেই শিক্ষার সময়টা যাতে তারা কাজ না করে এটাও তাদের দেখার বিষয় আছে অভিভাবকের। এখানে কিন্তু শ্রমের দিকে যাওয়ারই কথা না, যদি যায় তাহলে আপনি যে জাতীয় শিশু কল্যাণ বোর্ড বা এদেরকে আপনি জানাতে পারেন, অথবা বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে যে ইয়েটা আছে অধিদপ্তর, তো ওই অধিদপ্তর আপনার যে মানে এলাকার জুরিসডিকশনে যেটা পড়ে সেখানে আপনি যেতে পারেন, ওখানে আপনি কমপ্লেইন করতে পারেন যে এরা কিন্তু আপনাদের যে অথবা আমার মনে হয় বাংলাদেশে এনজিও সেক্টরে এখানে অনেকটা মানে হেল্প করতে পারে আমার, ওখানে শিশুদের সার্বিক মঙ্গলের জন্য অনেকগুলো এনজিও ওখানে থাকে এবং আপনি যদি ওখানেও যান ওনারা সব ধরনের পদক্ষেপ নিবে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে মানে সরকার যেমন কাজ করছে শিশু শ্রম নিরসনের জন্য অনেক দিন ধরেই, সরকারেরও আছে আমাদেরও থাকা উচিত এবং আমার মনে হয় যে এনজিও আমরা যারা আছি মানে যারা এনজিও সাথে কাজ করেন এবং আমরা যারা আছি সাধারণ মানুষ তারা একটু সচেতন হলে আমরা বিভিন্ন জায়গায় যদি কমপ্লেন করি এগুলো হয়তো বা একটু কম হতে পারে।
2: সেটা বলতেছিলাম যে আপনার শিশু শ্রম হলে যেটা হয় যে আপনার তারা ভায়োলেন্সের শিকার হচ্ছে, তাদের যে শৈশব কৈশোর এগুলো হচ্ছে ওটা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং তাদের যে একদম মননে একজন পরিণত মানুষ হিসেবে গড়ে তোলার যে সুযোগ সেই সুযোগটা হয়ে উঠতেছে না। এবং নিশাতাভার সাথে আমি এটাই অ্যাড করব যে এটা আসলে সরকারের একার দায়িত্ব না, এটা আমাদের সবারই দায়িত্ব এবং এই জন্য হচ্ছে আপনার বিভিন্ন আইন করে সরকার প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আইন সরকার এককভাবে হচ্ছে আপনার বাস্তবায়ন করতে পারবে না, সমাজের সবাইকে সর্বস্তরের সব জায়গা থেকে হচ্ছে এগিয়ে আসতে হবে।
0: ধন্যবাদ, অনেক সুন্দর দুজনেই খুব সুন্দর আলোচনা করলেন। শ্রোতা বন্ধুরা আপনাদের সাথে আবারও কথা হবে, তবে তা যাওয়ার আগে কুইজটি আবার বলে দিচ্ছি, বাংলাদেশে শ্রম আইনে শিশু বলতে কাদেরকে বোঝায়, তার মানে শ্রম আইনে শিশুদের বয়স কত? আপনারা উত্তর কুইজের উত্তর পাঠানোর ঠিকানা প্রাপক চল বদলে যাই, প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার শের বাংলা নগর ঢাকা 1207। শ্রোতা বন্ধুরা আপনাদের সাথে আবারও কথা হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।

0: এতক্ষণ শুনলেন এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চল বদলে যাই। অনুষ্ঠান সঞ্চালনা করলেন খায়রুল আহসান সোহাগ, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। জাতীয় সংসদের ভবনের অধিবেশন কক্ষে দেশতম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ক্ষমতাশীল দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দিচ্ছেন। বেলা দুটায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তা এবং প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন ভোটদানের নিয়মাবলী সংসদ সদস্যদের ব্যাখ্যা করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতার ভোটদান কার্যক্রম টেলিভিশনে সরাসরি দেখানো হয়। ভোট গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণাও লাইভ টেলিকাস্ট করা হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল সন্ধ্যায় শপথ নেবেন। এদিকে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে সামনে রেখে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার সব

0: গ্রহণের সাথে সাথেই ঠাকুরগাঁ এক আসনের সংসদ সদস্য ও মন্ত্রীপদ শূন্য হবে। তারপর শূন্য আসনে পুনরায় ভোট গ্রহণ হবে বলে উল্লেখ করেন তিনি। সরকার দলীয় চিফ হুইপ বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ রাজধানী আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এম্পাওয়ারিং ইউথ টু লিভ শীর্ষক চাকরি মেলার উদ্বোধন শেষে কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সময়গুলোতে জোর করে ক্ষমতা দখল, একদলীয় সরকার গঠন সহ বিভিন্ন কারণে দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তবে আজ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র সুসংহত হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তিনি আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রিভেন্টিভ অরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026 এর উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটির সাতটি এবং মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া সহ মোট 14 উপজেলার প্রায় 51,75,000 মানুষ এই টিকা পাবে। তিনি আরও জানান, পরবর্তীতে গর্ভবতী নারী এবং এক বছরের কম বয়সী শিশু ছাড়া সবাইকে এই টিকা দেওয়া হবে। এদিকে রাজধানী তেজগাঁয়ে অরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মোহিত বলেন, প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে জোর দিলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উপর বাড়তি রোগীর চাপ কমে আসবে। প্রতিনিধি জানান, শুধু টিকা নয়, কলেরা ও ডায়রিয়ার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে পান করা, রান্না এবং দৈনন্দিন গৃহস্থলে প্রতিটি কাজে শতভাগ বিশুদ্ধ নিরাপদ পানি ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চল ক্যামেরুন সীমান্তবর্তী জাম্বুই এলাকায় এক স্বর্ণখনিতে ভূমিধসে 100 বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কার মধ্যে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ভূমিধসের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পার্শ্ববর্তী এলাকা গতরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 13 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। ইউক্রেনের কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। আজকের এই ব্যাপক হামলার অ্যাপার্টমেন্ট ভবন, গুদামঘর ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চোখ করছে উদ্ধারকর্মীরা। জাপানের রাজধানী টোকিওর উত্তরে সিনকানুমা স্টেশনে ট্রেনের ধাক্কায় 4 শ্রমিক মারা গেছেন। দমকল বিভাগ জানায়, এই 4 শ্রমিক ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হন, তারপরে মারা যান। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি আজ এই খবর জানায়। উচ্চমাত্রার রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে জাপানের রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। সেখানে প্রাণঘাতী দুর্ঘটনা অত্যন্ত বিরল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর সময়ের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি নাট্য অনুষ্ঠানে।
2: আজকের নাটক মানুষ। মূল গল্প সৈয়দ ওয়ালিউল্লাহ। বেতার নাট্যরূপ মুস্তাফিজুর রহমান। প্রযোজনা শামসুজ্জোহা বাবলু। নাট্যানুষ্ঠান মানুষ।

0: তো হাঁটলাম, এবার একটু বসি। হ্যাঁ, এই ঝাউ গাছটা নিচেই বসি। কত সুন্দর মনোরম দৃশ্য, পাহাড়ের এই আঁকা বাঁকা পথ দিয়ে হলুদ শাড়ি পরিহিত একটি মেয়ে এদিকেই আসছে। সে গোল গাছটির কাছে এসে বসল। গাছ থেকে ছড়ে পড়া লাল ফুলগুলো কুড়িয়ে আঁচলে রাখছে। মনে হচ্ছে মেয়েটা অন্ধ, তবে পথে এসে তার পায়ের জানাশোনা আর তার হাতের সাথে ফুলের পরিচয়। ওর শাড়ির আঁচল লুটিয়ে পড়েছে সবুজ ঘাসের ওপর। যাই, মেয়েটির সঙ্গে একটু কথা বলি আসি। ভয় পেও না, আমি বসেছি তোমার কাছে।
1: কে তুমি?
0: তা পরে বলছি, আগে আমাকে দুটো ফুল দাও। এই যে আমি তোমার কাছে হাত পেতেছি, পাখি উড়ে যাওয়ার শব্দ শুনতে পারছো? আচ্ছা বলো তো, ওই পাখিগুলোর কি রং?
1: জানি না আমি।
0: ওগুলোর রং কালো, অন্ধকারের মতো কালো। ওগুলো কোথায় থেকে উড়ে আসছে বলতে পারো?
1: না, তা পারবো না।
0: তবে শোনো, এগুলো আসে দূর, বহু দূরে, নীল সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ থেকে, যে দ্বীপের চারদিকে উন্মত্ত সাগরের উত্তাল ঢেউ দুলে দুলে ফুলে ফুলে নাচে।
1: আচ্ছা।
0: যে দ্বীপ ভরা ছোট ছোট গাছ, যে গাছগুলো উদ্দাম হাওয়ার বেগে শুধু নিয়ে পড়ে এবং হাওয়ার আঘাতে সংকুচিত সেই গাছগুলো জড়িয়ে বাস করে সেই পাখিগুলো। হ্যাঁ, যারা সবসময় চিৎকার করে, ডানা ঝাপটিয়ে সংগ্রাম করে উদ্দাম হাওয়ার সাথে। তারপর কে জানে এই পাহাড়ের কথা, দীর্ঘ ঘন পাইন বনের কথা আর স্বচ্ছ জলের গভীর হ্রদের কথা বলে দেয় তাদের কানে কানে। তারা দ্বীপ ছেড়ে ওই হাওয়ার চেয়ে উদ্দাম গতিতে উড়ে আসে এদিকে।
1: তাই বলো,
0: সারা আকাশময় বলে সে হাওয়া বিক্ষুব্ধ দ্বীপের কথা। কেউ যেও না সেখানে, সেখানে শান্তি নেই, আছে শুধু সংগ্রাম।
1: আচ্ছা, তুমি কি, তোমার দেশ কোথায় বলবে কি?
0: সেই দ্বীপে, সেই নীল সাগরের দ্বীপে আমি থাকি। কে যেন আমার কানে কানে বলে গেছে এই দেশের কথা, যে দেশ তোমার চোখের মতো স্তব্ধ। আমি চলে এসেছি সেই দ্বীপ ছেড়ে। ওই পাখিদেরকে আমি চিনি।
1: তুমি চিনো?
0: হ্যাঁ, ওদের আমি জন্মাতে দেখেছি। ওদের ঠোঁটের আঁচড় আমার দেহে চিহ্ন হয়ে আছে।
1: তাই?
0: হ্যাঁ।

0: এই যে ধরলাম।
1: আমার আমার হাত ধরেছো তুমি?
0: হ্যাঁ।
1: আমাকে তোমার কোনো ভয় নেই।
0: তোমার নাম কি?
1: মল্কি। এবার তোমার নাম বলো।
0: আমার নাম মনির।
1: হাসছো কেন?
0: না না এমনি। আচ্ছা মল্কি,
1: কি
0: আমি যখন তোমার কাছে এসেছিলাম তখন তুমি কি ভেবেছিলে?
1: কি জানি, কিছু ভাবিনি, শুধু শব্দ পেয়েছিলাম।
0: শুধু শব্দ?
1: হ্যাঁ।
0: কিন্তু শব্দ শুনে ও কিসের শব্দ বলে তোমার মনে হয়েছিল?
1: শুধু শব্দ শুনেছিলাম, কিসের শব্দ তা ভাবিনি।
0: তুমি ওই আকাশের মতো মুলকি, তোমার কাছে একসময় আমি মুক্তি চেয়ে নেব। তোমার চোখের অন্ধকারের অসীমতায় আমি পথ খুঁজে নেব। আচ্ছা মুলকি, এই যে তুমি ফুলগুলো কুড়াচ্ছিলে,
1: হ্যাঁ,
0: এগুলোর কি রং তুমি জানো?
1: জানি, লাল।
0: কি করে জানো?
1: মা বলেছে। হ্যাঁ, এগুলো লাল, রক্তের মতো লাল।
0: তোমার মা মিথ্যে কথা বলেছে। এদেশে শান্তি আছে বটে, কিন্তু এদেশের মানুষরা মানুষকে ঠকায়, তাই তোমার মাও তোমাকে ঠকিয়েছেন।
1: কি কি করে বুঝলে তুমি?
0: আমি থাকি দ্বীপের দেশে, সেখানে শুধু প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম, সেখানকার লোকেরা ঠকায় না কাউকে। তোমাকে আমিও ঠকাচ্ছি না মুলকি।
1: সত্যি বলছ?
0: হ্যাঁ। শোনো, কোথাও কোনো বন নেই, আছে গভীরে তোমার অন্ধকার। না না না মুলকি, সত্যি বলছি, তোমার ভালোর জন্য বলছি। সত্য কথায় মন আহত হয়, তাই এরা শান্তির দেশের মানুষকে মিথ্যে কথা বলে। আমার কথা মেনে নাও।
1: কি মেনে নেব?
0: চারদিকে যে নিশ্ছিদ্র প্রগাঢ় অসীম অন্ধকার, সে অন্ধকারকে ছিদ্র করে কেন তুমি আঘাত দেবে? এতে যে শুধু তোমার লোকসান।
1: আমার লোকসান?
0: হ্যাঁ মুলকি, তোমাকে পূর্ণাঙ্গ সম্পূর্ণ হতে হবে, নইলে তোমার কাছে আমি মুক্তি চাইব কি করে? একি মুলকি, তোমার আঁচল থেকে ফুলগুলো ঝরে পড়ছে।
1: পড়ুক, আমি যাই।
0: তুমি একা যেতে পারবে মুলকি?
1: আমি তো একাই যাই, একাই আসি, এ পথ আমার জানা।
0: যদি বলো আমি না হয় তোমাকে।
1: না না, তার দরকার হবে না।
0: আচ্ছা তুমি কি রোজ ফুল কুড়াতে আসো?
1: হ্যাঁ। আচ্ছা আমি আসি।

0: আজ ফুল কুড়াবো না, এখানে যতক্ষণ ইচ্ছে বসে থাকব। এমন করে কখনো বসা হয়নি, রোজ তো ফুল কুড়াতে আসি। এই নিস্তব্ধ পাহাড়ের উপর বসে পাখির ডাক, ঝাউ গাছের শোষো শব্দ শুনবো আজ। কাল এখানে মনির নামে একজন এসেছিল, জানি না সে কি তার পরিচয়।
1: হয়তো কি ঝাউ গাছের নিচে বসে আছে, আজ সে ফুল কুড়াচ্ছে না, মনে হচ্ছে মন খারাপ করে বসে রয়েছে। যাই, ওর কাছে যাই, ওর সঙ্গে কথা বলি গে। মুলকি,
0: কে তুমি?
1: আমি মনির।
0: চিনেছি।
1: মুলকি, তুমি যে আজ ফুল কুড়াচ্ছ না, তোর মা কি বললে? লাল বুঝি?
0: মাকে তো আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি, চারিদিকে এত অন্ধকার, আমার আমার খুব ভয় করছে।
1: কেন, ভয় কিসের?
0: রক্তের মতো কি একটা ভারী সুন্দর রঙের কথা মার মুখে শুনেছি, সে রং মুছে গেছে বলে অন্ধকার নিবিড়তম হয়ে উঠছে, এবং সেই অন্ধকারে আমি আমি তলিয়ে যাচ্ছি।
1: তোমার ভয় কি মুলকি? এই যে আমি তোমার হাত ধরেছি।
0: তুমি কি, তোমাকে আমি চিনি না?
1: আমাকে তুমি নাই বা চিনলে? এই যে তোমার আমি হাত ধরেছি, এই স্পর্শটুকু তুমি চিনে রেখো, তাহলে অন্ধকারে তোমার ভয় করবে না।
0: এই স্পর্শকে আমার ভয় করছে, তুমি আমার তুমি আমার হাত ছেড়ে দাও।
1: ঠিক আছে, ছেড়ে দিলাম।
0: পাখি উড়ে যাচ্ছে বুঝি?
1: হ্যাঁ, এক ঝাঁক পাখি।
0: তাদের গায়ের রং কি?
1: কালো।
0: কালকের পাখিগুলোর মতো?
1: হ্যাঁ, আর তোমার চোখের অন্ধকারের মতো কালো।
0: ওদের তুমি চেনো?

0: ওরা নীলসাগরের দ্বীপ থেকে উড়ে আসছে, ওদের ঠোঁটের আঁচড় আছে তোমার গায়ে।
1: দ্বীপের দেশের লোক আমি, সংগ্রাম করি বলে মিথ্যে কথা বলি না। ওদের রং কালো, ওদের আমি চিনি।
0: কোথায় কোথায় তোমার হাত? ও দ্বীপের মানুষ।
1: এই যে, এই তো আমার হাত।
0: এত আধার, এত আধার যে তার মধ্যে যেন ডুবে যাচ্ছিলাম। তোমার হাতের স্পর্শ ভালো লাগছে। কি নাম তোমার?
1: মনির। বলো একবার শুনি।
0: মনির
1: মুলকি, কি মিষ্টি তোমার গলা, আর কি গভীর হৃদয়ের উৎস হতে তোমার কথাগুলো যেন উৎসারিত হয় মুলকি। আচ্ছা মুলকি, এই পাহাড়ের পথ তুমি কি করে চিনলে? এই ফুল গাছের খবর কি করে জানলে?
0: আগে আমার মা ফুল কুড়াতে আসতো, তার সঙ্গে আমিও আসতাম। মার পা ভেঙেছে বলে আর আসতে পারে না, তাই আমি তার জন্য রোজ ফুল কুড়াই। মা এই ফুল ভালোবাসে তো।
1: আজকে তুমি ফুল কুড়াবে না?
0: না।
1: কেন বলকি?
0: মা মিথ্যে কথা বলেছে আর ঠকিয়েছে, তার জন্য আমি আর ফুল নিয়ে যাব না। আর কালো ফুলকে আমি ঘৃণা করি।
1: আমি যে মিথ্যে কথা বলিনি তা কি করে বুঝলে?
0: না না, তুমি মিথ্যে বলতে পারো না। তুমি দ্বীপের দেশের লোক, যে দ্বীপে ওই পাখিরা থাকে আর যাদের আওয়াজ আমি শুনেছি।
1: তুমি নামে নাম কি?
0: নামব, কিন্তু অমন লাগছে কেন?
1: কেমন লাগছে?
0: ভয় করছে, মনে হচ্ছে কোথায় যেন গভীর গুহা, তার ভিতর পড়ে যাব আমি। তোমার তোমার হাতটি আমাকে দাও না।
1: এই নাও, ওঠো। কিন্তু দ্বীপের দেশে যখন আমি ফিরে যাব মুলকি, তখন তো তোমাকে একা দাঁড়াতে হবে, হে পথ দিয়ে একা চলতে হবে।
0: না, কেন তুমি যাবে? না যাবে না, এই শান্তির দেশে তুমি থাকবে, কিন্তু মিথ্যে কথা বলবে না। আর তোমার হাতটি আমাকে ধরতে দেবে?
1: তাহলে তুমি আমাকে কি দেবে?
0: কি দেব?
1: হ্যাঁ, কি দেবে?
0: কিছু দিতে পারবো না।
1: নাও হাত ধরো। তুমি আমাকে

0: চলে যেও না, বলো যাবে না?
1: সে কথা কেউ কখনো বলতে পারে না মুলকি। চলো নিচে নামি। তোমার নামতে অসুবিধা হচ্ছে তাই না?
0: যে হাত তুমি আমাকে ধরতে দিয়েছ সে হাত দিয়ে তুমি আমার পা ছুঁয়ো না।
1: তোমার আঙুল দিয়ে রক্ত ঝরছে মুলকি।
0: ঝরুক।
1: খুব ব্যথা করছে বুঝি?
0: করছে করছে, কিন্তু ওই ব্যথাটুকু ভারী ভালো লাগছে কেন?
1: হলো বন্ধনের শৃঙ্খলের ব্যথা। বন্ধন তুমি চাইছ বলে সেই শৃঙ্খলের ব্যথা ও প্রশান্তি, আর সে প্রশান্তি শৃঙ্খলের ব্যথার আনন্দ থেকে উৎসারিত হয়েছে।
0: হ্যাঁ, তাই হবে হয়তো বা।
1: সে প্রশান্তি আমার কাছে অবিরাম লাগছে বলকি। এই স্থানটা আমার কাছে খুব পছন্দের। মুক্ত স্থানে নিজেকে ধরা যায় না, বোঝাও যায় না। মানুষের মন যেন আলো, বাধা সরিয়ে দিলেই ছড়িয়ে পড়ে।
0: তুমি খুব ভালো কথা বলতে পারো দ্বীপ দেশের মানুষ। তুমি সত্যি খুব বুদ্ধিমান, চালাকও। তুমি আমাকে ছেড়ে যেও না।
1: মুলকি, তোমরা কোথায় থাকো তা কিন্তু আমি জানি না।
0: আমরা থাকি ওই পাহাড়ের বস্তিতে।
1: বস্তিতে অনেক লোক থাকে তাই না?
0: হ্যাঁ। তোমার হাঁটতে কি খুব কষ্ট হচ্ছে?
1: না, তোমার সঙ্গে হাঁটতে বরং আনন্দই বোধ করছি।
0: তোমাকে আর কষ্ট করতে হবে না, এবার আমি একাই যেতে পারবো।
1: আর একটু এগিয়ে দিই না?
0: না না, থাক, তুমি এখন যাও।
1: ঠিক আছে, তাই যাচ্ছি।

0: পাহাড়ের ওই বস্তিতে মুলকিরা থাকে। কোনটা ওদের ঘর জানি না। মুলকি বলেছে ও অনেক রাত পর্যন্ত জেগে থাকে, ওদের ঘরে আলো জ্বালানো থাকে। এই ঘরে দেখছি আলো চলছে, দেখি করা নেই রে।
1: আমি
0: অনেক
1: মানুষ।
0: হ্যাঁ,
2: তোমার গোলার আওয়াজ আমি পেয়েছিলাম আমাদের ঘরের দোরে। কেন এলে তুমি?
0: তোমাকে দেখতে।
2: তুমি ভয় পাও না?
0: না।
2: তোমার হাত ধরে আমি সাহস পাই মনে। তুমি ভীত নও?
0: মুলকি, তোমাকে একটা কথা বলতে এসেছি।
2: মা বিছানায় শুয়ে আছে, চলো আমরা একটু বাইরে গিয়ে কথা বলি।
0: হ্যাঁ।
3: আরে মানুষটা কে?
4: নয়াবাবু কে?
3: মুরগি যাচ্ছে কার সাথে?
4: এত রাত, এই রাতে কাছে যাচ্ছে? এই নয়াবাবুকে তো নিয়েছে।
5: এত রাতে যাচ্ছে কার সাথে?
4: নিশ্চয়ই কোন কিছু আছে এর মধ্যে, আমাদের জানতেই হবে। চলো চলো চলো।
5: ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন।
2: এখন বলো কি কথা?
0: এখন আর বলতে ইচ্ছে করছে না।
2: তুমি ভয় পেতে শুরু করেছো বলে আমিও ভয় পাচ্ছি। এবার বলো সে কি কথা?
0: তাহলে বলেই ফেলে সে কথা। শোনো মুলকি, আকাশের নীরবতা আর নির্জনতা ডুবে থেকে হঠাৎ মনে হলো যে তোমার সাথে আমার প্রবঞ্চনা করায় আমার পাপ হয়েছে।
2: তুমি প্রবঞ্চনা করেছো আমার সঙ্গে, দ্বীপদেশের মানুষ? আমার বিশ্বাস হয় না।
0: তোমাকে নিঃসহায় করেছি বটে, কিন্তু সহায় হবার সামর্থ্য শক্তি আমার নেই। তোমাকে মিথ্যে বলেছিলাম।
2: কি মিথ্যে বলেছো তুমি?
0: ওই ফুলের রং, ওই পাখির রং কালো নয়।
2: তাহলে?
0: কালো রং তোমার চোখে, আর সারা জগৎ ভরে শুধু সাত রঙের লীলা। আর আমার দেহে পাখিদের ঠোঁটের আচরণে
2: নেই
0: না, আমি ওদের চিনিও না।
2: কি বলছো তুমি?
0: সত্যি বলছি মুলকি।

0: হয়তো হয়তো
1: ওইখানে বসে কথা বলছে।
0: কথা বলছে
1: মানুষটাকে মুলকি ওর সাথে
0: মনে হয়
2: কারো জন্য কথা বলছি। ওরা আমাকে খুঁজতে এসেছে। তোমার হাতটা দাও।
3: কেন বলছিস?
1: দেখেছো
0: ওই তো দেখা
2: যাচ্ছে
0: ওখানে বসে গেল।
3: না বলছি আমি পালিয়ে যাচ্ছি।
1: ওরা
3: তোমার চোখের অন্ধকারে আমি মুক্তি চেয়েছিলাম, মৃত্যু চাইনি।
2: তোমার সঙ্গে আমিও পালিয়ে যাবো দ্বীপ দেশের মানুষ।
3: না মুলকি, তা আমি পারবো না। তুমি চলে যাও মুলকি, আমি পালাচ্ছি। তুমি তুমি ঘরে যাও মুলকি, আমি গেলাম।

0: কড়া রোদ উঠেছে, গরম প্রচুর লাগছে। সেই নীল পাহাড়মালা ও সবুজ বনের ধারে যে স্বচ্ছ জলের গভীর হ্রদ আছে, তার শীতলতা এত বদ্ধ ও সংকীর্ণ কেন? সে সরোবর উদ্বেলিত তরঙ্গায়িত হয়ে ছড়িয়ে পড়তে পারে না সারা বিশ্বময়। সামনের ওই গাছের নিচে কে যেন বসে আছে, মুলকি নাকি? সেরকমই তো মনে হচ্ছে। একটু এগিয়ে গিয়ে দেখি ওখানে কি করছে। মুলকি, তুমি এখানে?
1: হ্যাঁ, বসে আছি। তুমি?
0: একটা কথা বলতে এলাম তোমাকে।
1: বলো।
0: তোমাকে আর আমার প্রয়োজন নেই। তোমার চোখের অন্ধকারে আমি মুক্তি চেয়েছিলাম।
1: হ্যাঁ,
0: মুক্তি পেলে তুমি, আর বন্ধনের শৃঙ্খলে আমি জড়িয়ে পড়ছিলাম। তুমি আমাকে জড়িয়ে ফেলেছিলে।
1: তোমার গলার স্বর এত দূর থেকে আসছে কেন?
0: দূরে বসেছে বলে।
1: কাছে এসে বসো, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না।
0: সত্যি করো না মুলকি?
1: না, শুধু তোমার হাতটাকে আমি চিনি। কাছে এসো, আর একটু কাছে এসো, তোমার হাতটা আমাকে ধরতে দাও।
0: না, আমি চলে যাচ্ছি।
1: কোথায় যাবে?
0: দ্বীপের দেশে মুলকি।
1: আমিও যাবো তোমার সঙ্গে, আমাকে নিয়ে চলো তুমি। এখানে আমি থাকবো না।
0: কেন?
1: এখানকার মাটি পাহাড় গাছপালারা কথা বলে না, ভুরোর মতো অচল হয়ে থাকে। এখানে আমার ভালো লাগে না।
0: দ্বীপের দেশে আমার ঘর নয়, কোন দ্বীপ আমি জানি না।
1: মিথ্যে?
0: না মুলকি, মিথ্যে নয়।
1: তাহলে আসলে তুমি কে?
0: আমি মানুষ, এই পৃথিবীতে জন্মেছি, এই পৃথিবীতেই মরব, তাই আমরা মানুষরা শুধু প্রতিশোধ নিতে চাই।
1: কার বিরুদ্ধে?
0: জানি না। আমরা এখানে কামড় দেই, ওখানে আচর কাটি, সত্য চিন্না বলে থুতে ফেলে মিথ্যে বলি, আর আমরা স্নেহ মমতা সৃষ্টি করে সেই স্নেহ মমতা লাথি মেরে ফেলে দেই, বেদনায় হাসি।
1: তোমার কথা আমি বুঝতে পারি না। আমার ভয় করছে, আমার খুব ভয় করছে। তোমার হাতটা দাও।
0: না না মুলকি।
1: কেন দেবে না?
0: তুমি শান্ত হও মুলকি, এভাবে উত্তেজিত হও না।
1: আকাশে আকাশে কিসের শব্দ?
0: এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে।
1: কি তার নাম?
0: ধূসর।
1: কোথা থেকে উড়ে আসছে?
0: জানি না, হয়তো দূর দেশ থেকে।
1: তাই হবে, তুমি তুমি ফুল নেবে? প্রথম দিন আমার কাছে হাত পেতে তুমি ফুল চেয়েছিলে না?
0: হ্যাঁ।
1: আমি দেইনি, আজ নেবে?
0: না, নেব না।
1: কেন নেবে না?
0: এমনিতে অনেক বেদনার মতো রয়েছি বলকি, আবার ফুল নিয়ে বেশি বেদনায় পড়তে চাই না, অনেক হয়েছে, আর না।
1: কিন্তু কিন্তু তোমাকে যে আমি,
0: তা সম্ভব নয় মুলকি। তোমার ওই হাতের স্পর্শ অনন্তকাল ধরে আমি মনে রাখব।
1: দিকদেশের মানুষ, তুমি আমাকে ছেড়ে যেও না।
0: আমাকে মাফ করো মুলকি।
1: তুমি আমাকে ছেড়ে যেও না।
0: আমি অপারক, আমার কোন স্থান নেই, আমি পৃথিবীতে এক ছন্ন ছাড়া মানুষ, যার কোনো গতি নেই, টানি নেই। আসি মুলকি, আসি।
1: যেও না, যেও না, যেও না দ্বীপের মানুষ, যেও না। আমাকে তুমি নিয়ে যাও, আমাকে তুমি নিয়ে যাও, আমাকে তুমি নিয়ে যাও।

এতক্ষণ মানুষ নাটকের অভিনয় শুনলেন, বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন মনির, আব্দুর রাতিন, মুলকি, পাপিয়া, অন্যান্য চরিত্রে মোহাম্মদ শহীদুল ইসলাম, জাফর সাদেক, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ জাহিদ হোসেন লিটন, কামাল মিনা, খন্দকার আবু জাফর ও রোকেয়া রহমান। নাটকটি প্রযোজনা করেছেন শামসুজ্জোহা বাবলু।

প্রিয় শ্রোতা, আপনারা দেশের গান শুনেছেন বশির আহমেদের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মাসুদ করিম, সুর করেছেন অজিত রায়। এবারে আধুনিক গান শুনব ফাহমিদা নবীর কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন কবির বকুল, সুর করেছেন লাকি আখান্দ।

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় সাদিয়া ইসলাম লিজা, উপস্থাপনায় শায়েক দাস ও অদিতি বিশ্বাস।
1: তারুণ্য কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, মুক্তির পুলক লুব্ধ বেগে একিমোর প্রথম স্পন্দন, আমার বক্ষীর মাঝে প্রভাতের অস্ফুট কাকলি।
2: হে তারুণ্য, রক্তিমোর আজিকার বিদ্যুৎ বিদায়, আমারও প্রাণীর কণ্ঠে দিয়ে গেল গান, বক্ষীমোর পৃথিবীর সুর।
1: তারুণ্য মানে নতুন কিছু ভাবার সাহস, নিজের মতো করে স্বপ্ন দেখার শক্তি এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা।
2: জীবনের এই সময়টাতে মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি স্বপ্ন দেখে এবং নিজের পরিচয় তৈরি করার পথে এগিয়ে যায়।
1: একটি দেশের তরুণরা যত বেশি সৃজনশীল, দক্ষ এবং আত্মবিশ্বাসী হয়, সেই দেশের ভবিষ্যৎও ঠিক তত বেশি সম্ভাবনাময় হয়ে ওঠে।
2: আমাদের চারপাশে এমন অনেক তরুণ রয়েছেন যারা পড়াশোনার পাশাপাশি নতুন উদ্যোগ নিচ্ছেন, নিজের প্রতিভাকে কাজে লাগাচ্ছেন কিংবা সমাজ ও দেশের জন্য ইতিবাচক কিছু করার চেষ্টা করছেন।
1: আবার কেউ কেউ গান, সাহিত্য, সংস্কৃতি কিংবা নানা সৃজনশীল কাজের মধ্য দিয়ে নিজের ভাবনাকে প্রকাশ করছেন।
2: শিক্ষা ও দক্ষতার ক্ষেত্রেও তরুণদের নতুন করে ভাবার সুযোগ তৈরি হচ্ছে প্রতিনিয়তই।
1: আর পরিবর্তনশীল সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জটা তরুণদেরই নিতে হচ্ছে।
2: তাই তরুণদের স্বপ্ন, চিন্তা, সৃজনশীলতা ও সম্ভাবনাকে ঘিরে আমাদের আজকের এই আয়োজন। আমি শায়ক দাস
1: এবং আমি অদিতি বিশ্বাস,
2: আপনাদের সঙ্গে আছি তারুণ্য দীপ্ত বাংলাদেশ অনুষ্ঠানে।
1: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
2: নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করার স্বপ্ন থেকে অনেক সময় শুরু হয় উদ্যোক্তা হওয়ার পথ চলা। চাকরির প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজের একটি উদ্যোগ দাঁড় করানোর নিঃসন্দেহে সাহস ও আত্মবিশ্বাসের কাজ। শুরুতে নানা সীমাবদ্ধতা থাকলেও একজন তরুণ উদ্যোক্তার এগিয়ে যাওয়ার পেছনে থাকে পরিশ্রম, ধৈর্য আর নিজের কাজের প্রতি বিশ্বাস। একজন উদ্যোক্তা শুধু নিজের জন্য একটি সম্ভাবনা তৈরি করে না, অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। আমাদের দেশের তরুণদের মধ্যেও উদ্যোক্তা হওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। তাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প অন্য তরুণদেরও নতুন কিছু করার সাহস যোগাতে পারে। তাই এবার শুনব একজন তরুণ উদ্যোক্তার নিজের পথ চলা, অভিজ্ঞতা ও ভাবনা। তরুণ উদ্যোক্তার সাক্ষাৎকার গ্রহণে রয়েছে কাকলি সরকার।
3: বন্ধুরা, আজ আমাদের সাথে আছেন এমনই একজন স্বপ্নবাজ ও সফল তরুণ উদ্যোক্তা, টিএস ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী টিপু সুলতান ভাই। ভাই, কেমন আছেন আপনি?
4: জি, ধন্যবাদ, ভালো আছি।
3: আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, পড়াশোনা শেষ করে চাইলে তো আর দশটা মানুষের মতো ধরা বাঁধা কোনো চাকরি করতে পারতেন, একদম টেনশন ছাড়া মাস শেষে এক নির্দিষ্ট বেতন পেতেন, অথচ আমরা সবাই জানি উদ্যোক্তা হওয়ার পথটা কতটা ঝুঁকিপূর্ণ। সব জেনেও আপনি কেন চাকরি না করে এই উদ্যোক্তা হওয়ার কঠিন পথটা কেন বেছে নিলেন?
4: দেখুন, চাকরি করা আর বিজনেস করা বা উদ্যোক্তা হওয়া, যেটাই বলুন না কেন, একটা দুইটা কিন্তু ব্যাখ্যাপট ভিন্ন। চাকরি করার মধ্যে নয়টা পাঁচটা অফিস করলাম, কাজ শেষ বাসায় এসে ঘুমায় থাকলাম, আর উদ্যোক্তা সেটার মধ্যে বিশাল কর্মযোগ্য। সে এখান থেকে উদ্যোগ নিলেন, আপনার উপরে দায়বদ্ধতা থাকবে ওই কর্মচারী বৃন্দকে তাদের কাছ থেকে পারচেস করা, তাদেরকে পরিচালনা করা এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজের কাজ করা, দুটাই ভিন্ন জিনিস।
3: আচ্ছা ভাই, একটু বলেন, আপনার ব্যবসা উত্থান পতন তো থাকবেই, তারপরে বলেন এখন কেমন চলছে আপনার?
4: মাশাআল্লাহ, আমি বর্তমান বিক্রয়ে সন্তুষ্ট, তবে এটা সিক্রেসি আছে তো কিছুটা গোপনই থাক, তারপর আমি বলবো যে আমি সন্তুষ্ট বর্তমান মার্কেট ব্যবস্থাতে।
3: আচ্ছা আচ্ছা, আমাদের তরুণ শ্রোতাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন উদ্যোক্তা হতে চান বা ব্যবসা শুরু করার কথা ভাবছেন, অভিজ্ঞতার আলো থেকে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ বা গাইডলাইন কি?
4: গাইডলাইন তো যদি আপনি শুনতে চান তাহলে আমার জীবনের উত্থান এবং পতন সমস্ত কিছুই জানতে হবে। গাইডলাইন থেকে আপনার জানতে হবে আপনি যে পণ্যটা নিয়ে বাণিজ্য করার চিন্তা ভাবনা করতেছেন বা উদ্যোগ নিতে চাচ্ছেন সেইখান থেকে আপনার শুরু করতে হবে। প্রথমে রূপপণ্য যাচাই, বাছাই এবং সেটার মার্কেট কোথায়, ভোক্তা কারা, সেই সমস্ত প্রতিটা ধাপ আপনাকে ভালো মতো জানতে হবে এবং প্রথমেই বিভ্রান্ত হয়ে গেলে চলবে না, ধৈর্য ধৈর্য এবং ধৈর্য থাকতে হবে। তাহলে আপনি যদি ঠিক মতো যাচাই বাছাই করতে পারেন এবং কারা প্রকৃত ভোক্তা এই পণ্যের সেটার দিকে নজর রাখতে হবে। এবং শুধুমাত্র আপনি যদি প্রতারিত হন তাহলে আপনি প্রতারিত হয়েছেন বিধায় যে এই প্রতারণার মাধ্যমে মিথ্যা কথা বলে ভোক্তাদেরকে প্রতারিত করে আপনার মুনাফা অর্জন করবেন, সেটা ঠিক না। কাজেই সঠিক পণ্য সঠিক সময় সেটা যাচাই বাছাই করে মানুষের কাছে সুস্থ এবং সুন্দর মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই আপনাদের উদ্যোগ হওয়া উচিত।
3: বাহ, খুব সুন্দর একটা গাইডলাইন পেলো শ্রোতা বন্ধুরা। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি জানি যে আপনার অনলাইনে সেল হয়, তাহলে বলেন তো বর্তমান যুগে প্রযুক্তির যুগ, এই ব্যবসার প্রসারে বা কাস্টমারের কাছে পৌঁছাতে ডিজিটাল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একজন আধুনিক উদ্যোক্তা হিসেবে ডিজিটাল মার্কেটিং এর কার্যকারিতা সম্পর্কে আপনার মতামত কি?
4: ডিজিটাল মার্কেটিং এর ব্যাপকতা আছে। বর্তমান যুগে মনে করেন যে অফলাইন যেটা ঘরে বসে বিক্রি করা বা দোকানে বসে বিক্রি করা সেটা আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক ভোক্তার কাছে আপনার মেসেজ পৌঁছানোর জন্য যে প্রযুক্তি বলে সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং এর জন্য আমি কাজ করছি, যেহেতু আমার অনলাইন বিজনেস আছে সেক্ষেত্রে আমার ডিজিটাল মার্কেটিং আছে।
3: একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আপনি শুধু নিজের ভাগ্য বদল করেননি, বরং আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে আরো বেশ কয়েকটি পরিবারের দায়িত্ব নিয়েছেন, কর্মসংস্থান তৈরি করেছেন। এই সাহসিকতার অবদানের জন্য এবং বাংলাদেশ বেতারকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম তরুণ উদ্যোক্তা টিপু সুলতান ভাইয়ের সঙ্গে। আমরাও যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সততা ও পরিশ্রমের সাথে চেষ্টা করি, তবেই আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বিদায় নিচ্ছি উদ্যমে উজ্জ্বল তারুণ্য থেকে, শুভকামনা রইল সবার জন্য।
1: গান আমাদের মনকে যেমন আনন্দ দেয়, তেমনি কখনো কখনো নতুন করে ভাবতেও শেখায়। ব্যস্ততার মধ্যে একটু সময়ের জন্য মনকে হালকা করে নেওয়ার সুযোগ করে দেয় সুর এবং সঙ্গীত। তাই তারুণ্যের এই প্রাণবন্ত সময়কে সঙ্গে নিয়ে এবার থাকছে

0: ভাষা শেখা মানে শুধু নতুন কিছু শব্দ জানা নয়, বরং একটি নতুন সংস্কৃতি, নতুন মানুষ এবং নতুন ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তৈরি করা। বর্তমান বিশ্বে একাধিক ভাষায় যোগাযোগের দক্ষতা, শিক্ষা ও কর্মজীবন দুই ক্ষেত্রেই তরুণদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। বাংলা আমাদের মাতৃভাষা, ইংরেজি আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এর পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার সুযোগ তরুণদের ভাষাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে পারে। বিশেষ করে বিশ্বায়নের এই নতুন সময়ে নতুন ভাষা শেখা উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে। তবে শিক্ষাক্রমে তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত হলে শিক্ষার্থীদের ওপর এর প্রভাব কেমন হবে কিংবা তারা বিষয়টিকে কিভাবে দেখছে সেটিও জানা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তরুণদের ভাবনা এবং তাদের সরাসরি মতামত জানাচ্ছেন উর্মি আক্তার টুম্পা।
1: আজকের তরুণরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দিবে, তাই তাদের শিক্ষা, চিন্তা ও দক্ষতার বিকাশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা কথা বলব শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে। একটি অতিরিক্ত ভাষা শেখা কীভাবে আমাদের তরুণদের জ্ঞান, যোগাযোগের দক্ষতা ও বিশ্বদৃষ্টিকেও আরও সমৃদ্ধ করতে পারে সেই বিষয়ে থাকছে আজকের আলোচনা। কথা বলব তরুণদের সাথে। প্রথমেই পেয়ে গেছি একজন তরুণ বন্ধুকে, জানবো তার নাম পরিচয় এবং শুনবো তার কথা।
2: আমি আফিয়া মুবাশির আজরা, পড়াশোনা করছি সরকারি তিতুমীর কলেজে বাংলা বিভাগে। আমি মনে করি বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য এটা একটা ইতিবাচক হতে পারে। অলরেডি কিন্তু ইংলিশ নিয়ে ঢাকার কথা আমি বলছি না, দেখা যাচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে আসলে ইংরেজি ভাষাটা রপ্ত করতে ওদের জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে তৃতীয় ভাষাটা ওদের জন্য বাড়তি চাপের হয়ে যায় কিনা এটা একটু খেয়াল রাখা জরুরি। আমার এই জিনিসটা মনে হয় যে তৃতীয় ভাষার ক্ষেত্রে আপনি কোন ভাষাটাকে সিলেক্ট করবেন, কারণ বিশ্বে এখন অনেকগুলো ভাষার আধিপত্য রয়েছে। তার মাঝে স্প্যানিশ রয়েছে, জার্মানি রয়েছে, চীনের ভাষা রয়েছে, আরবিক রয়েছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে যে ঐচ্ছিক ভাষা হিসেবে তৃতীয় ভাষাটাকে সিলেক্ট করার একটা সুযোগ দেওয়া যেতে পারে। আমার মনে হয় এটা ভালোই হবে।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে কথা বলবো আমাদের আরো একজন তরুণ বন্ধুর সাথে।
3: আমি মনে করি বাংলা ইংরেজির পাশাপাশি শিক্ষাগণিত তৃতীয় আন্তর্জাতিক ভাষা অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের অনেক মানুষই মধ্যপ্রাচ্যে তাদের কর্মস্থানের জন্য যায়, তো সেই জায়গা থেকে যদি আরবি ভাষাটা তাদের একটু আগে থেকে জানা থাকে সেক্ষেত্রে তারা অনেকটাই এগিয়ে থাকতে পারবে। বাংলাদেশে যেহেতু একটি কৃষি নির্ভর বা ব্যবসা বাণিজ্য দিন দিন উন্নতির চরম শিখরে পৌঁছতে যাচ্ছে, তো সেই জায়গা থেকে চীনের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক যে অর্থনৈতিক সম্পর্ক সেটাও কিন্তু বেশ উন্নতি হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ম্যান্ডারিন ভাষাটাকেও গুরুত্ব দেওয়া উচিত। ম্যান্ডারিন ভাষাটা যদি আমরা জানি তো সেক্ষেত্রে ভবিষ্যতে আমরা চীনের সাথে ব্যবসা বাণিজ্য করতে অনেকটাই এগিয়ে থাকতে পারবো আশা করা যায়। আমি মনে করি বাংলা আমাদের পরিচয়, ইংরেজি আমাদের আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম, আর তৃতীয় একটি ভাষা আমাদের জন্য নতুন আন্তর্জাতিক সুযোগের দরজা খুলে দিতে পারে। তো বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমাদেরকে এগিয়ে রাখার জন্য তৃতীয় একটি ভাষা ও জানা খুবই গুরুত্বপূর্ণ।
1: ধন্যবাদ আপনাকে। কথা বলবো আমাদের পরবর্তী তরুণ বন্ধুর সাথে।
4: আমি ফাতেমা জোহরা। একজন তরুণ হিসেবে শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত, এটি আমার কাছে বেশ ইতিবাচক, কারণ বর্তমান বিশ্বে শুধু দুটি ভাষার দক্ষতাই যথেষ্ট নয়, তৃতীয় একটি ভাষা একজন তরুণকে নতুন সংস্কৃতি, জ্ঞান ও আন্তর্জাতিক সুযোগের সঙ্গে যুক্ত করতে পারে। আমি মনে করি ভাষা শেখার উদ্দেশ্যে শুধু পরীক্ষা নম্বর পাওয়া নয়, বরং একজন তরুণকে বহুভাষিক, বহু সাংস্কৃতিক ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা। তাই একজন তরুণ হিসেবে আমি মনে করি সঠিকভাবে পরিকল্পনা করা গেলে তৃতীয় ভাষা আমাদের শিক্ষা ব্যবস্থার একটি শক্তিশালী সংযোজন হতে পারে।
1: ধন্যবাদ আপনাকে। শুনবো আমাদের পরবর্তী তরুণ বন্ধুর কথা।
5: আমি রিফাত বলছি, মাস্টার্স অধ্যয়নরত সরকারি তিতুমীর কলেজ ঢাকা। বিশ্বায়নের যুগে বহুজাতিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থা এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে একাধিক ভাষার দক্ষতা প্রার্থীকে অন্যান্য প্রার্থীদের থেকে এগিয়ে রাখছে। ইউরোপ বা এশিয়ার অনেক দেশ উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কম খরচে বা বিনামূল্যে পড়ার সুযোগ তৈরি করে দিয়ে থাকে। স্থানীয় ভাষা জানা থাকলে সেসব দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তির সুযোগ পাওয়া যায়। শিক্ষাক্রমে স্থানীয় প্রয়োজনে শিক্ষার্থীদের রুচি অনুযায়ী তৃতীয় ভাষা নির্বাচনের সুযোগ যোগ উপযোগী একটি সিদ্ধান্ত। এটি
1: অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি নতুন সংস্কৃতি, নতুন জ্ঞান ও নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। তবে ভাষা শিক্ষার পাশাপাশি আমাদের মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসা ও মর্যাদা সবসময় অটুট রাখতে হবে, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি উর্মি আক্তার টুম্পা, বাংলাদেশ বেতার, ঢাকা।
6: একটি দেশে ভবিষ্যৎ কেবল তার অর্থনীতি বা অবকাঠামোর উপর নির্ভর করে না, সেই দেশের তরুণদের চিন্তা, মূল্যবোধ এবং স্বপ্ন ভবিষ্যৎ নির্মাণে বড় ভূমিকা রাখে। তাই আজকে তরুণদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপই আগামী দিনের বাংলাদেশের জন্য একটি সম্ভাবনার গল্প।
0: তারুণ্যদীপ্ত বাংলাদেশ সেই সম্ভাবনার কথাই বলে, যে তারুণ্য স্বপ্ন দেখে, শেখে, সৃষ্টি করে এবং পরিবর্তনের পথে এগিয়ে যায়। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজ।

0: এতক্ষণ শুনলেন তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় সাদিয়া ইসলাম লিজা, উপস্থাপনায় শায়েক দাস ও অদিতি বিশ্বাস, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত নন্দিতা মণ্ডলের কণ্ঠে।

0: একটুখানি নজরুল সঙ্গীত শুনলেন নন্দিতা মণ্ডলের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ 349 জন সংসদ সদস্য ভোট দিচ্ছেন। বেলা দুটায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসিরুদ্দিন ভোটদানের নিয়মাবলী সংসদ সদস্যদের ব্যাখ্যা করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতার ভোটদান কার্যক্রম টেলিভিশনে সরাসরি দেখানো হয়। ভোট গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণাও লাইভ টেলিকাস্ট করা হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল সন্ধ্যায় শপথ নেবেন। এদিকে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার শপথ গ্রহণের সাথে সাথেই ঠাকুরগাঁও এক আসনে সংসদ সদস্য ও মন্ত্রী পদ শূন্য হবে। তারপর শূন্য আসনে পুনরায় ভোট গ্রহণ হবে বলে উল্লেখ করেন তিনি। সরকারদলীয় চিফ হুইপ বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এম্পাওয়ারিং ইউথ টু লিড শীর্ষক চাকরি মেলায় উদ্বোধন শেষে এ কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সময়গুলোতে জোর করে ক্ষমতা দখল, একদলীয় সরকার গঠন সহ বিভিন্ন কারণে দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তবে আজ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র সুসংহত হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী 2-3 মাসের মধ্যে দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তিনি আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026 এর উদ্বোধনকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় আগামী 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত কলেরার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। তিনি আরো বলেন, সারাদেশে সর্বমোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, পরবর্তীতে গর্ভবতী নারী এবং 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সবাইকে এই টিকা দেয়া হবে। এদিকে রাজধানীর তেজগাঁয়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেন, প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে জোর দিলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উপর বাড়তি রোগের চাপ কমে আসবে। প্রতিমন্ত্রী জানান, শুধু টিকা নয়, কলেরা ও ডায়রিয়ার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে পান করা, রান্না এবং দৈনন্দিন গৃহস্থলের প্রতিটি কাজে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পার্শ্ববর্তী এলাকায় গতরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 13 জন নিহত ও 40 জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। আজকের এই ব্যাপক হামলার অ্যাপার্টমেন্ট ভবন, গুদামঘর ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার কাজ করছে উদ্ধারকর্মীরা। জাপানের রাজধানী টোকিওর উত্তরে শিনকানোমা স্টেশনে ট্রেনের ধাক্কায় 4 শ্রমিক মারা গেছেন। দমকল বিভাগ জানায়, এই 4 শ্রমিক ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হন, তারপর মারা যান। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানায়। উচ্চমাত্রা রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে জাপানের রেল নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। সেখানে প্রাণঘাতী দুর্ঘটনাও অত্যন্ত বিরল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের আজকের পর্বের নাম আমাদের চেতনায় আমাদের ভাবনায়।
3: বন্ধুরা, হৃদয় জুড়ে কোনো বিশেষ চেতনাই আমাদের ভাবতে শেখায়, আর এই ভাবনা থেকেই নবদিগন্তের উন্মোচন ঘটে। কোনো কোনো মহৎ দিন কখনো কখনো নিয়ে আসে যুগান্তরের সম্ভাবনা,
2: আর এই সম্ভাবনার জন্য কখনো কখনো হয়তো অপেক্ষাতেও থাকতে হয়। বন্ধুরা, আমরা জানি যে আমরা আমাদের চিন্তা শক্তি দ্বারা পরিচালিত হই। যাদের চিন্তা ভাবনা যত গভীর এবং সুন্দর, তাদের জীবনধারাও ততই সুন্দর।
3: তাই জীবনের প্রতিটি পদক্ষেপে ভেবে চিনতে নিতে হবে। বন্ধুরা, আজকে শুরুতেই রয়েছে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা।
2: আজকের বিষয়, নবদম্পতিদের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি। সাক্ষাৎকার প্রদানে ডাক্তার হেলেনা জাবিন, সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার ডোরিন আজম।
4: শ্রোতা, আজ আমরা কথা বলবো নবদম্পতিদের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার হেলেনা জাবিন, সিনিয়র কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস, MFSTs। ডাক্তার হেলেনা জাবিন, আপনার কাছে জানতে চাইবো যে নবদম্পতিদের জন্য আসলে কি কি পরিবার পরিকল্পনা পদ্ধতি দেওয়া হয়ে থাকে শুরুতেই।
5: যে আমাদের বেশিরভাগ নবদম্পতি মহিলাদের, মানে মেয়েদের, কিশোর কিশোরী হয়ে যাচ্ছে, বয়সটা হচ্ছে 18 বছর এরকম, মানে আমরা বলি যে 21-এর আগে বাচ্চা না। হ্যাঁ, তো সেটা যদি হয় তাহলে অবশ্যই আমরা একটা অস্থায়ী পদ্ধতি কিছু দিব। সেটার মধ্যে আমরা যদি বলি, প্রথমে খাবার বড়ি আছে, এবং আরেকটা হচ্ছে হরমোন পদ্ধতি, এক রড বিশিষ্ট ইমপ্ল্যান্ট, এটা হাতের মধ্যে দিয়ে থাকে। সেটাও এটা দিলেই হচ্ছে আপনার 3 বছর আমরা নিশ্চিন্তে থাকতে পারে যে 3 বছরে তাকে আর অন্য কোনো পদ্ধতি নিতে হতে পারে না। আর খাবার বড়ির কথা মনে অল্প কম বেশি সবাই জানে যে একটা খাবার বড়ি খাওয়া যায়, সেটা প্রতিদিন খেতে হয়। কিন্তু এই প্রতিদিন খাওয়ার ব্যাপারটা দেখা যায় যে অনেকেই ভুলে যায়, কিংবা মনে করে যে ইরেগুলার খেলেও মনে হবে। সেজন্য মনে হয় যে এক রড বিশিষ্ট যে ইমপ্ল্যান্ট যেটা, সেটা তো অবশ্যই অনেক ভালো। এবং আরেকটা হচ্ছে যে ছেলেদের জন্য যেটা আছে সেটা শুধু কন্ডোম, কন্ডোমের ছেলেদের ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই কন্ডোম ব্যবহার করলে কিন্তু যারা ব্যবহার করবেন সঠিকভাবে ব্যবহার করাটা অবশ্যই জানতে হবে। এই জন্য যে কোনো বিষয়ে পদ্ধতি জানার ক্ষেত্রে নবদম্পতিকে অনেকে কিন্তু এই গ্রহীতারা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মেথডগুলো সম্বন্ধে জানে, কিন্তু সঠিক তথ্যগুলো জানে না। এজন্য সঠিক তথ্যটা অবশ্যই যেন পরিবার পরিকল্পনার যারা সেবা দান করেন তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য আমরা বেশিরভাগ অনুরোধ করব।
4: আসলে নবদম্পতিটা কখন পদ্ধতি শুরু করবেন এবং কতদিন পর্যন্ত তারা পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন?
5: ধন্যবাদ। আসলে কখন শুরু করবেন সেটা আমরা এইটাই যে আমরা খাবার বড়ি যখন শুরু করি আমরা কখন, সেটা আমরা সেই হিসাবে, যেরকম আমরা মাসিক শুরু হলে মাসিকের প্রথম দিন থেকে খাবার বড়ি শুরু করতে হয়। এখন কারো যদি মাঝামাঝি পর্যায়ে বিয়ে হয়ে যায়, হ্যাঁ, তখন সে কি করবে? তখন তাকে কিন্তু চিন্তা করতে হবে, ওই যে আমরা বলি যে আবার মাসিকটা হোক তখন, কিন্তু মাসখানের পিরিয়ডটা তো একটা খুব ডেঞ্জার পিরিয়ড। তখন তারা সঠিক নিয়মে যদি কন্ডোম ইউজ করে, সেটাও কিন্তু অবশ্যই, কন্ডোমটাও কিন্তু অনেক ইফেক্টিভ, হ্যাঁ, সেটাও তারা ব্যবহার করতে পারে, কিন্তু তারা কন্ডোমের সঠিক ব্যবহারটা জানতে হবে। আর খাবার বড়ি যদি খেতে পারে তাহলে কিন্তু ওই সময় খাবার বড়ি কেউ শুরু করে দেয়, তখন কিন্তু মাসিকটা আবার একটু অনিয়মিত হলে চিন্তা হবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে সে ইমপ্ল্যান্ট যেটা আছে, যে আমরা বলি যে ইমপ্ল্যান্টটা দিলে কিন্তু আমরা 24 ঘন্টা পরেই তার কার্যকারিতা শুরু হয়ে যায়। আমরা আরেকটা কথা বলছি যে হ্যাঁ, এখন কিন্তু সবাই অনেকেই জানে যে এমার্জেন্সি কন্টাসেপটিভ পিল সম্বন্ধে, হ্যাঁ, কি এটা কিন্তু রেগুলারভাবে খাওয়া যাবে না, কিন্তু ধরেন হঠাৎ ফার্স্ট দিনই, তার বিয়ের প্রথম দিন, তারা কিছুই জানে না, কিন্তু তাদের মনে একটা ধারণা যে হ্যাঁ আমার যে কনসেপ্ট করে যেতে পারি, তখন কিন্তু যে ECP বলে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, সেটা সে খেতে খেলো এমার্জেন্সি ভাবে, জরুরি গর্ভনিরোধকটা খাওয়ার পর পরে সে আবার স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে চলে আসলো, তখন সে রেগুলার কোন পদ্ধতিটা ইউজ করবে হ্যাঁ সেটা সে জানতে পেলো, তখন তারা আবার সেটা শুরু করলো।
6: ছেলেদের জন্য কন্ডম এবং মেয়েদের জন্য পিল বা যেটা আপনি বললেন অর্থাৎ ইমপ্লান্ট, তো এই ক্ষেত্রে এসব পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা রয়েছে কিনা?
5: পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য কিছু একটু থাকতে পারে, যেরকম খাবার বুড়ির মধ্যে প্রথমে যখন একটা খায়, এটা তো আসলে দুই ধরনের এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন দুইটা থাকে, যেটা মেয়েদের শরীরে থাকেই, পরিমাণে একটু বেশি চলে যাচ্ছে তার শরীরে, তখন তার মাথা ঘোরা, প্রথম প্রথম বমি বমি ভাব, তারপরে একটু ঝিমঝিম লাগা, সেটা একটু হতে পারে, কিন্তু এটা দেখা যায় যে এক দুই মাস ব্যবহার করলে সেটা আবার স্বাভাবিক চলে আসে। সেরকম ইমপ্লান্টের ক্ষেত্রেও সেরকম পার্শ্ব প্রতিক্রিয়া একটু মাসিকের তারতম্য হতে পারে, যেরকম মাসিক একটু ফোটা ফোটা হতে পারে দুই তিন মাস, অথবা মাসিক বন্ধ থাকে। বন্ধ থাকার কারণটা হচ্ছে মাসিকটা জমে না, সেজন্যই মাসিকটা হয় না, সেটাতে শরীরের কোনো ক্ষতি করে না, সেজন্য তারা এই সামান্যতম পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অবশ্যই তারা ইয়ে করতে পারে। অবশ্যই নেওয়ার আগে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, কারণ তাদের অনেক সময় সঠিক তথ্য হয় কোনগুলোতে দেওয়া যাবে না যাবে, সেরকম যদি দেওয়া না যাওয়ার মতো হয় তাহলে অবশ্যই সেই উপদেশগুলো তারা পাবে।
6: আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে 18 বছরেই প্রায় 66% যুবতী মা হয়ে যাচ্ছেন, তো এই ক্ষেত্রে আসলে 18 বছরের আগে যদি তিনি সন্তান ধারণ করেন তাহলে সেই সন্তানটি বা সেই মাটির কি কি ধরনের সমস্যা হতে পারে?
5: অনেক ধন্যবাদ। সে হচ্ছে তো এমনি মানে অপরিণত, হ্যাঁ, এখন অপরিণত একটা মা যখন একটা গর্ভবতী হবেন তাকে তো অলরেডি আমাদের তাদের কিন্তু একটু রক্তশূন্যতা থাকে এবং দুর্বলতা উইকনেস থাকে, তার অপূর্ণতা থেকেই যায়, তাহলে অপূর্ণ মায়ের গর্ভে সাধারণত দেখা যায় যে একটা অপূর্ণ বেবি হয়, হ্যাঁ, সেও তখন অপূর্ণতার মধ্যে থাকে, তো এই অপূর্ণতা তার দ্বারা কিন্তু চলতেই থাকে। তারপরে তখন যখন সে শেষের দিকে চলে আসবে তখন সময়ের আগেই তার প্রসব বেদনা উঠে যায় অথবা আগেই পানি ভেঙে যায়, তখন একটা অপুষ্ট বেবি ডেলিভারি ভারমূর্তপূর্ণতা হবে না, তখন দেখা যাবে যে যখন নর্মাল ডেলিভারি করতে গেল হয়তো নর্মাল ডেলিভারি তার হলো না, হ্যাঁ, যদি হসপিটালে আসে তখন দেখা যাবে যে নর্মাল ডেলিভারি না হলে তাকে সিজারিয়ান সেকশনের কাছে যেতে হলো, অথবা তাকে নর্মাল ডেলিভারি হতে গিয়ে হয়তো তারা যদি হসপিটালে না এসে থাকে তা এমন বেশি চেষ্টা করতে থাকলো যেটা মাটাও মৃত্যুর ঝুঁকির মধ্যে চলে গেল, এবং যেহেতু অপুষ্টতার মধ্যে থাকে এবং রক্তশূন্যতার মধ্যে থাকে, বাচ্চা হওয়ার পরে তাদের একটুখানি রক্তক্ষরণ হলেই সেই মাটা আরো বেশি অসুস্থতার মধ্যে চলে যায়। তারপরে তো তার ব্রেনের ম্যাচুরিটি হয়ই না যে ওই ছোট বাচ্চাটাকে লালন পালন করার জন্য, তখন তার পূর্ণতাটা তো সেখানেও অনেকখানি গ্যাপ চলে যায়।
6: ধন্যবাদ ডাক্তার হেলেনা জেবিন। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ কথা বললাম নবদম্পতিদের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে, আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক কথার পরে চলুন শোনা যাক একটি স্বাস্থ্য বিষয়ক গান। গানে কথা সাজিয়েছেন মোহাম্মদ ইনামুল ইসলাম, কণ্ঠ দিয়েছেন বাবুল রেজা।

0: শিক্ষা একজন নারী এবং তার সঙ্গী এবং পরিবারের স্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতার স্তর বৃদ্ধি করে। নারীদের শিক্ষা এবং উন্নত প্রশিক্ষণের স্তর তার পরিবারের সচ্ছলতাও বৃদ্ধি করতে পারে। বন্ধুরা, এবারই শোনাব একটি কথিকা। আজকের বিষয়, জন্ম নিয়ন্ত্রণে নারীর অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা। এ বিষয়ে বিস্তারিত বলছেন শামসুন নাহার মাসুদ।
1: একটি পরিবারকে সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হলে প্রথমে যা প্রয়োজন তা হল পরিবার, পরিবারের পরিবেশ। আর এ পরিবার তখনই সুন্দর পরিবেশপূর্ণ হবে যখন সে পরিবার সন্তান সন্ততি নিয়ে সুন্দর হাসিখুশিভাবে জীবনযাপন করবে। একটি পরিবার যখন সীমিত থাকে না বা বড় হয়ে পড়ে, যেমন পরিবারে আটটি

0: পাকিস্তানের উন্নত বাসস্থান, লেখাপড়া, পুষ্টি রক্ষা, চিকিৎসা, বিনোদন পূরণ করা কিভাবে সম্ভব? তখনই পরিবারে নেমে আসে নানা রকম বিপর্যয়। একদিকে বাসস্থানের চরম সংকট, গাদাগাদি করে বাস করা, অন্যদিকে খাওয়া দাওয়া, পুষ্টি রক্ষা করা, চিকিৎসা দেওয়া কিছুতেই সম্ভব হয় না। এতগুলো সন্তানের চাহিদা পূরণ না হয় সন্তানেরা হয়ে পড়ে বেপরোয়া ও পথভ্রষ্ট, যার কারণ বাবা মাকে পোহাতে হয় অনেক লাঞ্ছনা গঞ্জনা। তারও কোনো শেষ নেই, এর রেশ চলতে থাকে পরবর্তী বংশধরদের উপর। অন্যদিকে এতগুলো সন্তান ধারণে মায়ের স্বাস্থ্য ভেঙে পড়ে, অপুষ্টিজনিত কারণে সুস্থ সন্তান জন্ম দেওয়া সম্ভব হয় না। পরবর্তীতে ভঙ্গুর স্বাস্থ্য সম্বলিত মা ও অসুস্থ সন্তানদের নিয়ে পারিবারিক পরিবেশ হয়ে পড়ে বিপর্যস্ত। কখনো কখনো মা ও সন্তানের মৃত্যুর ঝুঁকিও পোহাতে হয়, আর মা যদি থাকে অসুস্থ ও পুষ্টিহীন, প্রসবজনিত কারণে মা ও শিশুর মৃত্যু হয়, তখন অন্যান্য সন্তানদের দেখাশোনা পড়াশোনার জন্য কেউ থাকে না। এসব সন্তানেরা নিয়ন্ত্রিত পরিবেশ ও অভিভাবকের অভাবের ছিন্ন ভিন্ন হয়ে সমাজে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। এর মূল কারণ সন্তান বেশি নেওয়া পরিবারকে বিপর্যস্ত করা। তাই পরিবারের পরিবেশের এই বিপর্যয়কে রোধ করতে হলে পরিবারকে রাখতে হবে সীমিত বা ছোট। তাই পূর্ব পরিকল্পনার মাঝে স্বামী স্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ছোট রাখতে হবে। এক্ষেত্রে নারীর অধিকারকে মূল্যায়ন করতে হবে। স্বামীকে মানতে হবে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের বেশি নেওয়া যাবে না, যাতে নারীর অধিকারকে নিশ্চিত করা যায় জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তাই প্রতিটি নবদম্পত্তিকে সহযোগিতার মাধ্যমে বিয়ের প্রথম রাত থেকেই জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জেনে নিয়ে যার যেটা সুবিধা তাই গ্রহণ করে পরিবারকে সীমিত রাখতে হবে। এতে পরিবারের সব সদস্যকে একমত হয়ে নারীর পরিবার পরিকল্পনা গ্রহণে অধিকার দিতে হবে। এতে ছোট পরিবার গড়ে তুলে দু একটি সন্তানের সব রকম চাহিদা পূরণের পাশাপাশি উপযুক্ত শিক্ষা, কর্মক্ষম ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সহজ হবে। তাই আসুন আমরা সবাই জন্ম নিয়ন্ত্রণের সুযোগ দিয়ে নারীর অধিকারকে নিশ্চিত করে পরিবার, সমাজ ও দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই।
1: মানুষ সহ পৃথিবীর সকল প্রাণীর জন্য পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশই হলো প্রাণের ধারক। পরিবেশের উপর নির্ভর করে মানুষ বা অন্য যে কোনো উদ্ভিদ বা প্রাণীর জীবনের উদ্ভব ও বিকাশ ঘটে। প্রতিটি জীবই বাঁচার জন্য নিজ নিজ পরিবেশ থেকে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে।
2: সে পরিবেশ যদি কোনো কারণে দূষিত হয় তবে তা জীবের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। বন্ধুরা, চলুন এবারে শোনা যাক একটি পরিবেশ বিষয়ক গান। শিল্পী মেলোডি সাধনা সরকার, গানের কথা সাজিয়েছেন আব্দুল বারী হাওলাদার।

0: আপনারা শুনছেন নিশুগুড়ি ছোট পরিবার। আমাদের আজকের পর্ব আমাদের চেতনায় আমাদের ভাবনায়, আর এই অনুষ্ঠান প্রচার হচ্ছে জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: বন্ধুরা, আমরা গৃহের কাজকেই মনে করি গৃহিণীর সবচেয়ে বড় কাজ, কিন্তু পরিবারের অন্যান্য বড় বড় সিদ্ধান্তেও কিন্তু নারীর ভূমিকা রাখা উচিত। বিশেষ করে ছোট পরিবার গঠনে নারীর ভূমিকা প্রাধান্য। তো চলুন এ বিষয়ে আরো বিস্তারিত শুনে আসি রেবেকা সুলতানের কাছ থেকে।
2: ছোট পরিবার হলো পিতামাতা এবং এক বা দু সন্তান সহ একটি পরিবার। ছোট পরিবার গঠনের জন্য প্রয়োজন ইতিবাচক মানসিকতা এবং দৃষ্টি দিতে হবে পরিবার পরিকল্পনার দিকে। পরিবার পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে নারীর সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের দেশে নারী পুরুষ উভয়ের জন্য রয়েছে অনেক নিরাপদ এবং কার্যকরী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেমন নারীদের জন্য রয়েছে খাবার, বড়ি, ইঞ্জেকশন, ইমপ্ল্যান্ট, IUD, পুরুষের জন্য রয়েছে কন্ডম, পুরুষ বন্ধাকরণ পদ্ধতি। বাংলাদেশের আয়তন, অবস্থান, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, আত্মসামাজিক অবস্থা ইত্যাদি বিবেচনায় রেখে ছোট পরিবার গঠন অত্যন্ত প্রয়োজন। ছোট পরিবার হল সংরক্ষিত মানবাধিকার। ছোট পরিবার সমাজ রাষ্ট্রের উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত, কারণ যে কোনো পরিবারের আকার ছোট হলে ওই পরিবারের সদস্যদের শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য মৌলিক অধিকার পূরণ হয়ে থাকে। বাস্তবে দেখা যায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে নারীরা যতটা সম্পৃক্ত, পুরুষ সেভাবে সম্পৃক্ত হতে চায় না। তাদের এ বিষয়ে রয়েছে অনীহা। সমাজের পরিবারের কেন্দ্রে থাকা পুরুষ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ঠেলে দিয়েছেন নারীর দিকে। তাদের জন্য সহজ, স্বাভাবিক ও নিরাপদ পদ্ধতি থাকলেও তারা সেগুলো ব্যবহারে অনাগ্রহী। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে প্রায় ঝামেলা বলে মনে করে তারা। অথচ স্বামী স্ত্রী দুজনে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো সমানভাবে ব্যবহার করলে নারী সুস্থ এবং স্বাভাবিক থাকে, পরিবারের অবদান রাখতে পারে বিভিন্ন ক্ষেত্রে। তাই এক্ষেত্রে নারীদের এগিয়ে আসতে হবে। নারী তার সঙ্গীকে পরামর্শ, অনুপ্রেরণা দিয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে আগ্রহী করে তুলতে পারলে পরিবার ছোট রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাড়া মিলবে। এক্ষেত্রে নারীকে বুদ্ধিদীপ্ত হতে হবে, সঙ্গীকে বুঝাতে হবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করলে পরিবার কতটা সুশৃঙ্খল হবে, সন্তান মা বাবার স্বাস্থ্য, সন্তানের শিক্ষা, সুস্থতা, আর্থিক অবস্থা ভালো হলে তার ফলাফল কি হবে বা কতটা ভালো হবে, এতে সন্তানের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে তাদের মেধার বিকাশ কিভাবে ঘটবে। নারী পুরুষের যৌথ সিদ্ধান্তের ফলে ছোট পরিবার গঠন করতে পারলে তারা থাকতে পারবে আস্থায়, নির্ভরতায় এবং নির্ভর জীবনে। এক্ষেত্রে নারীকে তার স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে, নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, দিতে হবে প্রাপ্য সম্মান এবং নারী পুরুষের সমান অধিকার। নারীরা সচেতন না হলে পরিবার সমাজ কখনো পরিশুদ্ধ হবে না। নারীর ক্ষমতায়নে জোর দিতে হবে রাষ্ট্র, সমাজ এবং পরিবার থেকে। নারীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। নারীর পছন্দ এবং মত প্রকাশের এবং তা বাস্তবায়নের পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে সচেতনতামূলক আলোচনা, সিনেমা তৈরি এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠান করতে হবে। তবে হয়তো অনেক ক্ষেত্রে কুকলে যাওয়া নারী জেগে উঠবে, স্বাধীনতার স্বাদ পাবে, পরিবারের একটি শক্তিশালী অবস্থান তৈরি হবে। নারীর অনুপ্রেরণা এবং পরামর্শে ছোট পরিবার গঠিত হবে, পরিবারের উন্নতি হবে, তার প্রভাব পড়বে সমাজ এবং রাষ্ট্রে।
3: বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে শোনাব একটি বেতার কার্ড।
4: হয় লস্করা, আস্তে আস্তে সসা, অহন আমার নাম ধরে টাকাটা কি করেন না, টের পাইলে পাখি উড়াল দিব।
5: আরে আমার কথা শুন, ফলাইবার সব পথ বন্ধ, কই দিয়া ফলাইব আলি? হ্যাঁ ভাবছ কি সোনার চানে পিছলা গুগু, কই ফলাইবা তুমি, বেশি সালা কইছ।
4: সসা আপনি তো দেখি কুলে এসে সব মাটি করবেন, অত কথা না কইয়া কামটা সারতে দেন।
6: কিন্তু যদি আবার ভাগে?
4: ভাগবো, আরে ভাগবো কোন হাম দিয়া, সাইড দিয়ে এক দিয়ে ঘিরা ফেলাইছি না, বুঝছি, সুপের মধ্যে দেখা যায়। মাথা নিচা করে বসে রয়েছে।
6: সাসার
4: মাথার দাম আছে, যা কনের আমার কাছে।
7: আমার আর কনের কিছু নাই, বাঘ যখন কুয়াই পড়ছে।
6: তুমি বাঘ
7: না তো কি, একবার ছুটতে পারলে
4: আর ছুটনের কোন কায়দা নাই। এই ধরো, এই ধরো, ধরো অহনি লইয়া চলো জায়গা মতো।
7: আব্বা আপনার আমার শ্বশুর, বাপের পরে তো শ্বশুরের স্থান। আপনি এই চামচিকা গুলার কিছু কন।
6: বাঘ আর চামচিকার হিসাব পরে হইব, আগে জায়গা মতো চলো বাবাজি, যা করনের আইজি করামু।
7: আপনারা আমারে কোথায় নিয়ে যাবেন?
4: ফুলিয়াপার কাছে।
7: আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, আমি নিজে যাবো ফুলিয়াপার কাছে।
4: সাসা
6: কিরে
4: হুই যে সাথি মাথায় দিয়ে ফুলিয়াপা আইতাছে।
6: ডাক দে
4: ফুলিয়াপা। ও ফুলিয়াপা,
7: আমার আর দুইটা দিনে সময় দেন যায় না।
6: কেন?
7: আমার পরম প্রিয়তমা স্ত্রীর শেষ।
6: এই শেষ কিরে, শেষ কি? শেষ মানে কি? তোমারে কি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হইতেছে যে শেষ?
8: ব্যাপার কি? ও নাকি এভাবে সবাই মিলে জাপটে ধরে আছেন কেন?
6: আগে আপনার অফিসে চলেন, সেইখানে সব কথা হবে, কাজ হবে।
8: কথা হবে, কাজ হবে মানে কি চাচা? আপনারা জামাই মেয়েকে ধরে না রেখে কথা বলতে দেন।
4: আর কথা বলার অধিকার তো সবার আছে, সত্য। তবে এই রকম আকাই মা ঘরজামাইয়ের কথা শুনতে শুনতে আমাগো মাইয়া অতিষ্ঠ হইয়া গেছে। তাই সমাজের মাতব্য হিসাবে আমরাই ডিসিশন লইছি।
6: আমরা ডিসিশন লইছি
4: যে ওরে ধইরা নিয়া আপনার গো ক্লিনিকে ইয়া করাই দিই, সারা জীবনের লাগা বাচ্চা হওয়া বন্ধ।
7: ফুলিয়াফা, এটা একটা বিচার হইল কন। বিয়ার পরের বছর প্রথম মাইয়া হইছে, তার পরের বছর আরেক মাইয়া, আবার এই ধরেন গিয়া দেড় বছরের মাথায় আবারও মাইয়া। আমার দোষ কি? এখন পুরা চেষ্টা তো আমি করতেই পারি।
4: এইটা কি কইয়া বইলা হওয়ানো যায়? ছেলে হোক আর মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আবার চার নাম্বার।
8: আহা হা, লস্কর ভাই শোনেন শোনেন, আপনি যা সহজে বুঝছেন আলী ভাই তা সহজে বুঝে নাই।
4: আর সেই জন্যই তো লইয়া যাইতাছি একেবারে ভ্যাসেকটমি করাই।
6: ক্লিয়ার কাট।
8: আশ্চর্য কথা বলেন তো আপনারা, যা বলছেন জেনে বলছেন।
4: হ্যাঁ, যাইরা বুঝাই রাই হইল আলীর যা সন্তান হবার হইছে, আর দরকার
6: নাই।
8: ছোট্ট একটা ব্যাপার নিয়া আপনারা বড় একটা কমিক করে ফেললেন। শুনেন, পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি অথবা অস্থায়ী পদ্ধতি যেইটাই হোক, দম্পতিরা স্বাধীনভাবে নিজের ইচ্ছায় গ্রহণ করবে। আর এই যে বললেন ভ্যাসেকটমি মানে NSV, এটা কেবল পুরুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের একটা স্থায়ী পদ্ধতি। এটা গ্রহণ করলে আগের অবস্থায় আর ফিরে যাওয়া যায় না।
7: আফা, আমার দরকার হলে বুড়ি খাওয়ান, কিন্তু কাটা সিরা এসব।
8: আচ্ছা আচ্ছা আচ্ছা, সব পদ্ধতিগুলাই জানাবো, সমস্যা নাই। তবে NSV-র কথা যখন হচ্ছে তখন বলি, শোনেন, এর সুবিধা হলো ছুরি কাঁচি কিছুই লাগে না, সেলাইও লাগে না, আর রক্তপাত নাই বললেই চলে। অন্ডথলিতে ছোট্ট ছিদ্রের মাধ্যমে এটা অতি সহজেই করা হয়, এই 5-7 মিনিটের মধ্যেই কাজ হয়ে যায়। যৌন ক্ষমতা স্বাভাবিক থাকে, দুই দিন পরেই আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়েই NSV করানো হয়, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই।
6: বাস, তাইলে আর ভেজাল কি? চলেন,
8: ভেজাল কিছুই নাই। তবে NSV নেওয়ার 3 মাস পর থেকে এর কার্যকারিতা শুরু হয়। এই 3 মাস সহবাসের সময় কন্ডোম ব্যবহার করতে হইব, নয়তো স্ত্রীকে অন্য যে কোনো অস্থায়ী পদ্ধতি ব্যবহার করতে হইব।
4: সেইটাই হইব ভ্যাসেক তুমি।
8: না না না না না না না, আপনি বললে তো আর হবে না। আলী ভাই তার স্ত্রীর সাথে পরামর্শ করে যে পদ্ধতি নিতে চাইবেন সেইটাই দেওয়া হবে। যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কিছু NGO ক্লিনিক থেকেই NSV বা ভ্যাসেকটমি করানো হয়। আগে আপনারা সিদ্ধান্ত নেন।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে চিঠি লিখুন। আমাদের ঠিকানা হল ডাকবাক্স প্রযত্ন পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শিরি বাংলা নগর আগারগাঁও ঢাকা 1207।
0: আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস বেতার phnc1207@gmail.com। স্বাস্থ্য সচেতনতাই আমাদের সুস্থ জীবন দিবে, তাই স্বাস্থ্য সচেতন হন, স্বাস্থ্য বিধিগুলো মেনে চলুন, ডেঙ্গু প্রতিরোধ করুন।
9: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে তা ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল, ফ্রিজে জমে থাকা পানি তিন দিনের মধ্যে ফেলে দিতে হবে। সাধারণ চিকিৎসাতেই এ জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। আসুন পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াই। পরিচ্ছন্নতা অভিযানে সবাই সরাসরি যুক্ত থাকতে চেষ্টা করি। আর জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: সময়ের সাথে সাথে চলে এলাম সময়ের প্রান্তে, আর প্রান্তসীমায় দাঁড়িয়ে বলতে চাই আজকের শেষের কথাগুলো।
3: আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন জিএম তারিক, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ফারহানা খান পুরবী
0: এবং আমি জিএম তারিক, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন।
3: এসুগুরি ছোট পরিবার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
10: এসুগুরি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও করিয়ান, আল কোরআন। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। আল হাদিস
4: বাংলাদেশ বেতার ঢাকা। শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী নওশিন লাইলা, গীতিকার আব্দুল হাই আলহাদি, সুরকার শওকত হোসেন।

0: ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষক কাজীর গান। গানের কথা, কৃষিকাজে নাইরে লাজ, শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

0: পূর্বে আমরা আবার আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এবং রাষ্ট্রপতি নির্বাচন যেমনটি আমরা বলেছিলাম দুপুর 2 বাজে শুরু হয়েছে এবং এটি বিরতিহীনভাবে চলছে, 5 পর্যন্ত চলবে, অর্থাৎ আর কয়েক মিনিট বাকি। ইতিমধ্যেই আমরা দেখেছি যে যারা নির্বাচন পরিচালনা করছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ, কমিশনারবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, তারা কিন্তু তাদের আসনে বসে আছেন। অর্থাৎ 5 পরে যে বাকি, যেই ভোট গ্রহণের পরে যে বাকি কার্যক্রমগুলো, সেগুলো তারা পরিচালনা করবেন। অর্থাৎ ভোট গ্রহণ, ভোট যে বাক্স রয়েছে, সে বাক্সটি খুলবেন, সেখানে ভোটগুলো গণনা করবেন এবং এর পরপরই যে গণনার পরে ফলাফল সেটিও জানিয়ে দেবেন। ইতিমধ্যে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে ভোট গ্রহণ শুরু হয়েছিল দুপুর 2, যেখানে খালি 2 স্বচ্ছ ব্যালট বাক্স আছে এবং আমরা দেখেছি এই ব্যালট বাক্সগুলো প্রথমে সব মাননীয় সংসদ সদস্য বৃন্দকে দেখিয়েছেন যেটি খালি আছে কিনা। দুজন সরকারি দলের চিফ মাননীয় চিফ এবং বিরোধী দলের চিফ হুইপ দুজনের উপস্থিতিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এটি পরখ করে সবাইকে দেখিয়েছেন। এবং এর পরপরই কিন্তু প্রথম যে ভোটটি প্রদান করা হয়, যিনি ভোট প্রদান করেন তিনি হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। প্রথমে ভোট প্রদান করেন, তার ভোটাধিকার প্রয়োগ করেন, কারণ তিনিও একজন মাননীয় সংসদ সদস্য। এবং এর পরপরই মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা সহ অন্যান্য মাননীয় সদস্য বৃন্দ এই ভোটাধিকার প্রয়োগ করেন। এইভাবেই কিন্তু চলছিল ভোট। এবং আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে একটি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সরকারি এবং বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য বৃন্দ তাদের পছন্দনীয় যে প্রার্থী, দুজন প্রার্থী রয়েছেন, স্বশপ্রদ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আজকে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি প্রার্থী, অন্যতম প্রার্থী, তিনি কিন্তু যেহেতু একজন মাননীয় সংসদ সদস্য, তিনি বর্তমান পর্যন্ত শপথ গ্রহণ না করা পর্যন্ত তিনি সংসদ হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা আশা করছি আর 2-1 মিনিটের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন নির্বাচনের যে এতক্ষণের যে কার্যক্রম সেটি তুলে ধরবেন অথবা পরবর্তী যে কার্যক্রম সেটির ঘোষণা দেবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি ইতিমধ্যে কাগজপত্র নিয়ে বসে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি পদে যে দুজন প্রার্থী রয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যজন হচ্ছেন তিনিও বর্ষীয়ান রাজনীতিবিদ কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে তার যে সম্পৃক্ততা, তিনি একেবারে তৃণমূল ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে 2016 তিনি পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে এমন এক ক্রান্তিকাল সময় পার করেছেন যখন আসলে জগদ্দল পাথরের মতো এই দেশের বিরোধী দলের রাজনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়েছিল। তিনি একেবারেই নির্যাতন, নিপীড়ন, কারাবরণ মধ্যেও কিন্তু দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, বিশেষ করে পশ্চিম দেশের একটি বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাসিত জীবনে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন তাদের নির্দেশনায়। এটি তার জীবনের সবচেয়ে বড় একটি পাওয়া। এবং একই সঙ্গে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তিনিও কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন এবং তার রাজনৈতিক জীবনও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্য দিয়ে সূচনা হয়েছিল। তিনি BNP-রও একজন অন্যতম নেতা ছিলেন এবং দুজনেই কিন্তু যোগ্যতর ব্যক্তি। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা তারেক রহমান সহ অন্যান্য, আমরা এবারে সরাসরি নির্বাচন কমিশন চলে যাচ্ছি।
1: আমরা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান পর্ব সম্পন্ন করেছি। এখন ভোট গণনা পর্ব। জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সহায়ক কর্মকর্তাগণ ভোট গণনা শুরু করবেন। গণনা শেষ হওয়া মাত্রই ফলাফল জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, যেমনটি আমরা বলেছিলাম, এই নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন। তিনি কিন্তু বলেছেন, ইতিমধ্যে আপনাদেরকে শুনেছেন আপনারা, যে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে এবং এখানে মাননীয় সংসদ সদস্য বৃন্দ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এখন ভোটগুলো গণনা করা হবে এবং নির্বাচন পরিচালনার জন্য যেই সমস্ত সদস্য বৃন্দ রয়েছেন নির্বাচন কমিশন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটি টেবিলে এই ব্যালট বাক্সগুলো এনেছেন। এবং আগেই বলেছি যে স্বচ্ছ ব্যালট বাক্সে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছেন মাননীয় সংসদ সদস্য বৃন্দ। আমরা দেখতে পাচ্ছি যে কর্মকর্তা বৃন্দ, নির্বাচন কমিশনের কর্মকর্তা বৃন্দ এই বাক্সগুলো একটি বাক্স খুলেছেন এবং একটি বাক্স খুলেছেন। এই এখানে জানি রাখি এই ব্যালেটগুলো গণনা করা হবে এখন যে মাননীয় সংসদ সদস্য বৃন্দ যারা ভোটাধিকার দিয়েছেন তাদের ব্যালেট পেপারগুলো স্বচ্ছ বাক্স ও আরেকটি বাক্স উন্মুক্ত করেছেন এবং চারপাশে কিন্তু রয়েছেন কর্মকর্তা বৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও বেশ নির্বাচিত গণমাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন। তিনটি বাক্স কিন্তু খুলেছেন এবং তিনটি বাক্স থেকে কিন্তু ভোটগুলো ব্যালটগুলো ব্যালট পেপারগুলো টেবিলের উপরে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা বৃন্দ যারা নির্বাচন পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত তারা কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে ভোট গণনার জন্য কার্যক্রম শুরু করছেন। এখন প্রচলিত সবার সামনেই কিন্তু বলে রাখি যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষের মধ্যখানে যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে একটি তিনটি টেবিল সাজানো হয়েছে, টেবিলের উপর এগুলো রাখা আছে এবং মাননীয় সংসদ সদস্য বৃন্দ কিন্তু সরাসরি এই ভোট ব্যালটগুলো বাছাইকরণ এবং ব্যালট পেপারগুলো সাজানো, ব্যালট পেপার গণনা করা প্রত্যেকটি জিনিসই কিন্তু দেখতে পাচ্ছেন, সরাসরি ব্যালট পেপারগুলো দেখতে পাচ্ছেন এবং সরাসরি তারা কিন্তু অবলোকন করতে পারছেন। একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে বাংলাদেশ টেলিভিশন সহ সংসদ টেলিভিশনের যে ক্যামেরা পার্সনরা আছেন তারা কিন্তু সরাসরি এই গণনাটুকু স্বচ্ছভাবে দেখাতে পারছেন এবং আমরাও কিন্তু দেখতে পাচ্ছি, একেবারে সবাই কিন্তু দেখতে পাচ্ছে যে ব্যালটগুলো কিভাবে এখন বাছাই করা হচ্ছে। আপনারা জানেন যে 350টি আসনের মধ্যে অর্থাৎ 350 জন মাননীয় সংসদ সদস্য বৃন্দ ভোটাধিকার প্রয়োগের অধিকারী হলো। একটি আসন চট্টগ্রাম 4 আসনের একটি কেন্দ্রের একটি নির্বাচিত আসনের ফলাফল আদালত কর্তৃক বাতিল হলে সেই আসনটি এখন পর্যন্ত সিদ্ধান্ত না হয়। আজকের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল নির্বাচন কমিশন সূত্রে 349 জন এবং আমরা আশা করছি যে 349টি ভোট হয়তো এখানে প্রয়োগ করা হয়েছে মাননীয় সংসদ সদস্য বৃন্দ। এবং এই 350টি ভোট এখন ব্যালটগুলোকে আলাদা করা হচ্ছে, প্রথম ব্যালটগুলো গোছানো হচ্ছে, এই শর্টিং করা হচ্ছে অর্থাৎ এগুলোকে প্রথম বাছায় খুলবে ভাঁজ করা, যেহেতু এগুলি খুলে কে কতটা অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এমপি মহোদয় কয় যেগুলো পাবেন সেগুলোকে একদিকে রাখা হবে, অন্যদিকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম তিনি কতগুলো পাবেন সেগুলো রাখা হবে, পরে গণনা করা হবে। এটি কিন্তু প্রচলিত পদ্ধতি নির্বাচনে ব্যালট পেপার গণনার। আমরা দেখতে পাচ্ছি যে এ প্রক্রিয়া চলছে এবং নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু এই কাজে করছেন। আমরা আশা করছি বেশিক্ষণ লাগার কথা নেই, মানে 349 ভোটই আমরা আশা করছি হয়তো হয়েছেন। এই বিষয়টিতে আমরা দেখতে পাচ্ছি একটি অনন্য অসাধারণ, একেবারে অনন্য সাধারণ ঘটনা বলা যাবে না, এটি একেবারে ব্যতিক্রম ধর্মী একটি বিষয়। এক বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আজকের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং সরকারি দলের চিফ হুইপ এবং বিরোধী দলের চিফ হুইপ হাতে হাত রেখে তারা কিন্তু পাশে দাঁড়িয়ে এই দৃশ্যটি অবলোকন করছেন। দুজনের যে মানে সম্প্রীতি এটি আসলে দেখবার মতো, এই দিনটি দেখবার জন্যই কিন্তু এই ধরনের পরিবেশ নিশ্চিত করবার জন্যই কিন্তু মানুষের প্রবল আকাঙ্ক্ষা ছিল।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কর্মকর্তা বৃন্দরা তাদের কাজকর্ম চালিয়ে, ক্যামেরা পার্সন আছেন, তারা জিনিসগুলো সরাসরি দেখাবার চেষ্টা করছেন। দুইজন চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ এবং সরকারি দলের চিফ হুইপ একেবারে কাছে থেকে তারা কিন্তু ব্যালটগুলো যারা গোছাচ্ছেন, শর্টিং করছেন, এই কার্যক্রম তারা দেখছেন। এই দৃশ্যটি আসলে মনে করিয়ে দেয় যে এই বাংলাদেশ এইভাবে এগিয়ে যাবে এবং এইভাবে এগিয়ে যাওয়া উচিত। আমাদের সঙ্গে পরস্পরের মত দ্বৈততা থাকতে পারে, আমাদের আমাদের সঙ্গে পরস্পরের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক ভালোবাসা, ঐক্যের মধ্য দিয়ে যে আমরা এগিয়ে যাব, এই প্রত্যয় যে আমরা গ্রহণ করেছি, সেই প্রত্যয়েরই কিন্তু প্রতিফলন আজকের নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এটি অভূতপূর্ব দৃশ্য বলা যায়। এটি অনেকের জীবনে দেখা হয়েছে কিনা বা আমাদের অনেকের জীবনে দেখা হয়নি যে সরকারি দল এবং বিরোধী দলের দুজন চিফ হুইপ একেবারেই এই জয় পরাজয় নিশ্চিত যেন কিন্তু তারা চমৎকার পরিবেশে এই গণতান্ত্রিক উত্তরণের এই এই যে পথ, এই পথ থেকে তারা কিন্তু ভালো ভূমিকা রাখছেন। এটি কিন্তু আমি মনে করি যে এটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নতুন মাইলফলক হিসেবে থাকবে। ভোট ব্যালটগুলো সাজানো হচ্ছে, অর্থাৎ ব্যালটগুলো আলাদা আলাদা করা হচ্ছে, কিছুক্ষণ মধ্যেই গণনা করা হবে এবং মাননীয় সংসদ সদস্য বৃন্দরা কিন্তু অধীর আগ্রহে এখানে বলে রাখি আপনাদেরকে যে একেবারে 35 বছর পর, আপনাদের যদি মনে থাকে যে 91 সালে এই বাংলাদেশের জাতীয় সংসদে একটি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং তখনকার যিনি প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলের যে সরকার তিনি গঠন করেছিলেন, ঠিক সেই সময় কিন্তু

1991 সালে এই রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছিল এবং এর পর কিন্তু আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি, কেননা একক প্রার্থী ছিল এবং এবারে আবার তাঁরই সুযোগ্য পুত্র এবং জননন্দিত নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সরকার পরিচালনার প্রথমবারই তাঁরও সরকার পরিচালনার প্রথমবার যে দায়িত্ব লাভ করেন এই প্রথমবার সরকার পরিচালনার সময় কিন্তু আবারও আমরা দেখলাম একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন এই জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হল। জয় পরাজয় বড় কথা নয়, বরং গণতান্ত্রিক যেই প্রক্রিয়া সেটিকে এগিয়ে নিতে এই ধরনের প্রক্রিয়া অব্যাহত রাখা যে প্রয়োজন সেটি কিন্তু আজকের নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হলো। আমরা দেখতে পাচ্ছি যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু ভোটার যে ব্যালট পেপারগুলি রয়েছেন তারা সাজাচ্ছেন এবং দুজন সরকারি দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ অত্যন্ত একেবারে বন্ধুত্বপূর্ণ একটি চমৎকার পরিবেশের মধ্য দিয়ে আন্তরিকতা তারা কিন্তু বিষয়গুলো খুব কাছ থেকে অবলোকন করছেন এবং মাননীয় সংসদ সদস্য বৃন্দ তারা সবাই কিন্তু যার যার আসনে আসন রত আছেন, একই সঙ্গে সংসদে উপস্থিত আছেন সংসদ নেতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা যেমনটি জেনেছেন যে আগামীকাল এবং ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে যে আজকে যিনি নির্বাচিত হবেন রাষ্ট্রপতি হিসেবে তিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যে বঙ্গভবন কিন্তু শপথ গ্রহণের রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পাদন করেছে এবং আগামীকাল মহামান্য রাষ্ট্রপতি হিসাবে যিনি আজকে নির্বাচিত হবেন তাকে শপথ গ্রহণ করানো হবে এবং এর মধ্য দিয়ে আরও একটি উত্তরণ ঘটবে, আরও একটি নতুন অভিযাত্রার সূচনা ঘটবে। কেননা মানুষ চায় জনবান্ধব একজন রাষ্ট্রপতি, মানুষ চায় জনবান্ধব একজন প্রধানমন্ত্রী, মানুষ চায় জনবান্ধব জনপ্রতিনিধি। এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে। আমরা দেখতে পাচ্ছি ব্যালটগুলো সাজানো হচ্ছে, এবং আশা করছি বেশিক্ষণ লাগার কথা নয়, 349 ভোট বৈধ ভোট থাকার কথা। এরপরে কটা ভোট এখানে পড়েছে সেটি কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন তিনি জানিয়ে দেবেন, কারণ তিনিই কিন্তু এই নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে নির্বাচন কমিশনের সম্মানিত কমিশনার বৃন্দ রয়েছেন তারাও কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আসন গ্রহণ করেছেন এবং সামগ্রিক যে নির্বাচন কমিশনের পক্ষে সামগ্রিক যে সাচিবিক দায়িত্ব এই সাচিবিক দায়িত্বটা কিন্তু পালন করছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব, তিনি এই সাচিবিক দায়িত্ব এবং সমগ্র ব্যবস্থাপনাটাকে তদারকি করছেন। একটি চৌকস টিম কিন্তু গতকাল যেমন প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচন প্রক্রিয়াকে তুলে ধরবার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে তিনি সেটি বলেছিলেন গতকাল সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ভবনে এবং সেটি সেখানে তিনি বলেছেন একটি চৌকস এবং প্রশিক্ষিত টিমকে তিনি তারা তৈরি করেছেন যারা সমগ্র ভোট এই নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন সঙ্গে অংশগ্রহণ করবেন, জড়িত থাকবেন। এবং আমরা কিন্তু প্রথম থেকেই দেখেছি অত্যন্ত সতর্কতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য তারা সকল ব্যবস্থা সম্পাদন করেছেন। তারা কিন্তু প্রথমে এসে এখানে কিন্তু যারা ভোটাধিকার যারা মাননীয় সংসদ সদস্য বৃন্দ ছিলেন তা আছেন তাঁদের সবার কাছে প্রথমে তাঁদের ব্যালট পৌঁছে দিয়েছেন এবং এর আগে শুরুতেই সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন কিভাবে একজন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন সেটি সম্পর্কে ব্রিফ করেছিলেন এবং সে আলোকে কিন্তু এই ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবং এখানে প্রথমে দুটো স্বচ্ছ ব্যালট বাক্স রাখা ছিল এবং ব্যালট বাক্সগুলো প্রচলিত যে নিয়ম আছে তিনটি, পরে অবশ্য আরেকটি আনা হয়েছিল, দুটি পড়ে যাওয়ার পর আরেকটি আনা হয়েছিল, তিনটি। এবং এখানে একটু বলে রাখি একটি আমরা যতটুকু দেখতে পেয়েছি সেটি হচ্ছে একটি ব্যালটে ব্যালট বাক্সে সরকারি দল, আরেকটি ব্যালট বাক্সে বিরোধী দল,
এবং আরেকটি ব্যালট বাক্সে সম্ভবত স্বতন্ত্র কিংবা সংরক্ষিত, এইটি এইটি আপাতত দেখা গেল, কিন্তু এইটি আসলে ঠিক মানে সঠিক কিনা সেটা বলা যাবে না। আমরা যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি, অর্থাৎ সরকারি পক্ষে সরকারি যে লভি রয়েছে সেদিকে একটি ব্যালট বাক্স ছিল, অন্যদিকে আরেকটি বিরোধী দলের যারা ছিলেন তাদের ওদিকে একটি ব্যালট বাক্স ছিল, কিন্তু আমরা দেখেছি যে হয়তো পথ পাড়ি দিয়ে তো যার যার কাছের ব্যালট বাক্সগুলোকে তারা বেছে নিয়েছিলেন সম্ভবত, এবং আমরা দেখতে পাচ্ছি এবং যথারীতি ব্যালট বাক্সগুলো সবাইকে উন্মুক্ত করে দেখিয়ে তারপরে এটিকে সিলগালা করা হয়েছিল যে এটি খালি, এটি নিশ্চিত করা হয়েছিল। এবং প্রথমে যিনি ভোট দিয়েছিলেন তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তার মধ্য দিয়ে এবং এর পরপরই বিভিন্ন জন ভোট দিয়েছেন এবং চলছে কার্যক্রম এখনো। আমরা আশা করছি যে হয়তো কিছুক্ষণের মধ্যেই এই কার্যক্রমটি সম্পন্ন হবে এবং গণনা প্রায় শেষ পর্যায়ে, কারণ 349 ভোট গণনা বেশিক্ষণ লাগার কথা নয়। এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় গুছিয়ে এনেছেন, আমরা যতটুকু দেখতে পাচ্ছি প্রায় গুছিয়ে এনেছেন দুজন স্বনামধন্য বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। দুজনই সজ্জন, দুজনই যোগ্য, দুজনই প্রথিতযশা রাজনীতিবিদ এবং দুজন দু মেরু থেকে নির্বাচন করলো। এখানে একটি জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই, দুজনের সূচনায় যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে রাজনৈতিক জীবন শুরু করেছিল এবং দীর্ঘ পথ পরিক্রমায় মির্জা ফখরুল ইসলাম এখনো সর্বশেষ মানে একেবারে শেষ পর্যন্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে এবং কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমও কিন্তু মহান মুক্তিযুদ্ধে জেট ফোর্সের সাথে থেকে যুদ্ধ করেছেন, একেবারে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুগত এবং সহচর ছিলেন এবং তিনিও বিএনপি রাজনীতির সঙ্গে একসময় জড়িত ছিলেন। এবং পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, একেবারে তৃণমূল থেকে, একেবারে বলা যায় তৃণমূল থেকে তিনি যেভাবে উঠে এসেছেন এটি আসলে সবার জন্যই শিক্ষণীয় আমি মনে করি। কেবলমাত্র রাজনৈতিক জীবন নয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক, তিনি অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে প্রথমে শিক্ষকতা জীবন ঢাকা কলেজে তিনি অধ্যাপনা দিয়ে তার চাকরি জীবন শুরু করেছিলেন এবং পরবর্তীতে রাজনীতিতে যোগ দেন। এবং রাজনীতির বাইরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরো কিছু বিষয় হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, তিনি কেবল শিক্ষকতা বা শিক্ষক ভালো ছাত্র কিংবা রাজনীতিবিদ নয়, তিনি একজন সংস্কৃতি মনা মানুষ। তিনি কিন্তু নাটকে অভিনয় করেছেন প্রচুর, ছাত্র জীবনে প্রচুর নাটকে অভিনয় করেছেন, নাটক নির্দেশনা দিয়েছেন এবং তিনি একজন ভালো আবৃত্তিকার এবং এই আবৃত্তিকার তিনি এখনো বিভিন্ন দেখা যায় সুধী সমাবেশে কিংবা জনসমাবেশে আলোচনা সভায়ও আবেগে আপ্লুত হয়ে তিনি কবিতা আবৃত্তি করেন। এই যে শুদ্ধ জীবনযাপনের একটি অবয়ব মির্জা ফখরুল ইসলাম আমাদের সামনে নিজে হয়ে হাজির হয়েছেন, এটি কিন্তু আমাদের সবার জন্য একটি শিক্ষণীয় বিষয়। একজন রাজনীতিবিদের যেসব গুণাবলী থাকা প্রয়োজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে প্রায় সব গুণাবলী রয়েছে। যেমন ধরেন তিনি একজন ভদ্র, নম্র, শিক্ষিত, সংস্কৃতি মনা এবং পরমত সহিষ্ণু একজন ব্যক্তিত্ব হিসাবে তিনি সবার কাছে কিন্তু একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে সমাদৃত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তের একেবারে ভোট বোধে এখন গণনা হয়ে গেছে সম্ভবত, এখন হয়তো লেখালেখি চলছে, যে কোনো মুহূর্তেই সেটি এই ফলাফল চলে আসবে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের কাছে এবং তিনি তা ঘোষণা করবেন। সবাই টেবিলটির মধ্যে ঝুঁকে একেবারে হিসেব নিকাশ করছেন এবং কে কত ভোট পেলেন সেটি কিছুক্ষণের মধ্যে জানা যাবে, যদিও বা এটি জানা সবার জন্যই আমরা অনুমান করতে পারি যে কি ফলাফল হবে। তারপরেও বারবার যেটি বলি, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলবার জন্যে আজকের নির্বাচন একটি অন্যতম ভূমিকা রাখবে। হারি জিতি বড় কথা নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার অংশগ্রহণটা কেমন হওয়া উচিত, আপনার অংশগ্রহণ কেমন হওয়া উচিত, এই আজকের নির্বাচনের মধ্য দিয়ে আসলে এটি সবার জন্য শিক্ষণীয় উঠবে এবং এর পুরো
কৃতিত্বে বলা যায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে গতিশীল নেতৃত্ব, সহনশীল নেতৃত্ব এবং অন্যকে সম্মান করার যে নেতৃত্ব তিনি সৃষ্টি করেছেন ব্যক্তিগত জীবন আদর্শ দিয়ে, সেটিও কিন্তু প্রতিফলিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন প্রায় গণনা শেষ পর্যায়ে এবং ফলাফলটিও তৈরি হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এই ফলাফল নিয়ে এখনই পৌঁছে দেবেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে, তিনি ফলাফল ঘোষণা করবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি সিনিয়র সচিব মহোদয় ফলাফল নিয়ে যাচ্ছেন, এটি তিনি এখন থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই

0: নথিবদ্ধ করা হচ্ছে ফলাফলটি। সিনিয়র সচিব মহোদয় এটিকে লিপিবদ্ধ করছেন একেবারে, যে নথি বুক আছে সেখানে, এবং আমরা আশা করছি যে প্রস্তুতি সম্পন্ন বলা আছে, প্রস্তুতি পুরোই সম্পন্ন, এখন ঘোষণা করবেন, এখন প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করবেন ফলাফল সহ প্রাসঙ্গিক বিষয়াদি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফলাফলটি যেহেতু তৈরি হয়েছে প্রধান নির্বাচন কমিশনের সচিবালয়ের কর্মকর্তাদের মাধ্যমে, সে ফলাফল বুঝিয়ে দিচ্ছেন সিনিয়র সচিব প্রধান নির্বাচন কমিশনারকে, এবং তিনি বুধবার তিনি বুঝে নিচ্ছেন পূর্ণাঙ্গ ফলাফলটি। তিনি যেহেতু তার আসনে ছিলেন এবং মাঠ পর্যায়ে অর্থাৎ এই নির্বাচনী তদারকি করেছেন নির্বাচন কমিশন সচিব।
1: সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের ফলাফল আমার কাছে পৌঁছেছে, আমি এখন তা জানিয়ে দিচ্ছি। মোট ভোটার 349 জন, মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা 349টি, ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 343টি, 343 ইউজ হয়েছে ব্যালট পেপার, অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি, বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343 অল আর ভ্যালিড। চারটা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা আমাদের বিধিতে কভার করে 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি। এটা বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255।
0: এই এক অভূতপূর্ব দৃশ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন
1: পেয়েছেন
0: নবনির্বাচিত
1: 255 ভোট
0: প্রতিবন্ধীকে।
1: তদনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
0: আমরা দেখতে পাচ্ছি নবনির্বাচিত রাষ্ট্রপতি মহোদয়কে শুভেচ্ছা জানালেন বিরোধী দলীয় নেতা সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দ। তারা আসন থেকে উঠে এসে একেবারে মধ্যখানে, যেখানে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সবাই

0: কে জড়িয়ে আসলে যে বলেছিলাম মির্জা ফখরুল ইসলাম একজন পরীক্ষিত সজ্জন এবং নীতিবান রাজনীতিবিদ, এটি তার প্রাপ্য। আমরা দেখেছি তাদের বিরোধী দলের প্রত্যেকটি নেতা, চিফ বিরোধী দলের চিফ হিসেবে বিরোধী দলের নেতা প্রত্যেকজন তাদের আসন ছেড়ে কিন্তু একেবারে জড়িয়ে ধরছেন, প্রত্যেকে কিন্তু শুধু হ্যান্ডশেক নয়, জড়িয়ে ধরছেন যেন তাদেরই একজন, তিনি যেন তাদের বিপক্ষ দলের নয় নিজের দলেরই একজন। এবং এইবারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরলেন। এটি আসলে দেখবার মতো একটি বিষয়, বাংলাদেশের মানুষ অনেকদিন মনে রাখবে এই ধরনের একটি নির্বাচন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা সহ অন্যান্য উভয় দলের নেতৃবৃন্দরা কিন্তু একটি মানে একেবারেই অন্যরকম একটি আবহাওয়া সৃষ্টি হয়েছে। তারা কিন্তু একে অপরকে জড়িয়ে ধরছেন, কে কার দলের সেটি বড় কথা নয়, বরং গণতন্ত্রের বিজয় হয়েছে এটি যেন আমরা দেখতে পাচ্ছি।
1: রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভোট গ্রহণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।
0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ একেবারে মধ্যে, এখন কে কোন দলের সেটি বড় কথা নয়, দেখা যাচ্ছে সবাই যেন সম্মিলিতভাবে এই উৎসবকে সেলিব্রেট করছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন এগিয়ে যাচ্ছেন, যারা নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, তাদের সঙ্গে হাত মিলে শুভেচ্ছা বিনিময় করলেন। আমরা সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং তার রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার মধ্য দিয়ে যেটি নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চায় বর্তমান সরকার, সেটি যেন ঘটতে থাকে এবং সমৃদ্ধ, সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশে পরিণত হতে পারে, এই আকাঙ্ক্ষা রেখে আমরা এই রাষ্ট্রপতি নির্বাচন কার্যক্রম সরাসরি সম্প্রচার থেকে বিদায় নেব। এবং বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ ও ইফতিয়াজ আহমেদ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুব রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
2: এতক্ষণ জাতীয় সংসদের সংসদ কক্ষে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠান ও ফলাফল ঘোষণার কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল।
3: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, এফএম 90 মেগাহার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ডে, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানে।

0: বন্ধুরা, চাটগাড়ি গানের যুবরাজ খ্যাত শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণবের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম। আর হাতে একদম সময় নেই, তবে বিদায়ের আগে জানিয়ে দেব বিদায়ের শেষের কথাগুলো। প্রাণের সুর অনুষ্ঠানটির গবেষণা গ্রন্থ নিয়েছিলেন এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু। আল্লাহ হাফেজ। সুপ্রশ্রোতা বন্ধুরা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন, ইমতিয়াজ মাশরাফি, জিনা আক্তার, জানাতুল ফিরদৌসি লিজা ও আমি মাহমুদ আক্তার রাখি।
1: আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ সিরাজুল আলম, নাসরিন আক্তার, মোসাম্মদ নুরজাহান, শামীম আহমেদ এবং এস এম জুবায়ের, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন সূচিতে এখন শুনবেন আধুনিক গান। শিল্পী রোকেয়া সিদ্দিকা, গানের কথা লিখেছেন মাহমুদ শফিক আর সুর দিয়েছেন লোকমান হাকিম।

আপনারা আধুনিক গান শুনছেন রোকেয়া সিদ্দিকার কণ্ঠে। পরের গানের গীতিকার জীবন চৌধুরী, সুর দিয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী।

দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন রোকেয়া সিদ্দিকা। প্রিয় শ্রোতা, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সবার প্রতি বিশেষ অনুরোধ, ডেঙ্গু থেকে নিজে বাঁচুন, অন্যকেও সচেতন করুন। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা মূলত এডিস মশার কামড়ে ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলাতেও কামড়ায় এবং বাড়ি ও আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা মারাই নয়, মশার বংশবিস্তার বন্ধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধে আমাদের কিছু করণীয় রয়েছে, যেমন বাড়ি, অফিস, স্কুল ও আশেপাশের এলাকায় কোথাও পানি জমে আছে কিনা নিয়মিত পরীক্ষা করুন। ফুলের টব, টবের নিচের প্লেট, বালতি, ড্রাম, বোতল, নারকেলের খোসা, পুরনো টায়ার সহ যেসব পাত্রে পানি জমতে পারে সেগুলো পরিষ্কার করুন। পানির পাত্র ঢেকে রাখুন এবং নিয়মিত পানি পরিবর্তন ও পাত্র পরিষ্কার করুন। ছাদ, বারান্দা, নালা ও বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না। নিজে সতর্ক থাকুন, সকলকে সতর্ক রাখুন। আপনার সচেতনতাই আপনাকে রাখবে নিরাপদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন মেলায় এবারে শুনবেন বৃক্ষরোপণের গান এসো মাটির টানে। গেয়েছেন শান শাহ, প্রিয়াঙ্কা গোপ এবং সুকন্যা মজুমদার। গান লিখেছেন সিরাজুল হক সিরাজ আর সুর দিয়েছেন শান শাহ।

0: আসার।
1: হ্যাঁ,
0: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
1: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হচ্ছে।
0: সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলকাতা নিউ মার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশী নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করতে হবে এই নম্বরে। মোহাম্মদ ওমর ফারুক আকান্ত, দ্বিতীয় সচিব রাজনৈতিক, মোবাইল নম্বর হচ্ছে 9182748213 52। নম্বরটি আবার বলছি, 9182748213 52। হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেটি হচ্ছে 01717291266। আবার বলছি, হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 01717291266। আরেকটি নম্বর হচ্ছে 9199-03-42-6119। এই নম্বরটি আবারও বলছি, 9199-03-42-6119। বিজ্ঞপ্তিটি শুনলেন।
5: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনে এবার রয়েছে যন্ত্রসংগীত। পল্লীগীতির সুরে বাঁশি শুনবেন, বাজিয়েছেন মোহাম্মদ বজলু।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে বর্ষা আহমেদ। দেশের 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 255টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট। কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের ফলাফল ঘোষণা করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল সন্ধ্যায় শপথ নেবেন। বিজয়ী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ মন্ত্রীবর্গ এবং অন্যান্য সংসদ সদস্যগণ অভিনন্দন জানান। এর আগে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা 2টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা বিকেল 5টা পর্যন্ত চলে। এদিকে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রেস ব্রিফিংয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক চাকরি মেলার উদ্বোধন শেষে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সময়গুলোতে জোর করে ক্ষমতা দখল, একদলীয় সরকার গঠন সহ বিভিন্ন কারণে দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, তবে আজ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র সুসংহত হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকর আগামী 2-3 মাসের মধ্যে দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তিনি আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় আগামী 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত কলেরার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। তিনি আরও বলেন, সারাদেশে সর্বমোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরবর্তীতে গর্ভবতী নারী এবং 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সবাইকে এই টিকা দেওয়া হবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেন, প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে জোর দিলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উপর বাড়তি রোগীর চাপ কমে আসবে। প্রতিমন্ত্রী জানান, শুধু টিকা নয়, কলেরা ও ডায়রিয়ার মতো মারাত্মক পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে পান করা, রান্না এবং দৈনন্দিন গৃহস্থালির প্রতিটি কাজে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পার্শ্ববর্তী এলাকায় গতরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 13 জন নিহত ও 40 জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। এই ব্যাপক হামলায় অ্যাপার্টমেন্ট ভবন, গুদামঘর ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। জাপানের রাজধানী টোকিওর উত্তরে শিনকানুমা স্টেশনে ট্রেনের ধাক্কায় 4 শ্রমিক মারা গেছেন। দমকল বিভাগ জানায়, এই 4 শ্রমিক ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হন এবং পরে মারা যান। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানায়। উচ্চমাত্রার রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে জাপানের রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। সেখানে প্রাণঘাতী দুর্ঘটনা অত্যন্ত বিরল। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে একটি মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 23 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। দেশটির পুলিশ গতকাল জানায়, সাও পাওলো থেকে প্রায় 560 কিলোমিটার দক্ষিণে ইপিরাঙ্গা শহরের কাছে একটি মহাসড়কে খালি একটি ট্রাক বিপরীত লেনে এসে সরাসরি মিনিবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: Assalamualaikum warahmatullah.
1: Waalaikumsalam.
0: Tarpore kemon acho tumra? Alhamdulillah tomader dhore khub bhalo ache Allah rahmate. Karon shak sobjir amdani bhalo ebar bujcho. লিলুর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করতেছি,
2: ভালো কাজে প্রতিযোগিতা থাকা ভালো,
3: যত বেশি পাল্লা দিয়ে ভালো কাজ করবা তত বেশি
0: আগে পাল্লা দিতেছি যে মানে খারাপ সেন্সে না, ওটা ভালোভাবেই আর কি,
3: ভালো কাজে
2: আমিও পাল্লা দিমু আরো ভালো পাওয়ার জন্য,
0: অবশ্যই
2: প্রতিযোগিতা থাকা ভালো,
0: প্রতিযোগিতা হবে তত ফলন বাড়বে আর মানুষের চাহিদার ভিতরে মানুষ
4: বর্ষাকালে বর্ষা, গরমকালে গরম, রোদের সময় রোদ, শীতের সময় শীত, এটা কিন্তু আমাদের কৃষকদের জন্য খুব বড় একটা বিষয় যে যে মৌসুমে যে আবহাওয়া দরকার সেই মৌসুমে সেই রকম আবহাওয়া থাকলে আমাদের কৃষিকাজে সুবিধা হয়, শাকসবজি ভালো হয়, ফসল উৎপাদন ভালো হয়।
2: আবহাওয়াবিদ
4: না, কিছু কিছু বিষয় আছে বিধ হইতে হয় না, এমনি বোঝা যায়।
0: এটা হইল কি, এই যে ধরে এখন তো বৃষ্টির শেষ সময়, তাই না? এখন কিন্তু আমাদের কম বেশি সবাইকে অনেক বেশি সচেতন হইতে হবে, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধের কারণে।
4: হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কইছো।
0: অন্তত পক্ষে বাড়ির আশেপাশে কোন অবস্থায় আঙ্গিনায় যেন কোন অবস্থায় কোন বাটি, কোন মগ, তারপরে ডাবের খোসা, তারপরে মানে গাড়ির টায়ার, বিভিন্ন জাতীয় জিনিসে যেন অন্তত পক্ষে পানিটা জরিমানা থাকে। আর পানিটা যদি জৈমা না থাকে তাহলে কিন্তু আমরা মানসিক ভাবে শান্তি পাবো। এই জন্য আমরা যদি সবাই মিলা যদি বাড়ির আঙিনা আশপাশ পরিষ্কার রাখি তাহলে এই পানিটা জমতে পারবো না, আর এইটা জমতে না পারলে ডেঙ্গুর আমরা শান্তিতে থাকতে পারবো নাকি লিলিবু?
2: তা তো ঠিকই, শান্তিতে থাকা, তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের অঙ্গ।
0: শুনো, তুমি শান্তিতে থাকলে আমরা, তুমি আমাকে মানে সবজি রানী, তুমি শান্তিতে থাকলে আমরা সবাই শান্তিতে
2: শান্তি, তা তো ঠিকই। রানী যদি ভালো থাকে প্রজারা
0: ভালো থাকে, যদি ভালো থাকে প্রজারা ভালো থাকবে। বাহ, এটা সুন্দর কথা বলছো। বাহ বাহ, রানীর মতোই বললা।
2: হ্যাঁ রানীর মতোই কথা বললাম,
3: রানী উপাধি তো দেওয়াই আছে।
0: ভালো, আল্লাহ তোমারে আলো ভালো করুক।
2: সবজি রানী আমি কি চাই আনিছি তোমার কাছ থেকে? আমার কাজে কর্মে তো দিছো,
0: তোমার কাজে কর্মের জন্যই তোমার এটা উপাধি দেওয়া হয়েছে। তাছাড়া এই যে বন্যার পরে আমাদের যে ফসল রক্ষার জন্য কি করণীয় এই ব্যাপারেও কিন্তু আমাদের একটু আলোচনা করার দরকার। দ্রুত পানি নিষ্কাশন করতে হইব, নালা বা ড্রেন পরিষ্কার কইরা জৈমা থাকা পানি বের করে দিতে হইব। অধিকাংশ ফসল দীর্ঘ সময়ে জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাহলে তো ফসলটা পচে যাইব নাকি?
4: অবশ্যই।
0: তারপরে বৃষ্টিতে হেলে পড়া গাছ, বাঁশ বা খুঁটির সাহায্যে সোজা করে বেঁধে দিতে হইব। এইসব কারণে এই যে ধরো আরো একটা ব্যাপার আছে, ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করতে হইব, পচা বা ভাঙা পাতা ডাল বা গাছের অংশ কাইটা ফেলতে হইব যাতে রোগ কম ছড়ায়। অতিবৃষ্টির পর ছত্রাকজনিত রোগের ঝুঁকি বাড়ে, লক্ষণ দেখা দিলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করতে হইব। কি বলো লিলিবু?
2: তাই তো, ছত্রাকনাশক ব্যবহার করবা জানা লইতে হইব কিন্তু।
0: হ্যাঁ,
2: জানা লইয়া কাজ।
0: এইখানে তুমি ভারী বৃষ্টিতে সার ধুয়ে যেতে পারে, এই জন্য পানি নাইমে গেলে প্রয়োজনে মাটির অবস্থা অনুযায়ী পরিমিত মাত্রায় সার প্রয়োগ করতে হইব। তারপরে ধর আগাছা পরিষ্কার, পানি কইমে গেলে দ্রুত আগাছা পরিষ্কার করতে হইব যাতে বৃষ্টি যাতে পুষ্টি ও আলো নিয়ে প্রতিযোগিতা না হয়। যেসব ফসল পরিপক্ক হইছে আবহাওয়ার অনুকূল হইলে যত দ্রুত সম্ভব সেগুলো সংগ্রহ
2: করতে,
0: নতুন কইরা জলাবদ্ধতা পোকামাকড় বা রোগের আক্রমণ হইতাছে কিনা সেই দিকে কিন্তু খুব বেশি কইরা খেয়াল রাখতে হইব। এখন আমরা এই যে ফসলের উপর বন্যার প্রভাব করণীয় এই ব্যাপারটা আরো যদি একটু সুন্দর ভাবে জানি তাহলে কেমন হয়? আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারে মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির সাহেবের কাছ থেকে জানব কি কইরা ফসলের উপর বন্যার প্রভাব এর করণীয় কি, এইটা নিয়ে আলোচনা করবেন। উনি হচ্ছেন আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকা। তাহলে আমরা শুনি।
5: Thank you. আসসালামু আলাইকুম। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, ফসলের উপর বন্যার প্রভাব এবং করণীয় সম্পর্কে বলবো। আমি মোহাম্মদ তরিফুল নামাজ কবির, আবহাওয়াবিদ। সুজলা সুফলা শস্যশ্যামল আমাদের এই দেশ। প্রাচীনকাল থেকে এদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কালের বিবর্তন ও যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কৃষিও এগিয়ে চলেছে। কৃষিখাতে দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং রপ্তানি আয়ের একটি বড় উৎস। বর্তমানে কৃষক, গবেষক ও সরকারের নিরলস প্রচেষ্টার ফলে অনেক ক্ষেত্রে আমরা খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করেছি। অনেক ক্ষেত্রে আধুনিক কৃষি ব্যবস্থা ব্যবহার শুরু হলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনো প্রকৃতির উপর নির্ভরশীল। বর্ষাকালের বৃষ্টি কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টি জমি তৈরিতে সাহায্য করে ও সেচের খরচ অনেকাংশে কমিয়ে দেয়। ষড়ঋতুর দেশ আমাদের এই দেশ। ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন প্রাকৃতিক অবস্থা বিরাজ করে। কখনো বন্যা, কখনো খরা, কখনো শৈত্যপ্রবাহ, আবার কখনো বা তাপপ্রবাহ। প্রাকৃতিক দুর্যোগের ফলে যেমন ব্যাহত হচ্ছে জীবনযাত্রা, তেমনি কৃষিক্ষেত্রে ব্যাপক ফসলহানি ও সম্পদহানির মতো ঘটনা ঘটছে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, প্রায় 700 নদ নদী এদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভৌগোলিক অবস্থান, নিম্নভূমি এবং নদীমাতৃক হওয়ার কারণে বাংলাদেশে নিয়মিত বন্যা হয়ে থাকে। আমাদের দেশে সাধারণত এপ্রিল মে মাসে দেশের উত্তর পূর্বাঞ্চলে হাওর এলাকায় অতিবৃষ্টি ও উজানের ভারী বৃষ্টিপাত হলে আকস্মিক বন্যা হয়ে থাকে। এছাড়াও জুন থেকে সেপ্টেম্বর মাসে অতিবৃষ্টির জন্য দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যা হয়ে থাকে এবং অনেক সময় বিহার, পশ্চিমবঙ্গ ও মিজোরামে ভারী বৃষ্টিপাত হলে আমাদের দেশের নদীর পানি উপচে নদীর আশেপাশের এলাকা প্লাবিত হয়ে বন্যা কবলিত হয়। আবার দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের কারণে ক্ষণস্থায়ী বন্যা হয়ে থাকে। বন্যার কারণে ফসলের পাতা, ডাল, শিকড় নষ্ট করে দেয়, ফলে উৎপাদন কমে যায়। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতিবছর বন্যায় গড়ে প্রায় 2-5 লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। মাটির গুণগত মান হ্রাস পায়, অর্থাৎ দীর্ঘদিন পানি জমে থাকলে মাটির উর্বরতা কমে যায়, উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়। জমিতে পানি জমে থাকার কারণে ছত্রাক, ব্যাকটেরিয়া এবং কীটের আক্রমণ বেড়ে যায়। কৃষকদের পুনরায় চাষ করতে খরচ বেড়ে যায় আর উৎপাদন কমে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বন্যার কারণে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ে, যা কৃষকদের জন্য স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। বন্যাজনিত ক্ষতি কমানো বা রোধ করার জন্য প্রস্তুতিকে তিন ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, বন্যা পূর্ববর্তী প্রস্তুতি, বন্যার সময় করণীয় এবং বন্যা পরবর্তী করণীয়। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, বন্যা পূর্ববর্তী প্রস্তুতির মধ্যে রয়েছে বন্যা কবলিত হতে পারে এমন জমিতে বন্যা সহনশীল জাতের ফসল চাষাবাদ করতে হবে। পানি নিষ্কাশনের জন্য জমি তৈরির সময় পর্যাপ্ত নালা ও ড্রেন কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। বন্যার সময় দ্রুত ফসল সংগ্রহ করার জন্য প্রয়োজন হলে হারভেস্টার ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে হবে। ফসল সংরক্ষণের জন্য স্থান নিয়ে তৈরি রাখতে হবে। গবাদি পশুর জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রাখতে হবে। বন্যা প্রতিরোধী বাঁধগুলো সংস্কার ও সংরক্ষণ করতে হবে। বন্যার সময় করণীয়, বন্যা কবলিত জমির পানি নিষ্কাশনের জন্য নালা, ড্রেন পরিষ্কার ও মেরামত করতে হবে। পরিবারের সদস্যদের জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে ও পানিবাহিত রোগের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে। বন্যা পরবর্তী করণীয়, পানি নামার সাথে সাথে গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে। ছোট ছোট গাছের গোড়ায় প্রয়োজনে খুঁটি বেঁধে দিতে হবে। বন্যা পরবর্তী সময় জমিতে থাকা ফসলের অবস্থা বিবেচনা করে ছত্রাক, ব্যাকটেরিয়া ও কীটনাশক ব্যবহার করতে হবে। ফসল নষ্ট হয়ে গেলে যত দ্রুত সম্ভব জমি তৈরি করে স্বল্পমেয়াদী ফসল রোপণ করতে হবে। বন্যার পানিতে অনেক সময় বিল ও জলাশয় পূর্ণ হয়, এসব জায়গায় মাছ চাষ করা যেতে পারে। বন্যায় ক্ষতির পরিমাণ বেশি হলেও এর কিছু ইতিবাচক দিক রয়েছে। নদী বা পাহাড়ি অঞ্চল থেকে আসা পলি মাটি জমিতে জমে জমে মাটির উর্বরতা বাড়ায়। বন্যার ফলে অস্থায়ী জলাভূমি তৈরি হয় যেখানে মাছ চাষ করা যায়। বন্যার পানিতে অনেক কীটপতঙ্গ ধুয়ে যায়, যা কৃষকের জন্য উপকারী হতে পারে। বন্যার পানি মাটির নিচে প্রবেশ করে ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখে। বন্যার ফলে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও সঠিক ব্যবস্থাপনা, উন্নত প্রযুক্তি ও পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এর নেতিবাচক প্রভাব কমিয়ে আনা যায়। পাশাপাশি বন্যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ পুনরুদ্ধার ও জমির উর্বরতা বৃদ্ধির সুযোগ রয়েছে। তাই বন্যার জন্য সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন। বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে টেকসই বন্যা ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব অনেকাংশই নিয়ন্ত্রণ করা সম্ভব। ধন্যবাদ।
0: শুনলা তো? হ্যাঁ, এই যে ফসলের উপর বন্যার প্রভাব পড়লে কি কি করতে হইব, আর এইগুলো কিন্তু মনে রাখতে হইব এবং আশপাশ লোকেরও জানাইতে হইব, নাকি লিলিবু?
2: আবার
0: তোমার একটা দায়িত্ব দেওয়া হয় সবসময়,
2: মা বোনেরা আসরে আসে, সমিতির মিটিং এ আসে, তখন আলাপ আলোচনা করি। আমার মা বোনের তো হাঁস মুরগি অনেক থাকে, এটা তো তাগো দায়িত্ব, মাঠ না হয় বাড়ির কর্তারা দেখে। তারপরেও মনে করো যে গ্রামের সবাই মিলামিশা যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে কাজটা সুন্দর হয়, তাড়াতাড়ি হয়।
0: তাহলে তোমার সম্মানে একটা কৃষি বিষয়ক গান শুনলে কেমন হয়?
2: শোনাও, সবাই শুনি।
0: তাহলে একটা কৃষি বিষয়ক গান শুনি, ভেজাল সারের মর্ম কথা।
2: খুব দরকার,
0: তাহলে আমরা গানের কথা হইতাছে ভেজাল সারের মর্ম কথা, এই গানটা শুনি।

0: কেন শুনলো না, তোমার কথা গুরুত্বের সঙ্গে সবাই শোনে, বুঝতে পারছো কামাল মিনা? এখন তুমি যদি গুরুত্ব দিয়ে সব কাজ করো তাইলেও কিন্তু তোমার জীবনটা ধন্য হয়ে যাইবো, বুঝছো? এটা মাথায় রেখা কাজ করতে হবে।
1: শোনো, আমরা কৃষক মানুষ, শুধু ভেজাল সার না, ভেজাল বীজ, ভেজাল সার, ভেজাল কীটনাশক সব মাইনাস চলতে হবে, চিনা কিনতে হবে, ভেজাল কোনো কিছু ব্যবহার করলেই তো আমাদের বিপদ।
0: এখন ধরো এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিন্তু এই যে ধরো কৃষকদের জন্য জমি, তারপরে ধরো ফসল কেমনে বাড়ানো যায়, এইসব ব্যাপারে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনেক বেশি তৎপর।
1: জি,
0: তার সঙ্গে সরকার আরো বেশি তৎপর, কারণ সরকার চায় যে অল্প সময়ে অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে, যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয় এবং তাদের যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এই চিন্তাভাবনাগুলো যদি সরকারের থাকে তাইলে কিন্তু দেখবা আমরাও কিন্তু সবাই সচেতন হয়ে যাব, নাকি? এই জন্য আমরা ই কৃষি ব্যবস্থাপনায় কৃষি উন্নয়ন এইটা নিয়ে একটা আলোচনা শুনি।
2: আচ্ছা, ব্যবস্থা করো আমরা।
0: তাহসিন তাবাসসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তাহলে আমরা তাহসিন তাবাসসুমের কণ্ঠে শুনি ই কৃষি ব্যবস্থাপনায় কৃষি উন্নয়নের কি করণীয়।
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ই কৃষি ব্যবস্থাপনায় কৃষির উন্নয়ন। কথা বলবার জন্য উপস্থিত আছি আমি তাহসিন তাবাসসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলুন তবে শুনে নেই কিভাবে ই কৃষি ব্যবস্থাপনায় কৃষির উন্নয়ন করা যায়। সাধারণ অর্থে ই কৃষি বলতে সামগ্রিক কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহারকেই বোঝায়। আর একটু নির্দিষ্ট করে যদি বলি তাহলে ফসল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন সহ প্রতিটি পর্যায়ে তথ্য প্রযুক্তির সাহায্যে সঠিক কলাকৌশল জেনে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করাকেই ই কৃষি বোঝায়। আমাদের দেশে প্রায় 84% গ্রামীণ কৃষক মোবাইল ফোন ব্যবহার করেন, আর তাই ই কৃষিকে আরো বেশি গতিশীল করতে কৃষি মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলো অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার উল্লেখযোগ্য কিছু ই কৃষি সেবা সম্পর্কে এখন আমি আপনাদের তথ্য দিব। প্রথমে আসি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। কৃষি সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্ববৃহৎ সংস্থা। সরাসরি সেবা দানের পাশাপাশি অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠানটির বেশ কিছু সেবা প্রচলিত রয়েছে। জমিতে বছরব্যাপী পরিকল্পনা মাফিক চাষাবাস করার জন্য ডিজিটাল ক্রপ ক্যালেন্ডার সেবাটি চালু রয়েছে। এছাড়া ছবিভিত্তিক কৃষকের চাষাবাদ পদ্ধতি, কৃষকের ডিজিটাল ঠিকানা যার মাধ্যমে কৃষক ছবি দেখে 120টি ফসলের উন্নত চাষ প্রণালী, সার ও পানি ব্যবস্থা এবং বালাই ব্যবস্থাপনা এসব বিষয়ে জানতে পারবে। এছাড়াও রোগ বা বালাই নির্মূল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমোদিত রাসায়নিক বা জৈব বালাইনাশকের নাম জানার জন্য বালাইনাশক নির্দেশিকা বা পেস্টিসাইড প্রেসক্রাইবার অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকেও মোবাইলে ডাউনলোড দিয়ে কৃষকগণ কাজ করতে পারবেন। এরপর আসি কৃষি তথ্য সার্ভিসে। কৃষি তথ্য সার্ভিস থেকে পরিচালিত কৃষি কল সেন্টারে যে কোনো অপারেটর থেকে 1623 নম্বরে প্রতি মিনিট 0.25 টাকা ভ্যাট এবং সম্পূরক শুল্ক ছাড়া ব্যয়ে ফোন করে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে তাৎক্ষণিক সমাধান নিতে পারবেন। শুক্রবার ও সরকারি বন্ধের দিন ছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সেবাটি দেওয়া হচ্ছে। পাশাপাশি জনপ্রিয় মাসিক কৃষি কথা পত্রিকাটির একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এর ফলে সহজেই ব্যবহারকারীরা জনপ্রিয় এই ম্যাগাজিনটি মোবাইল ফোনেও পড়তে পারবেন। এসবের পাশাপাশি বরগুনা জেলার আমতলিতে প্রতিষ্ঠা করেছে কমিউনিটি রেডিও কৃষি, রেডিও FM 98.8, যেখান থেকে দৈনিক 8 ঘন্টা প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের চাহিদাভিত্তিক তথ্য সেবা পূরণে সচেষ্ট রয়েছে। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, BRC উদ্ভাবিত খামারি অ্যাপটি বাংলায় তৈরি হওয়ায় এটি সহজেই বোধগম্য এবং এর ব্যবহার পদ্ধতি কৃষক বান্ধব। এই অ্যাপটি চালু করে কৃষক নিজ জমিতে দাঁড়িয়ে নির্দিষ্ট মূল্য নির্বাচন করে সেই জমিতে কোন ফসল ভালো হবে, অর্থাৎ অধিক ফলন পাওয়া যাবে ইত্যাদি তথ্য সহজেই জানতে পারবে। এছাড়াও ফসল উৎপাদন কৌশল, ফসল জাতির তথ্য, ফসলের নমুনা সম্পর্কে ধারণা, মাটির বৈশিষ্ট্য ও গুণাগুণ, ফসল বিন্যাস ইত্যাদি বিষয়েও জানা যাবে। এরপর আমরা আসি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা BARI। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত কৃষি প্রযুক্তি সমূহের মধ্যে তথ্য সমৃদ্ধ কৃষি প্রযুক্তি ভাণ্ডার নামে কৃষি প্রযুক্তি ভিত্তিক অ্যাপস

0: করেছে। এই অ্যাপসটি ব্যবহার করে বিভিন্ন ফসল উৎপাদনের বিস্তারিত প্রযুক্তি সম্পর্কে জানা যাবে। এরপর রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা বিআরআরআই। বিআরআরআই কর্তৃক উদ্ভাবিত জাত ও ব্রি প্রযুক্তিগুলোর মাধ্যমে রাইস নলেজ ব্যাংক নামে একটি ডাইনামিক মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে, যাতে আধুনিক ধান চাষ সম্পর্কিত প্রযুক্তি ও কলাকৌশল সন্নিবেশিত রয়েছে। এরপর রয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে অনলাইন ফার্টিলাইজার রেকমেন্ডেশন সিস্টেম নামক একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে সুষম সার সুপারিশ সেবা প্রদান করা যাচ্ছে। দেশের সকল উপজেলায় এই কার্যক্রম চালু রয়েছে। সর্বশেষে আসছি আমি কৃষি বিপণন অধিদপ্তরে। ই কৃষি সেবা বিস্তারের লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক 64টি জেলা থেকে সংগৃহীত খুচরা, পাইকারি ও কৃষক প্রাপ্ত বাজার দর দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক ভিত্তিতে অনলাইনের মাধ্যমে প্রেরণ করা হয়, যা পরবর্তীতে www.dam.gov.bd ওয়েবসাইটে পাওয়া যায়। সরকারের সময়োপযোগী নীতি ও পদক্ষেপ এবং সেই সাথে কৃষিবিদ, কৃষক, কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী সবার সম্মিলিত এসব প্রচেষ্টার ফলেই ই কৃষির এসব উদ্যোগের ফলে কৃষক সহ আপামর কৃষিজীবীরা যেমন একদিকে উপকৃত হচ্ছেন, অন্যদিকে কৃষি সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের কাছেও কর্মপন্থা প্রণয়নে প্রয়োজনীয় তথ্যের উৎস হিসেবে কাজ করছে। আশা করছি আজকের ই কৃষি ব্যবস্থাপনায় কৃষির উন্নয়নের এই আলোচনাটি শুনে আপনারা ফলপ্রসূ হবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
1: তাহলে এই ব্যবস্থাপনাটা যদি আমরা কৃষি উন্নয়নের কাজে লাগে তাহলে কিন্তু আমাদের অনেক উন্নতি হইলে, আমাদের উন্নতি হইলে দেশের উন্নতি, দেশের উন্নতি হইলে সমাজের উন্নতি, সমাজের উন্নতি হইলে মানুষের উন্নতি, এই সব মিলে ঝিলে কিন্তু একটা মানে খুব সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি নাকি বলো। আর সবচেয়ে এখন একটা জিনিস কি জানো, আমরা কিন্তু অনেকেই ছোট গুড়া মাছ কিন্তু খাই না।
2: শুনো কথা আছে না, বুদ্ধি যদি চাও তে মাথার কাছে যাও, আর যদি বুদ্ধি আরো নিজের বাড়াইতে চাও
1: অনেকেই জানে না, বুঝছো? এইটা সবাই জানাই তো বেশি করে খাইতে হইব।
3: শ্রোতাদের একটু বুঝাই দিও, ছোট মাছ বলতে আমরা যে বড় মাছ খাই সেই ছোট গুলা না, ছোট মাছের জাত আছে মলা, ঢেলা, এইগুলা খাইতে
2: হইবো।
1: আমার আছে না তোমার এই মাছগুলা যদি আমরা ঠিকঠাক মতো খাইতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য শারীরিক মানসিক দুয়ো দিক থেকে কিন্তু অনেক উপকার। এইটা নিয়ে একটা নাটিকা শুনলে কেমন হয় দেখি, নাটকের মাধ্যমে আমরা আরো সুন্দর ভাবে জানতে পারবো। তাইলে আমরা একটা নাটিকা শুনি, গুড়া মাছে আসল পুষ্টি এই নিয়া।
4: মিনি, ও মিনি, আরে কই গেলি রে মা, দেখ বাজার থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলো কুটান লাগবো তো।
5: আইতাছি আইতাছি, কি মাছ আনছেন?
4: হরেক রকম মাছ আনছি।
5: ও মমনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে, মাছগুলো রে কুলার মধ্যে ঢাইলা রাখ।
6: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
4: আরে দেখ একদম তাজা, পুটি, মলা, ঢেলা, কাস্কি সকল পদের মাছ আনছি।
6: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
5: আপনি আইজ গুড়া মাছ আনছেন, এত গুড়া মাছ কাটবো কেডা?
7: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
4: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
7: বাড়িতে এত কথা কিসের?
5: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
7: ভাবি আপনার শরীর এখন কেমন, ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
5: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে সেই
7: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন মাছ আনেন নাই?
4: আনছি তো, তাজা পুটি, মলা, ঢেলা, কাস্কি, দেখেন দেখেন কেমন চকচক করতেছে
6: ভাইজান? মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ। গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
4: ডাক্তার সাহেব, আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এইটাই হলো বিষয়। বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেইটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
6: আমার তো বেলাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
7: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
6: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
7: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
6: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
7: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
6: ও, তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খাম, আমার শরীরের হাড় মনে হয় নরম।
4: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
7: এই যে আমাকে বয়স হয়েছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
4: ও,
6: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
7: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি। আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
4: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকলকে বুঝাইতে পারি নাই।
6: এই জন্যই কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইল আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম, গুড়া মাছের উপকারিতা সম্পর্কে জানলাম। এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো। মিনির বাপ, আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না। খালুজান, আমিও রাগ করুম না।
7: পুটি, মলা, ঢেলা, কাসকি, এগুলো হলো গুড়া মাছ, এটা সহজেই পাওয়া যায়।
4: হ, ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
7: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
8: গুড়া মাছ বেশি বেশি খাবো।
7: হ্যাঁ,
1: তাইলে আমরাও প্রতিজ্ঞা করি, আমরাও সবাই গুড়া মাছ বেশি বেশি খাবো। হ্যাঁ
3: নাসির ভাই, কও, আজকে নাটিকা শুনে আমার এত একটা শিক্ষা হইলো যে গুড়া মাছ খাইলে পুষ্টি হয় শরীরের, মানে রাতকানা রোগ ভালো হয়, চোখে ভালো দেখে। এই যে আমাদের এই উত্তর গ্রামের, উত্তরা গ্রামের মাসাফি আছে না, মাসাফি, ও যদি ছোটকালে ঠিকঠাক মতো গুড়া মাছ খাইতো, এই চশমা চোখে দিয়ে ঘোরা লাগতো? কও নাসির ভাই, তুমি দেখে চশমা চোখে দিয়ে ঘোরে
1: বলছো?
2: চশমা দিয়ে তাও তো এখন জাল লয়া যায়, মাছ ধরে আর খায় মনের সুখে, ও হন খুব বালাস।
3: ওই মানে শেষ জীবনে এসে বুঝছে যে গুড়া মাছ খাইতে হইব।
1: আসলে গুড়া মাছ যে এত মজা, তারপরে এত যদি তোমার ধরো এত পুষ্টি, এটা যদি আগে মানুষ তো জানতো না।
2: গুড়া মাছ নিজের খেতের বেগুন দিয়া দুনিয়া কথা দিয়া সে কিন্তু আবার ইয়া করে, মাঝে মধ্যে তার বাড়িতে একটু যাই, তখন দেখে যে নিজে খাই নাই, নিজে যে বোলডা করছে, এই জন্য চোখে চশমা পরে কইল হে আবার তার পোলাগো খাওয়াই।
1: তুমি অনেক খবর লই আইছো,
3: ধন্যবাদ।
2: আমরা
1: যদি সবসময় যদি শেখার কাজ করি, এবং শেখার তো কোনো শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত শেখা যায়। আর শেখার যদি তুমি, তোমার কাছ থেকে আমি শিখলাম, আমার কাছ থেকে আর একজন শিখলো, এবং তাতে যদি তাদের উপকার হয়, এতে কিন্তু আল্লাহও খুশি হয়, এবং আমরা এটা হচ্ছে সদগায় জারিয়া। তাহলে আমরা যদি এই জন্য মানুষকে যদি আমরা একটু শিখাইতে পারি, এবং ওইটা দিয়ে যদি মানুষ উপকৃত হয়, যতদিন পর্যন্ত উপকৃত হইতে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তোমার সব হইতে থাকবে। আমরা এটা নিতে সমস্যা কি কও লিলু, এখন বাড়িতে তুমি, হ্যাঁ তুমি তো মশরাইতেছো বাড়িতে যাওয়ার জন্য আসো, সেটা সেটা আমি বুঝছি। তা তুমি আরো দশ সেকেন্ড বসো, তারপরে একসাথে যাই সবাই মিলে। তাইলে একটু বসো,
2: তোমার আরো যদি কিছু বাকি থাকে কও।
1: হ্যাঁ, এখন ঘটনা হয়েছে কি, আমরা যে জিনিসগুলো শুনলাম এগুলো কিন্তু আমরা শুধু শুনলেই হইব না, এগুলো নিজেদের মানতে হইব, আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের সবাইকে মানতে হইব, তাদেরকে বুঝাইতে হইব, এবং বুঝাইলে তারপর আমরা তখন আমাদের এই
2: কাজে
1: লাগবো, আমরা সার্থক হবো, কি বলো? ঠিক আছে, সবাই যখন যাইবা তাহলে তোমাদের আটকে
2: রেখে
1: তার আগে যাওয়ার আগে জানায় যায়। এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো সবাই একসাথে।

শ্রোতা বন্ধুরকমই পল্লীগীতি শুনলেন রিমা খানের কণ্ঠে। গীতিকার ও সুরকার ছিলেন কালুশা ফকির। অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার নিবেদনে রয়েছে একটি দেশাত্মবোধক গান, শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া। গানটির গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন রাজু আহমেদ।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন মিরাজুল জান্নাত সোনিয়ার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে সতর্ক বার্তা। সবার প্রতি বিশেষ অনুরোধ, ডেঙ্গু থেকে নিজে বাঁচুন, অন্যকেও সচেতন করুন। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা মূলত এডিস মশার কামড়ে ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলাতেও কামড়ায় এবং বাড়ি ও আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশ বিস্তার করতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা মারাই নয়, মশার বংশবিস্তার বন্ধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধে করণীয়, বাড়ি, অফিস, স্কুল ও আশেপাশের এলাকায় কোথাও পানি জমে আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। ফুলের টব, টবের নিচে প্লেট, বালতি, ড্রাম, বোতল, নারিকেলের খোসা, পুরনো টায়ার সহ যেসব পাত্রে পানি জমতে পারে সেগুলো পরিষ্কার রাখুন। পানির পাত্র ঢেকে রাখুন এবং নিয়মিত পানি পরিবর্তন ও পাত্র পরিষ্কার করুন। ছাদ, বারান্দা, নালা ও বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না। দিনের বেলাও মশা থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
0: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67% এবং সন্ধ্যে 6টায় 67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা 36 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 27 মিনিটে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
2: This is Bangladesh Betar. I am Nazni Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that there is no warning and no signal is to be wasted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty or squally wind at many places of Rangpur, Moymansingh, Chattogram and Silet divisions and at few places of Dhaka, Rajshahi, Khulna and Borishal divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may expected at places of the country. Day and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Rajarhat 36 degrees Celsius and the lowest was 24.4 degrees Celsius at Silet over the country. The temperature as recorded in Dhaka today was maximum 34.4 degrees Celsius, minimum 26.9 degrees. Humidity at 9 a.m. was 67% and at 6 p.m. was 67%. The sunrise is over Dhaka tomorrow at 5:36 a.m. and sets at 6:27 p.m. And that's all we have for weather forecast for this time.
3: Bangladesh Betar. Onushthan somporkito ekti ghoshona. Agamikal 21 August shukrobar shondhe 7tay Bongo Bhaboner Darbar Hale Gonoprojatontri Bangladesher nobonirbachito Mohamanno Rashtrapati shopoth grohon korben. মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 ও এফএম 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জেনে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন শুনবেন রাত 10:00। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। এফএম এ অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। একটি বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলকাতার নিউ মার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা ও দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের যোগাযোগের প্রয়োজনে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে, ঠিকানা হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক আকান্ত, দ্বিতীয় সচিব রাজনৈতিক, মোবাইল নম্বর 9182748213 নম্বরটি আমি আবার বলছি 9182748213 হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে 01717291266 নম্বরটি আবার বলছি 01717291266 আর একটি নম্বর রয়েছে, সেটি হচ্ছে 9199034261119 নম্বরটি আবারও বলছি 9199034261119 বিজ্ঞপ্তিটি শুনলেন।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুন। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করে তুলুন। সরকার বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করেছে, আসুন আমরাও এ আন্দোলনে অংশ নিই এবং বৃক্ষরোপণ অভিযানকে সার্থক করে তুলি। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ। যত বেশি গাছ কাটবেন, পরিবেশের ভারসাম্য তত বেশি নষ্ট হবে। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া মানে আমার আপনার সকলের জীবন বিপন্ন হওয়া। আসুন যত্রতত্র গাছ কাটা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকি। সবাই একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগান, এদের যত্ন নিন, চারিদিকে সবুজ বেষ্টনী গড়ে তুলুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনবেন স্থানীয় খবর।
1: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি ইউসুফ ইকরাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026 এর আজ উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাওকত হোসেন এর উদ্বোধন করে বলেন, আগামী 2-3 মাসের মধ্যে দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তিনি বলেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় আগামী 22-21 সেপ্টেম্বর পর্যন্ত কলেরার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী আরও বলেন, সারা দেশে সর্বমোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, পরবর্তীতে গর্ভবতী নারী এবং 1 বছরের কম বয়সী শিশু ছাড়া সবাইকে কলেরার টিকা দেওয়া হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বলেন, প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে জোর দিলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উপর বাড়তি রোগীর চাপ কমে আসবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এম্পাওয়ারিং ইউথ টু লিড শীর্ষক চাকরি মেলার আজ আয়োজন করা হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সময়গুলোতে জোর করে ক্ষমতা দখল, একদলীয় সরকার গঠন সহ বিভিন্ন কারণে দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, তবে আজ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র সুসংহত হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীনে দেশব্যাপী নৌযান শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী 29 আগস্ট পর্যন্ত নৌযান শুমারি কার্যক্রম পরিচালিত হবে। নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান শুমারি 2026 পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে মুন্সীগঞ্জে নৌযান শুমারির উপলক্ষে জেলা কালেক্টর প্রাঙ্গণ থেকে একটি বন্ধাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ, নৌযান মালিক সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের বিএম ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান আজ পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বন্দর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর 27% সিটি ট্যাক্স মওকুফের ঘোষণা দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখতে বাসার বাইরে ফুলহাতা শার্ট ও প্যান্ট পরিধানের পরামর্শ দিয়েছেন তিনি। গাজীপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সুফলভোগী সদস্যদের নিয়ে পুঁজি গঠন, ঋণ কার্যক্রম, যৌতুক প্রথা নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক উত্থান বৈঠক আজ শ্রীপুর উপজেলায় অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, অর্থনৈতিক স্বাবলম্বীর পাশাপাশি যৌতুকমুক্ত সমাজ গঠন এবং নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বৈঠক শেষে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জে দিন দিন আখের আবাদ বাড়ছে। আখ চাষ লাভজনক হওয়া, স্থানীয় বাজারে চাহিদা এবং একই জমিতে সাথী ফসল চাষের সুযোগ থাকায় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় 26 হেক্টর জমিতে আখের চাষ আবাদ হয়েছে। জেলার সিংগাইর, সাটুরিয়া ও সদর উপজেলায় আখের চাষ বেশি হচ্ছে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের বরিশালের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আর্দ্রতা ছিল ৬৯% এবং সন্ধ্যে ৬টায় ৬৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৩৬ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:২৭। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮:০৫।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: সব একদম সময় মতো এই দেখো কৃষি বিষয়ক কার্যক্রমের এই আসরে এসে হাজির হয়েছে। ভালো আছো তোমরা? ভালো তো আছি, কিন্তু আমরা যে আমাদের এই আসর, এই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার,
3: মাটি আমার, হ্যাঁ,
5: এই অনুষ্ঠানটা যারা শুনতেছেন বেতার যন্ত্রের সামনে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কিন্তু খুব ভালো মতন আপনারা সবাই এটা শুনবেন, কারণ আমরা কিন্তু একদম শেষে এই সপ্তাহের আবহাওয়া কি আছে, কেমন থাকবি, এই বিষয়ে কিন্তু আমরা জানান দেবো। আমাদের কিন্তু এখানে একজন সহকারী আবহাওয়াবিদ, উনি আসবেন, উনি আপনাদের পরামর্শ দেবেন। আর আরেকটা বিষয় যেটা দেখো, যে সকিন আবুর, ব্যাপারটা হলো যে তুমি তো মুখের থেকে কথা নিয়ে নিলে, তো সবাই তো আমরা জানি তাই না, জানে রাজা ভাই জানে, এই যে সকিনাবুর যে নাতি জয় গুণের কথা বলি, তুমি একটু কও দেখিনি কিভাবে কি হলো সকিনাবু, তুমি এখন তো ভালো আসতো।
6: হ্যাঁ হারুন ভাই, সবাই তো জানোই রাত্রিবেলা এমন জ্বর হইলো, অনেক বেশি জ্বর, আমরা ভয় পেয়ে সকালে হাসপাতালে নিয়ে গেলাম, গেলেই রক্ত পরীক্ষা দিল।
5: মাঝখানে তো ভালো হয়ে গেল বলে মনে করলাম আমরা, শুনছিলাম, কিন্তু তা হয়েছিল না?
6: ভালোই হয়েছে, কিন্তু খায় না, ছোট বাচ্চা বলে আপন না, খাওয়াইতে হয়, পানি খাওয়াইতে হয়, মানুষে তো ভুল বাল কয় পেঁপের রস খাওয়াও, পেঁপে পাতার রস খাও, আসলে তা না, আসলে তার জন্য স্যালাইন দেওয়া লাগবো হাসপাতালে যায়, এটাই হলো আসল।
5: কি খারাপ অবস্থা হয়েছে, একটা বিষয় যে আমাদের সবাই জানা দরকার, এটা বকুলিবু কও দেখিনি, যে এই যে এডিস মশার যাতে বংশ বিস্তার না হয়, তুমি আর রাজা ভাই মিলে একটু কও দেখিনি সবার জন্য।
6: ওই কোন জায়গায় মনে করো তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না, তারপর ঝোপঝাড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে, তারপরে মনে করো যে বিভিন্ন জায়গার যে পানি জমি থাকে, ওই যে ফুলের টপ থাকি শুরু করি, মনে করো যে আমরা যে নারকেল খাই তার মালা থাকে যেখানে সেখানে ফেলান যাবে না।
5: রাজা ভাই
3: দিনের বেলায় মশারি টাঙিয়ে শুইতেইব, আর ওই যে জালনার পর্দা যেগুলি আছে ওই যে বাড়ি দিয়ে মশা গুলি তারে দিতেইব,
6: ফির ওই আলনায় কাপড় টাপড় থাকে সেগুলো বাড়ি থেকে দিয়ে মশা তারে
3: দিতেইব। হারুন ভাই শুনো, এই যে বগুলি ওই করে কি ডাব খায়া, এই ডাবেরই ডাকলে রাখে, আমি তো তোমার
6: শুনছো ছোট মেয়ের মনে হয়
3: তোমার বাড়ির সামনে
6: কথা না, আমি নিজেই এখন সচেতন
5: হয়নি, ছোট মেয়ের মতন সে না বুঝলে, ভালো হলেও ভালো হচ্ছে এখন আস্তে আস্তে ভালো হয়।
6: তুমি মাইশের কাছে শুনিয়ে এলে কথা কবা না,
5: যেটা হলো কথা হলো যে খুব সাবধান, ডেঙ্গু যাতে এই জ্বরটা যাতে ছড়ায় না যায়, এডিস মশা যত বাড়বি তত আমাদের জন্য অনেক ক্ষতি, আমরা এই ব্যাপারে খুব সচেতন থাকব, হিসাব নিকাশ করে চলতে হবে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জন্য খুব
6: দরকার।
5: আরেকটা বিষয়, এই যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জিনিস চাষ করি, মাথায় যে বালিশ দেয়, আবার কেউ কোল বালিশ নেয়, তো কি দিয়ে তৈরি হয় ভিতরে? এই তুলার চাষ যদি করতে হয় তাহলে কিন্তু চেষ্টা করতে হবে, কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। কিন্তু যদি ধর আবহাওয়া ভালো থাকে, যে আবহাওয়াতে তুলা হয় সেটা তো ঠিক আছে, কিন্তু যদি আবহাওয়া এমন কিছু হয় যেটা প্রতিকূল আবহাওয়া, তাহলে সেখানে আমরা কিভাবে তুলা চাষ করবো সে ব্যাপারটা জানা দরকার। আমরা এই বিষয়ে জানি, এই বিষয়ে আমাদের জানাচ্ছেন দিলারা হোসেন, মার্কেটিং অফিসার তুলা উন্নয়ন বোর্ড, ওনার কাছ থেকে আমরা এই বিষয়টা শুনে নি।
7: বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এই শিল্পের প্রধান কাঁচামাল হল তুলা। দেশে উৎপাদিত প্রতি কেজি তুলা প্রায় 3-4 মার্কিন মুদ্রা সাশ্রয় করতে সহায়তা করে। কাজেই তুলা একটি আমদানি বিকল্প অর্থকরী ফসল। অর্থাৎ একজন কৃষক যখন তুলা চাষ করেন, তখন তিনি শুধু নিজের আয় বাড়ান না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশের তুলার উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন, কৃষকদের প্রশিক্ষণ প্রদান, মানসম্পন্ন তুলা বীজ উৎপাদন ও বিতরণ, নতুন চাষ এলাকা সম্প্রসারণ, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং কৃষক পর্যায়ে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে তুলা উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের পার্বত্য অঞ্চল, চরাঞ্চল, উপকূলীয় এলাকা এবং অন্যান্য অনাবাদী বা অপেক্ষাকৃত প্রতিকূল পরিবেশেও তুলা চাষ সম্প্রসারণে তুলা উন্নয়ন বোর্ড বিভিন্ন গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিযোজন উদ্ভাবন ও সম্প্রসারণে তুলা উন্নয়ন বোর্ড বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তুলা একটি লাভজনক ও কৃষক বান্ধব ফসল। তুলা চাষের অন্যতম সুবিধা হল রিলে ক্রপিং এবং ইন্টারক্রপিং। তুলা রোপণের পর প্রথম 40-60 দিন পর্যন্ত জমির বেশিরভাগ অংশ খালি থাকে। এ সময় কৃষক একই জমিতে লাল শাক, মূলা শাক, ধনিয়া পাতা সহ বিভিন্ন শাকসবজি কিংবা অন্যান্য স্বল্পমেয়াদী ফসল চাষ করতে পারেন। ফলে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদন সম্ভব হয়, যা কৃষকের অতিরিক্ত আয় নিশ্চিত করার পাশাপাশি খাদ্য নিরাপত্তাও বৃদ্ধি করে। এর পাশাপাশি তুলা বীজ বিক্রির সুযোগ, পশুখাদ্য হিসেবে তুলা বীজের খৈল ব্যবহার এবং বাজারে তুলার স্থায়ী চাহিদা কৃষকের লাভের পরিমাণ আরও বৃদ্ধি করে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে নানা ধরনের প্রতিকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কোথাও লবণাক্ততা বৃদ্ধি, আবার কোথাও পাহাড়ি ঢলের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। কিন্তু তুলা এমন একটি ফসল যা অনেক ক্ষেত্রেই প্রতিকূল পরিবেশের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিতে সক্ষম। তুলার মূল অনেক গভীরে প্রবেশ করে, ফলে এটি মাটির গভীর স্তর থেকে আর্দ্রতা গ্রহণ করতে পারে এবং স্বল্প বৃষ্টিতেও টিকে থাকতে সক্ষম। এ কারণে খরা বা অনাবৃষ্টি প্রবণ এলাকায় তুলা একটি সম্ভাবনাময় ফসল। তবে ভালো ফলন পেতে কিছু বিষয় অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথমত, উপযুক্ত জমির নির্বাচন গুরুত্বপূর্ণ। তুলা চাষের জন্য উঁচু বা মাঝারি উঁচু, পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। সেখানে জমিতে যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। জলাবদ্ধতা তুলার জন্য অত্যন্ত ক্ষতিকর। দ্বিতীয়ত, উন্নত ও অনুমোদিত জাতের বীজ ব্যবহার করতে হবে। এলাকার জলবায়ু ও মাটির ধরন অনুযায়ী তুলা উন্নয়ন বোর্ডের সুপারিশকৃত জাত নির্বাচন করলে প্রতিকূল পরিবেশেও ভালো ফলন পাওয়া সম্ভব। তৃতীয়ত, সঠিক সময়ে বপন করতে হবে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তুলা বপনের আদর্শ সময়। সময় মতো বপন করলে গাছ প্রতিকূল আবহাওয়ার ক্ষতি অনেকাংশে এড়িয়ে যেতে পারে এবং পোকা মাকড়ের আক্রমণও তুলনামূলকভাবে কম হয়। সুষম সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। মাটি পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করলে গাছ সবল হয় এবং পরিবেশগত চাপ সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায়। খরা পরিস্থিতিতেও মাটির আর্দ্রতা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য মালচিং, আগাছা নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী সেচের ব্যবস্থা করতে হবে। রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনায় সমন্বিত

0: বালাই ব্যবস্থাপনা অনুসরণ করা উচিত। নিয়মিত জমি পরিদর্শন, ফেরোমেন ফাঁদ ব্যবহার, উপকারী পোকা সংরক্ষণ এবং প্রয়োজন হলে অনুমোদিত বালাইনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। এতে উৎপাদন খরচ কমে এবং পরিবেশও সুরক্ষিত থাকে। পাহাড়ি এলাকায় ভূমিক্ষয় রোধে কন্ট্রোল পদ্ধতিতে চাষ, জৈব পদার্থের ব্যবহার এবং মাটির আচ্ছাদন বজায় রাখা অত্যন্ত কার্যকর। অন্যদিকে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা সহনশীল এলাকায় উপযোগী প্রযুক্তি অনুসরণ এবং বর্ষা পরবর্তী সময়ে চাষাবাদ করলে ভালো ফল পাওয়া যায়। এবার আসি অতিবৃষ্টির সময় তুলা চাষের করণীয় বিষয়ে। আমাদের দেশে বর্ষাকালে অনেক সময় একটানা কয়েকদিন ভারী বৃষ্টিপাত হয়। এই সময় সরাসরি মাঠে তুলার বীজ বপন করলে অতিরিক্ত পানির কারণে বীজ পচে যাওয়া, অঙ্কুরোদ্গম কমে যাওয়া এবং চারা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই অতিবৃষ্টির সময় একটি কার্যকর পদ্ধতি হল আগে চারা তৈরি করে পরে মাঠে রোপণ করা। এক্ষেত্রে উঁচু ও পানি নিষ্কাশন সুবিধাযুক্ত স্থানে বীজতলা তৈরি করে সুস্থ ও সবল চারা উৎপাদন করতে হবে। বীজতলায় অতিরিক্ত পানি যাতে জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। বৃষ্টি কিছুটা কমে গেলে এবং জমির অতিরিক্ত পানি সরে গেলে প্রস্তুতকৃত সুস্থ চারা নির্ধারিত দূরত্ব বজায় রেখে মূল জমিতে রোপণ করা যেতে পারে। এতে অতিবৃষ্টির কারণে বীজ নষ্ট হওয়ার ঝুঁকি কমে এবং চারা দ্রুত মাঠে প্রতিষ্ঠিত হয়। তুলার জমিতে পানি জমে থাকলে গাছের শিকড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, শিকড় পচে যেতে পারে, গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল ও ফল ঝরে যাওয়ার আশঙ্কা বাড়ে। এ সময় জমিতে আগে থেকে নালা তৈরি করে রাখতে হবে যাতে অতিরিক্ত পানি সহজেই বের হয়ে যেতে পারে। জমির চারপাশের নালা পরিষ্কার রাখতে হবে। যেখানে পানি আটকে আছে সেখানে অতিরিক্ত নালা কেটে দিতে হবে এবং আইল ভেঙে গেলে দ্রুত মেরামত করতে হবে। সদ্য বপন করা জমিতে পানি জমলে বীজ পচে যেতে পারে, তাই পানি নেমে যাওয়ার পর অঙ্কুরোদ্গম পরীক্ষা করতে হবে। যেখানে বীজ বা চারা নষ্ট হয়েছে সেখানে দ্রুত সম্ভব পুনঃবপন করতে হবে। বৃষ্টি থেমে গেলে জমি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত গাছ শনাক্ত করতে হবে। প্রয়োজনে মাটি আলগা করে দিতে হবে যাতে শিকড়ে বাতাস চলাচল স্বাভাবিক হয়। অতিরিক্ত ভেজা অবস্থায় অপ্রয়োজনীয় সেচ বা সার প্রদান থেকে বিরত থাকতে হবে, কারণ এতে শিকড় আরও দুর্বল হতে পারে। টানা বৃষ্টির পর আর্দ্র আবহাওয়ায় বিভিন্ন ছত্রাকজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে, তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে তুলা উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী সমন্বিত রোগ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।
1: শুনলে তো, প্রতিকূল পরিবেশে তুলার চাষ করতে, এটা এই কথিকাটা রচনা এবং পাঠ করলেন হচ্ছে দিলারা হোসেন, মার্কেটিং অফিসার, তুলা উন্নয়ন বোর্ড। আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: এই দেখো কেমন আছেন শাইনুর ভাই?
2: জি আমি ভালো আছি, আপনারা কেমন আছেন?
1: আপনি বসেন, অনেক একদম সময় মতন চলে আইছেন, আমরা আপনি নিয়ে একটা গান শুনবো। আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন আপনারাও শুনেন নাকি কন? ও পরাণের তাও তো ভাই, শিল্পী কল্যাণী ঘোষ, গীতিকার ও সুরকার এম এন আক্তার। চলো গানটা শোনা যায়।

0: আমরা কিন্তু অপেক্ষা করতেছি এবং আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন অনেকে অপেক্ষা করতেছে যে আগামী সপ্তাহে কেমন যাবে আমাদের আবহাওয়াটা। তো আমাদের এই আবহাওয়া আমাদের সাথে পরামর্শ দেবেন, আমি আবারও বলি, মোহাম্মদ শাহিনুল ইসলাম, সহকারী আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আচ্ছা ভাই, এই যে এই সপ্তাহের কৃষি আবহাওয়ার একটু পূর্বাভাসটা হালকা পাতলা একটু দেন দেখিনি, আমরা সবাই শুনি নাকি?
1: এটা আমাদের আগস্ট মাস মোটামুটি শেষ পর্যায়ে, যেহেতু জুন জুলাই আমাদের বর্ষাকাল এবং আগস্ট সেপ্টেম্বরও বর্ষাকাল, চার মাস আমরা বর্ষাকালটা ধরি। আগস্ট মাস মোটামুটি 20 তারিখ শেষ, আমাদের আগস্ট মাসের শেষ পর্যায়ে, বর্ষাকালে মোটামুটি শেষ পর্যায়ে আছে। আর কৃষক বাদের বাইরের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর হলো, তারা অনেকে জানেন হতে পারে অনেকে জানেন না, উজ্জ্বল রুদ্রোজ্জ্বল আবহাওয়া যেটা আমরা বলি, প্রতিটা কৃষি ফল কৃষির জন্যই আমাদের এটা দরকার, সবজির জন্য দরকার, ধানের জন্য দরকার, আমাদের যত চাষাবাদ করি প্রত্যেকটা জিনিসের জন্য একটা উজ্জ্বল রুদ্রোজ্জ্বল আবহাওয়া দরকার লাগে, নির্দিষ্ট একটা সময়ের জন্য লাগে। এই আগস্ট মাসের শেষ যে আমরা সাত দিন আজকে বললাম 20 থেকে 26 তারিখ পর্যন্ত আমরা 3 থেকে 5 ঘন্টা উজ্জ্বল রুদ্রোজ্জ্বল আবহাওয়া পেতে পারি, আর বাকি যে সময়টা আমাদের সূর্যোদয় এবং সূর্যাস্ত বাদ দিলে অন্যান্য সময়টা মেঘলা থাকতে পারে, যেহেতু আমাদের বর্ষাকালের শেষ
2: পর্যায়ে বৃষ্টিও পড়ে ভাই।
1: আগস্ট মাস তো আমাদের প্রায় শেষ পর্যায়ে বর্ষাকাল। আর একটা জিনিস হলো, আমাদের এই সময় প্রথম 3-4 দিন মোটামুটি আমাদের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট ওইসব জায়গায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে।
2: ভাই, এই যে একটু আমন ধান সম্পর্কে বলেন তো, এই সময় আমন ধানের কি করা লাগবে কি করা লাগবে না?
1: আমন ধান আমরা এই সময় যে ধানটা চাষ করি সেটা হলো আমন ধান। এখন বর্তমান পর্যায়ে হলো কুশি বা শাখা গজানো। শাখা গজানো বলতে আমরা বুঝি যে যতটুকু শাখা প্রসারিত হবে, যতগুলো শাখা উৎপন্ন হবে ধানের ফলন তত বেশি হবে। এটার জন্য কৃষকদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সঠিক বয়সে চারা অবশ্যই রোপণ করতে হবে, আর একটা হলো সুষম সার প্রয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে সময়ে, এবং সঠিক পরিমাণে পানি সেচ দিতে হবে। যেহেতু বর্ষাকাল আমাদের বৃষ্টি হলে পানি থাকবে, এবং পানি অবশ্যই যাতে 5 থেকে 7 সেন্টিমিটার বেশি না থাকে,
0: পাঁচ থেকে সাত সেন্টিমিটার
1: পানি রাখতে হবে, এটাই হলো কুশি গজানোর বা শাখা গজানোর উপযুক্ত পানি। আর একটা জিনিস, আমাদের আগাছা উৎপন্ন হবে এই সময়, পানি থাকলে আগাছা উৎপন্ন হতে পারে, এবং চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে একবার কাটতে হবে, আবার 30 থেকে 35 দিনের মধ্যে আগাছা পরিষ্কার করে দিতে হবে, তারপরে আবার জিঙ্ক বা দস্তা ব্যবহার করতে হবে, এবং পোকামাকড় এবং রোগবালাই বর্ষাকালে একটু বেশি হয় যদি সেসাথে পরিবেশ, এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট অসুখের জন্য বা নির্দিষ্ট রোগের জন্য আমাদের নির্দিষ্ট পরিমাণে ওষুধ প্রয়োগ করতে হবে, এবং অবশ্যই কৃষি কর্মকর্তার
3: পরামর্শ নিতে
0: হবে। ঠিক আছে।
3: আচ্ছা ভাই, যান এই যে আগাম শীতকালীন শাক সবজি যদি আমরা লাগাই, এখন এগুলির কি ব্যবস্থা নেব?
1: এটার জন্য আলাদা একটা ব্যবস্থা নিতে হবে, সেটা হলো বীজতলা আগে থেকে তৈরি করতে হবে।

0: এবং একটা পলিথিনের ছাউনি দিতে হবে অবশ্যই জায়গাটার মধ্যে, এবং সেই ছাউনির উচ্চতা হবে মাঝের অংশে 75 সেন্টিমিটার এবং উভয় পাশে হবে 60 সেন্টিমিটার, যাতে বাতাস চলাচল করতে পারে। এবং এর যদি ব্যবস্থা আমরা নিতে পারি তো বড়ই আমরা সুস্থ চারা পাওয়া সম্ভব হবে, যেহেতু আমরা আগাম শীতকালীন সবজি চাষাবাদ করব। এই জন্য এই পরামর্শটা আমাদের নিতে হবে এবং এই যে ছাউনিটা তৈরি করতে হবে পলিথিন দিয়ে, মাঝখানে আমি যেটা বললাম 75 সেন্টিমিটার এবং দুই পাশে হবে 60 সেন্টিমিটার।
1: ভাই মেমান ভাই, তা তুমি তো অনেক কথাই কইলা, কিন্তু উদ্যানের যে ফসল আছে এগুলো নিয়ে আমার একটু কয় শুনি।
0: আমাদের তো বর্ষাকাল এখনো পুরোপুরি শেষ হয় নাই, বাতাস থাকতে পারে কোনো এক সময়, যেমন সাগরে যে নিম্নচাপ তৈরি হয়, লঘুচাপ তৈরি হয়, তা বাতাস থাকলে আমাদের কলা গাছগুলো পড়ে যেতে পারে, সেজন্য খুঁটি দিতে হবে। আর পেঁপে গাছে এই সময় একটা মিলিবাগ পোকার আক্রমণ হতে পারে, যেহেতু আমাদের উদ্যান ফসল এটা, এই সময় নির্দিষ্ট পরিমাণ একটা ওষুধ ফেনিত্রোত্রিয়ন একটা ওষুধ আসে, সেটা প্রয়োগ করতে হবে। আর একটা হলো আমাদের আবহাওয়া যদি অনুকূল অবস্থায় থাকে, কলা গাছের সিগাটোকা রোগের একটা আক্রমণ হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা পরিমাণে ওষুধ আমাদের কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসারে প্রয়োগ করতে
1: হয়।
2: আচ্ছা ভাই, জান আর একখান কথা জিজ্ঞেস করি, এই যে আমরা যে গবাদি পশু পালন করি, এগো বিষয়ে আমরা কি ধরনের ব্যবস্থা নিমুক দিই?
0: গবাদি পশুর ক্ষেত্রে আগে বর্ষাকাল থাকার কারণে আমাদের স্বেচ্ছাতে পরিবেশটা রাখা যাবে না, সবসময় গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কৃমিনাশক ওষুধ অবশ্যই দিতে হবে, আর শুষ্ক খাবার খাওয়াতে হবে, আর যেখানে মাঠে সাধারণত পানি থাকে সেই মাঠে গরুকে খাবার দেওয়া যাবে না।
1: আর ঘরে যাতে আলো বাতাস ঢোকে
0: সেই ব্যবস্থাটা রাখতে হবে, উঁচু জায়গায় ঘর তৈরি করতে হবে গোয়াল ঘরটা, যাতে পানি না ঢুকতে পারে।
1: আচ্ছা, হাঁস মুরগির ব্যাপারে বললেন তো ভাই,
0: হাঁস মুরগির এই সময় একটা কমন রোগ হয়ে থাকে, সেটা হলো রানীক্ষেত্র। এই রোগটা হলে অবশ্যই টেট্রাসাইক্লিন নামে একটা পাউডার পাওয়া যায়, সেটাকে খাওয়াতে হবে, তবে অবশ্যই সেটা ভাতের সাথে খাওয়াতে হবে, আলাদাভাবে কোনো কিছুর সাথে খাওয়ানো যাবে না, ভাতের সাথে খাওয়াতে হবে,
1: মাখি দেওয়া লাগবে ভাতের সাথে। মেমন ভাই, এই যে মাছের কথা একটু কন,
0: মাছ হলো এই সময় বর্ষাকালে পানি আমাদের যথেষ্ট পরিষ্কার থাকবে, তবে 15 দিন পরপর আমাদের অবশ্যই পরীক্ষা করতে হবে যে মাছের বৃদ্ধির হার এবং রোগবালাই হচ্ছে কিনা, 15 দিন পরপর আমাদের পরীক্ষা করতে হবে, এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ খাবার নির্দিষ্ট উপাদানের সাথে শতকরা হার বজায় রেখে খাবার প্রয়োগ করতে হবে নির্দিষ্ট জায়গায় জায়গায়। আর হলো বিভিন্ন প্রকার সার আমাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় প্রয়োগ করতে হবে, এবং নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো বা পরিমাণ মতো আমাদের ভালো মানের খাবার সবসময় ভালোভাবে প্রয়োগ করতে
1: হবে।
0: আমি যে তথ্যগুলো প্রদান করলাম সেটা আমাদের বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা, যেটাকে সংক্ষেপে বলে বামিস, এখানে প্রতিটা জেলা প্রতিটা বিভাগ অনুসারে প্রতি 5 দিনে পূর্বাভাস দেওয়া থাকে, এবং সেই পূর্বাভাস অনুসারে কি কি পদক্ষেপ নিতে হবে বিভিন্ন ফসলের ক্ষেত্রে সেখানে দেওয়া থাকে। আমি সবাইকে অনুরোধ করব ইন্টারনেট ইউজ করে সেটা ভালোভাবে দেখার জন্য।
1: ঠিকানাটা কই দেন ভাই?
0: বাংলাদেশ বা কৃষি আবহাওয়া তথ্য সেবা, সংক্ষেপে বলে বামিস, BAMIS লেখলি চলে যাবে।
3: ইসলাম সাহেব, আপনার পরামর্শ আমরা এবং আমাদের সাথে যারা আছে সবাই এটা মেনে চলবো এবং জানবো। আচ্ছা, একটা জিনিস তোমার খেয়াল করেছো যে দেখো, যে আমরা যদি আমাদের নিরাপদ খাবার উৎপাদন না করি, আমরা যদি সচেতন না হই, তাহলে ক্ষতিকার
1: ক্ষতি হয়
3: ঘটনা হলো, আমি মনে করলাম যে থাক আমি এগুলো করব না, তাহলে এই যে আমি অন্যায় করলাম তাতে কি শুধু অন্যের উপরে যাবি?
1: না,
3: এক সময় তো আমার নিজের উপরে যাতে পারে, আমার পরিবারের উপরে
1: যাতে পারে, মানে কি যাবে?
3: অতএব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, এডিস মশার নিধনের চিন্তা করেন। এই জন্য আমি নিজে ভালো থাকব, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, তাতে এই সমাজ ভালো থাকবে, তাই না?
1: দেশ নিজে ভালো থাকবো, সমাজ ভালো থাকবে।
3: এই প্রতিজ্ঞা নিয়ে চলো আজকের মতো যাওয়া যাক। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। চলো আজকের মতো উঠা যাক।
1: হ্যাঁ।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দরবারের আয়োজন। নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো থাকার শুভকামনা রয়েছে। আমাদের আমরা চাই যে সবাই খুব ভালো থাকবেন, কারণ আপনারা কিন্তু অতন্দ্র হয়ে থাকেন বলেই আমরা খুব সুখনিদ্রায় যাই। ভাবজুগের চমৎকার শুনে আমাদের আজকের দরবারে রয়েছে আয়োজন, মিঠু সুর শোনাব পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানটি জানাব বলো।
1: আজ প্রথমে যে গানটি শুনবেন, নলুক পরা নাকি কন্যা ঝলক দিয়া যায়। গানের শিল্পী মোহাম্মদ মনির হোসেন আর গান লিখেছেন মোল্লা আলিম, সুর করেছেন আব্দুল্লাহ খান।

সৈনিক ভাই বোনেরা আপনারা দুবারে শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর। এবারের গানের শিল্পী পুলক অধিকারী। গানের কথাগুলো সাজিয়েছেন আয়েত হোসেন উজ্জ্বল আর সুর দিয়েছেন মোহাম্মদ গোলাম সরওয়ার।

আপনারা পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর শুনছেন। এবার গানের শিল্পী শাহনাজ বেলি, গীতিকার শর্ম শামসুল আলম, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: এই গানটি দিয়ে শেষ হয়ে গেল দুর্বারে আজকের পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ওয়ালানাকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সূরা আল কাসাস আয়াত 24। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। লিডসে প্রথম টেস্টের আজ দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুই উইকেটে 119 রান করেছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে 171 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ আগামীকাল অস্ট্রেলিয়ায় শুরু হবে। হোবার্ট হারিকেন্স একাডেমি ভিক্টোরিয়া সিএ একাদশের মুখোমুখি হবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। আগামী শনিবার বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2:30টায় খেলা শুরু হবে। 10 দিনব্যাপী এই টুর্নামেন্টে 9টি দল অংশ নেবে। আগামী শনিবার বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। আগামী রোববার কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 10:30টায় খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে শ্রীলঙ্কাকে অবশ্যই জয়ী হতে হবে। দুই ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দল এবং বাংলাদেশ এ দলের মধ্যে প্রথম 4 দিনের ম্যাচ আগামী রোববার প্রিটোরিয়ায় শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ম্যাচটি 30 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত পচিমস্ট্রুমে অনুষ্ঠিত হবে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3টি ওয়ানডে ম্যাচও খেলবে। 6 সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে প্রথম একদিনের, 9 সেপ্টেম্বর কিম্বার্লিতে দ্বিতীয় এবং 12 সেপ্টেম্বর পচিমস্ট্রুমে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জিম্বাবুয়ে ও নামিবিয়ার সাথে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা হওয়ায় এই সফরটি বাংলাদেশ এ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় আসর খেলা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলের অনুশীলন। আগামী 31 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান। আগামী মাসের 4-13 তারিখ পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়ান কাপ হকি ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ হকি দল তাদের অনুশীলন শুরু করেছে। বাংলাদেশ হকি ফেডারেশন ঘোষণা করেছে, 24 সদস্যের এই দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়েরা স্থান পেয়েছেন। দলে 3 জন গোলকিপার, 8 জন ডিফেন্ডার, 6 জন মিডফিল্ডার এবং 7 জন ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। চলতি মাসের 28 তারিখে সংযুক্ত আরব আমিরাতের নারী এশিয়ান কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এতে 2টি গ্রুপে 8টি দেশ অংশগ্রহণ করবে। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30টায় খেলা শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃসার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। এতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি ও বাংলাদেশ আনসার ও ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া গ্রুপে এ তে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সি তে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানে। আজ অনুষ্ঠানে থাকছে আন্তবেতার অনুষ্ঠান সংযোগ। এতে আজ শোনাব বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের রেকর্ডকৃত অনুষ্ঠান। তো চলুন শোনা যাক
1: বাংলাদেশ বেতার।

0: শুরু হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক অনুষ্ঠান সুখী জীবন, পরিচালনা করছেন নাসরিন সুলতানা।
1: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? তারপরে আপনাদের দিনকাল ভালো যাচ্ছে? শরীর স্বাস্থ্য সবার ভালো আছে?
2: দিনকাল তো জমশেদ আলী ভালো যায়, মানে ওই তো ডোসের ছাত্র টাত্র কাকু মানে না
1: স্বাস্থ্য। কিন্তু শুধু শারীরিক স্বাস্থ্য না, মানসিক স্বাস্থ্যও বটে। মানসিক স্বাস্থ্যও যেন ভালো থাকে, অর্থাৎ মন মেজাজ যেন ভালো থাকে, সেই জন্য খুব ভেবে চিন্তে কাজ করতে হবে। বিভিন্ন ভেজালে জড়ালে তো মন মানসিকতা ভালো থাকবে না, এবং যখন একজন মানুষের মন মানসিকতা ভালো থাকে না, সেটা কিন্তু সংসারের উপরও প্রভাব ফেলে, তাই না?
3: আমি বুঝতেছি
1: কেন দাঁতে কি হয়েছে, সে চিল্লা চিল্লি করে, সেই সাথে দাঁতের কি সম্পর্ক আর আপনার কালো
2: হওয়ার? এখন মনে হয় যে শাস্ত্র বা কবিতা লেখা শিখতেছে। একালে মর্জিনার দাঁত আমার হাত, কিন্তু হাতের ব্যবহারটা আমি করতে পারি না, একটু আমার জেন্টিলিটি
3: হ্যাঁ।
1: জমশের ভাই যেটা বোঝাতে চাচ্ছে সেটার সারমর্ম তাহলে এই হলো যে মর্জিনা আপা খুব চিল্লাচিল্লি করে, সেটা কি আপনি বলছেন যে দাঁত চিপে কথা বলে? এই দাঁত চিপে কথা বলা গুলো আপনার ভালো লাগে না? মর্জিনা আপা কেন এরকম করেন? মানসিক রোগ না, মানসিক রোগ। মর্জিনা আপা কেন এরকম ব্যবহার করেন আপনি, এটা তো ঠিক না।
4: আপা, সংসারে কামাই রোজগার না থাকলে এটা তো হইবেই, তিন বেলা পেট তো আর মানে না, বেটা আছে তিনটা বাড়িতে, এলাও খাওয়াই আমরা পাঁচজন, তা আয় রোজগার আছে? জমশের ভাই কি কামাই রোজগার করে বাজারের ব্যাগ ধরিয়ে আইসে? সংসারটা চলে কেমন করে?
1: এটা এটা ঠিক কথা, এটা ঠিক কথা।
4: মর্জিনার রোজগার দিয়ে কয়দিন চলে আপা কন?
1: এবং ওই যে যে প্রবাদটি দীর্ঘদিন থেকে আছে, যখন অভাব এসে দুয়ারে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায়, কথাটা কিন্তু এমনি এমনি হয়নি জমশের ভাই। এক সময় দেখেন আপনারা যখন নিজেরা পছন্দ করলেন, বিয়ে করলেন, সংসারটা কত মধুর ছিল, ধীরে ধীরে সংসারে তিক্ততা শুরু হলো, কারণ সংসারের সদস্য সংখ্যা বেড়ে গেল, আপনাদের আমরা এত বললাম, তারপরেও আপনাদের চার চারটি সন্তান, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করলেন না, পরিবারটা বড় হয়ে গেল। এখন পরিবারে এই ধরনের অশান্তিগুলো তো হবেই, সেখানে আবার আপনি যদি আয় রোজগার সঠিকভাবে না করেন, তাহলে কিভাবে সংসার চালাবেন, কিভাবে কিছু সঞ্চয় করবেন, কিভাবে সন্তানদের মানুষ করবেন? এই যে আমরা কিছুদিন আগে একটি উঠান বৈঠক করেছিলাম, সেই উঠান বৈঠকে কিন্তু আমরা আমাদের অনেক শ্রোতাদের পেয়েছিলাম, এবং তাদের ভিতর থেকে কিশোরীরা, নবদম্পতি ছিল অনেকেই, তারা অনেকেই বিভিন্ন সমস্যার সমাধান জেনে নিয়েছেন, কারণ আমাদের সাথে একজন কনসালটেন্ট ছিলেন, চিকিৎসক ছিলেন, তারা তাদের সমস্যার সমাধানগুলো দিয়েছেন। তো আজ আমি আপনাদের সেই উঠান বৈঠকের কিছু অংশ শোনাই, তাহলে নিজেরাও কিছুটা বুঝতে পারবেন যে কি ধরনের সমস্যা কিশোর কিশোরীদের হতে পারে, কি ধরনের সমস্যা নবদম্পতিরা পড়ছে, এবং সেগুলো সমাধান কি। চলুন তাহলে শোনা
4: শুনি।
5: আমরা কিভাবে সহযোগিতা পাবো বা কোথায় গেলে জানতে পারবো?
6: এটা আমরা দেখেছি প্রায় শতকরা দশ ভাগ ক্ষেত্রে কিশোরীদের এই মাসিকের সময় কিংবা মাসিকের অব্যবহিত কয়েকদিন আগে এই ব্যথাটা শুরু হয়, এক সময় অটোমেটিক এটা ভালো হয়ে যাবে। আর সাধারণভাবে যে মাসিকের সময় হলে যখন ব্যথা হয় তখন প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ঔষধ, যেটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সাপ্লাই আছে, সেই বড়িটা তিন দিন খেলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তার আগে যে বিষয়টা আমাদের জানতে হবে, আমাদের যাতে এই মাসিকের সময় কিশোরীরা যাতে স্যানিটারি প্যাড ব্যবহার করে, সেক্ষেত্রে যেন তার বাবা মা হেল্প করে, সহযোগিতা করে। বাবা মা হবে কিশোর কিশোরীর প্রথম বন্ধু, শিশুর থেকে যখন সে কিশোরী হয়ে যাচ্ছে তখনই তো মাসিক শুরু হয়ে যায়। শুরুর দিকে এই চার পাঁচ বছর সাধারণত এই মাসিক কারো কারো দুই এক মাস পরে হতেও পারে, এটা স্বাভাবিক। এখানে আমাদের পরিবারের দুশ্চিন্তার কোনো কারণ নাই বা কিশোরীর দুশ্চিন্তার কোনো কারণ নাই। স্ত্রী হরমোন দুইটা, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, একসময় যখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে শরীরে তখন সাইকেল গুলো আপনার ঠিক হয়ে যাবে। সাত দিনের বেশি যদি হয় তাহলে অবশ্যই আমি পরামর্শ নেব, সে পরামর্শটার প্রথম কেন্দ্র হলো ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্র, যেখানে একজন মহিলা FWB আছেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা, তাকে এই বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া আছে যে এই বিষয়গুলো হইলে আপনাদেরকে কি সেবা দিবে এবং কিভাবে আপনাদেরকে ঔষধ দিবেন সব বলা আছে, আপনারা খুব যাবেন।
7: আমার বিবাহের 3 বছর হইতেছে এখন, আমি মানে বাচ্চা নিতে গেলে আমার কি পরামর্শ দরকার এবং আমি কোথায় গেলে সেটা পাবো, আর আমি যদি আরো 2 বছর মানে বাচ্চা না নিতে চাই তাহলে কি করতে হবে, কি রকম পরামর্শ নিতে হবে, এই সম্পর্কে আমার প্রশ্ন।
6: বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত কিনা এটা যাচাই করে আমি বাচ্চাটা নেব, এটা আপনার যাচাই করে নেবেন। দ্বিতীয় যে কথাটা সেটা হলো, আমি যদি সন্তান দেরিতে নিতে চাই, যাদের একটিও সন্তান নাই কিন্তু সন্তান দেরিতে নিতে চান, আপনারা স্বামী স্ত্রী মনে করে ঠিক করছেন যে আমি আমার পরিকল্পিত পরিবার আমি আরো 3 বছর বা 2 বছর বাচ্চা নেব না, তাদের জন্য 3টা পদ্ধতি আমাদের ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট। একটা হলো কন্ডম, যেটা পুরুষেরা ব্যবহার করে। 2 নম্বর হলো খাবার বড়ি। 3 নম্বর হলো এই যে হাতের মধ্যে কাঠির মতো দিয়ে দেয় 2টা কাঠি বা 1টা কাঠি, নাম হলো ইমপ্লান্ট। এই 3টা পদ্ধতি আপনার উপযুক্ত।
7: আমার বিয়ে 2 বছর হয়, আমি বাচ্চা নিতে চাই কিন্তু আমার 3 মাস পর্যন্ত বন্ধ হয়ে থাকে, আবার খুলে যায়।
6: গর্ভের উপযুক্ত সময় কোনটা, সন্তান নেওয়ার উপযুক্ত সময় কোনটা, 20 বছরের আগে নয়, 35-এর পরে নয়, এটা 1 নম্বর কথা। তার মানে আপনি এখনো সন্তান নেওয়ার উপযুক্ত সময়ে পৌঁছান নাই। এক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনি 2 বছর আরো অপেক্ষা করবেন, 20 বছর বয়স পর্যন্ত। দ্বিতীয় যে পরামর্শ, আপনি মাসিক আপনার অনিয়মিত, সেক্ষেত্রে আপনি আমাদের পরামর্শ নিতে পারেন। প্রথম পরামর্শ হলো ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রের FWB পরিবার কল্যাণ পরিদর্শিকা একজন নারী মানুষ, উনি আপনার ইন ডিটেলস পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। এখানে যদি না হয়, প্রত্যেক জেলাতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামে একটা সেন্টার আছে, আপনি গেলে ওখানে একজন গাইনির ডাক্তার আছেন, তার কাছে আপনারা পরামর্শ নিতে পারবেন এই অনিয়মিত মাসিকটার চিকিৎসা হিসেবে। তবে সন্তান নেওয়ার ক্ষেত্রে পরামর্শ হলো 20-এর আগে নয়, 35-এর পরেও নয়, তাই আপনাকে 2টা বছর সন্তান নেওয়ার ক্ষেত্রে অপেক্ষা করতে হবে। আর আপনাকে দেখে যেটা মনে হচ্ছে আমার, আপনার ওজনের সাথে আপনার শরীরের পুষ্টিগত অবস্থাটাও ঠিক নাই।
8: আমাদের সমাজে থ্যালাসেমিয়া, যেটা সম্পর্কে আমরা অনেকেই বিস্তারিতভাবে জানি না, আসলে থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়ার লক্ষণ কি কি, এবং থ্যালাসেমিয়ার বাহক কাকে বলে, এবং থ্যালাসেমিয়া থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি?
6: আমাদের থ্যালাসেমিয়া রোগটার নাম হলো হিমোগ্লোবিন ই ডিজিজ। এই হিমোগ্লোবিন ই ডিজিজটা 2 ধরনের, একটা হলো ই ট্রেট বলা হয়, রোগ নয় বা রোগের কিছু উপাদান আছে আপনার শরীরে, আর একটা হলো হিমোগ্লোবিন ই ডিজিজ যার থ্যালাসেমিয়া হয়ে গেছে। যাদের ই ট্রেট থাকে তাদের ই ট্রেটের সাথে বিয়ে হওয়া যাবে না, যদি ই ট্রেট ই ট্রেটে বিয়ে হয় তাহলে 50% সন্তান ই ডিজিজ এর টার্ন হতে পারে। ই ডিজিজটার নামই হলো থ্যালাসেমিয়া, আর ই ট্রেটটা হলো আপনি যেটা বলেছেন, আপনার কথায় বাহক বলা যায়। তাহলে আমরা এই টেস্টটা করব, টেস্টের নাম হলো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই টেস্টটা করলে তার ই ডিজিজ আছে কিনা বা ই ট্রেট আছে কিনা জানা যাবে। তাহলে আমরা ই ডিজিজের সাথে ই ট্রেটের বিয়ে দেবো না, আবার ই ট্রেট এই ট্রেটের বিয়ে দেবো না, বা যাতে বিয়ে না হয় এটা চিন্তা করব। কারণ ই ডিজিজের সাথে ই ট্রেট বিয়ে দিলেও সমস্যা, ই ট্রেট বিয়ে হলেও সমস্যা, ই ডিজিজ এই ডিজিজ বিয়ে হলেও সমস্যা। থ্যালাসেমিয়া একটা সমস্যা, এটা শুধু পরিবারের সমস্যা না, এটা রাষ্ট্রের সমস্যা। তাকে মাঝে মধ্যে রক্ত দিতে হয়, তাদের একটা থ্যালাসেমিয়াতে একটা সারা জীবন সে কষ্টে ভোগে, অনেক সময় অকাল মৃত্যু হয়ে যায়। সেজন্য আমরা থ্যালাসেমিয়াকে যাতে না হয় সেজন্য আমাদের সন্তানদের, এখন তো আমরা অনেক আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আমরা এই বিষয়গুলো জানতে পারি, আমরা যদি একটা টেস্ট করি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এবং এই টেস্টের রেজাল্ট অনুপাতে আমরা জানতে পারবো সে ই ট্রেটে আক্রান্ত না ই ডিজিজে আক্রান্ত। জানলে আমার সুবিধা হলো যে আমি ই ট্রেট থাকলে ই ট্রেট বা ই ডিজিজের সাথে বিয়ে দেব না।
1: হ্যাঁ, এবং খুব ভালো লাগলো এটি শুনতে। আর আমাদের দেশের হচ্ছে কিশোরীরা, নবদম্পতিরা, তারা যে এখন এত সচেতন, এটি আমাদের একটি ভালো লাগার বিষয়। এবং আমরা আমাদের এই যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক যে অনুষ্ঠান প্রচার করছি নিয়মিত, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনেক শ্রোতা বন্ধুরা উপকৃত হচ্ছে। তারই ফলশ্রুতিতে কিন্তু এই উঠান বৈঠক, এবং উঠান বৈঠকে এই যে তাদের আলাপচারিতা, তাদের প্রশ্ন করা, তাদের সমস্যার কথা খোলাখুলি বলা এবং সমাধান নিয়ে

0: বাহ, চমৎকার, খুব ভালো লাগলো গানটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।
1: সুখী জীবন পরিচালনা করলেন নাসরিন সুলতানা, আসরে অংশগ্রহণ করলেন মোল্লা মোসাদ্দেক হোসেন, নাসরিন আক্তার, নজরুল ইসলাম ও রাবেয়া আক্তার মনি। পরিবেশনা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি উপসেল, বাংলাদেশ বেতার, রংপুর। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে চিঠি লিখুন। আমাদের ঠিকানা ডাকবাক্স প্রযত্নী পরিচালক, জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস বেতার phnc1207@gmail.com।
2: বজলা
3: যে দাদা,
2: তোর কি আর কোন কাম নাই রে?
3: মেলা কাম দাদা,
2: কামে তো যাস না, আরেকদিন দেখি বউ এর আসরের নিচে ফুলে
3: নিচে কই
2: আবার কথা
3: না, হের শরীর
2: শরীর ভালো থাকবো কেমনে? একটার পর একটা হোয়াইটে থাকলে
3: আমি তো কিছু
2: জানোস না, কোলের দার বয়স তো মাত্র 6 মাস, কিছু বুঝি না ভাবছ
3: না? মানে ওই স্বাস্থ্য আফাই
4: বজল ভাই,
3: এই যে আমি কিছু কই নাই দাদা, স্বাস্থ্য আফাই নিজেই আইছি।
2: আসেন আসেন।
4: হ্যাঁ আইছি তো। জরি কই?
5: ওই তো জরি, জরিমণি এইদিকে একটু আসো তো। সোনা
2: বেলা যা, জরিমণি আসো তো সোনা, এই ফ্যামিলিতে এইরকম বেলা যা পড়া জন্মাইলো কেমনে বুঝি না?
4: অহনার ওরে বৈকা কোনো লাভ নাই, যা হনের হইয়া গেছে।
5: হ্যাঁ হইয়া গেছে,
4: হইয়া গেছে বললে তো আর হবে না। আপনারে বলছিলাম দুধ সইয়া খান পদ্ধতি নেন, শুনলেন না তো কথা?
5: আই দিল
2: ছাগল কোন হানের, আইস পদ্ধতি নিলে কি কাম হইব?
4: হয় ঠিকই তো।
6: আফাগো, আমি তারে বারবার কইছিলাম যে ব্যবস্থা এখন লও, শুনেন না কারো কথা।
4: আপনি জানেন না বজলা ভাই, সে সন্তানের জন্ম আর পরের বার গর্ভধারণের মাঝখানে কমপক্ষে 2 বছরের যদি ব্যবধান না থাকে, তাহলে বাচ্চা ও মা দুইজনেরই স্বাস্থ্যের ঝুঁকি থাকে, এই মরণেরও ভয় থাকে। তাছাড়া নতুন সন্তান আসনের পর মা তো আগে সন্তানের বুকে দু ছাড়াইয়া দিয়ে

0: করতে বাধ্য হয়। তুমি জানো না জরি?
1: আমার জানি না আর কি হইব, সব তো হ্যাই জানে।
0: তুমি জানি না কি হইব মানে? এখন দুই ডারে সামাল দিতে তোমার কত কষ্ট হইব একবার ভাইব্বা দেখ।
2: স্বাস্থ্য সচেতনতাই আমাদের সুস্থ জীবন দিবে, তাই স্বাস্থ্য সচেতন হন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ডেঙ্গু প্রতিরোধ করুন। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ভেতর এবং চারপাশের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দিনে কিংবা রাতে যখনই ঘুমাবেন অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন। মনে রাখবেন এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সময়ের সাথে চলতে চলতে চলে এলাম সময়ের প্রান্তে। এবারে বলতে চাই আজকের শেষের কথাগুলো। আজ অনুষ্ঠান গ্রন্থনায় এবং উপস্থাপনায় জি এম তারিক, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সারদা মঞ্জুরি।
3: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান সহ অন্যান্য সংসদ সদস্য। তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী, বললেন দেশের ঝুঁকিপূর্ণ স্থানে শনিবার থেকে প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। দেশে প্রথমবারের মতো আজ শুরু হল নৌযান শুমারি। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় নিহত অন্তত 15। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয়কের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমকে বিপুল ব্যবধানে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট পেয়েছেন 255টি। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট। বিস্তারিত শুনুন প্রতিবেদন।
2: দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেল 5টায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তিনি জানান দ্রুতই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।
3: তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে।
2: নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম ঘোষণার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান ও উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অন্য সংসদ সদস্যরাও নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। ফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। মহাখালী DOHS এর নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন,
4: ওনাকে আমি আমার পক্ষ থেকে, LDP-র পক্ষ থেকে, 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
2: নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
5: আমরা আপনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট, আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকে একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবে। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে এবং এটা আমাদেরও প্রত্যাশা।
2: অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
6: বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সংসদে আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছি। এটা গণতন্ত্র একটা ধাপে গিয়ে গেলাম। আমরা যে গণতন্ত্রের জন্য লড়েছি, সবাই মিলে প্রাণ দিয়েছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম।
2: এর আগে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার দুপুর 2টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে চীন পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় চীনা দূতাবাস আজ বিকেলে এক বিবৃতিতে একথা জানায়। এতে বলা হয় চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। নতুন পথ পরিক্রমায় যৌথভাবে চীন বাংলাদেশ অভিন্ন অংশীদারিত্ব গড়ে গড়ে তোলার আগ্রহের কথাও জানায় চীন। রাষ্ট্রপতি নির্বাচনে জয় পরাজয়ের বাইরে গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সৌহার্দ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। তিনি আজ রাষ্ট্রপতি নির্বাচনের পর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে এই গুরুত্ব আরোপ করেন। মোহাম্মদ নুরুল ইসলাম মনি বলেন, গত ১৭ বছর ধরে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় এই ধারণাও মানুষের মধ্যে থেকে হারিয়ে গিয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে অবাধ ভোটদান, ফলাফল মেনে নেওয়া এবং বিজয়ী ও পরাজিত প্রার্থীর পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সেই গণতান্ত্রিক সংস্কৃতি আবার ফিরে আসতে শুরু করেছে। গণতন্ত্রকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। গণতন্ত্র না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কাঙ্ক্ষিত পথ তৈরি করা সম্ভব হবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাঁদের জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্রম স্কিল টু অপরচুনিটি শীর্ষক এক চাকরি মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ শক্তি তৈরি করাই যথেষ্ট নয়, নতুন চাকরি সৃষ্টি এবং কর্মসংস্থানের বাজার সম্প্রসারণ করাও সমান গুরুত্বপূর্ণ। এর মূল ভিত্তি অর্থনীতি, শিল্পনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর উপর নির্ভর করে। তাই তরুণদের নিজেদের দক্ষ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক মূল চিত্র অনুধাবন করতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তিগত জ্ঞান এনে বাংলাদেশের জনশক্তিকে পোশাক শিল্পের সঙ্গে যুক্ত করা হয়েছিল। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাক টু ব্যাক এলসি ও ব্যাংক ঋণ সহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমেই আজকের পোশাক খাতের বড় ভিত্তি তৈরি হয়। একজন রাষ্ট্রনায়কের সঠিক নীতিগত সহায়তার সুফল পুরো অর্থনীতিতেই ইতিবাচক প্রভাব ফেলে। কলেরা প্রতিরোধে দেশের আগামী শনিবার থেকে শুরু হচ্ছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকত হোসেন আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: কলেরা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তীব্র সংক্রামক রোগ। এর প্রধান লক্ষণ হল প্রচণ্ড ডায়রিয়া ও দ্রুত শরীর থেকে পানি লবণ বেরিয়ে যাওয়া। সময় মতো চিকিৎসা না হলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রোগের মৃত্যু পর্যন্ত হতে পারে। দেশে বছরে প্রতি হাজারে প্রায় 2 জন কলেরায় আক্রান্ত হন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে প্রায় 6,65,00,000 মানুষ। ঝুঁকি কমাতে সারা দেশে শুরু হয়েছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। নানা উদ্যোগে দেশে কলেরা নিয়ন্ত্রণ রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
7: বিভিন্ন ভাবে আমরা কিন্তু পর্যুদস্ত, তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে।
2: এ সময় ঝুঁকি বিবেচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কামরাঙ্গিচর ও কদমতলি এলাকাকেও টিকাদানের আওতায় আনা হচ্ছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
8: টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব।
2: শুধু রাজধানী নয়, প্রান্তিক পর্যায়েও টিকাদান নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত।
9: সারা দেশে অসংখ্য মানুষ প্রতি বছর কলেরাজনিত ডায়রিয়াতে আক্রান্ত হয়। এই ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করা যাবে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একসাথে কাজ করে সবাই মিলে আমরা আগের মতোই এই কর্মসূচিকে সফল করতে পারব।
2: দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় চলবে এই টিকাদান কর্মসূচি। আগামী 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে প্রথম ডোজ। এরপর 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এবং মাত্রাতিরিক্ত কীটনাশক বা পেস্টিসাইডের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতন করার পাশাপাশি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে এক সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের ক্যান্সার সহ নানা গুরুতর স্বাস্থ্য ঝুঁকি ও শারীরিক জটিলতা বাড়ছে। এক্ষেত্রে প্রাকৃতিক ও জৈব সারের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে মাটি, পরিবেশ, পানি ও মাছ নিরাপদ থাকবে। মাংস উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পন্ন উল্লেখ করে তিনি বলেন, গবেষণার পরিধি ও কার্যক্রম আরও সম্প্রসারিত করতে পারলে ভবিষ্যতে বিলিয়ন ডলারের মাংস এবং মাংসজাত পণ্য রপ্তানি করা সম্ভব হবে। দেশে প্রথমবারের মতো আজ শুরু হয়েছে নৌযান শুমারি। সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিন চালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ করে তৈরি করা হবে একটি সমন্বিত ডেটাবেজ। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর যৌথ উদ্যোগে পরিচালিত এই শুমারি চলবে আগামী 29 আগস্ট পর্যন্ত। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 43,07,78,000 টাকা। শুমারির উদ্দেশ্য ও এর সুফল সম্পর্কে শুনুন প্রতিবেদনে।
10: দেশের নদী, উপকূল ও সমুদ্রপথে প্রতিদিন চলাচল করছে অসংখ্য নৌযান, কিন্তু এসব নৌযানের পূর্ণাঙ্গ ও হালনাগাদ তথ্য ভাণ্ডার নেই। সেই ঘাটতি পূরণেই প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন নৌপরিবহন অধিদপ্তরের চিফ নেভাল আর্কিটেক্ট এবং এই প্রকল্পের পরিচালক কমান্ডার সাইফুল আহমদ,
11: প্রকল্পের নাম হল গিয়ে নৌযানের ডাটাবেস তৈরি এবং নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রকল্পের আন্ডারে বাংলাদেশের সকল সমুদ্রগামী, উপকূলীয় বা অভ্যন্তরীণ জলসীমায় যত নৌযান চলাচল করে সব নৌযানের তথ্য নেওয়া হবে। এই তথ্যগুলো কিরকম হতে পারে, নৌযানের পরিচিতি, মালিকের পরিচিতি, চালকের পরিচিতি, তারা কোথায় চালায়, কি ধরনের সমস্যা ফেস করে, তারা উদ্ধারকারী ও সমস্যা উল্লেখ করে, এই জাতীয় সবকিছু।
10: কমান্ডার সাইফুল আহমদ জানান, এর মাধ্যমে দেশের নৌপরিবহন ব্যবস্থা আরো স্বচ্ছ ও নিরাপদ হবে, শৃঙ্খলা আসবে এখাতে রাজস্ব ব্যবস্থাপনাতেও।
11: এই তথ্যগুলো দিয়ে আমরা কি করবো, ভবিষ্যতে তাদের নিরাপদ স্বাস্থ্য বা পরিবেশ বান্ধব যে একটা নৌ যোগাযোগ ব্যবস্থা, আমাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্য এটা সবকিছুর মধ্যে, কিন্তু একটা সুব্যবস্থা অথবা আমরা বলতে পারি যে নিরাপদ কতটুকু, এটা নিয়ে আমাদের সন্দেহ আছে অনেক জায়গায়। এই জিনিসটাকে আমরা নিশ্চিত করার জন্য নৌ যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব করবো, এই লক্ষ্যে আমি ডাটাগুলো আমরা কাজ করবো। এই ডাটাগুলোতে আমরা নীতিমালা প্রণয়ন করব, যে নীতিমালাটা আছে সেটা সংশোধন করতে হইতে পারে, সংশোধন করব এবং পরবর্তীতে সরকার এটা থেকে বিভিন্ন রাজস্ব আদায় করতে পারবে। এবং ঠিক গাড়িগুলো আমাদের ফিটনেস নেয়, রেজিস্ট্রেশন করে, তো নৌযানে তো এগুলো করতে হবে, এগুলো যদি করে তাহলে সরকার কিন্তু একটা বড় অঙ্কের রাজস্ব পাবে।
10: এই নৌযান শুমারি এ খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাই নৌযান মালিক, চালক ও শ্রমিক সহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে শুমারিতে সহযোগিতার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
12: খবরের বাকি অংশ পড়ছি শিলিরানীবালা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানিয়েছে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শেষ কর্মদিবস উপলক্ষে আজ সকালে সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর গত 24 জুলাই হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বিকেলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ 20 আগস্ট মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার স্বাক্ষর রাখা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাত বার্ষিকী। 1971 সালের এই দিনে পাকিস্তানি বিমান ঘাঁটি থেকে একটি যুদ্ধ বিমান ছিনতাই করে মাতৃভূমির স্বাধীনতার উদ্দেশ্যে উড়াল দিতে গিয়ে শহীদ হন তিনি। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্বগাথা ও জীবন সংগ্রাম নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
13: 1941 সালের 29 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। পড়াশোনা শেষে 1963 সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে পাইলট অফিসার হিসেবে যোগ দেন, কিন্তু 1971 সালে মার্চে পাকিস্তান বাহিনীর বর্বরোচিত হামলা তার ভেতরের দেশপ্রেমকে জাগিয়ে তোলে। 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি করাচির মাসুর বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আর চুপ করে ঘরে বসে থাকতে পারেননি, ছুটি নিয়ে দেশে এসে প্রাথমিক প্রতিরোধ যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের বিমান যুদ্ধ শেখানোর উদ্দেশ্যে পাকিস্তান বিমান ঘাঁটি থেকে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান সিম্পেয়ের এক অসম সাহসী পরিকল্পনা করেন। 20 আগস্ট 1971, প্রশিক্ষণ পাইলট চলাকালে তরুণ পাকিস্তানি পাইলট মিনহাজ রশিদের থেকে T-33 প্রশিক্ষণ বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন মতিউর রহমান। শুরু হয় ককপিটের ভিতরে এক শ্বাসরুদ্ধকর মল্লযুদ্ধ। লক্ষ্য ছিল বিমানটি ভারত নিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া, কিন্তু ককপিটে তীব্র ধস্তাধস্তি ও বিমানটি অতিরিক্ত নিচু দিয়ে ওড়ার কারণে সীমান্ত থেকে মাত্র 35 কিলোমিটার দূরে সিন্ধুর পাট্টা এলাকায় এটি বিধ্বস্ত হয়। শাহাদাত বরণ করেন মতিউর রহমান। তার এই অসীম আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাকে সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। 2006 সালে 35 বছর পর তার দেহাবশেষ পাকিস্তান থেকে এনে পুনরায় পূর্ণ সামরিক মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। এই জাতি তাকে আজীবন স্মরণ করবে। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
12: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মার্কিন ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের প্রতিনিধি দলের পরপর কয়েকটি সফল ঢাকা সফর, শতকোটি ডলার বিনিয়োগের রূপরেখা এবং নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্ব এক ইতিবাচক মোড় নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আলোচনায় অবশ্যই সমানভাবে গুরুত্ব পেতে হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
14: 90-এর দশকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি শুরু করে। এ সময় দেশটি বাংলাদেশি পণ্যের একক বৃহত্তম রপ্তানি বাজারে পরিণত হয়। পরবর্তীতে নিটওয়্যার ও টেক্সটাইল পণ্য যুক্ত হয় এই তালিকায়। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, সয়াবিন, গম, লোহা, স্ক্র্যাপ মেটাল ও জ্বালানি আমদানি করে আসছে। সাম্প্রতিক সময়ে এই সম্পর্কে যুক্ত হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ 25 থেকে 50টিরও বেশি বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফর করে বাংলাদেশ সরকারের সঙ্গে সিরিজ বৈঠক সম্পন্ন করেছে। বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি, সিভিল এভিয়েশন এবং ফাইন্যান্স খাতে মার্কিন বিনিয়োগ ত্বরান্বিত করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন,
15: অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো স্থিতিশীল এবং আরো দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
14: যুক্তরাষ্ট্র বাংলাদেশ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডের মাধ্যমে একে অপরের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশের সুযোগ নিশ্চিত করছে। এতে মার্কিন তুলার কাঁচামাল ব্যবহারে তৈরি বাংলাদেশি তৈরি পোশাক বিশেষ শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির পথ সহজ হয়েছে। তাছাড়া চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে $15 বিলিয়ন শক্তি ও জ্বালানি পণ্য এবং $3.5 বিলিয়ন গম, সয়াবিন, ভুট্টার মতো কৃষি পণ্য ক্রয়ের অঙ্গীকার করেছে। এছাড়া বোয়িং এয়ারক্রাফট ক্রয়ের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এই চুক্তিতে বাংলাদেশের উপর অতিরিক্ত 19% শুল্ক আরোপের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের।
16: আরো ভালোভাবে দেখা আমাদের কোন বিকল্প আছে কিনা, যেখানে আমরা আরো সস্তায় আনতে পারি বা আমরা কি শর্তে এগুলো আনছি, এগুলো বিভিন্ন বিশেষজ্ঞ যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আরো আলাপ আলোচনা করলে আমাদের দেশের স্বার্থ আরো ভালোভাবে রক্ষিত হবে বলে আমরা মনে করি।
14: বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এমন কোন চুক্তি যেন স্বাক্ষরিত না হয় সে বিষয়েও সচেতন করেন এই বিশেষজ্ঞ। তৌহিদুল ইসলাম, বাংলাদেশ বেতার।
17: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
18: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
17: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
12: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। রাত জুড়ে আবাসিক ভবন ও গুদামগুলোতে এসব হামলায় শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল এবং একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এসব মৃত্যু ছিল দেশটির আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির ফল। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের জন্য আহ্বান জানিয়েছেন। ইউরোপ জুড়ে ধারাবাহিক তীব্র তাপ প্রবাহের মধ্যে এই গ্রীষ্মে জার্মানিতে তাপজনিত অসুস্থতায় প্রায় 14,000 মৃত্যুর রেকর্ড হয়েছে। মৃত্যুর এই সংখ্যা আজ প্রকাশিত হয়। কর্তৃপক্ষ জানায়, গত জুনে কেবলমাত্র এক সপ্তাহে 9,600 মানুষের মৃত্যু হয়। এ সময় জার্মানির কিছু কিছু অংশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছিল। খেলার খবর। ক্রিকেট। লিডসের প্রথম টেস্টের আজ দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 উইকেটে 151 রান করেছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 171 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধী দলীয় নেতা ডঃ শফিকুর রহমান সহ অন্যান্য সংসদ সদস্য। তরুণদের দক্ষতা উন্নয়নে স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। ওয়াল কলেরা ভ্যাকসিনের ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী। বললেন, দেশের ঝুঁকিপূর্ণ স্থানে শনিবার থেকে প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। দেশে প্রথমবারের মতো আজ শুরু হল নৌযান শুমারি। এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় নিহত অন্তত 15। খবর শেষ হল।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছে সিরাজুল ইসলাম। স্বাধীন গণমাধ্যম বলতে বোঝায় এমন একটি সংবাদ পরিবেশ যেখানে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় বা রাজনৈতিক চাপ, সেন্সরশিপ কিংবা আর্থিক প্রভাব ছাড়াই সত্য প্রকাশ করতে পারে, অর্থাৎ তারা স্বাধীনভাবে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং জনগণের কাছে তা পৌঁছে দিতে সক্ষম হয়। স্বাধীনতা মানে শুধু সরকারের হস্তক্ষেপ মুক্ত থাকা নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক চাপ থেকেও মুক্ত থাকা। যখন সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল কোনো ভয়ের মধ্যে না থেকে সত্য প্রকাশ করে, তখনই তাকে প্রকৃত অর্থে স্বাধীন গণমাধ্যম বলা যায়। গণমাধ্যমের স্বাধীনতা জরুরি হওয়ার কয়েকটি মৌলিক কারণ রয়েছে। প্রথমত, গণতন্ত্রের ভিত্তি হল জনগুরুত্ব সম্পন্ন যে কোনো বিষয়ে জনগণের অংশগ্রহণ। জনগণ যদি প্রকৃত তথ্য না পায়, তবে তারা সচেতন সিদ্ধান্ত নিতে পারবে না। স্বাধীন গণমাধ্যম জনগণকে সঠিক তথ্য দেয়, ফলে তারা রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মতামত গঠন করতে পারে এবং রাষ্ট্রের নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারে। দ্বিতীয়ত, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করে। সরকার বা ক্ষমতাসীন গোষ্ঠী যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় বা দুর্নীতিতে জড়িয়ে পড়ে, স্বাধীন গণমাধ্যম তা প্রকাশ্যে আনে। এর ফলে জনগণ জানতে পারে কি ঘটছে এবং সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে। স্বাধীন গণমাধ্যম ছাড়া দুর্নীতি, অন্যায় বা বৈষম্য গোপন থেকে যায়। তৃতীয়ত, স্বাধীন গণমাধ্যম জনগণের মৌলিক অধিকার রক্ষায় ভূমিকা রাখে। মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার, আর গণমাধ্যম সেই অধিকারকে বাস্তব রূপ দেয়। জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে আর গণমাধ্যম সেই মতামতকে বৃহত্তর সমাজে পৌঁছে দেয়। তবে স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা যুক্ত থাকা জরুরি। ভুয়া খবর, গুজব বা বিভ্রান্তিকর তথ্য সমাজে অরাজকতা সৃষ্টি করে, তাই সাংবাদিকদের দায়িত্ব হল সত্য প্রকাশ করা। তবে সেই সত্য যেন সমাজে বিভ্রান্তি বা অস্থিরতা না আনে। স্বাধীন গণমাধ্যম একটি রাষ্ট্রের প্রাণশক্তি, এটি ছাড়া জনগণ অন্ধকারে থাকে আর গণতন্ত্র হয়ে পড়ে দুর্বল। স্বাধীন গণমাধ্যমে পারে রাষ্ট্রকে জবাবদিহিমূলক করতে, সমাজকে সচেতন করতে এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই কারণেই স্বাধীন গণমাধ্যমকে বলা হয় গণতন্ত্রের স্তম্ভ এবং সমাজের বিবেক। গতকাল রাজধানীর তথ্য ভবনে অনুষ্ঠিত হয় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল সাংবাদিকদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা।
19: যেখানে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এই ফাউন্ডেশন সাংবাদিকদের চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা এবং পেশাগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কল্যাণে কাজ করছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তার বক্তৃতায় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। আর এ কারণেই আজকের সংবাদ পর্যালোচনায় আলোচনার কেন্দ্রবিন্দু গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ক উদ্যোগ। মন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের পূর্ণতা আসে না। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া সমাজের বিবেক হিসেবে কাজ করে। তারা শুধু খবর পরিবেশন করে না, বরং রাষ্ট্রের নীতি, জনগণের আশা আকাঙ্ক্ষা এবং শাসন ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করে। তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা যদি নিরাপদ না থাকেন তবে গণমাধ্যমের স্বাধীনতা কার্যকরভাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অনুষ্ঠানে তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই পর্যালোচনায় এটা স্পষ্ট হয়েছে যে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা একে অপরের পরিপূরক। রাষ্ট্রের দায়িত্ব হল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, আর সাংবাদিকদের দায়িত্ব হল সত্য প্রকাশে অটল থাকা। উভয়ের সম্মিলিত প্রয়াসেই গণতন্ত্র হবে শক্তিশালী এবং সমাজ হবে আলোকিত। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশন এবার রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া, গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম, সুর করেছেন রাজু আহমদ।

শুনছেন দেশের গান। এবারের গানের শিল্পী অপু আমান, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

0: পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বেতার ম্যাগাজিন।

0: না, কাউকে দোষ দেওয়া নয়। ওই যে কথা বলে না, রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেশ আছি। এমনই রসাত্মক এবং ব্যঙ্গাত্মক কথা বলার কারণটা এবার বলি, কারণ আজ বিশ্ব মশা দিবস।
1: এই যে দিবস, এক অর্থে এই দিবসের কাছে আমরাও বস, কারণ কোনো দিবস এলেই তা পালন করাটা আমাদের দায়িত্ব হয়ে পড়ে। আজকে এই বিশ্ব মশা দিবসকে নিয়ে তাই কথায় অবতারণা।
0: একটা গল্প মনে পড়ে গেল, ট্রেনের মাঝে একজন হকার বলছেন, মাত্র 10 টাকার বিনিময়ে আপনার মশা সমস্যার সব সমাধান, তবে শর্ত একটাই, আমি আপনাদের হাতে ভাঁজ করা একটা কাগজ দেবো, এটি বাসায় গিয়ে আপনাদেরকে খুলতে হবে, এখানে খুললে আপনাদের দারুণ ক্ষতি হয়ে যেতে পারে।
1: বাকিটুকু এবার বলি আমি। সবাই 10 টাকার বিনিময়ে ভাঁজ করা কাগজটি বাসায় নিয়ে খুলে দেখলেন, মশা সমস্যার সবচেয়ে বড় সমাধান হল মশারি। কথা তো ভুল নয়। এবার বলি, 1897 সালের আজকের দিনে মশাবাহিত ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেছিলেন ব্রিটিশ চিকিৎসক রোনাল্ড লস অ্যানোফিলিস। তারই অবদানের স্বীকৃতিস্বরূপ জনসাধারণকে মশা বিষয়ে সচেতন করতেই প্রতি বছর আজকের দিনে বিশ্ব মশা দিবস পালন করা হয়।
0: ছোট্ট একটি মশা, সেও আমাদের বড় রোগের কারণ। চিকনগুনিয়া, ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়ার মতো জীবনঘাতক রোগের কারণ হলো এই মশা। তাই আমাদেরকেও সচেতন এবং সাবধান থাকতেই হবে, কামনা করি আজকের এই বিশ্ব মশা দিবসের সার্বিক সফলতা।

0: এবার একে একে নিবেদন করতে চাই আজকের উত্তরণের সব পরিবেশনা।
1: প্রথম পরিবেশনায় আজ শোনাব বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা।
0: বিচিত্র কিছু খবর নিয়ে আজকের বিশ্ববিচিত্রা দিয়ে সবার মনে এবার ছড়িয়ে দিতে চাই বিস্ময়ের বারতা।

0: আজকের বিশ্ববিচিত্রা শুরুতেই শোনাবো রক্ত দেয়ার বিশ্ব রেকর্ডের খবর। রক্ত দেয়ার চাইতে মহৎ মানবিক কাজ পৃথিবীতে খুব কমই আছে, কারণ রক্ত আমাদের জীবনকে বাঁচায়।
1: আর তাই এক জীবনে যিনি বহুবার রক্ত দান করেছেন তাকে অবশ্যই মহান রেকর্ডধারী বলা যায়। আর এই রেকর্ডধারী ব্যক্তিটি হলেন জোসেফ এলমালে। জন্ম তার আমেরিকায় 1915 সালে।
0: কেবল রক্ত দিয়েই তিনি রেকর্ড গড়েছেন। 1931 সাল থেকে 1974 সালের ভেতরে তিনি 627 বার রক্তদান করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন। রক্তদানের মতো এমন মানবিক কাজের জন্য তিনি 17টি পুরস্কারও পেয়েছেন।
1: বিশ্ববিচিত্রায় এবার শোনাব ভিন্ন আরেক খবর, হাসপাতালে সুদীর্ঘ সময়ে থাকার খবর। সবচেয়ে বেশি দিন হাসপাতালে কাটানোর রেকর্ডই করেছেন আমেরিকার নাগরিক মিস মার্থা লেনসন।
0: স্বনামধন্য এই মহিলা 1895 সালে আমেরিকার ওয়াইহো হাসপাতালে ভর্তি হন এবং 1975 সালে ওই হাসপাতালেই মারা যান। দীর্ঘ 80 বছর মিস মার্থা হাসপাতালের শয্যায় কাটিয়ে রেকর্ড সৃষ্টি করেন।
1: এবারে শোনাবো সবচেয়ে বড় প্রজাপতির গল্প। প্রজাপতির ভেতর সবচেয়ে বড় প্রজাপতির নাম হল ট্রয়েডস ভিক্টোরিয়া। এই প্রজাতি দেখা যায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সলোমন দ্বীপপুঞ্জে।
0: এই প্রজাতির পুরুষ প্রজাপতির বিশাল আকৃতির দুই ডানার মাপ 12 ইঞ্চিরও বেশি হতে দেখা যায় আর ওজন 5 গ্রামেরও বেশি হয়ে থাকে। আকাশের দিকে যখন উড়তে থাকে তখন যেন এদেরকে অনেকটা উড়ন্ত কোনো ঘুড়ির মতো মনে হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই।

0: শোনা হলো বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা। এবার তথ্য সূত্রে জানাই, 1959 সালে সাহিত্যের নোবেল জয়ী ইতালীয় কবি সালভাতোরে কোয়াজিমোদো 1901 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন।
1: এবার আজকের উত্তরণে বিশ্ব সাহিত্য পর্ব শুনব বিশ্বসেরা এক সাহিত্যিকের জীবন ও কর্মের সংক্ষিপ্ত পরিচিতি। এ পর্বের গ্রন্থনায় আছেন লায়লা আরিয়ানি হোসেন আর উপস্থাপনায় শামীম আহমেদ।

0: ফিলিস্তিন বর্তমান বিশ্বের এক আলোচিত ভূখণ্ডের নাম। ভূমধ্য সাগরের তীরের এই দেশে রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত হবার কারণ অবশ্য এটি নয়। ফিলিস্তিন নিয়ে আলোচনায় অধিকাংশ জায়গা জুড়ে থাকে তিন ধর্মের পবিত্র শহর জেরুজালেম ও সেখানকার মানুষের দুঃখ দুর্দশার কাহিনী। ১৯৪৮ সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর সেই যে যাত্রা শুরু হয়েছিল তা এখনো চলমান। তবে সময়ের সাথে সাথে প্রতিবাদী হয়ে উঠেছে ফিলিস্তিনের জনসাধারণ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টার কোনো কমতি নেই তাদের। রাজনৈতিক দলগুলো হাঁটছে কূটনৈতিক পথে, সশস্ত্র সংগঠনগুলো বেছে নিয়েছে যুদ্ধের কৌশল। এই দলে আছেন লেখক, সাংবাদিক, কবি, সাহিত্যিকগণ। যদিও তারা অস্ত্র হাতে তোলেননি, তবু বোধ হয় তাদের যোদ্ধা বলা ভুল হবে না, কলম যোদ্ধা তো বলাই যায়, যারা প্রতিনিয়ত নিজেদের লেখনীতে তুলে ধরেছেন সহায় সম্বলহীন উদ্বাস্ত ফিলিস্তিনিদের কথা। স্বাধীনতার পক্ষে জনমত তৈরিতে রেখে চলেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মাহমুদ দারবিশ ছিলেন তাঁদেরই একজন, যার লেখা কবিতা হাজারো মুক্তিকামী ফিলিস্তিনের হৃদয় নিংড়ানো আবেগ। তাঁর কবিতার এক একটি লাইন যেন ইসরায়েলের বিরুদ্ধে ইস্পাত দৃঢ় প্রাচীর, যিনি বিশ্ব দরবারে তুলে ধরেছেন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ কিছু মুক্তিকামী মানুষের অসহায় আর্তনাদ। ১৯৪৮ সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের সময় মাহমুদ দারবিশের বয়স তখন ৬ বছর। আল বিরুয়াতে জন্ম, এ গ্রামেই বেড়ে উঠেছেন তিনি। আকস্মিক ইহুদি আক্রমণের আগে কোনোদিন কল্পনাও করেননি নিজেদের পৈতৃক ভিটামাটি এইভাবে কেউ দখল করে নেবে। যে রাতে ইসরায়েলি বাহিনী হামলা চালায় সে রাতেই দারবিশের পরিবার জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমায় পার্শ্ববর্তী দেশ লেবাননে, আশ্রয় মেলে সেখানকার এক শরণার্থী শিবিরে। ইতিমধ্যে ফিলিস্তিনের অনেক অঞ্চলের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে চলে গেছে, তাই লেবাননের ফিলিস্তিনি শরণার্থীদের দেশে ফেরবার কোনো আশা নেই। তবে দারবিশের পরিবার নিজ মাতৃভূমিতে ফিরে যেতে চায়। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন সেখানে আরব মুসলিমদের বসতিগুলোর কোনো চিহ্নই নেই। ততদিনে আল বিরওয়াতে গড়ে উঠেছে ইহুদি বসতি। নিজেদের গ্রামে তো আশ্রয় হল না, নতুন থাকার জায়গা হয় বন্দরনগরী হারফার আল জেদাইদ গ্রামে। টানা ১০ বছর সেখানেই থাকে তার পরিবার, তখনও নাগরিকত্বের হিস্যা মেলেনি। লেখালেখি শুরু কৈশোরে, জীবনের শেষ অবধি এই কাজের সাথেই যুক্ত ছিলেন তিনি। প্রথমে কবিতার দিকে ঝোঁক থাকলেও পরিণত বয়সে বিচরণ ছিল গদ্যের জগত। সমগ্র জীবনে যত কবিতা লিখেছেন সেগুলো প্রকাশিত হয়েছে প্রায় ৩০টি বই আকারে, এছাড়াও রয়েছে ৮টি গদ্যের বই। মাহমুদ দারবিশের এই সাহিত্যকর্ম শুধু আরব বিশ্বে নয় বরং গোটা দুনিয়ার মানুষের কাছে বেশ জনপ্রিয়। ২০টিরও বেশি ভাষায় তার বিভিন্ন লেখা অনুদিত হয়েছে। ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ প্রেমে পড়েন ইসরায়েলের এক ইহুদি রমণীর, নিজ প্রেমিকার রূপক নাম দিয়েছিলেন রিটা। দারবিশ তার লেখা তিনটি কবিতায় চিত্রিত করেছেন প্রেমিকা রিটাকে। তিনি লিখেছিলেন, আমি আমার জাতির সাথে বেইমানি করে আমার শহর এবং তার পরাধীনতার শিকলগুলোর বেদনা ভুলে গিয়ে হলেও আমি তোমাকেই ভালোবাসি। এরপর যখন কবি আবিষ্কার করলেন তার প্রিয়তমা প্রেমিকা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেন, তখন তিনি লিখলেন, বিটুইন রিটা অ্যান্ড মাই আইজ দেয়ার ইজ এ রাইফেল। তখন গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় তার লেখা রিটা অ্যান্ড দ্য রাইফেল কবিতাটি। ৯ আগস্ট ২০০৮, ওপেন হার্ট সার্জারির পর চোখ মেলে তাকানোর সেদিনই ইহলোকের অধ্যায় শেষে পাড়ি জমান অনন্তকালের পথে। মুহূর্তেই যেন ফিলিস্তিনের আকাশ এক কালো মেঘের ছায়ায় ঢেকে গেল। ১৩ই আগস্ট ২০০৮, ফিলিস্তিনের রামাল্লাই হাজার হাজার ভক্ত অনুরাগীর জমায়েতে রাষ্ট্রীয় জানাজা শেষে দাফন করা হয় অদম্য এই কলম যোদ্ধাকে।
1: এতক্ষণ বিশ্ব সাহিত্য পর্বে সাহিত্যিক এবং তার সাহিত্যকর্মের কথা জানা হলো,
2: আর এবার রসনার বৈশ্বিকতা আয়োজনে জানা হবে খাবারের কথা।
1: যে খাবারের রয়েছে নাম, সুনাম, ইতিহাস এবং ঐতিহ্য বিস্তারিত শুনব রন্ধন বিশেষজ্ঞ লবি রহমানের গ্রন্থনায় এবং আফরোজা পারভিনের পরিবেশনায়।
2: দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার, এবারে জানাবো মরক্কোর খাবারের কথা। স্বাগত সবাইকে দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে। আজ আপনাদের শোনাব উত্তর আফ্রিকার একটি সমৃদ্ধ রাষ্ট্র মরক্কোর ঐতিহ্যবাহী খাবারের গল্প। মরক্কো তার বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস এবং সাহারা মরুভূমির জন্য বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়, সেই সাথে জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবারের জন্য, যার মধ্যে রয়েছে জনপ্রিয় খাবার কুসকুস, তানজিয়া এবং তাজিন। এছাড়া মরক্কানদের রয়েছে ঐতিহ্যবাহী সুস্বাদু মিষ্টি ও পুদিনা চা। আসুন তাহলে পরিচিত হই এই খাবারগুলোর সাথে। মরক্কোর সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার তাজিন। নামটি আসলে বিশেষ ধরনের মাটির পাত্র যার ঢাকনা কোণাকৃতির। গরু, খাসি বা মুরগির মাংসের সাথে প্রচুর সবজি, জলপাই ও বিভিন্ন ধরনের স্থানীয় মশলা দিয়ে খুব কম আঁচে দীর্ঘ সময় ধরে রান্না করা এই খাবার সাধারণত রুটি দিয়ে খাওয়া হয়। কুসকুস হল মরক্কোর জাতীয় খাবার। গমের সুজি বা দানাদার অংশ ভাপে দিয়ে তৈরি করা হয় কুসকুস। তারপর মাংস, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, গাজর সহ নানা ধরনের সবজি দিয়ে রান্না করা ঝোল তরকারি উপরে ঢেলে দিয়ে পরিবেশন করা হয় খাবারটি। এই খাবার মরক্কোর সংস্কৃতিকে শুক্রবারের দুপুরে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার রীতি বা ঐতিহ্য রয়েছে। আরেকটা ঐতিহ্যবাহী খাবার তানজিয়া। এটি বিশেষ করে মরক্কোর মারাকেশ শহরের ভীষণ জনপ্রিয় খাবার। কলস বা ঘড়া আকৃতির মাটির পাত্রে গরুর মাংস, রসুন, জিরা, জাফরান ও লেবুর খোসা দিয়ে কাঠ কয়লার আগুনে রান্না করা হয়। মাংস একদম নরম ও তুলতুলে হয়ে যাওয়া পর্যন্ত। হাড়িরা এক ধরনের ঘন স্যুপ, অনেকটা আমাদের দেশের হালিমের মতোই। খুবই পুষ্টিকর এই ঐতিহ্যবাহী খাবারের মূল উপকরণ মসুর ডাল, টমেটো, ছোলা ও মাংস। রমজান মাসে ইফতারে প্রায় সব বাড়িতেই হাড়িরা রান্না করা হয়। ঝালের পর এবার আসি মিষ্টির কথায়। ঐতিহ্যবাহী প্যাস্টিলা ঝাল মিষ্টি ও নোনতা স্বাদের দারুণ একটা খাবার। মুরগির মাংস বা সামুদ্রিক মাছ, পেঁয়াজ, ভাজা বাদাম, দারুচিনি ও মিষ্টি দিয়ে পুর তৈরি করে পাতলা খাস্তা রুটির ভেতরে দিয়ে তৈরি করা হয় প্যাস্টিলা। পুদিনা চা, সবুজ রঙের এই চা অতিথি আপ্যায়নে মরক্কোর প্রধান ঐতিহ্যবাহী পানীয়। শ্রোতা বন্ধুরা, পুদিনা চা দিয়েই সব শেষ করতে চাই আজকের গল্প। নিশ্চয়ই দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে থাকবেন সবাই আমাদের সাথেই।
1: শোনা হলো রসনার বস্মিকতা পর্বটি, জানা হলো বিচিত্র খাবারের কথা।
2: এবার শোনাবো শ্রোতা বন্ধুদের কথা, যে কথার রচয়িতা তারাই।
1: শোনাবো আপনার লেখা পর্বটি। তার আগে জানিয়ে দিই, আপনার লেখা পর্বের আগামী বৃহস্পতিবারের বিষয় হলো শরৎ সন্ধ্যা।
2: এবার শোনাবো আজকের আপনার লেখা পর্বটি। আজকের বিষয় শরতের প্রকৃতি। তাহলে এবার শুনতে থাকুন সবাই।

0: প্রথমে মেহেদি হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখছেন। নীল সীমানায় শুভ্র মেঘের ওড়া উড়ি খেলা, শরৎল শান্ত রূপে গুটিয়ে বর্ষা বেলা, নদীর চরে বাতাস এসে দুলিয়ে যায় চুল, শুভ্র বেশে হাসে মাঠের নরম কাশফুল, ভেজা ঘাসে শিশির বিন্দু ভোরের শিউলি তলা, সুবাস মেখে শুরু যেন নতুন কথা বলা, দীঘির জল শান্ত পদ্ম শাপলা দুলছে মৃদু, প্রকৃতি আজ সাজল আবার স্নিগ্ধতায় শুধু, মিষ্টি রোদের সোনা গোলে মিঠু পথের বাঁকে, বিকেল হলে পাখির পালে ওড়ে ঝাঁকে ঝাঁকে, শরৎ বাতাস মনের কোণে ছড়ায় নীরব সুর, এমন দিনে মন হারিয়ে চাই যেতে বহুদূর।
1: এবার শোনাবো সিকদার ইসাক আলীর লেখা। তিনি লিখেছেন, প্রগতি সভাপতি বেতার শ্রোতা ক্লাব সংঘ, গ্রাম ও ডাক, আড়াইসিধা উপজেলা, আশুগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন। শরতের আগমনে নাচে কাশবন, সাদাবক উড়ে যায় মনের মতন, নীল আকাশে মেঘগুলো সমীরণে ভাসে, সীমারেখা মেনে তারা ফিরে ফিরে আসে, থোকা থোকা ফুল ফোটে কত মনোহর, পরশে মাতিয়ে রাখে সকলের ঘর, শরতের এই রূপে দুলে ওঠে মন, নতুন ভাবনা নিয়ে হয় প্রসারণ, শরতের প্রকৃতির এই মায়াজাল হারাতে দেব না তারে কভু চিরকাল।
0: পশ্চিমবঙ্গ নদিয়া ভারত থেকে লিখছেন পাপিয়া খাতুন। শরৎ হাসে শুভ্র কাশে মেঘের খেয়াবে, নদীর কূলে উর্মি দোলে বাউরি বাতাস পেয়ে, উঠান ভরে শিউলি ঝরে গন্ধে।

0: বের করে তালির বড়া, আহা মনের মতো।
1: এবারে পড়ছি মোহাম্মদ শহীদুল ইসলাম শেখপাড়া সোনাপুর বাগাতি পাড়া নাটোর থেকে লিখেছেন। বর্ষা নিল বিদায়, এলো শরৎকাল, বাগানে ফুটল রে নানা রকম ফুল, প্রকৃতির মাঝে সোনালি চাঁদ, রোদ হাসে আকাশে, বাতাসে বলাকা ভাসে, শরতের আবহে তরুপত্র হয় ঝকঝকে, পাখিরা ডানা মেলে ওড়ে ঝাঁকে ঝাঁকে, নদীর ধারে কাশ ফুলের ছোঁয়া, এ যেন প্রকৃতির অপরূপ মায়া, ঝড় ঝড় শ্রাবণের বাড়িধারা পেরিয়ে শরৎ এসো বারে বারে শুভ বার্তা নিয়ে।
0: মনোয়ারুল ইসলাম কলেজ রোড মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে লিখছেন। নীল আকাশে সাদা মেঘের ভেসে চলে ভেলা, কাশফুলের দোলায় দোলে শরৎ সকাল বেলা, শিশির ভেজা ঘাসের ডগায় মুক্তোর মতো হাসি, শিউলি ফুলের মিষ্টি গন্ধে মনটা যায় যে ভাসি, ধানের ক্ষেতে সোনার রোদে দোলে সবুজ ধান, নদীর জলে রোদের ঝিলিক জুড়ায় সবার প্রাণ, দূর দিগন্তে কাশবন জুড়ে সাদা ফুলের মেলা, কিচির মিচির পাখির ডাকে মুখরিত হয় বেলা, পুকুর জলে শাপলা হাসে পদ্ম দোলে চলে, মৃদু হাওয়া গান শোনায় বাঁশবনেরই তলে, মেঘের ভাজে রোদের হাসে প্রকৃতি স্নিগ্ধ, শরৎকাল ছবির মতন দেখলে নয়ন মুগ্ধ, শিউলি কাশার নীল আকাশে সাজে বাংলার রূপ, শরৎ এলে প্রকৃতি যেন হয়ে ওঠে অপরূপ।
1: এবারে পড়ছি মোহাম্মদ বিল্লাল শেখ মাই টাইম রেডিও লিসেনার্স ক্লাব CNB পাড়া চুয়াডাঙ্গা থেকে লিখেছেন। শরৎ এসে থমকে দাঁড়ায় শ্যামল বাংলার কোলে, কলমি লতা ঝিঙে ফুল মাচায় মাচায় দোলে, ঋতুরাজ শরতে ঝরছে বরণ ডালা, ঝুমকো পড়া গাছে গাছে রঙিন ফুলের মালা, শরতের সাদা মেঘে ছেয়ে ছেয়ে গেল নীল, জলে দোলে টলমল দিঘি ভরা বিল, বনানি ছেয়ে গেছে সবুজের গাঁও, কাদা জলে মাছ ধরে সাদা বকটাও।
0: এবার আব্দুল ওহাব প্রধান সম্রাট লিখছেন মোকামতলা বগুড়া থেকে। শরতের প্রকৃতি, আকাশে নীলের বুকে শুভ্র ছোট মেঘের দল, দক্ষিণা পবন জোড়ায় প্রাণ, ঝিলমিল নাচে বিলের জল, শিউলি বকুল সুবাস ছড়ায় স্নিগ্ধ সকাল বেলায়, সারাদিন যায় কেটে রোদ বৃষ্টির লুকোচুরি খেলায়, কাশফুলের দোলায় দোলায় মিষ্টি বেকেল বেলা, পাকাতালির মম গন্ধে ভুবন মতো আরা।
1: প্রিয় শ্রোতা, শুনলেন আপনার লেখা পর্বটি। আরও একবার জানিয়ে যাই, আগামী বৃহস্পতিবারের আপনার লেখা পর্বের বিষয় হল শরৎ সন্ধ্যা। আরও একবার বলি, শরৎ সন্ধ্যা।
0: এবার শোনাব সিনেমার একটি গান, শুনলে লাগবেই ভালো।
1: দুই দুয়ারি সিনেমার এ গানে কণ্ঠ দিয়েছেন আগুন।

0: প্রিয় শ্রোতা, শুনলেন সিনেমার গান। এবার আমাদের বিদায়ের পালা। যাবার আগে জানিয়ে দিই, আজকের উত্তরণের গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভিন,
1: আর আমি শফিকুল ইসলাম বাহার।
0: প্রকৌশল সহযোগিতা ছিলেন সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার,
1: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানারা বেগম,
0: এবং উত্তরণ প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
1: রোগের কারণ আর তার প্রতিকার জানি,
0: ভালো থাকবই তবে একথা যে মানি।

অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতাবন্ধু আমন্ত্রণ, একটি দেশাত্মবোধক গান শোনার জন্য। শিল্পী মনির খান, গানের কথা সাজিয়েছেন অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদী খান। এদেশ আমার ভালো লাগা জলের নদী, চলুন শুনি।

দেশাত্মবোধক গানটি শুনলেন মনির খানের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

0: 26 বছরের পথ চলা আর 159 টেস্টের খেরো খাতায় জমে থাকা সব হিসেব চুকে গেল ডারউইন টেস্টে বাংলাদেশের 9 উইকেটের জয়ের মাধ্যমে। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারানোর মুহূর্তটা শুধু একটি জয় নয়, এ যেন ইতিহাসের পাতায় লেখা এক অবিস্মরণীয় অধ্যায়।
1: অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে প্রতিপক্ষের দুর্গ ভাঙা সবসময় কঠিনতম চ্যালেঞ্জ, সেখানেই নিজেদের সামর্থ্য, সাহস আর অদম্য লড়াইয়ের দুর্দান্ত স্বাক্ষর রেখে শান্ত বাহিনী ব্যাটে বলে প্রতিটি সেশনে এবং প্রতিটি মুহূর্তে প্রতিকূলতা ও চাপ জয় করে জয়ের ক্ষুধা নিয়ে লড়াই করেছেন 11টি সেশনে।
0: যে লড়াই বাংলাদেশকে দিয়েছে 23 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয়ের স্মরণীয় মুহূর্ত।
1: তাই এই জয় শুধু স্কোরবোর্ডের কয়েকটি সংখ্যার গল্প নয়, এই জয় আত্মবিশ্বাসের এবং অসম্ভবকে সম্ভব করে তোলার গল্প। এই জয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে লাল সবুজের নতুন স্বপ্নের পথ চলার গল্প।
0: ডারউইন টেস্টের রোমাঞ্চকর মহাকাব্যিক টেস্ট জয়ের ধারাবাহিকতা আরও একবার সত্যি হোক দ্বিতীয় টেস্টে ম্যাকায়ের সবুজ ঘাসের গালিচায়। এই শুভকামনায় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গনের আজকের আয়োজনে।
1: শ্রোতা বন্ধু, ক্রীড়াঙ্গনের শুরুতেই জানিয়ে দিব অনুষ্ঠান সূচি। হ্যাঁ শ্রোতা, শুরুতেই শোনাব দেশ বিদেশের খেলাধুলা নিয়ে আলোচনামূলক পর্ব, ক্রীড়া পর্যালোচনা ও স্টেডিয়াম পরিচিতি।
0: এরপর আরও শুনতে পাবেন খেলোয়াড় প্রোফাইল এবং ক্রীড়া সঙ্গীত। আর বন্ধুরা, ক্রীড়াঙ্গনের এই সকল আয়োজন নিয়ে অনুষ্ঠান গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকী
1: এবং আমি জামিলুর রহমান। আশা করি শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকছেন।
0: বন্ধুরা, আগামী পরশু অস্ট্রেলিয়ার ম্যাকায়ে শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ।
1: অন্যদিকে ইংল্যান্ডের লিডসে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। আবার 8 জাতি নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমস টি-20 জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারী দলের নাম ঘোষণা করেছে।
0: অপরদিকে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে যেমন খেলছে রাজশাহী স্টার্স, তেমনি আবার বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলও 4 দিনের ম্যাচ খেলছে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে। আর বন্ধুরা, খেলার মাঠের এত সব খবরাখবর নিয়ে আয়োজনের প্রথম নিবেদন ক্রীড়া পর্যালোচনা পর্ব।
2: সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের বিশ্ব ক্রীড়াঙ্গনের উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে পর্যালোচনা অনুষ্ঠান। ক্রীড়াঙ্গনের এই পর্বে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় বাংলাদেশ তুলে নিয়েছে ডারউইনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে, এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে আমি উপস্থিত রয়েছি আহমেদ বিন পারভেজ। আমার সঙ্গে আছেন শ্রদ্ধেয় ভাজন আলফাজউদ্দিন আহমেদ। আলফাজ ভাই, আপনি আপনার পুরো ধারাভাষ্যের ক্যারিয়ারে অজস্র বাংলাদেশের বিজয় ঘোষণা দিয়েছেন কিংবা সেই বিজয় সাক্ষী হয়েছেন। আপনার কণ্ঠে আমাদের বাংলাদেশ বেতারের শ্রোতারা বাংলাদেশের অনেকগুলো স্মরণীয় মুহূর্ত তারা কিন্তু মনে রেখেছে। এই মুহূর্তটা আপনি আসলে কিভাবে চিন্তা করবেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাবে? এই সিরিজ শুরুর আগেও কি আসলে আমরা সেটা ভাবতে পেরেছিলাম?
3: আমাদের স্ট্যাটাস পাওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের আলোচনা লাগলো, একটু পিছিয়ে দেখার চেষ্টা করি বা একটু চিন্তা করি, তাহলে দেখবো যে সেই 97 আমরা আইসিসি ট্রফি জিতলাম এবং তারপরে 2000 সালে আমরা যখন আইসিসি পেলাম, টেস্ট স্ট্যাটাস পেলাম, ডালমিয়ার কথা অবশ্যই মনে পড়ে যায়। এবং তারপরে আমাদের এখানে সৌরভ গাঙ্গুলি টিম নিয়ে খেলতে আসলো এবং সেই যাত্রা শুরু হলো। এবং তারপর থেকে আমরা বিশেষ করে এই টেস্ট ক্রিকেটে যা খেলেছি সেটা কিন্তু সত্যিই আমাদের কাছে খুব একটা গৌরবময় ছিল না। আমি অন্য নিকট অতীতে হয়তো বা আমরা দেশের মাটিতে কিছু ম্যাচ জিতছিলাম, উইকেটের দাপটেই হোক বা স্পিনের দাপটেই হোক, কিছু ম্যাচ আমরা জিতেছি, সেটা সত্যি কথা। কিন্তু এইরকম একটা দল, যে দলটা হঠাৎ করে কদিন আগে জিম্বাবুয়ে খেলতে গিয়ে একটা সরির ফিগার কেটে চলে আসবে এবং ইঞ্জুরি প্রবণ একটা দল, কেউ খুব সার্টিন ছিল না, মাঝখান থেকে ওখানে গিয়ে আমাদের রানা, সে আহত হয়ে গেল, সেও বাদ পড়ে গেল, রানা ছাড়াই দল গেল, শেষ পর্যন্ত রানা ছাড়া দল হবে, লিটন দাস থাকবে কিনা সেটা সন্দেহ ছিল। যাই হোক, শেষ পর্যন্ত লিটন দাস আসলো, যদিও তার ম্যাচে কিন্তু কন্ট্রিবিউশন ছিল না, অবিদ্য ব্যাট আমরা জানি জিরো করেছিলেন তিনি। কিন্তু সেই দল এইরকম ভাবে এরকম একটা কি বলবো, অস্ট্রেলিয়ান মানে বোলিং লাইন আপের শ্রেষ্ঠ বোলিং লাইন আপ, চারজন বোলার তারা নিয়েছে, চারজনের ভিতরে চারজনই কিন্তু তারা সবাই 300 উপরে তাদের উইকেট রয়েছে,
2: সব মিলে 1600 উইকেটে চারজনের টেস্ট,
3: এই এই চারজনের রয়েছে। এছাড়া তারা 8 বোলারকে দিয়ে বল করিয়েছে এবং তারা যে এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে বাংলাদেশ দলের এই ব্যাটিং লাইন আপকে ডিসমিস করতে, প্রথম ইনিংসে সেটা সত্যি আমাকে অবাক করেছে। অবশ্যই আমরা সবসময় বলে এসেছি, সবসময় বলার চেষ্টা করেছি, প্লেয়ারদের কানে আমাদের কথা যায় না, আমরা পৌঁছাবার চেষ্টা করেছি। টেস্ট ক্রিকেট হচ্ছেই যে সময় কাটাতে হবে উইকেটে, টেস্ট ক্রিকেট হচ্ছেই পার্টনারশিপ তৈরি করতে হবে। এই জিনিসটা যেন এই আমাদের এই টেস্ট ম্যাচে যারা খেলতে গেছিল তারা প্রত্যেকেই একেবারে মনে হয় মন্ত্রমুগ্ধের মধ্যে মতো বাই হার্ট মুখস্থ করে মনে করেন বিশ্বাস করে তারা কিন্তু গেছিল, এবং সে কারণেই কিন্তু যদিও আমাদের একটা আর্লি উইকেট চলে গেছিল কিন্তু তারপর থেকে আমরা প্রত্যেকটা জায়গায় ভালো পার্টনারশিপ দেখেছি। এবং এক জায়গায় গিয়ে আমরা দেখলাম যে আমাদের মিরাজ সে প্রত্যেকটা বোলারের সাথে 40+ একটা পার্টনারশিপ করলো, এবং সেইটাই কিন্তু আমাদের এই ম্যাচকে 130+ 138 বোধহয় ওভার আমরা 134 ওভার বোধ আমরা খেলে ফেলেছি অস্ট্রেলিয়ার এগেনস্টে ফার্স্ট ইনিংসে, একটা ইনিংসে, উইচ ইটসেলফ ইজ এ বিশ্ব রেকর্ড আমার মনে হয়। এবং তারপরে আমরা 5টা সেশন ব্যাট করেছি এবং টোটালি অস্ট্রেলিয়ানদেরকে ফ্রাস্ট্রেট করেছি, এবং অস্ট্রেলিয়ান এত ভালো লাইন আপ বোলিং লাইন আপ নিয়ে যখন কিছু করতে পারে নাই, সেই দল যখন পরবর্তীতে ব্যাট করতে এসছে তখন আন্ডার প্রেশার তারা ছিলই, কারণ 200 রানের একটা লিড, 200 রানের লিড পাওয়ার পরে সেই দল টেস্ট ম্যাচে হেরে যাবে এই ইতিহাস কিন্তু খুব বিরল ঘটনা। এবং আমাদের যে দল ফার্স্ট ইনিংসে 400 করেছে এবং অস্ট্রেলিয়াকে 200 নিচে প্যাক আপ করেছে, তারা নিশ্চিতভাবে সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়ার দলকে 400 রান করতে দেবে না। তো এই জিনিসগুলো সবই বিস্ময়, সবই অবাক করার মতন ঘটনা আমি বলবো। এবং আমাদের মাহমুদ হাসান মাহমুদের কথাই বলছি যে সে একদমই একটা কি বলবো তরুণ অল্প বয়সী একটা ছেলে, এই ছেলে যেখানে গেছে সেখানেই কিন্তু রেকর্ড করছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5 উইকেট পেয়েছে, ইন্ডিয়ার বিরুদ্ধে 5 উইকেট পেয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে 5 উইকেট পেলেছে, ওখানে কাউন্টিতে খেলতে গেছে ইংল্যান্ডে প্রথমবারের মতন সেখানে 6 উইকেট পেয়েছে, অস্ট্রেলিয়ার এগেনস্টেও এসে সে 6 উইকেট পাচ্ছে। তো এইসব দেখে সত্যি আশ্চর্য লেগেছে আমার কাছে, মনে হয়েছে যে যে জিনিসটি আমরা একদিন ইনকালকেট করতে চাচ্ছিলাম সেই জিনিসটা কিন্তু এখন আমার মনে হয় এদের ভিতরে রপ্ত হয়ে গেছে, এখন হচ্ছে রিপিট করার কথা। সারা বিশ্বও কিন্তু অবাক হয়েছে, সারা বিশ্বকে ঝাঁকি দিয়েছি, বিশ্ব ক্রিকেটকে, বিশ্ব ক্রিকেট সংস্থাকে, যারা ক্রিকেট এখন খেলছেন না তাদেরকে ঝাঁকিয়েছি, তাদের বিবেককে জাগ্রত করেছি, এখন কিন্তু রিপিট করতে হবে আমাদেরকে। এটার দিকে কিন্তু এখন সকলেই সজাগ দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে, এবং হায়নার মতন কিন্তু ফিরে আসবে আমি বলবো অস্ট্রেলিয়ানরা সেকেন্ড টেস্ট ম্যাচে, অন্ততপক্ষে সেই ম্যাচটা জিতে নিয়ে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে 9 উইকেটের একটা ব্যবধানে ডেমলিশ করেছে সেই রকমই একটা মানে জিত বা বিজয় তারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে, সেটাকে আমাদের রেজিস্ট করতে হবে, সেই যোগ্যতা কিন্তু এই দলের রয়েছে, কিছুই করতে হবে না আমি বলবো। ইউ হ্যাভ টু রিপিট ইউর পারফরমেন্স, আপনারা তোমরা যা করেছো সেইটাই খেলার চেষ্টা করতে হবে, পার্টনারশিপ করার চেষ্টা করতে হবে, যে গতবারে যে রান করেছিলে চিন্তা করো তার চেয়ে 10 রান করে আমি বেশি করবো, এইভাবে ব্যাট করলে পারে আমার দল খুব ভালোটা মজবুত জায়গায় পৌঁছে যাবে। যদিও জায়গাটা নতুন, ম্যাকায়ের অবস্থান এবং ডারউইনের অবস্থান আমি জানি না ওখানে কতটা পার্থক্য রয়েছে,
4: বেশ পার্থক্য আছে। আমরা শুনেছিলাম যেটা যে ম্যাকায় হচ্ছে কুইন্সল্যান্ডে এবং সেখানের আবহাওয়াটাও একটু ভিন্ন, একটু শীত আছে, এবং গ্যাবাতে আমরা জানি যে কুইন্সল্যান্ডের গ্যাবাতে যে এই ধরনের উইকেট হয় সিমিলার একটা উইকেট, সেটা ড্রপ ইন উইকেট না, সুতরাং এই উইকেটটা অনেকটা বেশি অস্ট্রেলিয়ান। ডারউইনেরটা যেরকম একটু বেশি হয়তো বাংলাদেশকেই সাপোর্ট করেছে, অনেকে বলছেন ড্রপ ইন একটা উইকেট এখানে অস্ট্রেলিয়ানরা স্ট্রাগল করেছে, তবে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নাকি অস্ট্রেলিয়ানরা তাদের মতো করে একটা উইকেট ফাইনালি বানাচ্ছে, এটা নিয়ে কি আসলে ঘাবড়ানোর কিছু আছে আমাদের?
3: না আমার মনে হয় না, তার কারণ আমরা আমি কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের স্বামী খুব ভালো অ্যানালিস্ট এবং সে কিন্তু অনেক কিছুই আমাদের এই ফেসবুকে এসে দিচ্ছে, এবং সেটাতেই আমি দেখছিলাম যে ইহাজ পুট আপ সাম রেকর্ডস, যে সেখানে দেখা যাচ্ছে যে স্পিনাররাও কিন্তু সেখানে সফলতা পেয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে স্পিনার ব্যবহার করে, অস্ট্রেলিয়ানরাও স্পিনার তাদের স্পিনাররাও কিন্তু 4-5টা করে উইকেট পেয়েছে এক একটা ম্যাচে, এই ঘটনাগুলো কিন্তু ওখানেই রয়েছে। সুতরাং একেবারে এলিমিনেট করে দেওয়া আমার মনে হয় ঠিক হবে না, এনিথিং মাইট হ্যাপেন, এবং সেই জন্যই আমার মনে হয় আমাদের যে কম্বিনেশনটা ছিল যে 3 জন সিমার এবং 2 জন স্পিনার নিয়ে খেলা, আমার মনে হয় সেটাই আমাদের রাখা বোধ হয় বেটার হবে। অনেকে যদিও পছন্দ করছেন যে 4 জন সিমারকে আমরা খেলাতে চাই, আমরা শরীফুলকে ঢোকাতে চাই, ইবাদতকেও রাখতে চাই, তো এই জিনিসগুলো এখন একটা ট্রিকি বিষয় হয়ে গেছে। আমি জানি না মাঠে যারা রয়েছেন জায়গায় যারা রয়েছেন তারাই হয়তো শ্রেষ্ঠ বিচার করতে পারবেন, তবে যাই করি না কেন অস্ট্রেলিয়া যদি 4 সিমার নিয়ে খেলে আমরা 4 সিমার নিয়ে খেললে খুব একটা ভুল হবে বলেও আমি মনে করি না, তবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা ফার্স্ট ম্যাচ জিতেছি, সেকেন্ড ম্যাচে উই হ্যাভ নাথিং টু লুজ, আমরা যে পারফরমেন্সটা করেছি সেই পারফরমেন্সটা আমাদেরকে ধরে রাখতে হবে, সেটাকে রিপিট করতে হবে, স্লেজিংয়ে আমাদেরকে ভয় পেলে চলবে না যে স্লেজিং গুলা ফার্স্ট ম্যাচে হচ্ছিল তার চেয়েও বেশি এবারে কিন্তু হতে পারে। তার কারণ হচ্ছে প্লেয়াররা কিন্তু তাদের যে রেপুটেশন, তাদের যে সম্মান, সেগুলো বাঁচিয়ে রাখার জন্য পুরনো প্লেয়ার গুলো যারা রয়েছে তারাই বেশি আমার মনে হয় আগ্রাসনটা
4: দেখাতে পারে।
3: আমরা দেখছি স্মিথ কিন্তু মাঠের ভিতরে খুব বেশি না করলেও করেছেন এবং তারপরে আমরা দেখেছি তিনি যখন ড্রেসিং রুমে ফিরে গেছেন কিভাবে ব্যাট ছুঁড়ে মেরেছেন, কিভাবে তিনি বহিঃপ্রকাশ করেছেন। সুতরাং এভরিথিং ইজ হ্যাপেনিং উইথ দেম এবং স্টেক কিন্তু তাদেরই বেশি রয়েছে। পা কাঁপলে তাদেরই বেশি কাঁপার কথা, বুক কাঁপলে তাদের বেশি কথা। তারা যদি এই ম্যাচটা জিততে না পারে তারা কি জবাব দেবে? কিন্তু বাংলাদেশ যদি পারফর্মটা করতে পারে এবং তারপর যদি হেরেও যায় আই ওয়ান্ট মাইন্ড।
4: অসাধারণ। এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশের সমর্থকরা, ক্রিকেট সমর্থকরা সবসময় বলেন যে বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচ খেলে ওয়ান ডের মতো, ওয়ান ডে খেলে টেস্টের মতো, টেস্ট খেলে টি টোয়েন্টির মতো। তবে আমার মনে হয় টেস্টটা এখন বাংলাদেশ টেস্টের মতো করে খেলা শুরু করেছে এবং সেটার সুফলটাই কিন্তু আমরা পাচ্ছি। দারুণ একটা জয়, নয় উইকেটের জয়। তবে ম্যাকাইতে কি হয় বাংলাদেশের সেটা দেখার বিষয়। অগস্টের 22-26 দ্বিতীয় টেস্ট ম্যাকাইতে অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ, নিশ্চয়ই সেই জায়গাটাতেও আমাদের ক্রীড়াপ্রেমীদের অনেক অনেক বেশি উৎসাহ থাকবে এবং পুরো বিশ্ব আসলে তাকিয়ে রয়েছে এই ম্যাচটার দিকে। আপনার কাছে এই প্রসঙ্গে আরও একটা পরিপূরক প্রশ্ন আসলে যাই, একটা পারফেক্ট টেস্ট ম্যাচের একটা টেমপ্লেট, পাঁচ দিন ধরে আসলে দুটো দল অপোনেন্টকে কিভাবে দমাতে চায়। তারা প্রথম ইনিংস অপোনেন্টকে কম রানে আটকাতে চায়, তাদের পেসারদের ব্যবহার করতে চায়। বাংলাদেশ সেখানে টিক মার্ক পেয়েছে। প্রথম ইনিংসটাতে ভালো ব্যাটিং করতে হবে, সময় ক্ষেপণ করতে হবে, সেটা বাংলাদেশ করেছে এবং টেইলের ব্যাটারদের অনেক লম্বা সময় ব্যাট করতে হবে, সেকেন্ড নিউ বলটা নেগেট করতে হবে, সেটাও বাংলাদেশের টেল করেছে, সেখানেও টিক মার্ক। পরবর্তী ইনিংসে যখন প্রতিপক্ষ আসছে তখন উইকেট একটু ভাঙবে, স্পিনারদের অ্যাটেম্প নিতে হবে, স্পিনাররা সেখানে সফল হয়েছেন, সেখানেও একটা টিক মার্ক। অর্থাৎ একটা পারফেক্ট টিম এফোর্টে একটা টেস্ট ম্যাচ জেতা, একজনের অস্বাভাবিক কোন ভালো কিছুর মাধ্যমে জিতে গেছে, ফ্লুক, এরকম কিন্তু বিষয়টা নয়। সো এই ধরনের টেস্টই কিন্তু আমরা আসলে কম দেখি যেখানে পুরো টিমের এগারো জনই এমন ভাবে খেলেছেন বা পুরো টেস্ট ম্যাচটা এমন ছকে খেলেছেন যেটা একটা ওয়ার্ল্ড ক্লাস টিমের পক্ষে খেলা সম্ভব। তো এইটা আপনাকে কতটুকু সারপ্রাইজ করেছে? যে
3: আসলে সারপ্রাইজ করেছে সে কথা আমি বলছিলাম যে আমরা তো সবসময় এটা বলতাম যে একটা পার্টনারশিপের খেলা, সময় অতিবাহিত করার খেলা, ধৈর্যের পরীক্ষা দেওয়ার খেলা, টেস্ট ক্রিকেট এগুলো বলতাম, কিন্তু আমরা আমাদের কয়জন ব্যাটার এটা শুনতো,
4: কয়টা দল এটা করতে পেরেছে, সেটাও কিন্তু একটা ব্যাপার।
3: কিন্তু এই টেস্ট ম্যাচে আমরা দেখলাম যে সবগুলো তারা টিক পেল, সবগুলোতেই তারা করেছে, সময় অতিবাহিত করেছে, পার্টনারশিপ তৈরি করেছে, একটা দুটো উইকেট পড়ে গেলে ভোরকে দেয়নি, পড়েছে তো উইকেট। আমরা দেখেছি যে আমাদের তিন নম্বর উইকেট পর পরে লিটন দাস জিরোটা উঠেছেন এবং তারপরে একটা পরপর তিনটে উইকেট খুব তাড়াতাড়ি চলে গেছে, মাত্র 30-33 রানের ভিতরে লস্ট থ্রি উইকেট। বাট এগেইন মেহেদি মিরাজ কেম আপ এবং সে তখন মনে করলো যে আমার তো কিছু দেখাতে হবে, সে খেলা শুরু করলো এবং তারপরে তার পার্টনার ব্যাটিং পার্টনার যে ছিল তাকে হারানোর পরে যখন বোলাররা আসলো তখন প্রত্যেক বোলারকে সে কিন্তু ঢেকে রেখেছে বা লুকিয়ে রেখেছে, নিজে বেশি বল ফেস করেছে এবং অসাধারণ একটা ইনিংস কিন্তু সে ডেমনস্ট্রেট করেছে। সুতরাং যা যা করার দরকার এই কথাগুলো যে তার জানা আছে এইটা আমাকে স্যাটিসফাই করেছে। আমি ভেবেছিলাম এটা জানেই না যে কার রোল কি হওয়া উচিত, বাট আমি নিশ্চিত যে এখন তারা কিন্তু জানে যে হোয়াট সিচুয়েশন, হোয়াট দে নিড টু ডু। খালি 426 যদি একদিনই আমরা করে দিতাম ইট টুড হ্যাভ বিন এ ডিফারেন্ট স্টোরি, বাট 426 আমরা পাঁচ সেশনে করেছি, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। দুটো বল তাদেরকে ইউজ করতে হয়েছে,
4: অসাধারণ। এবং এই জয়টা বাংলাদেশকে, বাংলাদেশের ক্রিকেটকে অন্য একটা পর্যায়ে নিয়ে যাক, সেই আশাই আমরা করব। তবে ক্রীড়া বিশ্বে আরও অনেক ঘটনা ঘটেছে পুরো সপ্তাহে, সেগুলো একটু আলোকপাত করে আসতে পারি। নিশ্চয়ই ইউরোপিয়ান ফুটবলের ব্যাপারে খবর রাখছেন সবাই, ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরু হয়ে যাচ্ছে এবং সেখানে কমিউনিটি শিল্ডে আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটির খেলা হয়েছিল, যেখানে 3-0 গোলে আর্সেনাল ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ডটা জিতেছে। এবং গত মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন তারা অসাধারণ একটা স্টার্ট পেয়েছে এবং ম্যানচেস্টার সিটি পেপ গার্ডিওলা চলে যাওয়ার পর নতুন কোচ এনজো মারেস্কার আন্ডারে খানিকটা ধুকছে বলেই মনে হচ্ছে। এবং অ্যাথলেটিক্সে ব্রিটেনের এমি হান্ট, তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। বার্মিংহামে ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 100 এবং 200 মিটার দুটি ইভেন্টে তিনি স্বর্ণ পেয়েছেন এবং রিলে রেসেও তিনি স্বর্ণ জিতেছেন, সুতরাং তার জন্য একটা দারুণ ব্যাপার ছিল। এবং নারীদের 800 মিটারেও দারুণ একটা লড়াই ছিল, যেখানে সুইজারল্যান্ডের আন্ড্রে ভেরো 2 মিনিটের কম সময় নিয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন কিলি হজসিনসনকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছেন। টেনিসে ক্যানাডিয়ান ওপেনে খেলা চলছে এবং সেখানে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের বেন শেলটন। এবং ব্যাডমিন্টনেও রয়েছে কিছু ঘটনা, 17 আগস্ট দিল্লি থেকে শুরু হয়েছে 2026 বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং উদ্বোধনী দিনেই একটা বড় অঘটন ঘটেছে, ভারতের 21 বছর বয়সী আয়ুষ সেঠি তিনি পুরুষ এককের প্রথম রাউন্ডে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় চীনের শি ইউকিকে হারিয়ে দিয়েছেন বড় ব্যবধানে।
3: আরেকটা জিনিস আমি তোমার সাথে যোগ করতে চাই যে বাংলাদেশে ফুটবলে কিন্তু প্রস্তুতি চলছে, সাফ ফুটবল সামনে রয়েছে এবং বাংলাদেশে সেখানে হোস্ট হওয়ার সুযোগ পেয়েছে। আমরা কিন্তু আমাদের দলকে পুরুষ দল থেকে আরো শক্তিশালী করছি, হামজার পাশাপাশি আরো বেশ কিছু বিদেশি যারা প্রবাসী রয়েছেন তারা আমাদের দলে যুক্ত হচ্ছেন এবং আমরা সাফে যাতে নিশ্চিতভাবে চ্যাম্পিয়ন হই সেটা করার জন্য যা যা করার দরকার সে কাজ কিন্তু ডুলি এবং বিএফএফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা করছেন।
4: বাংলাদেশের নারী ক্রিকেট দলও কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, 15 সদস্যের স্কোয়াড যারা এশিয়া কাপ খেলবে দুবাইতে এবং তারপরে এশিয়ান গেমসেও পার্টিসিপেট করবে। নিগার সুলতানা, জ্যোতি এবং সেই সাথে নাহিদা আক্তার সহ স্বাভাবিকভাবে বিশ্বকাপ যারা খেলে এসেছিল ওডিআই ওয়ার্ল্ড কাপ সেই দলেরই বেশিরভাগ সদস্যরাই আছেন, শুধুমাত্র তাজ নেহারকে বাদ দেওয়া হয়েছে, এছাড়া বাদবাকি দলের সদস্যরা কিন্তু একই রয়েছেন। এই দলটার বিশ্বকাপ পারফরমেন্সের পর এই এশিয়া কাপে আসলে কেমন করতে পারে বলে আপনার মনে হয়?
3: আমি সবসময় মনে করি বাংলাদেশ নারী ক্রিকেট দল কিন্তু এশিয়ান চ্যাম্পিয়ন অলরেডি একবার হয়েছে
4: 18-তে,
3: সুতরাং এই দলের কাছ থেকে নিরাশ হওয়ার কিছু নেই। এশিয়াতে তারা যথেষ্ট ভালো শক্তিশালী একটি দল, তবে আমরা জানি যে আমাদের এশিয়াতে মহিলা দলের ভিতরে ভারত হচ্ছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং ভারতীয় দলকে হারানোটাই আমাদের জন্য কঠিন হবে এবং সেই জায়গাটাই আমাদের একটা লক্ষ্য থাকা উচিত। আমরা বেটার প্ল্যানিং করতে পারলে আমরা আমাদের পারফরমেন্স রিপিট করতে পারি, আবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আমাদের রয়েছে।
4: অন দ্যাট নোট আমরা শেষ করতে পারি আজকের ক্রীড়া বিষয়ক পর্যালোচনা পর্ব, কথা হবে আগামী সপ্তাহে, ভালো থাকবেন সবাই।
1: বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ এবং FM 106 মেগাহার্জে। এছাড়া বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে বিশ্বের যে কোনো প্রান্তে।
0: সুপ্রিয় শ্রোতা, স্টেডিয়াম হল খেলাধুলার প্রাণ কেন্দ্র, বলা যায় খেলোয়াড়দের প্রাণের জায়গা হল মাঠ বা স্টেডিয়াম। স্টেডিয়ামের হাজারো দর্শকের সামনে খেলোয়াড়রা নিজের সেরাটা দিয়ে ম্যাচ জয়ের পাশাপাশি দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করেন ক্রীড়াশৈলীর মাধ্যমে, আর তখন স্টেডিয়ামগুলো টুর্নামেন্ট আর খেলার পরিসংখ্যানে সমৃদ্ধ হয়ে জায়গা করে নেয় ক্রীড়াঙ্গনের ইতিহাসে। শ্রোতা বন্ধুরা, স্টেডিয়াম পরিচিতি পর্বে আজ তেমনই একটি স্টেডিয়ামের কথা আমরা শুনব। আজ শুনব শারজা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে প্রতিবেদন, আর উচ্চারণে আছেন ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান।
5: শারজা ক্রিকেট গ্রাউন্ড সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরের একটি ক্রিকেট মাঠ। এটি মূলত 1980 সালে প্রথম দিকে নির্মিত হয়েছিল এবং অনেক বছর ধরে আরও উন্নত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের বাকি দুই ভেন্যু দুবাই আর আবুধাবির তুলনায় ধরনের কিছুটা ভিন্নতা আছে সার্জায়, বিশেষ করে উইকেটের আচরণ। নতুন বলে পাওয়ার প্লেতে অনেক বেশি রান তোলা যায়, স্পিনারদের পাশাপাশি পেসাররাও ভালো বোলিং সুবিধা পেয়ে থাকে। সার্জা ক্রিকেট গ্রাউন্ড 2021 সালে ICC পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা স্টেডিয়ামের মধ্যে একটি স্টেডিয়াম ছিল। 2021 সালের ICC পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের সময় এই ভেন্যুটিতে 11টি গ্রুপ পর্যায়ের ম্যাচের আয়োজন করেছিল ICC। 2019 সালে ডিসেম্বর পর্যন্ত এই গ্রাউন্ডে 240টি ওডিআই খেলা হয়েছে। 1984 সাল থেকে 2017 সাল পর্যন্ত সার্জার মাটিতে মোট 231টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। সবচেয়ে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় এ মাঠে 2011 সালে। গ্রিনিস বুক অব রেকর্ডস শারজা স্টেডিয়ামকে সর্বাধিক সংখ্যক একদিনের ম্যাচের হোস্ট হিসেবে স্বীকৃতি দেয়। 2020 সালের আইপিএলে শারজা ক্রিকেট গ্রাউন্ড ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল, ক্রিকেট প্রেমীদের হাই স্কোরিং রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে হয়েছিল। ব্যাটাররা এই পিচে বেশ কিছু সময় কাটানোর পর একবার সেট হয়ে গেলে বড় বড় শট খেলতে পারে। শারজা ক্রিকেট গ্রাউন্ডে আর্দ্রতা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকে না, ফলে ক্রিকেট ম্যাচের জন্য আদর্শ আবহাওয়া। শারজার তাপমাত্রা থাকে গড়ে 30 ডিগ্রির আশেপাশে, আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকে, বৃষ্টি বাধায় ম্যাচ পরিত্যক্ত হয় না বা খেলা দেরিতে শুরু হয় না। ম্যাচ চলাকালীন আর্দ্রতা থাকে 68% এর আশেপাশে, যার কারণে খেলোয়াড়রা মাঝে মাঝে একটু অস্বস্তি বোধ করেন। 1995 সালের পর এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে টাইগাররা। 2021 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার 12-এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সার্জা ক্রিকেট স্টেডিয়ামে সর্বমোট পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। 1990 সালে সার্জাতে সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে টাইগাররা। এরপর 1995 সালে সার্জাই অনুষ্ঠিত পেপসি এশিয়া কাপে আরও তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। সার্জা ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো উন্নতির কথা ঘোষণা করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। ইনডোর স্টেডিয়ামে জিম, সুইমিং পুল, স্টিম ব্যবস্থার উন্নতি করা হবে। সার্জা ক্রিকেট স্টেডিয়ামে উন্নত মানের মোট ছয়টি পিচ বানানোর পরিকল্পনা আছে স্টেডিয়াম কর্তৃপক্ষের। বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা সার্জা ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট খেলতে পারলে নিজেকে সম্মানিত বোধ করেন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ভেন্যু সার্জা ক্রিকেট স্টেডিয়াম গত চার দশকে ক্রিকেটের আইকনিক কিছু ম্যাচের আয়োজন করেছে। সার্জা ক্রিকেট স্টেডিয়ামে অনেক শীর্ষস্থানীয় ক্রিকেটার ক্রিকেট খেলে সুপারস্টারের পরিচিতি পেয়েছে।
1: প্রিয় বন্ধুরা, বিশ্বকাপ জয় একটি দলের কাছে শুধু একটি শিরোপাই নয়, এর পেছনে থাকে অসংখ্য লড়াই, আত্মত্যাগ, দক্ষতা আর স্নায়ুক্ষয়ী মুহূর্ত। আর গোলবারের নিচে দাঁড়িয়ে একটি দলের স্বপ্নকে আগড়ে রাখার দায়িত্বটা থাকে একজন গোলরক্ষকের কাঁধে। ক্রীড়াঙ্গনে আজ আমরা শুনব স্পেনের বিশ্বকাপ জয়ী তেমনি এক গোলরক্ষক উনাই সিমোনের বর্ণাঢ্য ক্যারিয়ারের সাফল্য ও অনন্য কীর্তির গল্প। লিখেছেন সাগর আহমেদ, উপস্থাপন করছেন আয়েশা সিদ্দিকা মনি।
6: 2026 সালের ফিফা বিশ্বকাপে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোন এক ঐতিহাসিক পারফরমেন্স প্রদর্শন করে স্পেনকে তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতিয়েছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় সদ্য সমাপ্ত এই টুর্নামেন্টে তিনি গোলপোস্টের নিচে এক দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলেছিলেন এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস নিজের নামে করে নিয়েছেন। 48 দলের বর্ধিত এই বিশ্বকাপে স্পেন মোট আটটি ম্যাচ খেলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়, যেখানে সিমোনের পরিসংখ্যান ছিল অতিমানবীয়। পুরো টুর্নামেন্টের আটটি ম্যাচে তিনি মাত্র একটি গোল হজম করেছেন, যা বিশ্বকাপের ইতিহাসে পুরুষদের ক্যাটাগরিতে যে কোনো চ্যাম্পিয়ন দলের জন্য সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ড। তিনি টুর্নামেন্টে টানা 650 মিনিট কোনো গোল না খেয়ে থাকার এক

0: ডিফেন্ডারদের আক্রমণ রুখতে বারবার বক্সের বাইরে এসে ডিফেন্ডারদের মতো বল ক্লিয়ার করেছেন। বিশেষ করে সেমিফাইনালে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের গতিশীল আক্রমণগুলো বক্সের বাইরে এসে ক্লিয়ার করার ক্ষেত্রে তার টাইমিং ছিল নিখুঁত। টুর্নামেন্ট শেষে তার সেভ পার্সেন্টেজ ছিল 91.7%, যা এই আসরের যে কোনো গোলরক্ষকের চেয়ে সর্বোচ্চ। উনাইসিমেন হলেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ও নির্ভরযোগ্য স্প্যানিশ পেশাদার গোলরক্ষক। তিনি স্প্যানিশ জাতীয় ফুটবল দল এবং লা লিগার বিখ্যাত ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের এক নম্বর গোলকিপার। মাঠের ভেতরে চমৎকার রিফ্লেক্স, পেনাল্টি সেভ করার দক্ষতা এবং ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে শান্ত মানসিকতার জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত। তিনি 1997 সালের 11 জুন স্পেনের ভিটোরিয়া গাস্তেইজে জন্মগ্রহণ করেন। উনাই সিমন তার পুরো পেশাদার ক্যারিয়ার বিলবাওয়ের হয়েই কাটিয়েছেন। 2011 সালে ক্লাবটির যুব একাডেমিতে যোগ দেওয়ার পর 2018 সালে মূল দলে তার অভিষেক হয়। 2020 সালে স্পেনের জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি দলটির এক নম্বর গোলকিপার হিসেবে গোলপোস্ট সামলাচ্ছেন। স্পেনের উয়েফা ইউরো 2024 শিরোপা জয়ের পেছনে উনাই সিমনের অবদান ছিল অবিসংবাদিত। পুরো টুর্নামেন্টে তার দুর্দান্ত কিছু সেভ স্পেনকে ফাইনালে তুলতে এবং ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। 2023 সালের নেশনস লীগের ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে দুটি পেনাল্টি সেভ করে তিনি স্পেনকে চ্যাম্পিয়ন করেন। 2020 টোকিও অলিম্পিকে তিনি অনূর্ধ্ব-23 স্প্যানিশ দলের হয়ে রৌপ্য পদক জেতেন। লা লিগার 2023-24 সিজনে সবচেয়ে কম গোল খাওয়ার কীর্তি গড়ে তিনি মর্যাদাপূর্ণ জামোরা ট্রফি নিজের নামে করে নেন। 2026 সালের বর্তমান সামার ট্রান্সফার উইন্ডোতে উনাই সিমনকে নিয়ে দলবদল বাজারে ব্যাপক গুঞ্জন চলছে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বেশ কয়েকটি ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব তাকে দলে ভেড়াতে অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে যোগাযোগ শুরু করেছে। উনাই সিমন যে ক্লাবে খেলেন সেই অ্যাথলেটিক বিলবাও ফুটবল বিশ্বের অন্যতম ব্যতিক্রমী একটি ক্লাব। তাদের 100 বছরের বেশি পুরনো নিয়ম হল তারা কেবল স্পেনের বাসকোনিয়া বা ফুটবল শেখা খেলোয়াড়দেরকেই দলে নেয়। উনাই সিমন এই বাস্ক অঞ্চলের সন্তান এবং ক্লাবের প্রতি তার ভালোবাসা এতই গভীর যে বড় বড় ইউরোপীয় ক্লাব থেকে প্রতি বছর চড়া বেতনের প্রস্তাব আসা সত্ত্বেও তিনি বারবার বিলবাওয়েই থেকে গেছেন।
1: সুপ্রিয় শ্রোতা, খেলাধুলা শুধু মাঠের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ, উদ্দীপনা আর অসংখ্য মানুষের স্বপ্ন। প্রিয় দলের জয় কিংবা প্রিয় খেলোয়াড়ের সাফল্যে যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তা কখনো কখনো সুরের ভাষায় আরো প্রাণবন্ত হয়ে ওঠে। তাই এবার সেই উদ্দীপনা ও ক্রীড়ার আবেগকে সুরের মূর্ছনায় অনুভব করার পালা। শোনাবো একটি ক্রীড়া সঙ্গীত।

0: প্রিয় বন্ধুরা, খেলাধুলা যেমন আমাদের আনন্দ দেয়, অনুপ্রেরণা দেয়, তেমনি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাওয়ার সাহস যোগায়, অন্যদিকে আবার সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে। তাই আসুন আমরা আমাদের নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করি, মাঠমুখী করি। এমনই আহ্বানে আজ বিদায় নেব ক্রীড়াঙ্গন থেকে।
1: আর বিদায়বেলা জানিয়ে যাই, আজকে ক্রীড়াঙ্গন গ্রন্থনায় ছিলেন জামিলুর রহমান, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী
0: এবং আমি জামিলুর রহমান,
1: সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে আঞ্জুম আনারা বেগম।
1: আর বন্ধুরা, আপনাদের প্রিয় ক্রীড়াঙ্গন প্রযোজনা করেছেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। আপনাদের সবার জন্য শুভকামনা, শুভরাত্রি।

0: নৈতিক গুণ হল মানুষের চরিত্রে সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা শুনবেন ভক্তিমূলক গান, প্রথম শিল্পী দুলরুবা আরাম।

সুপ্রিয় শ্রোতা, শুনছেন ভক্তিমূলক গান। এবারে শুনবেন মোহাম্মদ আলী সিদ্দিকীর কণ্ঠ। গীতিকার আব্দুল হাই আল হাদি সুর করেছেন ইউনুস আলী।

0: শুনলেন ভক্তিমূলক গান।
1: নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই। নৈতিকতা মানুষকে আইন মেনে চলতে ও কর্তব্য পালন করতে এবং প্রতিশ্রুতি রক্ষা করতে শেখায়। সুখের চাবিকাঠি হল নৈতিকতা। সামাজিক অবক্ষয় ঘটে নৈতিকতার অভাবে। যেখানে নৈতিকতা অনুপস্থিত থাকে সেখানে নেতিবাচক বৈশিষ্ট্যের আগমন ঘটে, যেমন পারিবারিক ভাঙন, নৈতিক শিক্ষার অভাব, বেকারত্ব, মাদকের বিস্তার এবং অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব। সামাজিক অবক্ষয় রোধে সুস্থ পারিবারিক পরিবেশ, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করা জরুরি এবং এই সমস্যা সমাধানে সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, দেশের গান শুনবেন। প্রথম গানটি সমবেত কণ্ঠে কথা লিখেছেন আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইরা হাবিব। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমকে বিপুল ব্যবধানে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট পেয়েছেন ২৫৫টি। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন আজ বিকেলে সংসদ ভবনে ভোট গণনা শেষে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়েছে মোট ৩৪৩টি। ৩৪৯ জন ভোটারের মধ্যে ৬ জন সংসদ সদস্য নির্বাচনে ভোট দেননি। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম ঘোষণার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান ও উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তারেহেট সহ অন্য সংসদ সদস্যরা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এর আগে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে সংসদ ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আগামীকাল সন্ধ্যায় শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্রম স্কিল টু অপার

0: অপরচুনিটি শীর্ষক এক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করাই যথেষ্ট নয়, নতুন চাকরি সৃষ্টি এবং কর্মসংস্থানের বাজার সম্প্রসারণ করাও সমান গুরুত্বপূর্ণ। এর মূল ভিত্তি অর্থনীতি, শিল্পনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর ওপর নির্ভর করে। তাই তরুণদের নিজেদের দক্ষ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক মূল চিত্র অনুধাবন করতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তিগত জ্ঞান এনে বাংলাদেশের জনশক্তিকে পোশাক শিল্পের সঙ্গে যুক্ত করা হয়েছিল। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাক টু ব্যাক এলসি ও ব্যাংক ঋণ সহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমে আজকের পোশাক খাতের বড় ভিত্তি তৈরি হয়। একজন রাষ্ট্রনায়কের সঠিক নীতিগত সহায়তার সুফল পুরো অর্থনীতিতেই ইতিবাচক প্রভাব ফেলে। কলেরা প্রতিরোধে দেশে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। তিনি বলেন, সারাদেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় আগামী শনিবার থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত কলেরার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কলেরা রোগ নিয়ন্ত্রণে এলেও সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জাতীয় সব টিকাদান কর্মসূচির মতো এই ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা চান। উল্লেখ্য, এক বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে বিনামূল্যে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই টিকা খাওয়ানো হবে। এই কর্মসূচিতে সারা দেশে মোট 51,75,000 মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশে প্রথমবারের মতো আজ শুরু হয়েছে নৌযান শুমারি। সমুদ্রগামী উপকূলীয় অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিন চালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ করে তৈরি করা হবে একটি সমন্বিত ডাটাবেস। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর যৌথ উদ্যোগে পরিচালিত এই শুমারি চলবে আগামী 29 আগস্ট পর্যন্ত। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 43,07,78,000 টাকা। রোবট প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি তুলে ধরতে বেইজিংয়ে শুরু হয়েছে বিশ্ব রোবট সম্মেলন 2026। মানুষ ও রোবটের সহযোগিতা এবং দৈনন্দিন জীবন ও বিভিন্ন শিল্পে রোবটের ক্রমবর্ধমান ব্যবহার সম্পর্কে অবহিত করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। মেলায় হিউম্যানোয়েড রোবট ও রোবটিক কুকুর দর্শনার্থীদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। পাশাপাশি অস্ত্রোপচার, শিক্ষামূলক এবং রোবোটিক হাত প্রযুক্তিও প্রদর্শিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল মান্নান। পথ ও পাথে অনুষ্ঠানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত সম্পর্কে বলবেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। কৃষি বিষয়ে কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। সন্ধে 7টায় বঙ্গভবনের দরবার হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 kHz FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 MHz-এ প্রচার করা হবে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শুনতে পাবেন সকাল 9টা 5 মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10টা 5 মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11টা 20 মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধি বিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2টা বেজে 20 মিনিটে। এ সপ্তাহের নাটক ঝড়া কলি শুনবেন বেলা 3টা বেজে 5 মিনিটে। রচনা দিলার হোসেন দুলাল, প্রযোজনা রাশিদুর রহমান প্রধান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান শুনতে পাবেন আলোর পথে যাত্রা বিকেল 4টা 5 মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4টা 35 মিনিটে। কৃষি বিষয়ে কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5টা 50 মিনিটে এবং কৃষাণ বধু সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে শুনবেন কৃষি বিষয়ে কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত 10টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10টা 30 মিনিটে। এছাড়া এখানে 90 MHz-এ রাত 12টা 15 মিনিটে নিশুতে অনুষ্ঠানে শুনবেন নাটক জীবনের আঙিনায় এসে, রচনা মুস্তফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা গোলাম হাবিবুর রহমান। সবশেষে FM এর অনুষ্ঠান FM 92 MHz-এ সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz-এ সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67%, সন্ধ্যা 6টায় 67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 36 মিনিটে, অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 27 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লার কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা, এই অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم.
1: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়ত দান করবেন তাদের ঈমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র। আর সেটাই তাদের অভিবাদন হবে, সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
2: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তারসমা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 6টা। আজ শুক্রবার, 6ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 7ই রবিউল আউয়াল, 1448 হিজরি, 21শে আগস্ট 2000